আকাশবাণী মুর্শিদাবাদ, আজ বুধবার, 23শে বৈশাখ 1948 শকাব্দ, 29শে বৈশাখ 1433 বঙ্গাব্দ, 13ই মে 2026 খ্রিস্টাব্দ। আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:02, সূর্যাস্ত হবে বিকেল 6:05। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5:55 হয়ে 40 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে এফএম প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে। এখন অমৃতবাণী।

রবীন্দ্র রচনা থেকে পাঠ। অমৃতের দুটি অর্থ, একটি যা মৃত্যু নেই এবং যা পরম রস। আনন্দ যে রূপ ধরেছে এই তো হল রস। অমৃতও যদি সেই রসই হয় তবে রসের কথা পুনরুক্ত হয় মাত্র। কাজেই এখানে বলবো অমৃত মানে যা মৃত্যুহীন, অর্থাৎ আনন্দ যেখানে রূপ ধরেছে সেইখানেই সে প্রকাশ মৃত্যুকে অতিক্রম করেছে। সবাই দেখাচ্ছে কালের ভয়, কালের রাজত্ব থেকেও কালের সঙ্গে যার অসহযোগ সে কোথায়। বসন্তে ফুলের মুকুল রাশি রাশি ঝরে যায়, ভয় নেই কেননা ক্ষয় নেই। বসন্তের ডালিতে অমৃত মন্ত্র রয়েছে, রূপের নৈবেদ্য ভরে ভরে ওঠে। সৃষ্টির প্রথম যুগে যেসব ভূমিকম্পের মহিষ তার শিঙের আক্ষেপে ভূতল থেকে তপ্ত পঙ্ক উৎক্ষিপ্ত করে দিচ্ছিল, তারা আর ফিরে এল না। যেসব অগ্নিনাগিনী রসাতলের আবরণ ফুরে ক্ষণে ক্ষণে ফনা তুলে পৃথিবীর মেঘাচ্ছন্ন আকাশকে দংশন করতে উদ্যত হয়েছিল, তারা কোন বাঁশি শুনে শান্ত হয়ে গেল। কিন্তু কচি কচি শ্যামল ঘাসের কোমল চুম্বন আকাশের নীল চোখকে বাড়ি বাড়ি জুড়িয়ে দিচ্ছে। তারা দিনে দিনে ফিরে ফিরে আসে। আমার ঘরের দরজার কাছে কয়েকটি কাঁটা গাছে বসন্তের সোহাগে ফুল ফুটে ওঠে। সে হল কোনটি করির ফুল, তার বেগুনি রঙের কোমল বুকের মাঝখানে একটুখানি হলদে সোনা। আকাশে তাকিয়ে যে সূর্যের কিরণকে সে ধ্যান করে, সে ধ্যানটুকু তার বুকের মাঝখানটিতে যেন মধুর হয়ে রইল। এই ফুলের কি খ্যাতি আছে, আর একই ঝরে ঝরে পড়ে না, কিন্তু তাতে ক্ষতি হল কি? পৃথিবীর অত বড় বড় পালোয়ানের চেয়ে সে নির্ভীক নির্ভয়। অন্তরের আনন্দের মধ্যে সে রয়েছে, সে অমৃত। যখন বাইরে সে নেই তখনও রয়েছে, মৃত্যুর হাতুড়ি পিটিয়েই মহাকালীর দরবারে অমৃতের যাচাই হতে থাকে।

0: এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে ভক্তিমূলক গান। আজকের শিল্পীরা ছিলেন পণ্ডিত অরুণ ভাদুরী, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, শ্রীকান্ত আচার্য এবং সমবেত কণ্ঠে। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন আকাশবাণী গীতাঞ্জলি কেন্দ্রের বাংলা সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, মেডিকেলে ভর্তি পরীক্ষা নিট ইউজির প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তভার হাতে পেয়ে সিবিআই এফআইআর দায়ের করেছে। রাজস্থান থেকে গ্রেপ্তার হয়েছে 15 জন। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন নবনির্বাচিত টিভিকে সরকার আজ বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হবে। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ ও আগামীকাল নবনির্বাচিত বিধায়করা শপথ নেবেন। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর আইন শৃঙ্খলা এবং পুরনো রাজনৈতিক হিংসার মামলাগুলি নিয়ে রাজ্য পুলিশ কড়া অবস্থান নিয়েছে। পশ্চিম এশিয়ার সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পর্ক ক্রমশই জটিল হয়ে উঠছে। আইপিএল ক্রিকেটে গতরাতে গুজরাট টাইটান্স 82 রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করেছে। আজকের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। নিট ইউজি 2026 বা মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তে রাজস্থান পুলিশের বিশেষ তদন্তকারী দল এসওজি এ পর্যন্ত সন্দেহভাজন 15 জনকে আটক করেছে। তদন্তে নেমে তারা সামগ্রিক চক্রান্তের মূলে পৌঁছানোর চেষ্টা করছে, সেই সঙ্গে কিভাবে কালো টাকার লেনদেন হতো সেটাও খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। রাজস্থান পুলিশের দাবি অনুযায়ী মূল চক্রী জয়পুরের বাসিন্দা মনীষ, তাকেও আটক করা হয়েছে। এর আগে রাজস্থান পুলিশের এসওজি দেরাদুন থেকে 5 জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হয়েছে রাজস্থানের শিকারের কেরিয়ার কাউন্সিলর রাকেশ কুমারও। উল্লেখ্য, প্রশ্ন ফাঁসের অভিযোগে গত 3রা মে মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের আগেই ঘোষিত হয়েছিল। ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তদন্তভার হাতে পেয়ে সিবিআই একটি এফআইআর দায়ের করেছে। শিক্ষা মন্ত্রকের অন্তর্গত উচ্চশিক্ষা দপ্তর থেকে পাওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে এই এফআইআরটি করা হয়। সিবিআই এর এই মামলায় ফৌজদারি চক্রান্ত, চৌর্যবৃত্তি, বিশ্বাসভঙ্গ এবং সাক্ষ্য প্রমাণ নষ্ট করা সংক্রান্ত বিভিন্ন ধারা যুক্ত হয়েছে। এদিকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, কেন্দ্রীয় সংস্থার অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে এবং পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখার স্বার্থেই পরীক্ষা বাতিলের এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট পরীক্ষার পরিবর্তিত দিনক্ষণ পরে ঘোষণা করা হবে, এর জন্য দেওয়া হবে নতুন অ্যাডমিট কার্ড। এনটিআরও জানিয়েছে, নতুনভাবে পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার্থীদের অতিরিক্ত আর কোনো ফি জমা দিতে হবে না। এছাড়া ইতোমধ্যেই আগে পরীক্ষার জন্য জমা দেওয়া ফি ফেরত দেওয়া হবে পরীক্ষার্থীদের। নতুন পরীক্ষার জন্য আলাদাভাবে রেজিস্ট্রেশন করারও দরকার হবে না। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন নবনির্বাচিত টিভিকে সরকার আজ বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হবে। আস্থা ভোটের আগে রাজ্য রাজনীতিতে আবার নাটকীয় মোড় দেখা গিয়েছে। সরকারকে সমর্থন দেওয়া নিয়ে এআইএডিএমকে দুটি দলে বিভক্ত হয়ে পড়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দলের সাধারণ সম্পাদক এড়াপ্পাড়ি কে পালানিস্বামীর নেতৃত্বাধীন গোষ্ঠী টিভিকে সরকারকে সমর্থন না করার নির্দেশ দিয়েছে। অন্যদিকে 30 জন বিধায়কের সমর্থন দাবি করা অন্য একটি গোষ্ঠী এসপি ভেলুমানিকে বিধানসভায় এআইএডিএমকে পরিষদীয় দলের নেতা নির্বাচিত করেছে। প্রাক্তন মন্ত্রী সি ভি সানমুগামের বাসভবনে বৈঠকের পর গতরাতে সাংবাদিক সম্মেলনে সানমুগাম বলেন, আস্থা ভোটের সময় তাদের গোষ্ঠী টিভিকে সরকারকে সমর্থন করবে। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে এআইএনআরসি নেতা এন রঙ্গস্বামী আজ শপথ গ্রহণ করবেন। লোকনিবাসে আজ সকাল 10টা নাগাদ উপরাজ্যপাল কে কৈলাসনাথন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে রঙ্গস্বামীকে পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করাবেন। অনুষ্ঠানে বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন উপস্থিত থাকবেন বলে জানা গেছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রোটেম স্পিকার পদে মানিকতলার বিধায়ক তাপস রায় গতকাল শপথ নিয়েছেন। বিকেলে লোকভবনে আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। শপথ গ্রহণ পর্ব শেষে তাপস রায় জানান, আজ এবং আগামীকাল নবনির্বাচিত বিধায়করা বিধানসভায় শপথ নেবেন। আগামী 15 মে শুক্রবার বিধানসভার স্পিকার নির্বাচন হওয়ার কথা। আজ প্রথমার্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্য মন্ত্রীরা বিধায়ক পদে শপথ গ্রহণ করবেন। উত্তরবঙ্গ ও মুর্শিদাবাদের জয়ী প্রার্থীরাও ওই পর্বে শপথ নেবেন। দ্বিতীয়ার্ধে শপথ নেবেন নদিয়া এবং 224 পরগনার বিধায়করা। আগামীকাল প্রথমার্ধে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ হবে। দ্বিতীয়ার্ধে শপথ নেবেন পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের জয়ী প্রার্থীরা। পশ্চিমবঙ্গে পালাবদলের পর আইনশৃঙ্খলা এবং পুরনো রাজনৈতিক হিংসার মামলাগুলি নিয়ে রাজ্য পুলিশ কড়া অবস্থান নিয়েছে। গতকাল পুলিশের অতিরিক্ত মহানির্দেশক আইনশৃঙ্খলা একটি নির্দেশিকা জারি করে রাজ্যের সমস্ত পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার এবং রেল পুলিশের কর্তাদের একাধিক পদক্ষেপের নির্দেশ দেন। নির্দেশিকায় বলা হয়েছে, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক হিংসা সংক্রান্ত পুরনো মামলাগুলি নতুন করে খতিয়ে দেখতে হবে। যেসব ক্ষেত্রে চূড়ান্ত রিপোর্ট জমা পড়েছে সেগুলিও পুনর্বিবেচনা করতে হবে। তদন্তে গাফিলতির অভিযোগ পাওয়া গেলে সেই সব মামলার ফের পূর্ণাঙ্গ তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় পাচার এবং অপরাধ দমনের ক্ষেত্রেও কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। নিয়মিত সীমান্ত বৈঠক করে সক্রিয় অপরাধী, সীমান্ত পাচার চক্র এবং গোয়েন্দা তথ্য আদান প্রদানের উপর জোর দিতে বলা হয়েছে। আজকের প্রসঙ্গের এবারের বিষয় আয়ুষ্মান ভারত। কল্যাণী এইমস এর মেডিকেল সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। ভারত আগামীকাল দুদিনব্যাপী ব্রিক্স বিদেশমন্ত্রীদের সম্মেলনের আয়োজন করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ওই বৈঠকে পৌরোহিত্য করবেন। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল সংবাদ মাধ্যমকে দেওয়া বিবৃতিতে জানিয়েছেন যে বৈঠকে ব্রিক্স গোষ্ঠীর সদস্য দেশগুলির বিদেশমন্ত্রীরা বিভিন্ন আন্তর্জাতিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক বিষয়ে মত বিনিময় করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংযুক্ত আরব আমিরশাহী সফর সম্পর্কে কথা বলতে গিয়ে শ্রী জয়সওয়াল জানান যে ওই সফরকালে দুদেশের মধ্যে শক্তি নিরাপত্তার বিষয়ে আলোচনা হবে।
2: संयुक्त अरब अमीरात दौरे के दौरान भी ऊर्जा सुरक्षा पर

0: बातचीत होगी, जिस प्रकार का हमारी उनसे साझेदारी चल रही है, कैसे इसको और व्यापक किया जाए ताकि हम अपने जो ऊर्जा सुरक्षा हमारी है उसको हम मजबूत कर सके। इसके अलावा जो चार अन्य देश हैं, नॉर्डिक समिट होने वाला है, नॉर्वे की यात्रा है, स्वीडन की यात्रा है, इटली की यात्रा है, नेदरलैंड्स की यात्रा है, यहां पर भी ये देश में से नवाचार के बहुत बड़ा केंद्र है। इनोवेशन इकोसिस्टम में भारत में बहुत काम हो रहा है और क्लीन एनर्जी टेक्नोलॉजीज में ये लोग और ग्रीन ट्रांजिशन में काफी आगे हैं, तो इन सभी मुद्दे पर हमारी बातचीत होगी।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার পাঁচ দেশ সফরে রওনা হবেন। ছদিনের এই সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালি যাবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়ার সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পর্ক ক্রমশই জটিল হয়ে উঠছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের দেওয়া সর্বশেষ শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইরানের প্রস্তাবকে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পূর্ণ খারিজ করে দিয়েছে। অন্যদিকে ইরানের পার্লামেন্টের অধ্যক্ষ বাগের গালিভ সতর্ক করে দিয়ে বলেছেন, সেদেশের সশস্ত্র বাহিনী যে কোনো রকম পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত। তেহরান তাদের প্রস্তাবকে যুক্তিসঙ্গত বলে দাবি করেছে। ইরান যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের অবসান এবং হরমুজ প্রণালীতে সার্বভৌমত্ব দাবি করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ বন্ধ করার উপরেই গুরুত্ব দিয়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, পশ্চিম এশিয়ার বর্তমান সংকটের প্রেক্ষিতে সরকার জনগণের উপর বাড়তি বোঝা না চাপিয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে। তিনি বলেন, সরকার সামগ্রিক পরিস্থিতি মোকাবিলায় অভ্যন্তরীণ উৎপাদন 36,000 মেট্রিক টন থেকে বাড়িয়ে 54,000 মেট্রিক টন করেছে। সিআইআই এর বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভারতের তেল কোম্পানিগুলি দৈনিক 1,000 কোটি টাকা লোকসানের সম্মুখীন হচ্ছে।
2: Our LPG, the cylinder gas which you use in kitchens, about 60% used to come from the Strait of Hormuz. Now we had to make arrangements. I am amazed at what we were able to do. Our domestic production of LPG prior to the crisis was 35 or 36,000 metric tons per day. We ramped up our domestic production from 36 to 54,000 metric tons. This by itself is a mind-boggling thing.
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া পরামর্শগুলি মেনে চলার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ তিন দিনের গুরুত্বপূর্ণ সফরে চীনের রাজধানী বেইজিংয়ে আসছেন। ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহু প্রতীক্ষিত বৈঠকে দুটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আইপিএল ক্রিকেটে গতরাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্স 82 রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করেছে। এর ফলে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের পয়েন্ট তালিকায় শীর্ষস্থান দখল করেছে তারা। আইপিএল ক্রিকেটে আজ ছত্তিশগড়ের রায়পুরে শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। ম্যাচ শুরু হবে সন্ধে 7:30। প্রাক্তন মোহনবাগান সভাপতি স্বপন সাধন বসু প্রয়াত। কলকাতা ময়দানে টুটু বসু নামে পরিচিত এই ক্রীড়া প্রশাসক গতরাতে 12 নাগাদ দক্ষিণ কলকাতার একটি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 78 বছর। বেশ কিছুদিন ধরে তিনি নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। সোমবারই তাকে নার্সিংহোমে ভর্তি করা হয়। 1991 থেকে প্রায় 3 দশক মোহনবাগান ক্লাব প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। মেডিকেলে ভর্তি পরীক্ষা নিট ইউজি প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তভার হাতে পেয়ে সিবিআই এফআইআর দায়ের করেছে। রাজস্থান থেকে গ্রেপ্তার হয়েছে 15 জন। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন নবনির্বাচিত টিভিকে সরকার আজ বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হবে। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ ও আগামীকাল নবনির্বাচিত বিধায়করা শপথ নেবেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরের খবর শুনুন সকাল 7:25।
3: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পীরা ছিলেন স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত, মনোময় ভট্টাচার্য, মালতী ঘোষাল, সৌনক চট্টোপাধ্যায় এবং সবশেষে জয়তী চক্রবর্তী। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত নজরুলগীতি। প্রথমে সত্য চৌধুরী।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত নজরুলগীতি। আজকের শিল্পীরা ছিলেন সত্য চৌধুরী, শিপ্রা বসু, সতীনাথ মুখোপাধ্যায় এবং শেষ গানে ইন্দ্রাণী সেন। আকাশবাণী মুর্শিদাবাদ।

অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে। অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আজ সকাল 8টায় লাইভ ফোন ইন শুভ সকাল অনুষ্ঠানের বিষয় মন জানলা খুলে দে না। আসবেন এই নম্বরে 9434921300 এবং 0348225964 এ। ঘোষণাটি শুনলেন।

এখন শুনবেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি পরামর্শ। ধান চাষের ক্ষেত্রে ইতিমধ্যে সংগ্রহ করা ফসল ত্রিপল দিয়ে ঢেকে রাখুন। আগামী দু থেকে তিন দিনের জন্য ফসল কাটার কাজ স্থগিত রাখুন। আমের ক্ষেত্রে বজ্রঝড় এবং বৃষ্টির কারণে ফল পড়ে যাওয়া ও ক্ষতি এড়াতে পরিপক্ক ফল দ্রুত সংগ্রহ করুন।

ফসল ক্ষতির সম্মুখীন হতে পারে, যেমন গাছ হেলে পড়া বা বেঁকিয়ে যাওয়া, সবজি ও ফল ফসলে ফুল ও কচি ফল ঝরে পড়ে যেতে পারে, জমিতে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে, পাকা বা কাটার উপযোগী ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে, কৃষি কার্যক্রম যেমন স্প্রে করা, সার দেওয়া ব্যাহত হতে পারে। এর জন্য সবজি ও লম্বা ফসলের জন্য খুঁটি বা সমর্থন দিন, যাতে গাছ না হেলে পড়ে। জমিতে সঠিক নিষ্কাশন ব্যবস্থা রাখুন যাতে জলাবদ্ধতা না হয়। পাকা ফসল দ্রুত সংগ্রহ করে শুকনো এবং নিরাপদ স্থানে সংরক্ষণ।

করুন। ঝুড়ো হাওয়া বা বৃষ্টির সময় কীটনাশক বা সার প্রয়োগ এড়িয়ে চলুন। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফসল সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করুন। নিয়মিত জমি পর্যবেক্ষণ করে পোকা এবং রোগের আক্রমণ নজরে রাখুন। শুনলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো কৃষি পরামর্শ।

এবারে আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে জানানো হচ্ছে, আগামী 7 দিন জেলার আবহাওয়া থাকবে আর্দ্র। জেলার বিচ্ছিন্ন অঞ্চলে হালকা বৃষ্টি অথবা বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বয়ে যেতে পারে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। শুনলেন আবহাওয়ার খবর। এখন লোকগীতি, শিল্পী লোপা মুদ্রা মিত্র।

শুনলেন লোকগীতি। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে। এখন জানিয়ে দিই আজ সারাদিনের অনুষ্ঠান সূচি। সাতাবাজি 45 মিনিটে থাকবে নির্বাচিত বাংলা ছায়াছবির গান। সকাল 8টায় শুভ সকাল, বিষয় মন জানলা খুলে দে না। সকাল 9টায় বিকেল 3:30 এবং রাত 9:15 শোনা যাবে বিবিধ ভারতীর অনুষ্ঠান। কলকাতা কেন্দ্রের অনুষ্ঠান শুনবেন সকাল 10টা থেকে। বেলা 2:05 লোকগীতির অনুরোধের আসর, উপস্থাপনা রুমা বন্দ্যোপাধ্যায়। দিনান্তিকা প্রচারিত হবে বেলা 3:10, উপস্থাপনা রুমা বন্দ্যোপাধ্যায়। বিকেল 5টায় শুনবেন রবীন্দ্রসঙ্গীত এবং 5:15 নজরুল গীতির অনুষ্ঠান। ক্ষেত খামারের কথা

বিকেল 5:30। কীর্তন সন্ধ্যে 6:05, জীবিকার জন্য সন্ধ্যে 6:30। সন্ধ্যে 6:40 স্বচ্ছ ভারত। সন্ধ্যে 7:10 অনুষ্ঠান আজ সন্ধ্যায়। রাত 8:25 শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান। রাত 10:10 জয়সাগর অনুষ্ঠান, বিষয় রাগের আরোই রবীন্দ্রনাথ, উপস্থাপনা সুমন চট্টোপাধ্যায়। কলকাতা কেন্দ্রের বাংলা খবর শুনবেন সকাল 7:25, সন্ধ্যে 7:35। স্থানীয় সংবাদ শোনা যাবে সকাল 7:35, সন্ধ্যে 7:50। গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6:35। দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ সন্ধ্যে 6:00, দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ শুনবেন রাত 9:00। বিজ্ঞাপনী অনুষ্ঠান থাকবে সন্ধ্যে 6:25, 7:30, 8:10, আর অধিবেশনের সমাপ্তি রাত 11:00। শুনলেন আজ সারাদিনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী মুর্শিদাবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, মেডিকেলে প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তে সিবিআই এফআইআর দায়ের করেছে, রাজস্থান থেকে গ্রেপ্তার 15 জন। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন নবনির্বাচিত টিভি কে সরকার আজ বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হবে। পশ্চিমবঙ্গে সরকার বদলের পর আইন শৃঙ্খলা এবং পুরনো রাজনৈতিক হিংসার মামলাগুলিতে রাজ্য পুলিশ কড়া অবস্থান নিয়েছে। মহারাষ্ট্রে একটি ধর্মীয় সমাবেশে দেওয়াল চাপা পড়ে 6 জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার নেতৃত্বে ভারতের একটি উচ্চ পর্যায়ের সংসদীয় প্রতিনিধি দল আজ ভুটান সফরে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ 3 দিনের সফরে চীনের রাজধানী বেইজিং যাচ্ছেন। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। নিট ইউজি 2026 বা মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তে রাজস্থান পুলিশের বিশেষ তদন্তকারী দল এসওজি এ পর্যন্ত সন্দেহভাজন 15 জনকে আটক করেছে। তদন্তে নেমে তারা সামগ্রিক চক্রান্তের মূলে পৌঁছানোর চেষ্টা করছে, সেই সঙ্গে কিভাবে কালো টাকার লেনদেন হতো তাও খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে। রাজস্থান পুলিশের দাবি অনুযায়ী মূল চক্রী জয়পুরের বাসিন্দা মনীষ তাকে আটক করা হয়েছে। এর আগে রাজস্থান পুলিশের এসওজি দেরাদুন থেকে 5 জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করা হয়েছে রাজস্থানের শিকারের কেরিয়ার কাউন্সিলর রাকেশ কুমারকেও। উল্লেখ্য, প্রশ্ন ফাঁসের অভিযোগে গত 3 মে মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত আগেই ঘোষিত হয়েছিল। ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তদন্তভার হাতে পেয়ে সিবিআই একটি এফআইআর দায়ের করেছে। এদিকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ এক বিবৃতিতে জানিয়েছে, কেন্দ্রীয় সংস্থার অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে এবং পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখার স্বার্থেই পরীক্ষা বাতিলের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট পরীক্ষার পরিবর্তিত দিনক্ষণ পরে ঘোষণা করা হবে, এর জন্য দেওয়া হবে নতুন অ্যাডমিট কার্ড। এনটিএর মহানির্দেশক অভিষেক সিং ঘটনাটিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে জড়িত সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।
1: हमने इस मैटर को सीबीआई को इंक्वायरी को दिया है और हम इस तरह के जितने लोग खुराफात किए हैं उनको जेल भेजेंगे ताकि बच्चों का भविष्य किसी भी प्रकार से एडवर्सली प्रभावित न हो।

0: इसके साथ ही हमने यह भी कहा कि बच्चों के लिए हम दोबारा परीक्षा कराएंगे जो कि एकदम फेयर तरीके से होगी, जिसमें किसी भी तरह की अनियमितता नहीं होगी।
1: তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে সরকারের আজ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের কথা রয়েছে। আস্থা ভোটের আগে নিজেদের সমর্থন সুসংহত করতে মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় সহযোগী দলগুলির নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন। মিত্র দলগুলির সমর্থনের পাশাপাশি টিভিকে সরকার এআইএডিএমকে একটি অংশের এবং আম্মা মক্কল মুন্নেত্র কাডাগামের একমাত্র বিধায়ক এস কামরাজের সমর্থনও নিশ্চিত করেছে। বর্তমানে বিধানসভায় টিভিকের পক্ষে প্রায় 150 জন বিধায়কের সমর্থন রয়েছে। তবে শাসক দলকে সমর্থন জানানোর পর আম্মা মক্কল মুন্নেত্র কাডাগামের ওই বিধায়ক এস কামরাজকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে গতকাল তামিলনাড়ুর রাজনৈতিক পরিস্থিতি এক নাটকীয় মোড় নেয়। সরকারের প্রতি সমর্থন জানানোকে কেন্দ্র করে এআইএডিএমকে দলটি দুভাগে বিভক্ত হয়ে পড়ে। প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দলের সাধারণ সম্পাদক এড়াপ্পাড়ি কে পালানিস্বামীর নেতৃত্বাধীন অংশটি দলের বিধায়কদের টিভিকে সরকারকে সমর্থন না করার নির্দেশ দিয়েছে। এদিকে 30 জন বিধায়কের সমর্থন দাবি করা অন্য একটি গোষ্ঠী এসপি বেলুমানিকে বিধানসভায় এআইএডিএমকে পরিষদীয় দলের নেতা নির্বাচিত করেছে। প্রাক্তন মন্ত্রী সি ভি সম্মুগামের বাসভবনে বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে সম্মুগাম জানিয়েছেন, আস্থা ভোটের সময় তাদের গোষ্ঠী টিভিকে সরকারকে সমর্থন করবে। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে এআইএনআরসি নেতা এন রঙ্গস্বামী আজ শপথ গ্রহণ করবেন। লোকনিবাসে আজ সকাল 10 নাগাদ উপরাজ্যপাল কে কৈলাসনাথন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে রঙ্গস্বামীকে পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করাবেন। অনুষ্ঠানে বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন উপস্থিত থাকবেন বলে জানা গেছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ এবং আগামীকাল নবনির্বাচিত বিধায়করা শপথ নেবেন। আগামী 15 মে শুক্রবার বিধানসভার স্পিকার নির্বাচন হওয়ার কথা। পশ্চিমবঙ্গে পালা বদলের পর আইন শৃঙ্খলা এবং পুরনো রাজনৈতিক হিংসার মামলাগুলি নিয়ে রাজ্য পুলিশ কড়া অবস্থান নিয়েছে। পুলিশের অতিরিক্ত মহানির্দেশক আইন শৃঙ্খলা একটি নির্দেশিকা জারি করে গতকাল রাজ্যের সমস্ত পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার এবং রেল পুলিশের কর্তাদের একাধিক পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। নির্দেশিকায় বলা হয়েছে, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক হিংসা সংক্রান্ত পুরনো মামলাগুলি নতুন করে খতিয়ে দেখতে হবে। যেসব ক্ষেত্রে চূড়ান্ত রিপোর্ট জমা পড়েছে সেগুলিও পুনর্বিবেচনা করতে হবে। তদন্তে গাফিলতির অভিযোগ পাওয়া গেলে সেই সব মামলার ফের পূর্ণাঙ্গ তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় পাচার এবং অপরাধ দমনের ক্ষেত্রেও কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। নিয়মিত সীমান্ত বৈঠক করে সক্রিয় অপরাধী, সীমান্ত পাচারচক্র এবং গোয়েন্দা তথ্য আদান প্রদানের উপর জোর দিতে বলা হয়েছে। আজকের প্রসঙ্গের এবারের বিষয় আয়ুষ্মান ভারত। কল্যাণী এইমসের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। ভারত আগামীকাল দুদিনব্যাপী ব্রিক্স বিদেশ মন্ত্রীদের সম্মেলনের আয়োজন করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ওই বৈঠকে পৌরোহিত্য করবেন। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল সংবাদ মাধ্যমকে দেওয়া বিবৃতিতে জানিয়েছেন যে বৈঠকে ব্রিক্স গোষ্ঠীর সদস্য দেশগুলির বিদেশমন্ত্রীরা বিভিন্ন আন্তর্জাতিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক বিষয়ে মতামত বিনিময় করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংযুক্ত আরব আমিরশাহী সফর সম্পর্কে কথা বলতে গিয়ে শ্রী জয়সওয়াল জানান যে ওই সফরকালে দুদেশের মধ্যে শক্তি নিরাপত্তার বিষয়ে আলোচনা হবে। মহারাষ্ট্রে গতকাল প্রবল বৃষ্টিপাতের দরুন একটি ধর্মীয় সমাবেশে দেওয়াল ভেঙে পড়লে 6 পুণ্যার্থীর মৃত্যু হয়েছে, আহত অন্তত 15 জন। জাত তহসিল এলাকায় মোটামুটি 300 ভক্তের সমাগম ঘটেছিল। প্রবল বর্ষণ ও জোরালো হাওয়া চলতে থাকায় প্রায় 30 জন একটি দেওয়ালের পাশে আশ্রয় নিয়েছিলেন, সেখানেই দেওয়ালটি ভেঙে পড়ে। আহতদের জাত ও সাংলি সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার নেতৃত্বে ভারতের একটি উচ্চ পর্যায়ের সংসদীয় প্রতিনিধি দল আজ ভুটান সফরে যাচ্ছে। এই সফরের মূল উদ্দেশ্য হল ভারত ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা। 51 সদস্যের এই প্রতিনিধি দলে সিকিমের রাজ্যসভার সাংসদ ডি টি লেপচা, ত্রিপুরার লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব এবং বিদেশ মন্ত্রকের কর্মকর্তারা অংশ নিচ্ছেন। সফরকালে প্রতিনিধি দলের সদস্যরা ভুটানের রাজা ও সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে মিলিত হবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ 3 গুরুত্বপূর্ণ সফরে চীনের রাজধানী বেইজিং যাচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে বহু প্রতীক্ষিত বৈঠকে দুটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ট্রাম্প বলেছেন, তাদের মধ্যে বাণিজ্য বিষয়ে আলোচনা সর্বাধিক গুরুত্বপূর্ণ স্থান পাবে। 2017 সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট চীন সফর।

0: metric ton. This by itself is a mind-boggling thing.
1: IPL ক্রিকেটে আজ ছত্তিশগড়ের রায়পুরে শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। IPL ক্রিকেটে গতরাতে আমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্স 82 রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। মেডিকেলে প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি প্রশ্ন ফাঁসকাণ্ডের তদন্তে সিবিআই এফআইআর দায়ের করেছে। রাজস্থান থেকে গ্রেপ্তার 15 জন। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন নবনির্বাচিত টিভিকে সরকার আজ বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হবে। পশ্চিমবঙ্গে সরকার বদলের পর আইন শৃঙ্খলা এবং পুরনো রাজনৈতিক হিংসার মামলাগুলিতে রাজ্য পুলিশ কড়া অবস্থান নিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য বিধানসভায় আজ এবং আগামীকাল নবনির্বাচিত বিধায়করা শপথ নেবেন। রাজ্যে পালাবদলের পর আইন শৃঙ্খলা এবং পুরনো রাজনৈতিক হিংসার মামলাগুলি নিয়ে কড়া অবস্থান নেওয়ার নির্দেশিকা জারি হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন সভাঘরে আজ রাজ্যের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে 41টি দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠকে বসবেন। নিট ইউজি 2026 প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তে রাজস্থান পুলিশের বিশেষ তদন্তকারী দল সন্দেহভাজন 15 জনকে আটক করেছে। মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বসু প্রয়াত। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। রাজ্য বিধানসভায় আজ এবং আগামীকাল নবনির্বাচিত বিধায়করা শপথ নেবেন। প্রথমার্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্য মন্ত্রীরা বিধায়ক পদে শপথ গ্রহণ করবেন। উত্তরবঙ্গ মুর্শিদাবাদের জয়ী প্রার্থীরাও ওই পর্বেই শপথ নেবেন। দ্বিতীয়ার্ধে শপথ নেবেন নদিয়া ও 224 পরগনার বিধায়করা। আগামীকাল প্রথমার্ধে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রামের জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ হবে। দ্বিতীয়ার্ধে শপথ নেবেন পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের জয়ী বিধায়করা। 15 মে শুক্রবার বিধানসভা স্পিকার নির্বাচন হওয়ার কথা। বিধানসভা সূত্রের খবর, তাপস রায়কেই অধ্যক্ষ পদে শাসক দলের তরফে প্রার্থী করা হতে পারে। গতকাল প্রোটেম স্পিকার পদে মানিকতলার বিধায়ক তাপস রায় শপথ নেন। লোকভবনে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্য মন্ত্রিসভার অন্য সদস্য এবং নবনির্বাচিত বিধায়করা। উল্লেখ্য, 294টির মধ্যে ফলতা বিধানসভা কেন্দ্রে নির্বাচন বাকি আছে। 293টির মধ্যে 207টি আসনে বিজেপি, 80টিতে তৃণমূল কংগ্রেস, সিপিআইএম 1টি, আইএসএফ 1টি, আম জনতা পার্টি 2টি এবং কংগ্রেস 2টি আসনে জয়লাভ করেছে। রাজ্যে পালাবদলের পর আইন শৃঙ্খলা এবং পুরনো রাজনৈতিক হিংসার মামলাগুলি নিয়ে কড়া অবস্থান নিয়েছে পুলিশ। গতকাল পুলিশের অতিরিক্ত মহানির্দেশক আইন শৃঙ্খলা একটি নির্দেশিকা জারি করে রাজ্যের সমস্ত পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার এবং রেল পুলিশের কর্তাদের একাধিক পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। নির্দেশিকায় বলা হয়েছে, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক হিংসা সংক্রান্ত পুরনো মামলাগুলি নতুন করে খতিয়ে দেখতে হবে। যেসব ক্ষেত্রে চূড়ান্ত রিপোর্ট জমা পড়েছে সেগুলিও পুনর্বিবেচনা করতে হবে। তদন্তে গাফিলতির অভিযোগ পাওয়া গেলে সেই সব মামলার ফের পূর্ণাঙ্গ তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। 2021 সালের ভোট পরবর্তী হিংসা নিয়ে থানায় জমা পড়া জিডি এবং বিভিন্ন অভিযোগও আবার পরীক্ষা করে দেখারও উল্লেখ রয়েছে নির্দেশিকায়। প্রাথমিক তদন্তে অপরাধের প্রমাণ মিললে নতুন মামলা দায়ের করতে হবে। এই সমস্ত তদন্ত ব্যক্তিগতভাবে তদারকি করবেন জেলা পুলিশ সুপার এবং পুলিশ কমিশনাররা। একই সঙ্গে সীমান্ত এলাকায় পাচার এবং অপরাধ দমনের ক্ষেত্রেও কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। নিয়মিত সীমান্ত বৈঠক করে সক্রিয় অপরাধ সীমান্ত পাচার চক্র এবং গোয়েন্দা তথ্য আদান প্রদানের উপর জোর দিতে বলা হয়েছে। বেআইনি গবাদি পশুর হাট, কসাইখানা ও অবৈধ খননকার্যের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে বলা হয়েছে নির্দেশিকায়। একই সঙ্গে বৈধ পশু ব্যবসা এবং খননকার্যে স্থানীয় দুষ্কৃতি বা তোলাবাজদের হস্তক্ষেপ যাতে না থাকে তা নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে। পশু হত্যা নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে কার্যকর করার কথাও বলা হয়েছে। রাজ্যের সমস্ত থানার মালখানায় থাকা অস্ত্র এবং গুলির ভাণ্ডার যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। 15 মে মধ্যে সমস্ত মালখানা পরীক্ষা করে নথির সঙ্গে মিলিয়ে দেখতে হবে। ট্রাফিক ব্যবস্থাপনাকেও অগ্রাধিকার দিতে বলা হয়েছে। মোটরযান আইন মেনে হেলমেট ব্যবহার নিশ্চিত করতে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দিয়েছে রাজ্য পুলিশ। নবান্ন সভাঘরে হতে চলা মুখ্যমন্ত্রীর বৈঠকে সব দপ্তরকে আগামী 6 মাস এবং পরবর্তী 2 বছরের জন্য কি কি উন্নয়নমূলক পরিকল্পনা রয়েছে তা আজই জানাতে হবে বলে মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে নির্দেশিকা জারি হয়েছে।

0: পক্ষে 41টি দপ্তরের সচিব এবং 5 জন করে বরিষ্ঠ আধিকারিকদের উপস্থিত থাকতে হবে। প্রত্যেক সচিবকে সংশ্লিষ্ট দপ্তরের কাজের খতিয়ান পেশ ছাড়াও কোন খাতে কত টাকা বরাদ্দ করা হয়েছে, কোন পরিকল্পনা বাস্তবায়ন করতে কি ধরনের সমস্যায় পড়তে হচ্ছে তাও জানাতে বলা হয়েছে। পাশাপাশি রাজ্যের কর্মসংস্কৃতিতে বদল আনতেও কড়া নির্দেশিকা জারি করা হয়। সকাল 10টা থেকে 10টা 15 মিনিটের মধ্যে সরকারি সব দপ্তরের কর্মী আধিকারিকদের হাজির হতে হবে। বিকেল 5টা থেকে 5:15 আগে দপ্তর ছাড়া যাবে না। গতকাল অসম সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বাংলা, বিহার, ওড়িশা, অসম, ত্রিপুরা সহ রাজ্যগুলি যৌথভাবে প্রধানমন্ত্রীর পূর্বোদয়ের বিকাশের স্বপ্ন পূরণ করবে।
1: असम का सब जनता जनार्दन को बधाई देता हूँ। मैं आभारी हूँ। आने वाला दिन में उड़ीसा, बिहार, असम, त्रिपुरा, मोदी जी का जो स्वप्न है पूर्वोदय का विकास, उसके एक साथ काम करूंगा। तो सरकार ने BSF को जमीन तक नहीं दिया, देश की सुरक्षा के ऊपर सवाल खड़ा हो गया था। ये खास करके घुसपैठिया, इलीगल इन्फिल्ट्रेटर्स को लेकर और हमारी बॉर्डर, बांग्लादेश बॉर्डर को सुरक्षित करने के लिए आसाम ने जो कदम उठाया वो कदम बंगाल में भी उठाना चाहिए।
0: গত সন্ধ্যায় কলকাতায় ফিরে মুখ্যমন্ত্রী ফলতা পুনর্নির্বাচন নিয়ে সল্টলেকে বিজেপি কার্যালয়ে সাংগঠনিক বৈঠক করেন। রাজ্যের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের বর্তমান অবস্থা নিয়ে সদ্য দায়িত্বপ্রাপ্ত মুখ্যসচিব মনোজ আগরওয়াল গতকাল একাধিক দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক করেছেন। নবান্নে আয়োজিত ওই বৈঠকে সুবিধাভোগীদের বর্তমান অবস্থা জানতে প্রয়োজনে ব্লক প্রশাসনের আধিকারিকদের সরাসরি তাদের বাড়ি পৌঁছে বিস্তারিত খোঁজখবর নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপি রাজ্যে স্বাধীনভাবে ব্যবসা, বাণিজ্য এবং বিনিয়োগ করতে শিল্প সংস্থাগুলির কাছে আবেদন জানিয়েছে। কলকাতায় গতকাল বণিক সভা বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্সের এক অনুষ্ঠানে দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে বিনিয়োগের আবহকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে।
2: পশ্চিমবঙ্গে বড় শিল্প আনতে হবে, এছাড়া কোনো ভবিষ্যৎ নেই। আমরা যদি পুরনো সরকারের কথা বলি, দ্য গভর্নমেন্ট দে ডোন্ট হ্যাভ এনি কম্প্রিহেনসিভ ল্যান্ড পলিসি। আমাদের ফার্টাইল ল্যান্ড আছে, 82% অফ দ্য ল্যান্ড ইজ ওন্ড বাই দ্য স্মল ফার্মার্স। এখানে যদি কোনো গভর্নমেন্টের ইন্টারভেনশন না থাকে, যদি কোনো ল্যান্ড পলিসি না থাকে, তাহলে কোনোদিন পশ্চিমবঙ্গে কোনো শিল্পের পুনরুজ্জীবন সম্ভব নয়। আমরা কথা দিয়ে
0: রাজ্যের নতুন সরকার গঠনের পর মুর্শিদাবাদ জেলার উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। বিনিয়োগ, ব্যবসা ও পর্যটন ক্ষেত্রে মুর্শিদাবাদে যোগাযোগ বাড়াতে একটি বিমানবন্দর গড়ে তোলার কথাও লেখেন তিনি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নিট ইউজি 2026 বা মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডে তদন্তে রাজস্থান পুলিশের বিশেষ তদন্তকারী দল SOG সন্দেহভাজন 15 জনকে আটক করেছে। কেন্দ্রীয় সরকার তদন্তভার CBIকে দেওয়ার পর তারা একটি FIR দায়ের করে। CBI এর এই মামলায় ফৌজদারি চক্রান্ত, চৌর্যবৃত্তি, বিশ্বাসভঙ্গতা ও সাক্ষ্য প্রমাণ নষ্ট করা সংক্রান্ত বিভিন্ন ধারা যুক্ত করা হয়েছে। প্রশ্ন ফাঁসের অভিযোগে গত 3রা মে মেডিকেলে ভর্তির নিট ইউজি পরীক্ষা আগেই বাতিলের সিদ্ধান্ত ঘোষিত হয়েছিল। এদিকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে সংশ্লিষ্ট পরীক্ষার পরিবর্তিত দিনক্ষণ পরে ঘোষণা করা হবে। এই পরীক্ষা বাতিলের ঘটনায় ডাক্তারদের সংগঠন সার্ভিস ডক্টর্স ফোরাম উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক ডক্টর সজল বিশ্বাস বলেন, এভাবে প্রশ্নপত্র ফাঁসের ফলে লক্ষ লক্ষ মেধাবী ছাত্রছাত্রীর ভবিষ্যৎ চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে পড়ল। গরু পাচারের অভিযোগে গতকাল বর্ধমান থানার পুলিশ 11 জোড়া বলদসহ 2 জনকে গ্রেপ্তার করেছে। গতকালই ধৃতদের বর্ধমান CJM আদালতে তোলা হলে 17 মে পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। ধৃত শেখ রফিকুল ইসলামের বাড়ি কাটোয়া শ্রীখণ্ডে এবং মিন্টু শেখ নওপাড়ার বাসিন্দা। নকশালবাড়ির রথখোলা এলাকায় অবৈধভাবে অনুপ্রবেশ করতে গিয়ে গতকাল SSP-র জালে 4 জন আটক হয়েছে। এদের মধ্যে 2 জন থাইল্যান্ডের এবং 1 জন নেপালের বাসিন্দা ও অপরজন ভারতীয়। আটকদের হেফাজত থেকে একাধিক নথিপত্র উদ্ধারের পর অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এদের গ্রেপ্তার করে নকশালবাড়ি পুলিশের হাতে তুলে দেয় SSP। কলকাতার তিলজলা থানা এলাকায় তোপশিয়ার একটি বহুতলে আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে গতকাল 2 জনের মৃত্যু হয়। গুরুতর জখম আরও 5 জন, এদের মধ্যে 3 জনের অবস্থা সংকটজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল দুপুরে আবাসনের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়, মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকে এই বিপত্তি। আজ সকাল 11টার মধ্যে এই ঘটনার রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। রামদা দিয়ে স্ত্রীকে খুনের অভিযোগে বর্ধমানের রথতলা এলাকা থেকে সঞ্জয় পাল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্ধমান আদালতে গতকাল ধৃতের 6 দিনের পুলিশ হেফাজত হয়। জানা গেছে, হাওড়ার মালিপঞ্জঘড়া থানা এলাকার বাসিন্দা সঞ্জয়ের সঙ্গে 18 বছর আগে শিবানী দাসের বিয়ে হয়। তাদের 17 বছরের একটি কন্যা।

0: আছে। বিয়ের কিছুদিন পর থেকেই টাকার জন্য শিবানীর ওপর শ্বশুরবাড়ির লোক শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। সম্প্রতি ৬ মাসের গর্ভাবস্থায় তিনি বাপের বাড়ি ফিরে এলেও তার রেহাই মেলেনি। গতকাল বিকেলে সঞ্জয় শ্বশুরবাড়িতে টাকা চাইতে এসে স্ত্রীকে রামদা দিয়ে কোপায়। প্রাক্তন মোহনবাগান সভাপতি স্বপন সাধন বসু প্রয়াত। কলকাতা ময়দানে টুটু বসু নামে পরিচিত এই ক্রীড়া প্রশাসক গতকাল রাত ১২টা নাগাদ দক্ষিণ কলকাতার একটি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৮ বছর। ১৯৯১ থেকে প্রায় ৩ দশক মোহনবাগান ক্লাব প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। নবরায়পুরের শহীদ বীরনারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে ৭:৩০। শেষ করার আগে স্থানীয় সংবাদের কিছু অংশ আরও একবার। রাজ্য বিধানসভায় আজ এবং আগামীকাল নবনির্বাচিত বিধায়করা শপথ নেবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন সভাঘরে আজ রাজ্যের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বিষয়ে ৪১টি দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠকে বসবেন। মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বসু প্রয়াত। স্থানীয় সংবাদ শেষ হল। এর পরের খবর সকাল ৯:১৫।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন ১০২.২ মেগাহার্টজে এফএম প্রচার তরঙ্গে।
2: শিষ্ট শল্য চিকিৎসক ডক্টর নির্মল সাহার সঙ্গে
3: আকাশবাণীর ৯০ বছর তার জন্মদিন এবং দীর্ঘদিন ধরে সে সবসময় কৈশোরের মতো ছেকেছে, কখনোই বৃদ্ধ হয়ে যায়নি। তার যৌবন সবসময় আলোকিত হয়ে রয়েছে। আমার মনে হয় আমার যখন কৈশোর ছিল সেই সময় আমি আকাশবাণীকে যেভাবে দেখেছি, যে রবীন্দ্রসঙ্গীত নাটক শুনেছি, সেগুলো এখনো আমাকে ভালো মানুষ হতে সাহায্য করেছে। সকালবেলায় রবীন্দ্রসঙ্গীত শোনা, পড়তে পড়তে রবীন্দ্রসঙ্গীত শোনা, খবরের বাড়ির গুরুজনরা খবর শুনতেন, এবং আকাশবাণীর যে ভালো চিন্তা বা যে চিন্তনের যে প্রকাশ, যে ভাবে শ্রুতির মধ্যে দিয়ে শুনেছি আর কল্পনার জগৎ দিয়ে সেটাকে মনে মনে তৈরি করেছি। মানে কখনো যখন নাটক শুনেছি, সেই অজিতেশের নাটক, তৃপ্তিমিত্র সৌম্যমিত্রের নাটক, জগন্নাথ বসুদের নাটক, প্রসাদের নাটক হচ্ছে, আর আমরা কিন্তু চোখে দেখতে পেতাম এবং চোখের সামনে যেন নাটকটা ঘটছে, এই যে অদ্ভুত একটা বাক্য বাচন শিল্পীর মধ্যে দিয়ে মানুষের ভিতরে পেনেট্রেট করা এবং আমার যে কল্পনার জগৎগুলো তৈরি হয়েছে সেগুলো কিন্তু আমার মনে হয় আকাশবাণীর এই রেডিও শুনতে শুনতেই হয়েছে। তারপরে যখন অডিও ভিজুয়াল ব্যাপারটা এলো তখন বোধ হয় কল্পনার জগৎটা একটু ছোটই হয়ে গেল। পড়া এবং এই শোনার মধ্যে দিয়ে যে যে শৈলী তৈরি হয়, নিজের মনের মধ্যে যে শৈলী তৈরি হয় সেই শৈলীটা দীর্ঘকালীন এবং অত্যন্ত সুন্দর, এবং সেটা মানুষ গড়ার জন্য অত্যন্ত কাজের। এবং আমার মধ্যে যদি কিছু ভালো কিছু থাকে সেটা আমাদের শিক্ষক আছেন, আমার বিদ্যালয়ে রয়েছে, কিন্তু আকাশবাণীকেও বোধ হয় সঙ্গে রাখতে হবে, কারণ আকাশবাণীর ভূমিকাও বোধ হয় আমার বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার ভূমিকাকে আমি অস্বীকার করতে পারি না। কারণ আমাদের বাড়িতে সেই রেডিও ছিল এবং রেডিও খুব, এখন আমরা রেডিও শুনি, এখন আমরা রেডিওকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ভাবি এবং সেটাকে সম্মান করি। আমি অত্যন্ত শুভকামনা করি আকাশবাণীর, আকাশবাণীতে আরো বৃদ্ধি হোক, আরো সুন্দর সুন্দর দিক খুলে উঠুক এবং আকাশবাণী তার সমৃদ্ধি লাভ করুক

আইনি সাক্ষরতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলিলয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।

0: তখন যদি অসুবিধা হয় গেলাম,
1: আমি একা যাবো
0: কেন?
1: তোমাকেও তো যেতে হবে, বাড়িটাও তো মর্গেজ করেছো।

0: সাবস্ক্রাইব করো,
1: তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
2: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি।
3: পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
1: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
3: তাহলে সঠিক নম্বর
1: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
3: দিদি তুমি বাঁচালে।
1: কাজ থেকে নয়,
3: হ্যাঁ করছি।
4: আরবিআই এ কথা বলে,
5: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।

শুনলেন মায়ার সংসার ছায়াছবির গান। শিল্পীরা ছিলেন হেমন্ত মুখোপাধ্যায় এবং প্রতিমা বন্দ্যোপাধ্যায়। এবারের গানটি শুনবেন ছুটির ফাঁদে ছায়াছবি থেকে, শিল্পী আরতি মুখোপাধ্যায়।

0: এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নির্বাচিত বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে এবং একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে। একটু পরেই লাইভ ফোন ইন। শুভ সকাল।
1: নমস্কার, আমি ডক্টর ইন্দ্রাণী বসু, অধ্যক্ষা বহরমপুর কলেজ। আজ সত্যি এই গৌরবময় মুহূর্তে সাক্ষী হওয়ার সুযোগ পাওয়ার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রদত্ত এই আকাশবাণী নামটি থেকেই বোঝা যায় কি বৃহৎ অর্থে এর ব্যবহার। এই দীর্ঘ যাত্রাপথ কেবল একটি সম্প্রচার মাধ্যমের ইতিহাস নয়, এটি আমাদের সংস্কৃতি, সমাজ চেতনা এবং মানবিক মূল্যবোধের এক অমূল্য দলিল। আকাশবাণী তার এই 90 বছরের যাত্রাপথে সূচনা লগ্ন থেকে মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছে। গ্রাম থেকে শহর, প্রান্তিক থেকে মূলধারা, প্রতিটি স্তরের মানুষের কথা, ভাবনা ও সৃষ্টিশীলতা এখানে স্থান পেয়েছে। বিশেষত যুব সমাজের জন্য নির্মিত অনুষ্ঠানগুলি নতুন প্রজন্মকে পথ দেখিয়েছে, তাদের স্বপ্ন, সৃজনশীলতা ও সামাজিক দায়িত্ববোধকে জাগ্রত করেছে। যুবকদের কণ্ঠস্বর এখানে শুধু শোনা হয়নি, বরং সম্মানিত হয়েছে। নারীদের জন্য আকাশবাণীর অনুষ্ঠান সমূহ সমাজে সমাজ চেতনা, আত্মনির্ভরতা এবং অধিকার সম্পর্কে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। পরিবার, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানের মতন গুরুত্বপূর্ণ বিষয়গুলি অত্যন্ত সহজ ভাষায় তুলে ধরে নারীদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করেছে। শিশুদের জন্য নির্মিত অনুষ্ঠানগুলি শুধুমাত্র বিনোদন নয়, শিক্ষার এক আনন্দময় মাধ্যম হিসেবে কাজ করেছে। গল্প, ছড়া, গান ও জ্ঞানমূলক উপস্থাপনার মাধ্যমে শিশুদের কল্পনা শক্তি ও মানসিক বিকাশকে সমৃদ্ধ করেছে। একই সঙ্গে শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে আকাশবাণীর অবদান অপরিসীম। বাংলা সঙ্গীত, নাটক, কবিতা এবং লোক সংস্কৃতির ধারাকে অত্যন্ত সযত্নে লালন করেছে। বহু শিল্পী এই মঞ্চের মাধ্যমে পরিচিতি পেয়েছে এবং আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য আরও সমৃদ্ধ হয়েছে। এই 90 বছরের পথচলায় আকাশবাণী শুধু তথ্য ও বিনোদনের মাধ্যম নয়, এটি এক বিশ্বাসযোগ্য সঙ্গী, এক নির্ভরতার নাম। আমি আশা করি আগামী দিনেও এই ঐতিহ্য ও দায়িত্ব নিয়ে আকাশবাণী আরও উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যাবে, এই আমার প্রত্যাশা।

যিনি যেখানে আছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের শুভ সকাল অনুষ্ঠানে। আজ আপনাদের সাথে আছি আমি জয়িতা, জয়িতা সরকার। আপনাদের সঙ্গে কথা বলার নম্বরটা আগে ভাগে জানিয়ে দিই, 9434921300 এবং 0348225968। মন জানালা খুলে দে না, এই বিষয়ে আজকে আমাদের পথ চলা।

আলো ছায় ছক কেটে দেওয়া জানালা, একটা ছোট কাঠের টুকরো ধরে সামান্য টানেই হুট করে খুলে যায় বাইরের জগৎ। সেই দৃশ্যপট বন্ধ হয়ে যায় ছুপ করে। এমনিতেই বাইরের অন্দরের সাথে যোগাযোগের মাধ্যম শুধু দরজাই হয় না, সেটাই অবধারিতভাবে জুড়ে থাকে জানালার গল্প। জানলা নিজেও কত পদ্য জানে। আসলে আমাদের সকলের বাড়িতেই তো জানালা থাকে। সকালের আলো, ঝিরঝিরে বাতাস, ফুলের সুবাস, মেক্সিকোর গিটার সুর থেকে কেকের গন্ধ সবই পাওয়া যায় জানলা খোলা থাকলে। আর তাই তো আজ শুভ সকালের জানলা প্রতিদিনের মতোই খুলে দিলাম আপনাদের জন্য। প্রাণ জুড়িয়ে যাক না শীতল হাওয়ার পরশে, কি বলেন?

0: 9434921300। নমস্কার নমস্কার, হ্যালো নমস্কার
1: নমস্কার দিদি ভাই,
0: কার সঙ্গে কথা বলছি?
1: আমি মারজাম শীতলাপাড়া বীরভূম থেকে কিশোর কুমার দাস কথা বলছি।
0: স্বাগত কিশোর বাবু, অনেকদিন পর কথা।
1: হ্যাঁ দিদি ভাই, আপনাকেও স্বাগত।
0: কেমন আছেন?
1: হ্যাঁ দিদি ভাই ভালো আছি।
0: বেশ,
1: আপনি ভালো আছেন দিদি ভাই?
0: একদম একদম। বিষয়ে কথা বলি।
1: হ্যাঁ, আজকের বিষয় মনের জানলা খুলে দেয় না।
0: হুম
1: দিদি ভাই, বাড়ির যেমন জানলা থাকে সেই জানলা খুলে দিয়ে যেমন আমরা সেই বাড়িতে আলো বা বাতাস চলাচল করে সেইরকম আমাদের মনের জানলা যদি আমরা খুলে দিই তাহলে আমাদের মনটাও পরিষ্কার হয়ে যাবে।
0: তাই তো খুলে দিয়েছি আজকে।
1: আমরা জানতে পারবো, আমরা সেটা অনুভব করতে পারবো, এটাই হলো মনের জানলা।
0: একদম একদম।
1: আমরা চোখ দিয়ে দেখি আর আমরা মনের জানলা দিয়ে আমরা অনুভব করি দিদি ভাই।
0: আপনি খুলেন, মনের দরজা খুলতে পারেন?
1: অবশ্যই দিদি ভাই, মনের জানলা দিয়ে সবকিছু অনুভব করতে পারি।
0: বাহ, খুব ভালো, কারণ আমরা তো এখন খুব ব্যস্ত। একদম একদম, আসলে আমরা তো এখন খুব ব্যস্ত মানুষ, তাই না? মাঝে মধ্যে জানলাটা খুলতেই ভুলে যায়, জানেন। ভালো থাকবেন, কেমন খোলা রাখবেন সব সময় মনের দরজা। বিলাইপাড়া খৈরাটি সাগর থেকে মুর্শিদাবাদ থেকে লিখেছেন আব্দুল হাদি। লিখছেন, খুব সুন্দর বিষয়ের অবতারণা করেছেন। মন নামক বস্তুটি একদিকে যেমন কঠিন, অপরদিকে তেমনই কোমল।

মানুষের জীবনে চলার পথে অনেক রকমের সমস্যার মধ্যে পড়তে হয়। আমরা যদি মন খোলসা করে না চলি তাহলে কিন্তু সেই সমস্যার সমাধান কোনো দিন হবে না। সুতরাং আমার মনের জানলাটা সব সময় খোলা রাখতে হবে, যেন সেখানে সবার প্রবেশ ঘটে। সকল মানুষের জন্য উন্মুক্ত থাকে আমার মন। বহুজন হিতায় বহুজন সুখায় এই মন্ত্র দীক্ষিত হয়ে চলতে পারলে সফল হবে আমাদের জীবনের প্রেক্ষাপট। বিলাইপেরা খৈরাটি সাগর থেকে মুর্শিদাবাদ থেকে লিখেছেন আব্দুল হাদিদ।

জানলার কথা বলতে গেলেই প্রথমেই মনে পড়ে একটা সংযোগের কথা, যে সংযোগ ঘরের সাথে বাইরের, দৃশ্যের সাথে অদৃশ্যের, আলোর সাথে ছায়ার কথা বলে। এটি কেবল আলো বাতাসের চলাচলের মাধ্যম শুধু নয়, বরং কত স্মৃতিচিহ্ন, সঙ্গীহীনের সঙ্গে কখনো বা মুক্তির আনন্দ। আমাদের অনেকের কাছেই মায়ের ছবি বলতে মনে পড়ে জানলার ধারে বসে সেলাই করছেন কেউ, নয়তো উল বুনছেন, নয়তো বই পড়ছেন, আর নয়তো স্রেফ বসে আছেন, কিছুই করছেন না। জানলা মানে ছোট্ট গৃহকোণের সঙ্গে বিশ্বের সংলাপ, চোখের সামনে উড়ে যাওয়া মেঘ, পাখির সাথে একাত্ম, আর ক্ষণিক স্বাধীনতার মধুর

0: ফোন কলে। নমস্কার,
1: শুভ সকাল।
0: শুভ সকাল,
1: বীরভূম থেকে চন্দ্রমোহন।
0: স্বাগত চন্দ্রমোহন বাবু, আজকে বিষয় কথা হোক।
1: মনের জ্বালানা খুলে দেওয়ার বিশেষ প্রয়োজন রয়েছে। প্রয়োজন মিটে গেলে আর কিছুতেই মন অন্য কোথায় খুঁজতে যাওয়ার কথা নয়, কিন্তু লোভ ভোগ বিলাসিতা সব অনর্থের মূলে। গাড়ি বাড়ি টিভি ফ্রিজ যানবাহনের এয়ার কন্ডিশন সব ভারতবাসী চাইলে যোগান সম্ভব নয়। অসম্য বৈষম্য এখান থেকে শুরু। বড়লোক দরিদ্র সৃষ্টি হয়ে আছে, প্রকৃতির সৃষ্টি ফসলের সুষম ব্যবহারে সব বৈষম্য ঘুচে যেতে পারে। জয় ভারত, জয় হিন্দ, বন্দে মাতরম।
2: মনের
0: জানালা এই মুহূর্তে আপনার সঙ্গে কি কথা বলছে?
2: দেখুন, সত্যি তাই, মনের জানালা। এই যে প্রথমে গানটা শোনালেন কিশোর কুমারের, জানালা খুলে মনের জানালা কিন্তু সবসময় খোলা রাখতে হবে। কারণ দেখুন, জানলা যদি খুলে না রাখি তাহলে মনের মধ্যে যা কিছু হিংসা গ্লানি, মানুষের মনে তো অনেক কিছুই বাসা বাঁধে, তাই সেইগুলো কিন্তু আমাদেরকে সবসময় দূরে সরিয়ে রাখতে হবে। এবং মনের মধ্যে সবসময় খুশি আনন্দ সেইগুলো নিয়ে আমাদেরকে পথ চলতে হবে। কারণ রিসেন্টলি আমার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনারা সকলেই হয়তো জানেন, হয়তো বাঁচার কথা ছিল না, এত বড়ই মানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। কিন্তু আমার মুর্শিদাবাদের সমস্ত শ্রোতা বন্ধুদের, দাদা ভাই দিদি ভাইদের আমি চরণে শতকোটি প্রণাম জানাই। ওনারা মানে কার নাম করব আর কার নাম না করব, প্রত্যেকটা দিদি দাদা আমার জন্য, আমাদের দুজনের জন্য নিজে নিজে ইষ্ট দেবতার কাছে কামনা করেছেন, যাতে আমরা ভালো হয়ে যাই, সুস্থ হয়ে যাই। প্রত্যেকজনকে আমি বারবারই জানাচ্ছি শতকোটি প্রণাম, কারণ ওনারা সত্যিই আমাদের জন্য অনেক কিছু করেছেন। খোঁজ খবর নেওয়া, ফোন করা,
0: খুব ভালো, খুব ভালো। আপনার সুস্থতা কামনা করি, আপনি আরো আরো ভালো থাকুন, কেমন সঙ্গে থাকুন, ধন্যবাদ। বার্তা বর্ধ রয়েছেন সৌভিক সরকার, কসবা থেকে লিখছেন, মন জানলা খুলে দেওয়া মানে শুধু বাইরের হাওয়াকে ভিতরে আসতে দেওয়া নয়, বরং নিজের ভিতরের অনুভূতিগুলোকে মুক্ত করে দেওয়া। জীবনের ব্যস্ততা, দুঃখ, অভিমান আর না বলা কথাগুলো অনেক সময় আমাদের মনকে চার দেওয়ালের মধ্যে আটকে রাখে, কিন্তু যখন আমরা মন জানলা খুলে দিই তখন নতুন আলো, নতুন স্বপ্ন আর নতুন আশার স্পর্শ পায়। মানুষের জীবনে সম্পর্ক, ভালোবাসা আর বিশ্বাসের গুরুত্ব ঠিক তখনই বোঝা যায় যখন মন খুলে কারো সাথে কথা বলা যায় বা শোনা যায়। এবং মন জানলা খোলা থাকলে ছোট ছোট আনন্দ বড় হয়ে ওঠে। ভোরে রোদ, বৃষ্টির শব্দ, প্রিয় মানুষের হাসি কিংবা পুরনো কোনো স্মৃতির গন্ধ, তাই মাঝে মাঝে নিজের মন জানলা খুলে দিতে হয়। অতীতের কষ্ট ভুলে নতুন দিনের আলোকে স্বাগত জানাতে হয়। কারণ বন্ধ জানলায় যেমন আলো ঢোকে না, তেমনই বন্ধ মনে সুখ জায়গা পায় না। সৌভিক সরকার কসবা হলরু থেকে লিখেছেন। নমস্কার, স্বাগত। হ্যালো, যন্ত্রের যন্ত্রণা আমাদের চিরকালের, তাই না? রজত বিশ্বাস বানপুর চাঁদপুর নদিয়া থেকে লিখছেন, মনের জানলা খুলে দেওয়া মানে কিন্তু মনের মধ্যে জমে থাকা সমস্ত ভাবনা অনুভূতি প্রকাশ করা, অনেক সময় আমরা দুঃখ, কষ্ট, অভিমান বা ভয়ের কারণে নিজের মনের দরজা বন্ধ করে রাখি। এতে মন ভারী হয়ে যায়, কিন্তু যখন আমরা মনের জানলা খুলে দিই তখন অন্যের কথা শুনে শিখি, নতুন কিছু জানতে পারি, নিজের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাই এবং জীবনের প্রতিটি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হয়। আর মনের জানলা খোলা মানে শুধু যে নিজেকে প্রকাশ করা তা নয়, বরং অন্যকেও গুরুত্ব দেওয়া, তাকে শোনা। রজত বিশ্বাস বানপুর চাঁদপুর নদিয়া থেকে লিখছেন। নমস্কার।
3: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার, কার সঙ্গে কথা বলছি?
3: আমি লক্ষ্মীনারায়ণ চান্দিলাল বর্ধমান টাউনহলপাড়া থেকে বলছি।
0: স্বাগত।
3: বলছি দিদি ভাই,
0: হ্যাঁ,
3: এই যে মনের জানালার কথা বললেন, আজকে মনের জানালাটা খোলার কোনো সময় নেই, যখন বুঝি মনের জানালা খুলে যেতে পারে এবং তখন আনন্দের সীমা নেই, আনন্দই আনন্দ, আনন্দই আনন্দ।
0: ভালো থাকবেন, কেমন?
3: হ্যাঁ দিদি ভাই।

বার্তা রয়েছেন খাগড়া কান্তনগর থেকে। সুব্রত দত্ত লিখছেন, মন জানলা খুলে দেনা, আজকের বিষয় সত্যি অত্যন্ত সময় উপযোগী। বাকি অংশ গানের

0: আমরা রয়েছি কান্তনগর থেকে সুব্রত দত্তের বার্তায়। লিখছেন, একটা সময় ছিল যখন যথাযথ লেখাপড়া, তথ্য আর যোগাযোগের অভাব। একটা বড় অংশের মানুষই উপমণ্ডুক হয়ে বেঁচে থাকতে বাধ্য হয়েছিলেন। সেই দমবন্ধ করা পরিস্থিতিতেও কিছু অগ্রণী জ্ঞানপিপাসু মানুষ কিন্তু তাদের নিজস্ব উদ্যোগে অনেক ত্যাগ স্বীকার করে মনের জানলা খুলে রেখে যতটা সম্ভব বাইরের খোলা বাতাসের মাধ্যমে দেশ বিদেশের জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য, চিত্রকলা, চিকিৎসা, সমাজ সংস্কারের তাজা বাতাস বইয়ে দিয়ে নিজের তথা সমাজকে সমৃদ্ধ করেছিলেন। পরবর্তী প্রজন্ম সেই ধারাবাহিকতাকেই বজায় রেখে সামনে এগিয়ে চলেছে। আর এখন বিভিন্ন মাধ্যমে চারিদিকে ঝোড়ো বাতাস বয়ে চলেছে। এখন আমাদের সকলকেই মনের জানলা খুলে দিয়ে মিষ্টি তাজা বাতাস ঢোকার সুযোগ করে দিয়ে মনকে সতেজ রাখতে, সুস্থ রাখতে, সমৃদ্ধ হতে সচেষ্ট হতে হবে, না হলে সামাজিকভাবে পিছিয়ে পড়ার সম্ভাবনা। নমস্কার জানিয়েছেন সকলকে, জানিয়েছেন কান্তনগর খাগড়া থেকে সুব্রত দত্ত।
1: দেখুন, মনের জানলা খুলে মনের গবাক্ষে শীতল সমীরণ প্রফুল্লতার আলপ নাইকে দেয়, বিশ্বাসের ভিত্তি ফুটিয়ে তোলে পুঞ্জীভূত আলপনার বিবাগী মনের আমন্ত্রণ। কখনো বা বিশ্বাসের ধ্যানপুঞ্জে প্রশান্তির আলো এনে দেয় চলমানতার উপন্যাসকে, কখনো বা চন্দ্রালী আলোয় নিশারাচলে প্রেম নিবেদন যেন আমাদের মনের কবিতা কবিতার প্রফুল্লতার সমীরণ। এত বারবার মনের জানলা খুলে আমরা এগিয়েছি অজানাকে জানতে, অচেনাকে চিনতে। তাই গবাক্ষ যখন খুলতে হবে তখন মনের মধ্যে শক্তির যে স্ফুরণ একমাত্র তিনিই পারেন। আসুন মনের গবাক্ষকে খুলে দিয়ে আমরা যেন আমরা বিশ্বের মাঝে ছুটে চলে আছি। আমি এক যাযাবর, পাতি না কোথাও সংসার খেলা, বাঁধিয়া কোথাও ঘর, এই ঘরই হচ্ছে শ্রেষ্ঠ। নমস্কার,
0: ভালো থাকবেন। সারকাছি থেকে মৃণাল পাল লিখছেন, মন যদি তার জানলা খুলে দেয় মানে আমি কিছু মন খুলে বা নিজের স্বাধীনে করতে পারবো। কিছু করতে গেলে তা মন খুলে করাই উচিত। মনের জানলা খুলে খেলাধুলা বা কোনো কাজ যেমন করবো, তেমনি মনের জানলা খুলে পড়াশুনো করতে হবে। একদম ঠিক কথা।

0: মৃণাল, শুভেচ্ছা রইল তোমার আগামীর, ভালো থেকো। সঙ্গে রয়েছেন রেখা মুখোপাধ্যায় সাটুই মুর্শিদাবাদ থেকে, লিখছেন শুভ সকাল। একটি ঘর অসম্পূর্ণ থাকে যদি সেখানে প্রশান্ত জানলা না থাকে, জানলা থাকা মানে ঘরের মধ্যে খেলা করবে প্রাকৃতিক নির্মল হাওয়া, উজ্জ্বল আলো যা ঘরের গুমোট ভাব দূর করে দেয়। ঠিক সেভাবেই আমাদের মানসিক সুস্থতার জন্য মনের জানলা খুলে রাখার প্রয়োজন। প্রতিদিনের কাজ এবং দায়িত্বগুলোকে পালন করতে গিয়ে আমাদের দৈহিক পরিশ্রম হলেও মানসিক তৃপ্তি থাকে না, মন খুঁজে স্বস্তি ও শান্তি। নিজেকে ভালো রাখার জন্য আমাদের মনের জানলা খুলে দিতে হয়, মন যা চায় তার জন্য। আমি মনের জানলা খুলে আকাশবাণীর বিভিন্ন অনুষ্ঠান শুনি, সামান্য লেখালেখি, উঠোন বাগানে গাছের পরিচর্যা এবং পাখিদের খাবার ও জলের ব্যবস্থা করে পাই এক পরম তৃপ্তি ও আনন্দ, যা আমাকে উজ্জীবিত করে আগামীর পথে এগিয়ে যেতে। রেখা মুখোপাধ্যায় সাটুই মুর্শিদাবাদ থেকে লিখেছেন রেখাদি, সত্যি খুব ভালো, খুব ভালো কাজ করেন আপনি। এভাবেই আপনার লেখা চালিয়ে যান, তার সঙ্গে আপনার সহযোগী যে কর্মগুলো আপনি লিখেছেন তারাও চলুক সমান তালে, কেমন? কেমন শোনা যাচ্ছে আমাদের অনুষ্ঠান?
1: হ্যাঁ, খুব সুন্দর। মানে আমি অনলাইনে ইনস্টল করেছি। হ্যাঁ, তো আজকের বিষয়টি সম্পর্কে দুই একটা লাইন বলতে চাই।
0: একদম শুনো।
1: হ্যাঁ, মন জানালা খুলে দে না, দ্যান স্ক্রেপিং টু ওপেন দ্য উইন্ডোজ অফ ইউর মাইন্ড। দিস ফ্রেজ এনক্যাপসুলেটস এ প্রফাউন্ড নিড ফর ইমোশনাল লিবারেশন, ইন্টালেকচুয়াল ওপেননেস অ্যান্ড দ্য কারেজ টু ব্রেক ফ্রি ফ্রম দ্য স্ট্যাগনেশন অফ আওয়ার ইনার ওয়ার্ল্ড।
0: একটু থামাই দাদা, নমস্কার, একটু বাংলায় বললে আমাদের সুবিধে হয়।
1: মনকে উন্মূলিত করা, জমাইত কিছু আশা আকাঙ্ক্ষাগুলোকে বিজার করে তৈরি করাই হলো মনের জানালা খুলে দেওয়া। খুব সুন্দর অনুষ্ঠান, খুব ভালো লাগছে।
0: ভালো থাকবেন, খুব মিষ্টি লাগলো বাংলা কথাগুলো, বাংলা মায়ের মতো ভালো থাকবেন। বার্তায় রয়েছেন রায়নগর বাজার থেকে রফিকুল মণ্ডল, লিখছেন সত্যি খুব ভালো লাগছে, মানুষের মন খুলে রাখলে প্রত্যেক মানুষের সুখের দুঃখের কথা মনে পড়ে যায়, কিভাবে উপকার করা যায়, সাহায্য করা যায়, বিপদ হলে মানুষকে কিভাবে আমার কাছে যোগাযোগের সময় আসে, এটাই মনের জানলার মাঝে আমি শুনতে পাই। হসপিটালে গিয়ে মৃত মানুষকে আর্থিক সাহায্য করা বা বিপদের সময় পরিবারের মানুষদের কাছে এগিয়ে যাওয়া, সেগুলো মনের জানলা খোলা থাকলে বোঝা যায়। এইসব বিপদ মুক্ত হওয়ার জন্যই আজ থেকে শপথ নিই মনের জানলা খুলে প্রত্যেককে আমরা প্রত্যেকের তরে থাকব। রানীনগর বাজার থেকে রফিকুল মণ্ডল লিখেছেন। বাতা রয়েছে অনেকেই, তার মধ্যে রয়েছেন কান্তনগর বহরমপুর থেকে চন্দ্রনাথ সাহা, লিখছেন মন জানলা খুলে দে না, এতে মনের কাছে মনের আকুতি, আন্তরিক আবেদন। বদ্ধ জানলার আড়ালে প্রকৃতি যখন অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়ে, শরীর ও মন কেমন যেন আনজান করে, একঘেয়েমির জালে মানসিক অস্থিরতায় ছটপট করি। একটু শীতলতার ছোঁয়া পেতে মনে হয় কেউ যদি খুলে দেয় ওই জানালা, তৃপ্ত হই। ওগো মন, খুলে দাও একবার তোমার জানালা, আরও একবার প্রকৃতিকে সারা গায়ে মাখি, ফেলে আসা দূরের রাস্তাটা একবার দেখি, সেই শান্ত নদীর তীরে আমার অশান্ত কৈশোর, কৃষ্ণচূড়ার শাখায় আমার যৌবনের পরিপূর্ণতা, আমার একান্ত অবসর। ওগো মন, খুলে দাও ওই জানলা, দূর করে জমে থাকা মনের হতাশা, হাসতে দাও আমার আপনজন, এখনো যে অনেক কথা বাকি, অনেক দেখা অদেখাই আছে। ওগো মন, খুলে দাও ওই জানলা, প্রাণ ভরে শ্বাস নিয়ে আরো আরো একবার বাঁচি। চন্দ্রনাথ সাহা বহরমপুর কান্তনগর থেকে লিখেছেন।

0: মাসটা যখন বৈশাখ তখন যেমন রবির কিরণ আর তেমনই কাল বৈশাখীর দাপট। চলুন কান রাখি না আবহাওয়ার খবরে, শুনে নি কি বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর। জানাচ্ছে আগামী 7 দিন জেলার আবহাওয়া থাকবে আর্দ্র, জেলার বিচ্ছিন্ন অঞ্চলে হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কোথাও কোথাও তারই সঙ্গে বয়ে যেতে পারে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। ওই যে বললাম মাস যখন কালবৈশাখী, মাস যখন বৈশাখ তখন কালবৈশাখীর আভাস তো থাকবেই, তাই না? নমস্কার, হ্যালো, কি বলছেন? নমস্কার, শুভ সকাল। হ্যাঁ শুনছি, বলুন।
1: আজকের বিষয় হচ্ছে মনের জানালা খুলে রাখো। মনের জানালা খুলে রাখা অতীব দরকার, তার কারণ বাইরে থেকে যে আলো, সূর্যের আলো হোক, জ্ঞানের আলো হোক, যেই হোক, জানালা খুলে রাখলে যেমন পৌঁছে যায় সূর্যের আলো, তেমনি মনের জানালা খুলে রাখলে জ্ঞানের আলো পৌঁছে যায়। শুধু তাই নয়, জানালা খুলে রাখলে যেমন বিশুদ্ধ বাতাস প্রবেশ করে, তেমনি মনের জানালা খুলে রাখলে মনটা পরিষ্কার হয় এবং জ্ঞান অর্জন করা যায়। জ্ঞানের আলো আরো পরিষ্কার হয়, জ্ঞানের আলো ফুটে উঠে ভিতরে অন্তরে হৃদয়ের মধ্যে দিয়ে তারা যখন তারা যদি হয়, তাহলে পরে সমাজের উন্নয়ন হবে, সমাজ সমৃদ্ধিশালী হবে, দেশ সমৃদ্ধিশালী হবে, মানুষ শান্তি পাবে, মানুষ সুখে থাকবে, মানুষ সুখে শান্তিতে জীবনযাপন করবে, দেশ এগিয়ে যাবে, এটাই হচ্ছে মূল কথা। কাজেই মনের জানালা খুলে রাখলে মনের জানালা দিয়ে জ্ঞানের আলো পৌঁছাবে, মনের জানালা দিয়ে
0: সত্যি কথাই, সময়ের স্বল্পতা তো মনের জানলা দিয়ে এত কিছু আমাদের ঠকে এবং বেরোই, খুব সংক্ষেপে গুছিয়ে বলা খুব কঠিন জানেন। কারণ আমাদের মনের মধ্যে যে জানালাগুলো থাকে না, সেগুলো ছোটোখাটো না, অনেক অনেক বড়।

রঘুর পুত্র রাজা অজু বিয়ের পর যখন ইন্দুমতীকে নিয়ে রাজপথ দিয়ে স্বয়ংবর সভা থেকে প্রাসাদের দিকে যাচ্ছিলেন, তখন পুরুষসুন্দরীরা অন্য সব কাজ ফেলে সোনার গবাক্ষে এসে হুড়োহুড়ি করতে লাগলেন। কারো চুলের বাঁধন খুলে পড়ল, কবরের ফুলের মালা খসে পড়ল, কেউ আলতা পড়তে পড়তে, কেউ বা এক চোখে কাজল দিয়ে, কেউ মেঘলার সুতো ধরে দৌড়ে এলেন। তাদের শরীরের আশুভ গন্ধে চঞ্চল ভ্রমরের মতো চোখে বাদ

সে জানলার ফাঁদ দিয়ে আমরা কত মনের কথা বলতে পারি এবং সে কথা ছড়িয়ে পড়ে মন থেকে মনে। আসলে আমরা অনেক কথা বলতে চাই এবং বলতে পারি না, তবে আমরা সকলেই যেন মনের কথা প্রাণ খুলে বলতে পারি, কাউকে না পারলেও যেন রেডিওকে সব বলতে পারি। তাই তো রেডিওই আমাদের প্রাণের বন্ধু। নদিয়ার করিমপুরের বাঁশবেড়িয়া গ্রাম থেকে রাজু দাস বৈরাগ্য।

0: 9434921300। নমস্কার, হ্যালো,
1: হিজল নতুন গ্রাম থেকে, হিজল নতুন গ্রাম থেকে মোহাম্মদ সাইফান থেকে বলছি দিদি।
0: স্বাগত,
1: আপনাকে স্বাগত, সেই সাথে সকল শ্রোতা বন্ধু সকলকে। মনের আলো,
0: মনের জানলা, মনের আলো,
1: মনের জানালা, শুভ সকাল।
0: শুভ সকাল।
1: তো হ্যাঁ, মনের আলো উচ্চারিত, আমি লোকশিল্পী, ওই জন্য আমার মনের আলোকে সবসময় উচ্চারিত করি। আর শেষের আমার একটা অংশের কথাটাই বলি, জাতিদ্বন্দ্ব বর্ণ বৈষম্য হিংসা বিদ্বেষ হানাহানি কেউ করবে না ভাই, মোরা একই মায়ের গর্ভে জন্ম, মানুষের একটা পরিচয়, রাম রহিমে রক্তে করিম কিছু নামাতে ভাই, লোকশিল্পী সাইফান বলে এমন নবীর বাংলায় হাজার পাওয়া যায়। তো কথা হলো, মনের আলোকে যদি আপনি আলোতে আলোতে উৎসাহিত করতে পারেন, আর একে অন্যের সঙ্গে মিলে মিশে একাকার হয়ে যদি বেঁধে বেঁধে চলতে পারেন, তাহলে আপনার আলো উদ্ভাসিত হবে সেই সত্য নিষ্ঠা ভক্তি শ্রদ্ধা। তাই বলছে কবি, ভাবরে মন শেষের কথা, যাতে তুই তরবি শেখা, সেই ভাবনা ভাব মন। তো যদি আমরা মানুষ জীব, শ্রেষ্ঠ জীব, জীব জগতের মধ্যে সেরা জীব, তো আমরা যদি সকল জীবের সহানুভূতি থাকে, সকলের সমভাবাপন্ন মনকে যদি মনের আলোকে যদি মনের মধ্যে মিশিয়ে উচ্চারিত করতে পারেন, তবেই মনের আলো জ্বলে উঠবে বা জানলা খোলা।
0: সেভাবেই আমরা এগো,
1: সব সময় মনে,
0: তাই না, ভালো থাকবে
1: মনে। দিদি, দিদি বলি, এই মনের জানালা আজ সন্ধ্যায় চিঠি লিখি প্রতি মাসে একখানা, খুব কষ্ট করে মেয়ে লিখে দেয়, আমি আমি লিখি আর মেয়ে ইমেল করে দেয়।
0: আচ্ছা,
1: খুব কষ্ট করে লিখি, শ্বশুরবাড়ি যাই যখন আসে তখনই করি। তা সেই চিঠিগুলা ধরেন পাঁচটা মতো সমান হয় না, হয়তো একটু বেশি হলেও তা সেই চিঠি আজ পাঁচ মাস ছ মাস পরে না, জানি না।

0: বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ণ ডক্টর কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে।
1: আকাশবাণী শুধু একটি নাম না, ভারতবর্ষের বেতার প্রচার ব্যবস্থার অন্যতম পথিকৃৎ এই আকাশবাণী। ইংরেজিতে অল ইন্ডিয়া রেডিও বলে যাকে আমরা আজ জানি, সেই আকাশবাণীর নামকরণের সাথে জড়িত রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। আর আকাশবাণীর সেই যে সিগনেচার টিউন, যা 1936 সালে জার্মান কম্পোজার কার্লটন কাপম্যান শিবরঞ্জনী রাগের 40 সেকেন্ডের যে বিশেষ বাজনার মধ্য দিয়ে সকাল 5:55 অনুষ্ঠান শুরু হয়, তারপর থেকে সারা দিন আজও বাঙালির গর্বের বিষয় আকাশবাণী। আকাশবাণীর নানা ধরনের মানুষের নানা রকমের অনুষ্ঠান এবং তার নামকরণ কিন্তু শুধুমাত্র মনোগ্রাহী নয়, এ কিন্তু দৃষ্টি আকর্ষণ করে সেই অংশের মানুষদের, সেই অংশের শ্রোতা বন্ধুদের। শুরু হয় প্রাত্যহিক যে দিনপঞ্জি তা দিয়ে, তারপর এগিয়ে এগিয়ে চলে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আকাশবাণীর তরঙ্গ। কে না যুক্ত ছিলেন এই সংস্থার সাথে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন, বাণী কুমার ছিলেন, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ছিলেন, নলিনীকান্ত সরকার ছিলেন, আরো অনেক বিখ্যাত মানুষের বিভিন্ন রকমের কর্মসূচি, কর্মকাণ্ড এবং অংশগ্রহণে ধন্য হয়েছে আকাশবাণী। যুবকদের জন্য আলাদা অনুষ্ঠান, মহিলাদের জন্য আলাদা অনুষ্ঠান, শিশুদের জন্য অনুষ্ঠান, গানের জন্য অনুষ্ঠান, আধুনিক গানের অনুষ্ঠান, উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান, শ্রমজীবী মানুষের জন্য বিশেষ অনুষ্ঠান, কৃষি কথার আসর, অনুরোধের আসর, সংবাদ প্রবাহ, সংবাদ বিচিত্রা, সংবাদ, স্থানীয় সংবাদ, কত রকমের অনুষ্ঠান। আর যারা পরিবেশন করতেন সেই সমস্ত কণ্ঠস্বর এখনো ভাসে আমাদের, এখনো আমরা উদ্বেলিত হই সেই আকাশবাণী খবর পড়ছি বলে একটা নাম বলতেন, সেই যে কণ্ঠস্বর আজও আমাদের কানে বাজে, আমরা উদ্বেলিত হই এবং আমাদের ভালো লাগে। আমি ব্যক্তিগতভাবে যেহেতু স্বাস্থ্য এবং জনস্বাস্থ্য ব্যবস্থার সাথে যুক্ত, তাই স্বাস্থ্য সংক্রান্ত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে অনুষ্ঠানগুলি আছে সেই সমানভাবে আমি মনোযোগ সহকারে সেগুলি শোনার চেষ্টা করি। আর যেহেতু সংস্কৃতি জগতের সাথে আমার অল্প হলেও সংযোগ আজও বর্তমান, তাই সাংস্কৃতিক যে সমস্ত কর্মকাণ্ড, বিশেষ করে আগের সন্ধ্যাবেলার যে যাত্রা গান বা নাটক পরিবেশিত হতো, তা কিন্তু গ্রামাঞ্চলের বহু মানুষেরা আনন্দ উপভোগ করতেন এবং নানা রকমের যে সাংস্কৃতিক কর্মকাণ্ড আকাশবাণী কলকাতার মধ্য দিয়ে বিগত 90 বছরে পরিবেশিত হয়েছে, সরাসরি সম্প্রচার হয়েছে খেলার বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার, রাজ্য মন্ত্রিসভার শপথ গ্রহণের অনুষ্ঠান, বিভিন্ন জায়গা থেকে সরাসরি সম্প্রচার করে মানুষের কাছে একদম ছবির মতন তুলে ধরত আকাশবাণী। এবং যে আকাশবাণী আমার মনে পড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর দিনে তার শোক মিছিল এবং সেখানে উদাত্ত কণ্ঠে পাঠ করছেন কাজী নজরুল ইসলাম, কবিতা লিখেছেন নিজে, সেই কবিতা নিজে পাঠ করছেন, বাঙালি কিন্তু সেদিন অঝরে কেঁদেছিল নজরুল ইসলামের সেই পাঠ এবং কবিতায়। পরবর্তীকালে এখন অনেক সংকুচিত, অনেক নতুন নতুন আইটেম যোগ হলেও আকাশবাণীর আদি অকৃত্রিম অনুষ্ঠানগুলো আজও কিন্তু গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে সমানভাবে সকলে সমানভাবে শোনেন। শিশু কিশোর তো বটেই, এমনকি বয়স্ক প্রবীণ নাগরিকরাও আকাশবাণীকে তাদের জীবনের সাথী করেছেন। এবং সত্যি কথা বলতে কি, আকাশবাণী নিজেকে প্রমাণ করেছে বহু জন হিতায়চ, বহু জন সুখায়চ। আমি আকাশবাণীর সার্বিক সাফল্য কামনা করছি, আগামী দিনে আরো অনেক মানুষের পাশে বন্ধু হিসেবে, সুহৃদ হিসেবে আকাশবাণী থাকবে সে আশা ব্যক্ত করছি। নমস্কার।

আইনি সাক্ষরতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলে লয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।

শুভ সকালে বার্তা পাঠিয়েছেন বন্টালিতে বিরাটি থেকে। লিখছেন, ঘরে যেমন জানলা থাকে, সে জানলা দিয়ে বিশুদ্ধ বাতাস ঢোকে, আলো ঢোকে, তেমনি মনের জানলা খোলা রাখতে হবে, আর এই জানলা দিয়ে মনের কুচিন্তা দূর হবে এবং সুচিন্তায় ভরে তুলতে হবে। এই মনের জানলায় এইটুকুই বললাম। বয়স্ক শ্রোতা মন্টালি দে বিরাটি থেকে লিখছেন। কাশিমবাজার পালপাড়া থেকে লিখছেন মনা দাস, মনের জানলা খুলে দে না। বা এভাবেই আকাশবাণী আমাদের সঙ্গে চলছে, এটাই আমাদের ভালোবাসা। লিখছেন কাশিমবাজার পালপাড়া থেকে মনা দাস। আমাদের সঙ্গে রয়েছেন মধুমঙ্গল পাল। লিখছেন, মন জানলা খুলে দিলে শুধু হাওয়া নয়, নতুন আশা আর সুন্দর অনুভূতিও ভেতরে এসে জায়গা করে নেয়। আমরা অনেক সময় নিজের কষ্ট, অভিমান আর না বলা কথাগুলো মনের ভেতর আটকে রাখি, কিন্তু জীবনে ভালো থাকতে হলে মাঝে মাঝে মন খুলে কথা বলা খুব দরকার। একটা সুন্দর হাসি, আন্তরিক কিছু কথা কিংবা প্রিয় মানুষের একটু সময়, এই সবই মনকে শান্তি দেয়। তাই জীবনের ব্যস্ততার মাঝেও নিজের মন জানলাটা খোলা রাখা উচিত, যেন ভালোবাসা, বিশ্বাস আর সুন্দর সম্পর্কগুলো কখনো হারিয়ে না যায়। ত্রিমোহিনী থেকে পাঠিয়েছেন মধুমঙ্গল পাল।

0: 9434921300। নমস্কার
1: দিদিভাই, কেমন আছেন?
0: কার সঙ্গে কথা বলছি?
1: আমি পলাশ সরকার, বহরমপুর মধুপুর থেকে। দিদিভাই
0: স্বাগত আজকের অনুষ্ঠানে, আপনাদের আশীর্বাদে চলছে।
1: ভালোই আছি, দেখ চলে গেলেই হলো। দিদি মন তো সবারই হয়, মনের মতো মন কজলার হয় দিদিভাই, প্রথম কথা। দ্বিতীয় কথা কি বলুন তো, আপনি ধরুন বাইরে গেলেন, জানলা দরজা সব বন্ধ দিদিভাই, বদ্ধ ঘর। এবার জানলা গুলো দরজা গুলো খুললে একটা মুক্ত বাতাস যখন বাড়িতে আসে, কত সুন্দর লাগে দিদিভাই। সেরকম দিদিভাই মনের জানলা, মানে কি বলতো, মার প্যাচ মানে হিংসা এগুলো যদি না থাকাই ভালো, এগুলো জং না পড়ে দিদিভাই, জং করলেই অসুবিধা আছে।
0: দেখুন একটা কথা বলি, এই যে আপনি জং শব্দটা ব্যবহার করলেন, দেখুন জং যদি ধরে সে জং তোলার উপায়ও তো আমাদের কাছেই থাকে, তাই না? আর যাতে জংটা না পড়ে সেজন্য আমাদের ব্যবস্থা নিতে হবে অগ্রিম।
1: একদম একদম দিদিভাই, মন পুরো মানে সেই মুক্তর মতো রাখতে হবে, যে কোনো মার বা বরফের মতো যাতে একটু সময়ের মধ্যে গলে যায় দিদিভাই, তাই না? মন তো মনই হয় দিদিভাই।

এরই মধ্যে ভালো খবর এসে পড়েছে হাতে। বিশ্বভারতীর সেবাপল্লীতে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে অন্বেষা ক্লিনিক চালু হল। এই উদ্যোগেই খুশি বিশ্বভারতী কর্তৃপক্ষ। কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রীয় কিশোর স্বাস্থ্য কর্মসূচির অধীনে পরিচালিত এই ক্লিনিকে 10 থেকে 19 বছর বয়সী কিশোর কিশোরীদের বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে। এছাড়াও এখানে মানসিক স্বাস্থ্য, ঋতুচক্র সংক্রান্ত সচেতনতা, পরিচ্ছন্নতা, রক্তাল্পতা এবং বিভিন্ন ধরনের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে পরামর্শ এবং চিকিৎসার সুযোগ পাওয়া যাবে। যাব আপনাদের পাঠানো বার্তায়। পাঠিয়েছেন সোমনাথ দাস, রানীরবাজার সোনামুখী বাঁকুড়া থেকে। লিখছেন, শুভ সকাল সকল শ্রোতা বন্ধুদের, সুস্বাগতম। বাড়ির মধ্যে থেকে বাইরের জগতে যোগাযোগের মাধ্যম হল জানলা। জানলার মাধ্যমে প্রবেশ করে মুক্ত বাতাস, অনুরূপভাবে বহির জগতের সাথে যোগাযোগ এবং প্রাকৃতিক রূপ রস সৌন্দর্যকে হৃদয়ঙ্গম করার একমাত্র উপায় মনের জানলা খুলে দেওয়া। রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অসুস্থ অমলকে সুস্থ করার উপায়ে দাদামশায় বদ্ধ ঘরের জানলা খুলে দেওয়ার পরামর্শ দিয়ে থাকেন। মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার উপায়ে মনের জানলা খুলে দিতে হয়। আন্তরিক শুভেচ্ছা সহ পাঠিয়েছেন সোমনাথ দাস, রানীরবাজার সোনামুখী বাঁকুড়া থেকে।

সঙ্গে রয়েছেন রীনা রায়মন্ডল, বহরমপুর গোড়াবাজার থেকে লিখছেন, মন জানলা খুলে দেনা, একটি সুন্দর ঘর অসম্পূর্ণ থেকে যায় যদি না সেখানে কয়েকটি প্রশস্ত জানলা থাকে। মন হলো মানুষের অন্তরের অব্যক্ত অনুভূতি, ভাবনা এবং স্মৃতির কল্পিত মাধ্যম। মন জানালা খুলে দিলে বাইরের জগতের প্রকৃতির সঙ্গে যেমন নিজের সংযোগ ঘটে, ঠিক তেমনই মনের ভেতরকার যত ক্লান্তি অবসাদ বেরিয়ে গিয়ে প্রকৃতিতে মিশে যায়। ঘর যত বড়ই হোক না কেন, ঘরের জানলা না থাকলে সেটি গারদখানা হতে বাধ্য। ঠিক তেমনই মানুষের মনের জানালা যদি খোলা না থাকে, তবে একজন মানুষ সুস্থ মানুষ হতে পারবে না। ঘরের প্রশস্ত জানলার সামনে বসে কত কবি কত কবিতা সৃষ্টি করেছেন, কিন্তু তা শুধু ঘরের জানালা খোলা আছে বলেই হয়নি, তার মনের জানালাটাও খোলা থাকতে হয়েছে। আমরা সকলেই যদি মাঝে মাঝে মনের জানলা খুলে দিয়ে কল্পনার জগতে পৌঁছতে পারি, প্রকৃতির সাথে মিশতে পারি, তবেই আমরা প্রতিদিনকার একঘেয়েমি ক্লান্তি অবসাদ থেকে মুক্তি পাব খুব সহজেই। সহজ কথা, রীনা রায়মন্ডল, বহরমপুর গোড়াবাজার থেকে লিখেছেন।

কান রাখবো জীবিকার কথায়। স্টাফ সিলেকশন কমিশন গ্রুপ সি এবং ডি বিভাগে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করছে। পদের নাম স্টেনোগ্রাফার, শূন্য পদ 731। প্রার্থীদের কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও স্টেনোগ্রাফি স্কিলে যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। 1 আগস্ট 2026 তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 30 বছর। অনলাইন আবেদনের শেষ সময়সীমা আগামী 16 মে 2026। বিশদে জানতে অনলাইন আবেদনের জন্য ক্লিক করবেন এই সাইটে www.ssc.gov.in।

হাওয়া কলের চাকাগুলো জানালা দিয়ে মেয়েদের দিকে হাঁ করে থাকে বলে হাওয়া কলের মালিক ওয়াটসন সাহেবের নামেই মামলা ঠুকে দিয়েছিলেন গোকুল ঘোষাল। সে তো খুব বেশি দিনের কথা নয়, জানালা যে কত বিপজ্জনক তা যুগে যুগে পিতৃতন্ত্র বুঝেছে। জানালা মানে কি রোমিও জুলিয়েট জানি না, তবে জানালা মানে

জানালার দিকে তাকিয়ে থাকা ছোট্ট মেয়ে তেত্তচান। জানালা মানে চারুলতা, পাখি আর খড়কড়ির ফাঁক দিয়ে রাস্তা দেখা, যার হাতে দূরবীন। জানালা মানে সাইকেল ছুড়ে দেওয়া, হাত চিঠি কিংবা বিদ্রোহের 49 হাওয়া। তাই তো সমাজ নামক অচলায়তনের উত্তরে জানালাটা খোলা বারণ থাকে বরাবর, আর মেয়েদের জন্য তো আরও বেশি।

অনুষ্ঠান প্রায় শেষের দিকে, একটা ছোট্ট কথা বলি শেষ করব আজকের অনুষ্ঠান। পাঞ্জাবি লেখিকা অজিত কৌরের গল্পে আমরা পাই গুলবানুর কথা। ঘরের চার দেওয়ালে গুলবানুর অভ্যাস হয়ে গিয়েছিল, ওরা যেন গায়ের চামড়া। তার স্বামী খুশাদিল গার্ড তাকে মেয়েদের সাথেও মিশতে দিত না, আর যখন আঙিনায় ঢোল বাজিয়ে গান গেয়ে আনন্দ করত তখন গুলবানুকে বন্দি থাকতে হতো। সে গুলবানুকে দেখে ফেলল দুধওয়ালা চন্দন, আর অমনি গুলবানুর জীবনে একটা বদ্ধ জানালা যেন খুলে গেল। তবে এই মুক্তির স্বাদ গুলবানুর জীবনে মোটেই ভালো হয়নি। খুশাদিল তাকে খুন করে, মৃত গুলবানুর মুখ সে ঢেকে দিয়েছিল যাতে কেউ দেখতে না পায় তার সেই মুখ। কিন্তু স্বাধীনতা এমন একটা জিনিস যা ছোট বীজ হাজার বছরের ভিত নড়িয়ে দিতে পারে। সুবর্ণলতাদের জন্য তাই জানালা নয়, দেওয়ালের একটা ছোট্ট খোপই ছিল যথেষ্ট। আর সেই খোপ দিয়ে পড়শি মেয়েদের জন্য আদান প্রদান হতো কত কি বই, আর খুলে যেত পৃথিবীর সব কটা জানালা। আর এইভাবেই একটা মুক্তির স্বাদ এনে দেয় জানালা।

0: আপনাদের জানিয়ে দিই রাগের আলো রবীন্দ্রনাথ এই বিষয়ে আজ জলসাখর অনুষ্ঠানে থাকবেন আপনাদের বন্ধু সুমন চট্টোপাধ্যায়।
1: তুমি তোমার পৃথিবীর নামটা জানো কি, তুমি বলবে আমার।
0: একই সঙ্গে জানিয়ে দেব আগামীকাল সকাল ৮টায় লাইভ ফোন ইন শুভ সকাল অনুষ্ঠানের বিষয় বই পড়া। থাকবেন আপনাদের কথার বন্ধু গানের সখা মুক্তি হয়।

হ্যাঁ বন্ধুরা, মনের জানলা আছে, মনের জানলা থাকবে চিরটিকাল, শুধু খুলে রাখার দায়িত্ব আপনাদের। কেমন, এই পর্যন্তই আজ থাকলাম। এতক্ষণ সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু আমি জয়িতা, জয়িতা সরকার। শুভ চিন্তায় ভরে উঠুক আপনাদের সকলের অন্তর। কারিগরি সহায়তায় ছিলেন সুদীপ্ত রায়।

0: শুনছেন বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ।
1: আমরা এখন কথা বলবো বিশিষ্ট শিক্ষাবিদ গবেষক ডক্টর মলয় দাসের সঙ্গে।
2: আকাশবাণীর এই যে 90 বছর পূর্তি উপলক্ষে কিছু বলার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি কর্তৃপক্ষকে। আকাশবাণী বা অল ইন্ডিয়া রেডিও, এটা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। আমরা একেবারে কৈশোর থেকে আকাশবাণীর সম্প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান শুনে আসছি, যা আমাদের মনের মণিকোঠায় এখনো অক্ষত অবস্থায় রয়ে গেছে। আমরা ছোটবেলা থেকেই এই রেডিও বা বেতারের মধ্য দিয়ে নানান ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান আমরা শুনি এবং আমরা আজও পর্যন্ত সেই ধরনের অনুষ্ঠান নিয়মিতভাবে শুনি। আমাদের অত্যন্ত ভালো লাগার জায়গা এবং বিনোদনের একটি মাধ্যম হচ্ছে বেতার, এবং সেই বেতার যেখান থেকে সম্প্রচারিত হয় সেটাই হচ্ছে আকাশবাণী। আকাশবাণী এই নামটি দিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এই আকাশবাণীতে নানান ধরনের অনুষ্ঠান আমরা সম্প্রচারিত হতে দেখেছি। মহিলাদের জন্য অনুষ্ঠান, সকালবেলা উঠেই আমরা শুনতে পেতাম রবীন্দ্রনাথের গান, এছাড়া খেলাধুলার অনুষ্ঠান, যুবকদের জন্য অনুষ্ঠান যুববাণী, শিশুদের জন্য সবুজের মেলা অনুষ্ঠান, এছাড়া কৃষকদের জন্য অনুষ্ঠান কিষাণবাণী আমরা শুনতে পেতাম। এছাড়া বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠানও আমরা শুনেছি, সম্প্রচারিত হতো অনুরোধের আসর, নাটক, তর্জা, চিঠিপত্রের অনুষ্ঠান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানান অনুষ্ঠান চলত এই বেতার যন্ত্রটির মধ্য দিয়ে। এছাড়া আমরা বহু কৃতি মানুষের জীবনীও, তাদের নানান কাজকর্মের কথা আমরা এই বেতার যন্ত্রটির মধ্যে দিয়ে শুনতাম। আকাশবাণী আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। এছাড়া আমাদের একটি অত্যন্ত চিত্তাকর্ষক এবং মনোজ্ঞ অনুষ্ঠান বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনী, যা আমাদের মনে আজও শিহরণ জাগায়। এবং আমরা আকাশবাণীর মধ্য দিয়ে আমরা বিভিন্ন ধরনের শিক্ষামূলক অনুষ্ঠানও আমরা শুনতাম, কৃষকদের জন্য অনুষ্ঠান আমরা শুনেছি এবং নানান ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে শিশুদের বা যারা শিক্ষার্থী তাদের জন্য বিভিন্ন অনুষ্ঠান থাকতো। আমরা এই আকাশবাণীর কথা আমাদের কখনোই ভুলে গেলে চলবে না। আমি মনে করি বিশেষ করে এই আকাশবাণী শুধু আকাশবাণী নয়, এটি একটি বিরাট শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে আমরা বহু কিছু শিখেছি। ফলে এই আকাশবাণী 90 বছর আগে যা চলতে শুরু করেছে বা শুরু হয়েছিল তার যাত্রাপথ, আজও অমলিনভাবে আমাদের জীবনে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে এই আকাশবাণী। তাই আমরা আকাশবাণীকে ছাড়া আমাদের জীবন যেন অসম্পূর্ণ, তাই আকাশবাণীর সার্বিক মঙ্গল কামনা করে এবং আরো এগিয়ে যাক, মানুষের জীবনকে আরো আনন্দময় করে তুলুক, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।

0: এতক্ষণ শুনলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। এখন শুনবেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: কাছের মানুষ ছবির গানের সঙ্গে শেষ হল বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হার্টজে। এখন লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা।

পঁচিশে বৈশাখ। দিদিমণি, পঁচিশে বৈশাখ সে কি কেবল এই একখানা দিন? প্রতি মে মাসে যে পঁচিশে বৈশাখ আসে, কখনো আট কখনো নয়, তাই কি শুধু পঁচিশে বৈশাখ? বলতে ইচ্ছে কারে, আমাদের নতুন জন্ম এই বৈশাখে, পঁচিশে বৈশাখে, রবি ঠাকুরের জন্মদিনে। দেখতে হয় না ক্যালেন্ডার, জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে, আগে থেকেই বুকের মধ্যে সারা জাগিয়ে জানান দেয় পঁচিশে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। হ্যাঁ, রবি ঠাকুরের জন্মদিন পঁচিশে বৈশাখ।

আমাদের এই 365 দিনের মধ্যে বাকি যে 364 খানি দিন রয়েছে সবটা জুড়েই তো আমাদের 25শে বৈশাখ, কারণ সবটা জুড়েই তিনি আমাদের সঙ্গে থাকেন। তবু এই কটা মাত্র দিন অর্থাৎ 25শে বৈশাখের দিনটিকে প্রথম ধরে সেখান থেকে আরো 15টা দিন আমাদের একটু অন্যরকম কাটে। তার গান, তার লেখা, সবকিছু নিয়ে আমাদের যে প্রাত্যহিক চর্চা, এই কটা দিন যেন মনে হয় তার একটু পরিস্ফুরণ ঘটুক। পাড়ায় পাড়ায়, স্কুলে স্কুলে কত না অনুষ্ঠান তাকে ঘিরে, যিনি জুড়ে আছেন আমাদের জীবন। ক্যালেন্ডারের পাতা বলছে বুধবার, আর ঘড়ি বলছে সময়টা সকাল 10:05:50। তাই বুধবারের সকাল 10:00-11:00 আকাশবাণী কলকাতায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মানে বাংলা ছবির গান শোনার দিন। আবার ক্যালেন্ডারে তো বলছে আমরা কবি পক্ষে আছি, আমরা রবি পক্ষে আছি। বাংলা ছবির গানটা শুনলে কিন্তু সেই সাদা কালের সময় থেকে এই রঙিন ছায়াছবির যে সময় গান কতগুলো দশক পেরিয়ে এসেছে, বদলে যায়নি একটি মাত্র বিষয়,

বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বাংলা ছবিতে বারে বারে এসেছে, আর ঠিক সেই কারণেই বারে বারে এসেছেন রবীন্দ্রনাথ। কখনো তার গল্প, কখনো তার উপন্যাস, আর কখনো বা যে কোনো সিচুয়েশনকে বাংলায় করে তুলতে তার গান তার সুরের আশ্রয়। বাংলা ছবি জানি তার কাছে, বাংলা ছবি কৃতজ্ঞতার কাছে। আসুন আজকের এই রবিপক্ষ বা কবিপক্ষ, তার মাঝে যখন বাংলা ছবির গান শোনার দিন গানে ভেঙে আসুন। ছবিতে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা কতবার কত রকম ভাবে পেয়েছি, সেসব টুকরো কোলাজ একটু মনে করার চেষ্টা করবো আজ। ছবিতে ব্যবহৃত তার সে সকল গান, তার লেখা নিয়ে তৈরি ছবি, তার জীবন নিয়ে তৈরি ছবি, নানান ভাবে জুড়ে আছেন তিনি আমাদের প্রাণ মন ভালো লাগা ভালোবাসা সবটাই। আসুন সেসব ছবির গান আর বেশ কিছু গল্প নিয়ে সাজাই আজকের গানের ভেলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা সরকার, আর জানি আপনারাও রয়েছেন রেডিও সিটির অপর প্রান্তে। ডায়াল করুন 2213134223 1313 4।

সাদা ছবির প্রতিটি গানে তার পরশ, আর সে ছবি মানুষের মনে কিভাবে জায়গা করে নিয়েছে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই যে এত বাংলা ছায়াছবিতে বারেবার তার গান ব্যবহৃত হয়েছে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে যথোপযুক্তভাবে, রবীন্দ্রনাথ ঠাকুরের ঠিক কেমন ধারণা ছিল তার এই চলচ্চিত্র সম্পর্কে? 1929 সালে মুরারি ভাদুরীকে একটি চিঠি লেখেন রবীন্দ্রনাথ তার চলচ্চিত্র ভাবনার কথা সেখানে পাই। তিনি লেখেন, একটি সিনেমার প্রধান বস্তু হচ্ছে স্বরূপ বা প্রতিমূর্তির প্রবাহ। এই স্বরূপের সৌন্দর্য ও মহত্ব প্রকাশে অন্য কোনো ভাষা প্রয়োগের প্রয়োজন পড়লে তাহলে তা অযোগ্যতাই প্রমাণ করবে। স্বরমাধুর্যের, স্বরপ্রবাহের গভীরতা যদি কোনো শব্দ ছাড়াই সঙ্গীতের দ্বারা সম্ভব হয় তাহলে স্বচ্ছ সৌন্দর্যবোধ সম্পন্ন অভিজ্ঞতা ধরলে দোষ কি? চিরনূতনের পূজারী রবীন্দ্রনাথ ঠাকুর। তাই বারে বারেই আমরা দেখেছি যে যখনই নতুন কিছু ভাবনা, নতুন কোনো আইডিয়োলজি, নতুন কিছু আসে, মানুষ খানিক গেল গেল রব করেন বটেই, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তেমনটি তো ছিলেন না। তিনি সর্বক্ষণই যেন নতুনের খোঁজে বেরিয়েছেন, আর তাই নতুনকে যখন দেখেছেন আবাহন করতে ভুলেননি কখনো। সে কারণেই 1929 সাল মানে যখন এ দেশে চলচ্চিত্র নামক ভাবনাটির পদচারণও সেভাবে ঘটেনি, অবশ্যই বিশ্বভাবনা বিশ্বচিন্তার সঙ্গে তিনি সারাক্ষণই জড়িত ছিলেন যেহেতু তিনি জানতেন, এবং তাকে নাড়া দিয়ে গিয়েছিল এই ভাবনাখানি যে মনের ভাব প্রকাশ তা যদি সুর স্বর সঙ্গীতের

দিয়ে হায়। তবে চলচ্চিত্রের মতন একটি মাধ্যমের মধ্যে দিয়ে কেন নয়, তার মধ্যে দিয়ে যদি আমি আমার স্বরূপ প্রকাশ করতে পারি, আমার ভাবনাটুকু প্রকাশ করতে পারি, তাহলে তাতে দোষ কী?

ছুটি ছবির গানখানি চিন্ময় চট্টোপাধ্যায় এবং প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের দুটো কণ্ঠে শুনলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে যদি আমরা নির্মিত বাংলা ছবির দিকে তাকাই, সংখ্যাত নিহাত কম নয়, সত্যি গুণে শেষ করা যায় না। সত্যজিৎ রায়, অজয় কর, ঋত্বিক ঘটক, তপন সিংহ, নরেশ মিত্র, মিঠু বসু অথবা ঋতুপর্ণ ঘোষ, বারবার তারা রবি ঠাকুরের বিভিন্ন গল্প উপন্যাসকে উপজীব্য করে তৈরি করেছেন, ছবি নির্মাণ করেছেন। কিন্তু তারও বহু বহু আগে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই কিন্তু, যখন সবেমাত্র এই চলচ্চিত্রের পদার্পণ ঘটছে ভারতবর্ষের বুকে, তিনি আহ্বান জানিয়েছিলেন চলচ্চিত্র নামক একেবারে নবজাতক বিষয়টিকে। প্রথম ইউরোপ সফর শেষ করে যখন দেশে ফিরলেন, ভারী ভালোবেসে ফেলেছিলেন ইউরোপ শহরে সফরের সময়ই চলচ্চিত্রকে। দেশে ফিরে তিনি কাহিনীকার, গীতিকার, চিত্রনাট্য, সংলাপ রচয়িতা এবং পরিচালক হিসেবে নিজেকে আবিষ্কার করলেন এবং আমাদের সামনে উপস্থাপন করলেন ভিন্ন এক মাত্রায়। সেই সময় নিউ থিয়েটার্স, তারা একদম শুরুর দিকের, আপনাদের জানা থাকবে চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে নিউ থিয়েটার্সের নাম সেই সময়টায়, তো তারা প্রযোজনা করবেন বললেন নটীর পূজা। রবীন্দ্রনাথ ঠাকুর করলেন সেই ছবির পরিচালনা। আবার 1930 সালে মিঠু বসুর গিরিবালা, এই ছবিটি যখন নির্মাণ করছেন মিঠু বসু, সেখানেও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর জড়িয়েছিলেন পরতে পরতে, নানানভাবে ইনপুটস দিয়ে, কোথায় কি করলে ভালো হয়, কোথায় কি করা যেতে পারে, অন্যভাবে ভাবা যেতে পারে, চলচ্চিত্র নির্মাণের নানান খুঁটিনাটি তিনি ভাগ করে নিতেন মিঠু বসুর সঙ্গে। এভাবেই একেবারে নতুন এক মাধ্যম, মনের ভাব প্রকাশের এক মাধ্যম চলচ্চিত্রকে আপন করে নিয়েছিলেন রবীন্দ্রনাথ।

0: বাংলা ছবির আইকনিক মুহূর্তের কথা যদি বলতেই হয়, আসলে শুধুমাত্র সমালোচকদের দ্বারা অত্যন্ত সমাদৃত হলেই যে আইকনিক হয় তা তো না, অত্যন্ত জনপ্রিয়, মানুষের মনের মণিকোঠায় জায়গা করে নেওয়ার মতন যে বিষয় তাও তো আইকনিক হয়ে ওঠে। আর সেভাবেই যদি দেখতে হয় তাহলে অবশ্যই দাদার কীর্তি ছবির এই গানের সঙ্গে জড়িত যে মোমেন্ট, যে সিচুয়েশন, সবটা কিন্তু আইকনিক হয়ে রয়েছে। বাংলা ছবির যারা সমস্তার যারা ভালোবাসেন বাংলা ছবিকে, অবশ্যই দাদার কীর্তি ছবির এই গানখানি সঙ্গে তাপস পাল এবং মহুয়া রায়চৌধুরীর সেই অনেক কথা জাগো বলে কোনো কথা না বলে, শুধুমাত্র এক্সপ্রেশন আর অনবদ্য একটি মুহূর্তের সাক্ষী বাংলা ছবি। শোনালাম সেই গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। গান পাতবো টেলিফোনে রবিপক্ষই বলুন বা কবিপক্ষই বলুন, এই সময়টায় আজকের বাংলা ছায়াছবির গান শুনছি আমরা রবি ঠাকুরের গানে গানে। কে রয়েছেন টেলিফোনে কথা বলবো? নমস্কার।
1: নমস্কার শর্মিষ্ঠাদি।
0: নমস্কার,
1: আমি আলমবাজার থেকে বলছি, সব্যসাচী বন্দ্যোপাধ্যায়।
0: হ্যাঁ হ্যাঁ বলুন সব্যসাচী।
1: অনেক অনেক দিন পরে আপনার সঙ্গে কথা হচ্ছে।
0: ঠিক ঠিক।
1: এবং খুব ভালো দিনে একটা কথা হচ্ছে, ভালো বিষয় নিয়ে কথা হচ্ছে। এবং একটু আগে আপনি যার গান শোনালেন হেমন্ত মুখোপাধ্যায়, তিনি যখন সঙ্গীত পরিচালনা করেছেন এবং সেখানে অবধারিত ভাবে রবীন্দ্রসঙ্গীতের প্রয়োগ বহু ছবিতে করেছেন এবং এমন এমন শিল্পীকে দিয়ে রবীন্দ্রসঙ্গীত গাইয়েছেন যেটা কিন্তু সেই সময় খুব বৈপ্লবিক চিন্তা ছিল। যেমন মনে পড়ছে আমার 1958 সালে যখন লুকোচুরি ছবি হলো, তখন কিশোর কুমার এবং রুমা গৌরঠাকুরতাকে দিয়ে মায়াবন বিহারিণী গাইয়েছিলেন। তখনও কিন্তু কিশোর কুমার চারুলতা হয়নি, ফলে রবীন্দ্রসঙ্গীত তখনও কিশোর কুমার সেই প্রথম গাইলেন। এবং তারপরে যখন আশা ভোঁসলেকে নিয়ে এলেন 1971 সালের ছবি কুহেলিতে, মেঘের কোলে রোধ এসেছে, আশা ভোঁসলে রবীন্দ্রসঙ্গীত গাইবেন এটা ভাবনাটাই খুব একটা সাংঘাতিক ছিল। এরপরে মনে পড়ছে অগ্নিশ্বর 1975-এর ছবি, নিজের ভ্রাতুষ্পুত্রী সুমিত্রা রায়, একদম নতুন তিনি তখন সুচিত্রা মিত্রের ছাত্রী, তাকে দিয়ে তবু মনে রেখার মতন একটি গান ব্যাকগ্রাউন্ডে গাওয়ালেন। আরেকটা গানের কথা মনে পড়ে যেটা 1971 সালেরই ছবি নবরাগ, এবং এই যে বিজয় বসু যিনি পরিচালক তার ছবি এটি, এবং সন্ধ্যা মুখোপাধ্যায়কে দিয়ে আমি জেনে শুনে বিশ করেছি একটি পার্টির সিনে সুচিত্রা সেনের লিপে, সে গানটাও কিন্তু খুব বৈপ্লবিক একটা প্রয়োগ ছিল। একটু আগে আপনি অরুন্ধতী দেবীর কথা বলছিলেন, তার মেঘ রৌদ্র ছবি, সেখানে মান্না দে গাইছেন যে নাচাহিবে যারে পাওয়া যায়। এবং একটু যদি গানটা শোনেন, অরিজিনাল যে সাউন্ড ট্র্যাকের গানটা, একটা আশ্চর্য গতিময়তার মধ্যে গানটা হচ্ছে, টাঙ্গার আওয়াজ পাওয়া যাচ্ছে, সংলাপ হচ্ছে, এবং তার মধ্যে মান্না দে গাইছেন সেই গান। আর এরকম যখন গান তৈরি হয়েছে, হেমন্ত মুখোপাধ্যায় যখন গান তৈরি করিয়েছেন, তখন এরকম অনেক গানের অনেক মানে একটি পেছনের গল্পগুলো খুব ইন্টারেস্টিং, তেমনই একটা গল্প বলে শেষ করব। এটা হচ্ছে 1970 সালেতে তরুণ মজুমদার যখন নিমন্ত্রণ ছবিটা করলেন, এবং তখন হেমন্ত মুখোপাধ্যায়কে তরুণ মজুমদার একটি রবীন্দ্রসঙ্গীত প্রয়োগের অনুরোধ করলেন। গানটি হচ্ছে দূরে কোথায় দূরে দূরে, এবং সহ যিনি সহ অভিনেত্রী নন্দিনী মালিয়া তার লিপে থাকবে এই গান। একটা পারিবারিক পিকনিকের সিনে এই গান থাকবে, এবং কে কে গান কোথায় মানে কে গান এ গানে কে গাইবেন, পেছনে কোথায় লোকেশন হবে, সেই সব চিন্তা ভাবনা করতে করতে হেমন্ত মুখোপাধ্যায় তরুণ মজুমদারকে বললেন যে আমার মাথায় একটা প্ল্যান আছে, কিন্তু সে রাজি হবে কিনা জানি না, এবং রাজি হবেন কে না কণিকা বন্দ্যোপাধ্যায়। তরুণ মজুমদারকে নিয়ে হেমন্ত মুখোপাধ্যায় কণিকা বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের বাড়িতে গেলেন, এবং শান্তিনিকেতনও পুরো কাজটা হলো না, তখন কণিকা কলকাতায় গেলেন এবং HMV স্টুডিওতে এই গান রেকর্ডিং হলো। এবং সেই সময় তরুণ মজুমদার লিখছেন যে কণিকা বন্দ্যোপাধ্যায় ওই গান গাওয়ার সূত্রে যে পরিচয় হলো, যে পারিবারিক পরিচয় হলো, তার আতিথেয়তা এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে কণিকা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক, এবং সেই গান যখন বেরোলো মানুষ একদম মানে এমন ভাবে সেই গানকে আদর করে নিল যা আজও আমরা ফিরে ফিরে শুনি। ধন্যবাদ আপনাকে।

রবীন্দ্রনাথ ঠাকুরের গান বাংলা ছবিতে বারে বারে, অর্থাৎ যদি আমরা ভেবে দেখি সেই মুক্তি বা গোড়া ছবি 30-40-এর দশক, সেখান থেকে শুরু করে পরবর্তীতে এমন কোনো দশক যায়নি যে সময় তার গান বাংলা ছবিতে আসেনি। এক্ষেত্রে কিন্তু মূলধারার ছবি বলুন অথবা সমান্তরাল ছবি বা প্যারালেল ছবি যাকে আমরা বলি, অর্থাৎ দুই ধারার ছবিতেই তিনি আছেন, তাকে বাদ দিয়ে হয় না। সত্যজিৎ রায় যেমন, চারুলতা অবশ্যই আমাদের স্মরণ করতেই হয়, ঘরে বাইরে, তিন কন্যা, তিন কন্যাতে তো তিনটি গল্প, পোস্টমাস্টার, সমাপ্তি, মণিহারা। আবার তপন সিনহা কাবুলিওয়ালা নিয়ে আসছেন, ক্ষুদিত পাশান নিয়ে আসছেন, অতিথি আনছেন, এভাবেই মূলধারার ছবির সঙ্গে সঙ্গে প্যারালেল ছবিতেও বারেবার তার লেখা গল্প, তার লেখা কবিতা এসেছে ছবির উপজীব্য হয়ে বিভিন্ন সময়ে। সুতরাং একটু এই বিষয়টাতে আলোকপাত করতে ইচ্ছেই করে যে পরিচালক যারা, তারা কতটা তাকে আত্মস্থ করলে তবে তার লেখাকে এভাবে স্ক্রিনে নিয়ে আসতে পারেন, আনার সাহস রাখতে পারেন, কতটা তাকে আত্মস্থ করে নিলে পরিচালকেরা ছবির নানান দৃশ্যে এমন ব্যবহার করেন রবীন্দ্রসঙ্গীতের গান শুধুমাত্র কখনো বা সুরটুকু, যা অনেক না বলা কথা বলে দেয়। ঋতুপর্ণ ঘোষ অবশ্যই, তার কাছে বাংলা তথা বাঙালি কৃতজ্ঞ থাকবে, তার সৃষ্টির কাছে কৃতজ্ঞ থাকবে। তার যে ছবিগুলি সেখানেও আমরা দেখব, রবীন্দ্রসঙ্গীত তো বারে বারেই এসেছে, এমনকি চোখের বালি বা নৌকাডুবির মতন ছবি করেছেন তিনি একেবারেই রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসকে অবলম্বন করে। আত্মস্থ করেছেন কিভাবে তিনি রবি ঠাকুরকে, ছোট্ট একটা কবিতা শোনাবো।

আমি মনে ভাবতেছিলেন, এ কোন মহারাজ? আজ শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন, তবে আজ আমারে দাঁড়ি দাঁড়ি ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবি দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে, দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাত, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরিয়ে কি কথা রাজাধীরাজ, আমায় দাও গো কিছু, শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে জার করিয়ে কি, ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যার আজ ভিখারির স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য।

0: ঋতুপর্ণ ঘোষের কণ্ঠে কৃপণ কবিতা শুনলাম, এবং তারপর এক যে ছিল রাজা ছবির গান শাহানা বাজপেয়ীর কণ্ঠে। কে রয়েছেন টেলিফোনে কথা বলবো? 0332211342। নমস্কার। হ্যালো,
1: নমস্কার সুপ্রভাত দিদি।
0: নমস্কার, বলুন।
1: আমি পূর্ব বর্ধমান জেলার বলছি, তানা অন্তর্গত কৈতারা গ্রাম থেকে প্রফুল্ল দাস
0: বলুন।
1: অনেকদিন বাদে পেলাম দিদি আপনার কণ্ঠ, খুব ভালো লাগছে, মনে আনন্দ পেলাম। আর আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে সত্যি করে খুব ভালো, আমাদের রবি ঠাকুরের অনুষ্ঠান। আর একটা ফিল্মের কথা আমি বলবো আপনার সঙ্গে একটু শেয়ার করে নেবো, সেটা হচ্ছে কাবুলিওয়ালা। ওই যে সেই সুন্দর ডায়লগ, ওকে আমি আবার আসবে তোমার জন্য বাদাম নিয়ে আসবে, খুব সুন্দর একটা বই আমাদের যে মনে আজও গেছে রয়েছে অন্তরে এই ঠাকুরে। তাই এই বলি শেষ করলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।
0: নমস্কার। সত্যি কাবুলিওয়ালা আর মিনি যেমন চিরন্তন বাবা এবং মেয়ের ভালোবাসার এক আখ্যান, একইভাবে আমাদের প্রত্যেকের মনের মধ্যে অপত্য স্নেহ যে ফুলগু ধারার মতন বয়, তাকে কি অবলীলায় রবি ঠাকুর আঁকলেন তার কলমে, গল্পের পাতায়, উপন্যাসের পাতায়। আর তেমনই ধরা পড়ল তা সেলুলয়েডে, সে ছবির মিনির নাচখানির কথা মনে পড়ছে। দেখুন তো আপনাদের মনে পড়ে কিনা।

বাঙালির জীবনে রবীন্দ্রনাথ ঠাকুর আর ছোটদের জীবনে রবীন্দ্রনাথ ঠাকুর দুই কিন্তু একটুখানি অন্যরকম। আমাদের উপলব্ধিতে, আমাদের দুঃখের সময়, আমাদের কষ্টের সময় আঁকড়ে ধরেন তিনি তার সার্বিক সত্তা দিয়ে। আর ছোটদের জীবনে রবীন্দ্রনাথ রঙে, সুরে, গানে, আনন্দে, মজায় সবটাই। সে কারণেই এই যে কবিপক্ষে এই সময় বিভিন্ন জায়গায়, স্কুলে স্কুলে, পাড়ায় পাড়ায়, ক্লাবে ক্লাবে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠিত হয়, অদ্ভুত এক বাঙালিয়ানা এর পরতে পরতে জড়িয়ে আছে। ঠিক যেমন খরবায়ু বয়বেগে রবি ঠাকুরের গান শুনলাম কাবুলিওয়ালাতে, আবার মনে পড়ে যায় দাদার কীর্তি ছবিতে, ঠিক তেমনই জানি না এখন আর বাংলার কোন ক্লাবে ক্লাবে এভাবে রবি ঠাকুরের জন্মদিনকে উপলক্ষ করে এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন হয়, ঠিক যেমনটা দাদার কীর্তিতে হয়েছিল।

0: দাদার কীর্তির চিত্রাঙ্গদা হোক অথবা আমরা প্রত্যেকেই যদি ভেবে দেখি আমাদের ছেলেবেলার কথা, শ্যামা, চণ্ডালিকা, তাসের দেশ, চিত্রাঙ্গদা, আমাদের সকল স্মৃতির সঙ্গে এক ঝলক দক্ষিণা বাতাসের মতন জড়িয়ে থাকে, তাই না? কে রয়েছেন টেলিফোনে? নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ বলুন।
1: বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
0: বলুন অনিমেষ বাবু।
1: আজকে অনুষ্ঠানটা শুনে আমার নানান দিক থেকে সমৃদ্ধ হচ্ছি। আমার একটা ছবির কথা মনে পড়ছে, উত্তম কুমার অভিনীত সন্ন্যাসী রাজা। সেখানে ওনার একটা ডায়লগ ছিল, তোমরা আজ আমার জয়ধ্বনি দিচ্ছ, কিন্তু বিশ্বাস করো আজ তোমাকে দেওয়ালে তোমাদের দেওয়ার মতো আমার কিছুই নেই। আর হেমন্ত মুখোপাধ্যায়ের যে সংস্কৃত স্তোত্র ছিল সেখানে, যে হরি ওম মনে হয়েছে যে সূত্রটা, ওটা ওই সময় খুব অসাধারণ লেগেছিল। সেই কথাগুলো আমার আজকে মনে পড়ছে আর আপনার অনুষ্ঠানটা নানান দিক থেকে আমাদেরকে সমৃদ্ধ করছে।
0: অনেক ধন্যবাদ। রবি ঠাকুরের গান বাংলা ছবিতে, আর একই সঙ্গে বারে বারে আমরা রবি ঠাকুরের গানের সঙ্গে তার লেখা যে গল্প উপন্যাস তাকেও পেয়েছি, সেসব নিয়েই আজকের এই গানের ভেলা। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন বলুন।
2: আমি উত্তর চব্বিশ পরগনা থেকে রত্না ব্যানার্জি বলছি।
0: বলুন রত্নাদি।
2: আমি ওই ভালোবাসা ভালোবাসা ছবি থেকে একটু গান শুনতেছি।
0: ভালোবাসা ভালোবাসা, ঠিক আছে, বেশ দেখছি। আসলে বেশ কিছু ছবি আছে, ভালোবাসা ভালোবাসা, পথ ভোলা, দাদার কীর্তি বা আলো, এই ছবিগুলিতে রবি ঠাকুরের গানের ব্যবহার সর্বাধিক এবং এত সুন্দরভাবে তার ব্যবহার হয়েছে। দেখছি, সম্ভব হলে নিশ্চয়ই শোনাবো, তবে আপাতত যে গানখানি শোনাবো তাও আপনাদের সকলের ভারী পছন্দের। ছবিখানি যেমন, গানও তাই। শ্রীমান পৃথ্বীরাজ ছবিতে লতা মঙ্গেশকর এবং কবিতা কৃষ্ণমূর্তির দ্বৈত কণ্ঠে গান, যখন ছাদে দাঁড়িয়ে ভাবনা কাহারে বলে এই গানের সঙ্গে লিপ দিচ্ছেন, অসাধারণ এক মুহূর্ত তৈরি হচ্ছে সন্ধ্যেবেলায়। খোলা ছাদ, মাথায় ফুলের মালা, মহুয়া রায়চৌধুরী আর সঙ্গে সন্ধ্যা রায়।

0: অসাধারণ রবীন্দ্রসঙ্গীতের এই প্রয়োগ শ্রীমান পৃথ্বীরাজ ছবিতে। কান পাতবো আবারও টেলিফোনে, কে রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে? নমস্কার। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন।
1: অনেকদিন পরে, ভালো আছেন আপনি?
0: ভালো আছি। কার সঙ্গে কথা বলছি?
1: আমি সম্মোহন দাস, সাগর দেবী মুর্শিদাবাদ থেকে
0: বলছি। বলুন বলুন সম্মোহন।
1: হ্যাঁ হ্যাঁ, আজকে তো রবিপক্ষের ছায়াছবিতে ব্যবহৃত রবীন্দ্রসঙ্গীত নিয়েই গানের খেলা সাজিয়েছেন। খুব ভালো অনুষ্ঠান, আর আপনার তো উপস্থাপনা সেই আপনার লোকগীতি গানেরই হোক, যে কোনো হোক, গানের বেলা মানে সর্বিষ্ঠা দিয়ে একটা অনন্য সাধারণ তো ভালো অনুষ্ঠান উপস্থাপনাতে। যাই হোক, আমি কিছুক্ষণের জন্য রেডিও অনুষ্ঠান শুনতে শুনতে একটু প্রয়োজনে একটা বিয়ে আছে বলে তো তোমার ফিরে এলাম, হয়েছে কিনা জানি না। তো দাদার কীর্তি ছবির গান কি যদি না হয়ে থাকে তাহলে আপনার বধু কোন আলো লাগলো চোখে, আর এই করেছো ভালো নিচু হয়ে, আর চরণ ধরিতে, এই যে এই গানগুলো আছে তার মধ্যে যেকোনো একটা গান যদি শোনান খুব ভালো লাগবে। আর এই প্রসঙ্গে তো মানে কি বলবো, আপনার ওই কি বলছি
0: চিত্রাঙ্গদা নাচের যে দৃশ্যখানি রয়েছে নৃত্যনাট্যের, সেখান থেকে কোরাসে। এখন বরং অন্য একটি গান শোনাই। সব্যসাচী বাবু উল্লেখ করেছিলেন লুকোচুরি ছবিতে কিশোর কুমার এবং রুমা গুহ ঠাকুরতার কণ্ঠে এই গানখানি। সত্যি রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটির এই রকম প্রয়োগ এবং গানের চলন ভারী অন্যরকম। হেমন্ত মুখোপাধ্যায় যে এক্সপেরিমেন্ট করলেন তা সত্যি বারে বারেই আমরা দেখেছি, এমন গুণীজনেদের এক্সপেরিমেন্টে সমৃদ্ধ হই আমরাই বারে বার।

এভাবেই বাংলা ছবি সমৃদ্ধ হয়েছে বারেবার তার গানে গানে, তার সুরে সুরে, আর একই সঙ্গে বলতেই হয় তার লেখায় লেখায়ও। বিভিন্ন গল্প উপন্যাসে যেমন বারেবার রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণাপন্ন হয়েছেন পরিচালকেরা, আবার একইভাবে তার গান, তার সুর এমন ছবিকে এক অন্য উচ্চতায় তুলে দিয়েছেন কখনো কখনো, যা সত্যি অন্য কোনো গানের ব্যবহারে হয়তো বা হতো না। রবিপক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের গানে, তার সুরে সুরে আজকের ছায়াছবির বাংলা গান শেষ করছি। আজ এখানেই, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম শর্মিষ্ঠা সরকার, নমস্কার।

শুনলেন গানের ভেলা, আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন যুববাণীর অনুষ্ঠান।

0: ভোরের সময় ঠিক 11:01 আর তোমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে রয়েছে স্টুডিও থেকে আমি সৌরিক, আমার সঙ্গে রয়েছে প্রিয়া শাহ।
1: একদম, আর প্রতিবারের মতো মানে এই যে বুধবার মানে আমাদের তরুণ তুর্কির অনুষ্ঠান, আর প্রত্যেকবার তোমার জন্য তরুণ তুর্কিতে আমাদের সঙ্গে এমন একজন থাকেন যারা এমন কোনো না কোনো কাজ করছেন যা আমাদের অনুপ্রাণিত করে, আমাদের নতুন করে শেখায়, নতুন করে ভাবতে
0: শেখায়। মানে সমাজ একটা দৃষ্টান্ত তৈরি করে, মানুষের পাশে দাঁড়ায় এবং সাহায্যের হাত বাড়িয়ে দেয়, সেরকমই আজও আমাদের স্টুডিওতে একজন উপস্থিত আছেন, যিনি সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে কাজ করছেন এবং আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে তিনি।
1: একদমই তাই, সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল থেকে সৌরিক যেমন বলল, তিনি কাজ শুরু করেছেন এবং এখন আমরা বলতে পারি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তাঁদের কাজ ছড়িয়ে পড়েছে। তারা কখনো পৌঁছে গেছেন একদম সেই ছোট ছোট শিশুদের সঙ্গে যাদেরকে তারা বাঁচিয়েছেন, যাদেরকে তারা নতুন করে শিখিয়েছেন যে কিভাবে নিজেদেরকে নিজেদের আত্মরক্ষা নিজেদেরকেই করতে হয়। একদমই তাই। এছাড়াও আরও একটি ইন্টারেস্টিং দিক যেটা আমরা অনুষ্ঠানের শুরুতেই বলি, সেটা হচ্ছে সুন্দরবনের ম্যানগ্রোভ যে অরণ্য, সেই ম্যানগ্রোভ সংরক্ষণ থেকে শুরু করে এমন অজস্র মানুষ যাদের পাশে ফিনান্সিয়ালি বা মোরালি তারা সব সময় সাপোর্ট করে যাচ্ছেন, সেই সমস্ত গল্প আজ আমাদের শোনার পালা। স্টুডিওতে এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সমাজকর্মী শুভশ্রী রপ্তান। শুভশ্রীতি, আপনাকে স্টুডিওতে স্বাগত।
2: ধন্যবাদ, আর এই অনুষ্ঠানে ইনভাইট করার জন্য থ্যাংক ইউ। আর এই ধরনের প্ল্যাটফর্ম না ভীষণ দরকার, যেখানে যেখানে যুবক যুবতীরা ইন্সপায়ার্ড হতে পারে, এবং অ্যাজ ইউথ আমার যেটা মনে হয় আমরা অনেক সময় প্ল্যাটফর্ম পাই না, বা পেলেও লোকজন ঠিক বিশ্বাস করে না, ভরসা করে না, আর আবার পরবর্তীতে দেখা যায় যে আমরা বেশ ভালোই কাজ করি, তো সেই একটা বিশ্বাসের জায়গাও পরে পাওয়া যায়। তো ওভারঅল আমাদের একটা জায়গা দরকার, প্লাস আমাদের নিজেদের একটা আমাদের নিজেদেরও সেই সাহসটাও দরকার যে হ্যাঁ আমরা পারি।
1: ঠিক, একদমই তাই।
0: এবং একটা ছোট্ট অনুরোধ করতে পারি কি আপনাকে? আচ্ছা, আপনি নাকি যদি তুমি হিসেবে যাই আমরা, যেহেতু তরুণ তুর্কি অনুষ্ঠান, তাহলে কি সেটা কি মন্দ হবে?
1: না না, আরে মানে শুভশ্রী দিদি বলেছে আমাদের থেকে একটু বেশি বড়, আমি একটু
0: বড়, একটু বড়, একদম। আর বন্ধুরা, তোমরা চলে আসতে পারো আমাদের ফোন লাইনে, আমাদের ফোন নম্বর 0332131314 নম্বরে। আর যদি ফোন নম্বরে না পাও চিন্তার কোনো কারণ নেই, আমাদের যুবমণি কলকাতা ফেসবুক পেজ, সেই পেজে সুন্দর পোস্টারটা রয়েছে তরুণ তুর্কি, সেই পোস্টারে কমেন্ট সেকশনে এসে তুমি কমেন্ট করতে পারো। যাকে দিদির কাছে তো অনেক প্রশ্ন রয়েছে, অনেক কিছু জানার রয়েছে, এবং যেটা দিদি বলেছে প্ল্যাটফর্ম পাওয়া, সেটাই যুবাণী করে, প্ল্যাটফর্মটা দেয় মানুষদেরকে, যাতে মানুষের কাছে মানুষের কণ্ঠস্বর পৌঁছে যায়, রাইট কিনা?
1: একদম, একদমই তাই। আর এই যে মানে আমাদের যে গল্প, আমরা তো প্রচুর প্রশ্ন নিয়ে এসেছি, কারণ আমাদের জানতে হবে এবং তোমাদেরকেও জানাতে হবে, তাই তোমরাও আমাদের অনুষ্ঠান শোনার পর অনুষ্ঠান কেমন লাগছে তার সঙ্গে সঙ্গে তোমাদের যা যা প্রশ্ন আছে সেগুলো আমাদের অবশ্যই জানাতে পারো, আমরা নিশ্চয়ই দিদির কাছে তোমার প্রশ্ন পৌঁছে দেবো।
0: একদম, তাই শুরু করি নাকি?
1: হ্যাঁ, মানে আমরা অনেক বলে ফেলেছি বুঝলে, তাই এবার সরাসরি প্রশ্নে।
0: আচ্ছা শুভশ্রী, আমার যেটা প্রথমেই তোমার কাছ থেকে জানা সেটা হচ্ছে গিয়ে তোমাদের সংগঠনটা, যেটা যেটা শুধু তোমরা কাজ করছো, সেটা শুরু হয়েছে 1985 থেকে, রাইট? আমি যদি ভুল না করে থাকি, তো সেই সংগঠনের নেপথ্যের কাহিনীটা কি, মানে কেন এই সংগঠনটা তৈরি করা হলো, মানে কি কারণে তৈরি করা?
1: হ্যাঁ, মানে অন্য অনেক তো অনেক কাজ তো আছে, হঠাৎ করে এমন একটা প্ল্যাটফর্মকে কেন বেছে নেওয়া?
2: মানে এটা খুবই ইন্টারেস্টিং এবং রিলেভেন্ট কোয়েশ্চন। মানে 1984 সালে একটা বন্যা হয়, সুন্দরবনে তো প্রত্যেক বছরই বন্যা আসে, এবার সেই 84 সালের বন্যাতে প্রচুর মানুষ মারা যায়, গবাদি পশু পাখি, গবাদি পশু এবং মাছ জমি প্রচুর কিছু নষ্ট হয়। তো সেই সময় আমাদের যিনি ফাউন্ডার ডিরেক্টর এখন নিহারঞ্জন রপ্তান মহাশয়, উনি

0: কিন্তু কলেজ স্টুডেন্ট ছিলেন। তো জিজিবিকে সবসময় একটা গরানমুষ গ্রাম বিকাশ কেন্দ্র, সংক্ষেপে আমরা জিজিবিকে বলি, তো জিজিবিকে সবসময় একটা ইউথ লেড অর্গানাইজেশন। এবং সেই সময় 1985 সালে সুন্দরবনের মানুষজন এবং আমাদের স্যার একসাথে সংস্থা তৈরি করেন। কেন তৈরি করেন? কারণ তখন অ্যাডজয়নিং 10 কিলোমিটার জায়গাতে কোনো স্কুল, রাস্তা, ইলেকট্রিসিটি এগুলো কিন্তু বিশেষ ছিল না, এবং সেই সময় তাদেরকে রেস্কিউ করতে বা তাদের পাশে দাঁড়ানোর লোকও ছিল না। সেই সময় মানুষদের মনে হয় এবং তারা একটা শপথ নেন যে আমাদের সমস্যা তো আমাদের পাশে কেউ আসছে না, তো আমাদেরকে একটা জোট বাঁধতে হবে, সেইটা ভেবে একটা সংস্থা তৈরি করা। এবং প্রথমে কিন্তু রেজিস্ট্রেশন ছিল না, 1984 পর 1985 থেকে সংস্থা তৈরি হয় এবং 1987 গিয়ে ফার্স্ট রেজিস্ট্রেশন হয়। তো এইভাবেই জার্নিটা শুরু এবং তারপর অনেক কাজ হয়েছে। সুন্দরবনে একটা স্পেশাল জিনিস যেটা আমরা অনেকেই জানি যে বনবিবির যে মেলা গান হয় এবং মানুষের সেটা বিশ্বাস যে যখন তারা জঙ্গলে যায় তারা তাদের লাইফলিহুড সবটাই জল, জঙ্গল, নদীর উপরে নির্ভর করছে। যখন তারা যায় তখন তারা বনবিবির কাছে প্রার্থনা করে যায় যাতে তারা সেফ থাকে, সুস্থ থাকে। তো ওই একটা মেলার সময় ওইখানেই সবাই একসাথে বসে সিদ্ধান্ত নেয় আর কি। তো ওই জন্য এটা আমরা সবসময় মনে করি এবং এই ওখানকার কালচারাল জিনিসপত্র এবং মানুষের বিশ্বাস, মানুষের ভরসা, এটা আমার মনে হয় এই গত 42 বছর ধরে যে সংস্থা কাজ করছে এটা মনে হয় একটা আমাদের পাথেয় হয়ে থেকে গেছে।
1: ঠিক ঠিক। তো এইটা তো আমরা একদম বুঝতে পারলাম যে কিভাবে শুরুটা হলো, তুমি কিভাবে এর সঙ্গে জড়িয়ে পড়লে?
0: আমি মানে আমি অ্যাকচুয়ালি অতটা ভাবিনি যে আমি জড়িয়ে পড়বো। এবং সমাজের সঙ্গে অনেকভাবেই লোকে কাজ করতে পারে, অনেকে গভর্নমেন্ট সার্ভিসেও করতে পারে, বিভিন্নভাবে করতে পারে, কিন্তু একটা সংস্থার সঙ্গে কাজ করা, সেখানে একটা অন্য রকম লড়াই আছে, একটা অন্য রকম ইনসিকিউরিটি আছে কিন্তু, এবং একটা থ্রেট আছে যেহেতু আমরা এরকম একটা কঠিন বিষয়টাতে কাজ করি। তো আমি যখন স্কুলে পড়তাম অ্যাকচুয়ালি 11-12, তখন আমি অ্যাজ ভলেন্টিয়ার কাজ করতাম, ভলেন্টিয়ারও না, বাচ্চা ভলেন্টিয়ার কী করবো, মানে কিছু কিছু ছোটো ছোটো কেস স্টাডি আমাকে অফিস থেকে দেওয়া হতো, কারণ সেই সময় হয় না একটা গ্রামে একটা সংস্থা যখন থাকে তখন একটু ইংরাজিতে মানে হয়তো বেসিক ইংরাজি সেটাও লেখারও অনেক সময় লোক পাওয়া যায় না, আর এটা একটা চ্যালেঞ্জ থেকেই যায়। তো তখন ওনারা আমাকে এটা দিতেন, আমি রাত্রে বসে ইংরেজিতে গল্পগুলোকে লিখে সকালবেলা ওনাদেরকে দিয়ে স্কুলে চলে যেতাম, এইভাবে আর কি। তখন একটু একটু করে, বিশাল কিছু যে করতাম তা একবারেই নয়। তো এইভাবেই আমার কাজটার সঙ্গে যুক্ত হওয়া, এবং আমি ছোটো থেকেই সার্ভাইভারদেরকে আমার চোখের সামনে দেখেছি। আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন আমাদের বাড়িতে একজন সার্ভাইভার, উনি আমাদের বাড়িতে আমাদেরকে দেখাশুনো করতেন। তো সেটা একটা অন্যরকম জার্নি, কেন ছিল সেটা একটা আলাদা গল্প, সেটা মানে পরে বলছি। তো এইভাবেই, হ্যাঁ এইভাবেই ধীরে ধীরে আর কি আমার কাজটার সঙ্গে যুক্ত হওয়া। আমি ভাবিনি এখানে কাজ করব বলে, মানে জাস্ট ভলেন্টিয়ার। তারপরে যখন আমি কলেজে পড়ি সেখানে ভলেন্টিয়ার হিসেবে কাজ করতাম, কিন্তু ধীরে ধীরে আমার পোস্ট গ্রাজুয়েশন পরপর বিভিন্ন ট্রেনিংয়ের পর থেকে না ধীরে ধীরে আমি মানে কাজটার মধ্যে এসে গেছি। মানে মানে এটা সত্যি সত্যি অনেকে বলে না যে কাজ আমাকে বেচেছে, না আমি কাজকে বেচেছি বুঝতে পারি না, আমিও সেরকমই একটা জায়গায় আছি।
1: দিদির কাছে একটা জিনিস শুনছিলাম যে কিছু কিছু কেস আসতো যেগুলো দিদি স্টাডি করতো বা সার্ভাইভাল কাজকর্ম গুলো।
2: তবে তার আরেকটা বিষয় যেটা জানা, সেটা আমার মানে যখন তুমি সুন্দরবনের কথাটা বললে তখন আমার মাথায় প্রথম ক্লিক করলো যে সুন্দরবনের ভৌগোলিক মানে ভৌগোলিক অবস্থান কিন্তু খুব একটা ভালো না। তো সেরকম জায়গা থেকে প্রত্যন্ত জায়গা থেকে কাজ করাটা খুব একটা সহজ নয়, মানে আমি যদি ওই মানে আমি যদি ভৌগোলিক দিক থেকে বলি সেখানকার অবস্থান সেখানকার ইয়ে, তো সেইটা কতটা চ্যালেঞ্জ ছিল শুরুর দিকে তোমার কাছে?
0: মানে মানে অ্যাকচুয়ালি আমরা অনেক সময় পাস্ট ভুলে যাই, কিন্তু যখন আমি কোয়েশ্চেনটা শুনছি না আমার মনে হচ্ছে সত্যি এটা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। আমি যখন বলবো তখন বুঝতে পারবে কেন বলছি। মানে যখন সংস্থা শুরু হয়, গরানবোস গ্রাম বিকাশ কেন্দ্র তো নাম সংস্থা, গরানবোস বলে একটা জায়গাতে আমাদের সংস্থাটা শুরু হয়। তো সেইখানে ওটা অ্যাকচুয়ালি একটা মানে দ্বীপ আর কি, সেখানে অনেক ছোটো ছোটো ক্লাস্টার অফ ভিলেজেস মিলে একটা গরানবোস জায়গাটা বলা হয়। তো সেখানে তখন মানে ক্যানিংয়ে আসতেই প্রায় ওখান থেকে নিয়ারেস্ট টাউন হলো ক্যানিং, এখন আমাদের হেড অফিস ক্যানিংয়ে, ওখান থেকে আসতে গরানবোস থেকে ক্যানিং আসতে একদিন লেগে যেত এবং লোকে ফিরে যেতে পারতো না, এবং ক্যানিং আমরা জানি লাস্ট রেলওয়ে স্টেশন ওদিকটা। তো সব মিলিয়ে এটা এত বড় চ্যালেঞ্জ ছিল যে যদি কোনো চিঠি আসতো পোস্টম্যান ওখানে যেত না। তো রেজিস্ট্রেশনের জন্য যখন সংস্থা অ্যাপ্লাই করছে মানে ভেরিফিকেশনের জন্য চিঠিই আমাদের কাছে যেত না, এবং তখন একটা ভীষণ একটা চ্যালেঞ্জ হতো যে সংস্থাই নেই, কাজই করে না, তারপর আবার চ্যালেঞ্জ করে গ্রামের লোকজন মিলে সেটাকে চ্যালেঞ্জ করে সংস্থা রেজিস্ট্রেশন করানো। তো ইনিশিয়ালি এটা ভীষণ চ্যালেঞ্জ ছিল এবং কোথাও যাওয়া মানেই ভীষণ চ্যালেঞ্জ। ওখানে রাস্তা আমি নিজে ছোটোবেলায় দেখেছি যে মানে একদম কাদার একটা ছোট্ট রাস্তা, মানে বর্ষাকালে তো আমার এখনও ক্লিয়ার মনে আছে আমি এরকম একজনের হাত ধরে যাচ্ছিলাম, আমি বারে বারে স্লিপ করে পড়ে যাচ্ছিলাম, মানে এত বৃষ্টি হয়েছিল এবং এত বাজে রাস্তা। তো সেখানে ভৌগোলিক তো একটা অবশ্যই খুব বাজে অবস্থা এবং সেখানটাতে আমাদের যে অফিস ওখানে আছে যখনই ঝড়টা ভেঙে যায়, মানে আমাদের আইলার সময় 2009 ওখানে আমাদের একটা মাটির একটা স্কুল ছিল, সেটা তো ভেসে গেছেই এবং আমরা ক্লাইমেট চেঞ্জ বা এই এই ক্ষেত্রে অনেক সময় বলি যে মানে তাকে বিল্ড ব্যাক করা ভীষণ মানে একটা ডিফিকাল্ট জিনিস। তো সেইখানটাতে আমরা 2016 প্রথম, মানে ওই 2009 পর 16 সালে, মানে কত বছর গেল, সেখানে প্রথম আমরা কনস্ট্রাকশনের একটা অফিস তৈরি করতে পেরেছিলাম। তারপর আসলো আমফান, ওই মানে ইটবালি সিমেন্টের অফিসটা পর্যন্ত ভেঙে গেছে। তো এই এই পয়সাটা কোথা থেকে আসবে?
1: ঠিক,
0: আর আর শুধু পয়সা না, যখন একটা অফিস ভেঙে গেল বা সেখানে মানুষজন কোথায় বসবে? তারা তো আস চাইছে যে আমাকে আমাকে সাপোর্ট করো, আমি ট্রেনিং চাই, আমি বিভিন্ন লিডারশিপ সেশন চাই, আমি গভর্নমেন্ট
1: শিখতে চাই।
0: হ্যাঁ, গভর্নমেন্ট স্কিমের সঙ্গে লিংকেজ যদি লোকের করতে হয় তাদের কাছে জানাতে হবে,
2: জানাতে হবে,
0: তো জানাবি তাকে। তো সেখানে আমরা সেই আমরা কাজটা করছি, কিন্তু মানে ভৌগোলিক যে চ্যালেঞ্জটা সেটার সঙ্গে রিলেটেড কতগুলো চ্যালেঞ্জ এখানে চলে আসে, এটা ভীষণ বড় চ্যালেঞ্জ।
1: কাজ তো তোমরা শুরু করলে, এবার তোমাদের কি প্রথম থেকেই লক্ষ্য ছিল যে আমরা এই এই বিষয়গুলোর উপর কাজ করব, মানে এমনটা ভেবে এগোনো
2: নাকি যেটা তোমাদের ট্যাগলাইন আর কি, সেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, রিকল করছি আমি, অশিক্ষা জাতিভেদ এবং দারিদ্র মুক্ত, এটা তোমাদের এনজিওর ট্যাগলাইনটা। এইটা নির্বিশেষে কি কাজ করার প্রথমে প্ল্যান ছিল?
0: অ্যাকচুয়ালি কি হয়, যখন একটা সংস্থা কমিউনিটিতে বেসড হয় না, কমিউনিটিতে বিভিন্ন রকম নিড বিভিন্ন সময় আসে। হ্যাঁ, যেমন একদম শুরুর দিকে মানে পণ প্রথা ভীষণ নিয়েছিল, মানে লোককে মেরে মেয়েদেরকে মেরে, মানে তার ছবি আছে, মানে মানে তার জামা কাপড়ের কি অবস্থা করে দেওয়া হতো, মানে মানে একটা বিশাল বড় জিনিস ছিল। এখনও অনেকটা রয়েছে কিন্তু আগের থেকে অনেকটা কমেছে। ঠিক তেমন বিভিন্ন যে মানে ইস্যু ডেভেলপ করতে থাকে, প্রথম দিকে যেটা বললাম ওখানে কোনো স্কুল ছিল না, ওখানে ইলেকট্রিসিটি ছিল না, রাস্তা ছিল না, তো প্রথমে না সংস্থা এডুকেশন নিয়ে কাজ করা শুরু করে। তারপর ধীরে ধীরে দেখা যায় যে ওখানে নিউট্রিশন নিয়ে একটা প্রবলেম, কারণ মানুষের লাইভলিহুড নেই ওখানে, কী করবে তারা? তো কিন্তু এটাও না যে একটা সংস্থা মানে একটা শক্তি একটা সব কিছু করে দিতে পারে না, সেটা কারোর একার পক্ষে সম্ভব নয়। তো সেক্ষেত্রে কীভাবে তারা লাইভলিহুডগুলো করতে পারে, ফার্মিং মানে অর্গানিক ফার্মিং করতে পারে, তারপর ধরো নিউট্রিশন, মানে এটার সঙ্গে তো তার একটা বাচ্চাদের পুষ্টি পড়াশোনা সব রিলেটেড, যে কটার ইস্যু বললে সবই রিলেটেড। তো সবটা মিলিয়ে যেটা হচ্ছে যে মানে আমরা সবটা থেকে সবটা রিলেট করে কাজ করার চেষ্টা করি এবং সংস্থা ধীরে ধীরে তার ইস্যু চেঞ্জ করতে গেছে। যেরকম 1995 প্রথম আমরা পাচারের কেস পাই, আমরা ছোটোবেলায় শুনতাম কি ছেলে ধরা মেয়ে ধরা, তখন ট্রাফিকিং শব্দটা কিন্তু এভাবে ছিল না, আমরাও ছোটোবেলায় শুনে এসেছি এই খেয়ে নাও ছেলে ধরা আসবে, তো এখন কিন্তু ছেলে ধরাটা শোনা যায় না, কারণ লোকে বুঝে গেছে ট্রাফিকিং আছে মানে পাচারকারী আছে, ছেলে ধরাটা অ্যাকচুয়ালি পাচারকারী, মেয়ে ধরাটা অ্যাকচুয়ালি পাচারকারী। তো সেই জায়গা থেকে ইস্যু চেঞ্জ হতে গেছে, হতে হতে এগিয়েছে। এখন যেমন এই যে এখন এত সবসময় বন্যা হচ্ছে, ঝড় হচ্ছে, মানুষের ঘর বাড়ি ভেঙে যাচ্ছে, তো ইস্যু আমাদের চেঞ্জ হতে হতে গেছে এবং সবটা রিলেটেড।
1: মানে কোথাও না কোথাও গিয়ে তোমাদের মূল লক্ষ্যটা ছিল যে যেভাবে মানুষের পাশে থাকা, একদম বেসিক যে নিডস গুলো একজন মানুষের হতে পারে সেইটা কোথাও না কোথাও গিয়ে মেটানো।
0: হ্যাঁ, সেটা মেটানো এবং আমাদের একটা খুব বেশি লক্ষ্য যেটা মানে আমি যদি বলবো বেসিক দুটো তিনটে জিনিস আছে। এক হচ্ছে যে সমস্যা তো ছিল আছে থাকবে, সমস্যা নতুন নতুন রূপে আসবে, আমরা আলটিমেটলি কমিউনিটি রেজিলিয়েন্স বিল্ডিংটাকে অনেক বেশি ফোকাস করি। রেজিলিয়েন্স বিল্ডিং মানে তাদের লিডারশিপ বিল্ডিং করা, তাদের নিজেদের দক্ষতা বৃদ্ধি করা, এইগুলো। এখন আমাদের সঙ্গে 700 বেশি ট্রাফিকিং এবং অন্যান্য লিঙ্গভিত্তিক বৈষম্যের সার্ভাইভার আছেন, যারা কিনা এখন লিডার। তো আমার মনে এটা অনেক বড় রেজাল্ট, কারণ তাদের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে অনেক সময় আমরা এগিয়ে আসি না। তো এই এই যে লিডারশিপটা সেটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, এবং সরকারের যে স্কিমগুলো রয়েছে সেগুলোর সঙ্গে লিঙ্ক করে দেওয়া। অনেক সময় মানুষ জানেন না বা জানলেও কিন্তু ভুল ধারণা আছে, আমরা ভাবি যে একটা স্কিম রয়েছে সবাই জানে, কিন্তু না, সবাই জানে না, আর জানলেও ভুল জানে,
1: জানলেও কিভাবে মানে অ্যাকচুয়ালি কি স্কিমটার লক্ষ্য সেটা অনেক সময় আমরা মিসকনসেপশন।
0: থানাতে গেলে কেস আমরা সবাই জানি, কিন্তু একটা কিন্তু মানুষের ধারণা আছে, অনেকে বলে থানায় যাব তাহলে তো অনেক খরচা হবে, থানায় যাব মানেই খরচা, এটা তো ভুল কথা, এটা তো ঠিক কথা নয়। তো সব মিলিয়ে যাতে যা এটা সরকারি জায়গা, এটা যেহেতু সরকারি অনুষ্ঠান এটা ভীষণ ইম্পর্টেন্ট, এইটার মাধ্যমেও এটা বলা যে যে সরকারি জায়গার স্কিম রয়েছে সেগুলোর সঙ্গে যাতে মানুষ যুক্ত হতে পারে সেটা তাদেরকে একটা
1: অ্যাওয়ারনেস,
0: হ্যাঁ অ্যাওয়ারনেস করে। এবং অনেকের হতে পারে ডকুমেন্টেশনে গ্যাপ আছে।

0: অনেকে বুঝতে পারে না সেটা, ভাবে আমাকে দিচ্ছে না, কিন্তু আমার নিজের মধ্যে তো গ্যাপ আছে, সেই জায়গাটা থেকে আমাকে ফিল করার চেষ্টা করতে হবে।
1: আসলে ওইটা তোমার যে গ্যাপটা রয়েছে এটা ঠিক করার মতো কেউ লোক নেই।
0: হ্যাঁ,
2: তোমাকে সংশোধন করে দিতে হবে,
1: আমার কি ভুলটা রয়েছে সেইগুলো।
0: তো ওই জায়গাটা তো লিডারশিপ, এটা আমাদের অনেক বেশি ফোকাস, এবং অবশ্যই আমাদের আমরা খুব মানে ছোট টিমে অনেক বেশি কাজ করতে পারি, যেটা আমার মনে হয় একটাই কারণে, কারণ কমিউনিটিতে আমাদের অনেক কমিউনিটির মানুষ আমাদের সঙ্গে আছে, সার্ভাইভার যাদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে তারা আমাদের সঙ্গে আছে, শুধু ট্রাফিকিং বা জেন্ডার বেস ভায়োলেন্স বা লিঙ্গভিত্তিক বৈষম্যের সার্ভাইভার নয়, যারা কিনা ক্লাইমেট চেঞ্জের ফলে যাদের সঙ্গে যা যা সমস্যা হচ্ছে, যেমন রিসেন্ট আমার অনেকের সঙ্গে দেখা হয়েছে যাদেরকে বাঘ হয়তো তাদের ফ্যামিলি কাউকে নিয়ে গেছে, কুমির নিয়ে গেছে, মানে তাদের কতটা ট্রমা এখন সে বলতে গিয়ে এখনও সে কেঁদে ফেলছে, এবং আমি কল্পনা করতে পারি না যে কিভাবে এটা মানে একটা মানুষ মানে গল্প করছে যে যখন মানে রাত্রিবেলা ওরা মাছ ধরতে গেছে ওনার স্বামীকে কুমির নিয়ে চলে গেল, উনি ওটা দেখে অজ্ঞান হয়ে পড়ে গেছে, উনি সেই মানুষটা এখনও বেঁচে আছে, সেই মেমোরিটা নিয়ে বেঁচে আছে, তো তার পক্ষে এখনও সেটাকে মানে কথা বলার সময় উচ্চারণ করতে তার সমস্যা হয়। তো সব মিলিয়ে এই এই তাদের পাশে থাকে, এবং অবশ্যই মানসিক একটা জায়গা, এটা কিন্তু আমাদের আরও অনেক বড় ফোকাস, মানে মানসিক স্বাস্থ্য যে কোনো ক্ষেত্রে, তো এইটা আমাদের কাজের অনেক বড় ফোকাস, কারণ মানসিকভাবে যদি কেউ শক্ত হয় সে অনেক বেশি লড়াই করতে পারে।
2: বেশ, আমাদের আরো প্রচুর প্রশ্ন আছে,
1: আমরা আরো
2: একদমই তাই, আর তার সঙ্গে বন্ধুরাও আসতে পারে ফোন লাইনে, আমাদের ফোন নাম্বার 0332131342, তোমরা আসতে থাকো, অথবা তোমরা কমেন্ট করতে পারো আমাদের যুবাণী কলকাতার ফেসবুক পেজে, যে পোস্টার আছে সেই পোস্টারের কমেন্ট বক্সে। ততক্ষণ বরং আমরা একটা গান শুনি,
1: ডেফিনেটলি একটা গান শুনে ফিরে আসি, কারণ অনেক অনেক প্রশ্ন আছে, অনেক কিছু জানার রয়েছে, তোমাদেরও জানানোর রয়েছে, ছোট ঝটপট গানের পর ফিরছি অনুপমার কণ্ঠে মালা চন্দন গানটা নিয়ে।

0: না, মালা চন্দনে বাঁধি বা না বাঁধি, এই কাজের মাধ্যমে কিন্তু আমরা সবাই একে অপরকে এমনিভাবে বেঁধে ফেলেছি আর কি। মানে শুভশ্রীদি যেমন বলছিল, ওদের কাজ যেভাবে ওরা কাজ করছে, মানুষের সঙ্গে বেঁধে বেঁধেই তো কাজ করছে। আর আজ তরুণ তুর্কি অনুষ্ঠানে তোমার সঙ্গে রয়েছি আমি প্রিয়াশা, আমার সঙ্গে সৌরিক, এবং আমাদের সঙ্গে আজকের বিশেষ অতিথি সমাজকর্মী শুভশ্রী রপ্তান। শুভশ্রীদির সঙ্গে আমরা অনেক কথা বলছি,
1: বন্ধু ফোন লাইনে আছে, বন্ধু অনেকক্ষণ ধরে চেষ্টা করছে ফোন করা আমাদের, শুনি বন্ধু কি বলছে।
0: নমস্কার,
2: বলছি আমি দুচোখেই দেখতে পাই না, কিন্তু মনের জোরকে সম্বল করে আমি চাকরি করে যাচ্ছি আইসবাগ বিদ্যাপীঠ হাই স্কুলে। হলে আমার মা মারা গেলেন।
1: আপনার নামটা যদি একটু বলেন।
2: নাম সঞ্জয় প্রকাশ সাহা।
1: আচ্ছা,
2: আমি দুচোখেই দেখতে পাই না, 100% প্রতিবন্ধী। আমার ভেতরে স্পিনাল এনকেফালোপ্যাথি অপারেশন হয়েছে, তাও আমি মনের জোরকে সম্বল করেই আমি চাকরি করে যাচ্ছি।
0: আমার আচ্ছা, আপনার কি মানে আমাদের আজকে যে অনুষ্ঠান তা নিয়ে কোনো প্রশ্ন আছে?
2: প্রশ্ন মানে কি ব্যাপারে, কি কি বিষয়ে বলছে? অনুষ্ঠানটা আমি পুরো শুনিনি।
0: আচ্ছা আচ্ছা,
2: কিছুটা কি বিষয়ে?
0: বেশ বেশ বেশ, তাহলে বন্ধুর কাছে অনুরোধ থাকলো যে একদম আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলছি, বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ যে এই বিষয় নিয়ে তোমাদের যার যা প্রশ্ন আছে, যার যা জানার আছে, সেই প্রশ্ন সরাসরি আমাদের কাছে রাখতে পারো, আমরা ডেফিনেটলি তোমার প্রশ্ন দিদির কাছে পৌঁছে দেবো।
1: একদম, এবং তার সঙ্গে যেটা জানার মানে যে বিষয়টাকে নিয়ে ছোট্ট করে বলে দিই, কী নিয়ে কথা বলছি আমরা, মানে আমরা প্রত্যন্ত গ্রামে সেই সব মানুষদেরকে নিয়ে, মানে যিনি কাজ করছেন শুভশ্রীদি, তাদের বিষয় নিয়ে কথা হচ্ছে, এবং তার সঙ্গে যারা ইলিসিট ট্রাফিকিংয়ের মাধ্যমে যারা সার্ভাইভার তাদের নিয়ে কাজ করছে, তো এই বিষয়গুলো নিয়ে আমাদের কথা হচ্ছে। এবং যেটা পরবর্তী প্রশ্ন আমার, মানে তুমি তো ইন পার্সন অনেক অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছো, ইলিসিট ট্রাফিকিং বলো বা হিউম্যান ট্রাফিকিং বলো, তো কোনো তোমার এমন অভিজ্ঞতা যেটা তোমার মনে হয়েছিল যে এটা খুব চ্যালেঞ্জিং আমার পক্ষে, এবং সেটা দেখো রিস্ক একটা থাকে, এবং যখন তুমি রেস্কিউ টিম নিয়ে যাচ্ছ, রেস্কিউ টিমের মধ্যে তুমি কতটা মানে কতটা পরিমাণ সিকিউরলি যাচ্ছ, কিভাবে যাচ্ছ, কি করছো,
0: তোমার কাছে ওই কনফিডেন্সটা রয়েছে যে আমি ব্যাক করতে পারবো রেস্কিউ করে,
1: মানে পরিস্থিতি কিরকম তুমি জানো না, বাট সেটা কিভাবে তুমি ট্যাকল করছো, এরকম কোনো যদি কোনো অভিজ্ঞতা থাকে সেটা যদি শেয়ার করো আমাদের সঙ্গে।
3: এরকম তো অনেক অভিজ্ঞতাই আছে, মানে জাস্ট দুটো জিনিস মনে হচ্ছে, মানে মানে বিষয়টা তো ভীষণই জটিল, এবং আমি আমি এই গল্পটা আগে অনেক জায়গাতে বলেছি, যখন আমি প্রথম মানে জিজিবিকেতে একটা প্রথম আমার কেস যে কেসটা ছিল, মানে আমরা তো কেসও ম্যানেজ করি যেখানে রেস্কিউয়ের পর তাদের আফটার কেয়ার, রিহ্যাবিলিটেশন, তাদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে নিয়ে যাওয়া, সেই কাজটা আমরা তাদের সঙ্গে থেকে করি। তো এই এরকম একটা কেস আমি হ্যান্ডেল করছিলাম যেখানে মেয়েটির বয়স ছিল 14 বছর, অলরেডি তার জামাইবাবু তাকে ট্রাফিকিং মানে বিক্রি করে দিয়েছিল পুনাতে রেড লাইট এরিয়াতে, এবং সেখানে তার সে তার মানে সে প্রেগনেন্ট হয়ে যায় এবং সে বাচ্চাকে সেখানে অ্যাডপশানে দিয়ে আসে। তো মানে ভীষণ ক্রিটিক্যাল একটা কেস, এবং ফিরে এসে দেখে ফ্যামিলি তো যে যার মতো অন্য অন্য জায়গায় চলে গেছে, তো এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বাররা ওকে অন্য একটা জায়গাতে বিয়ে দিয়ে দেয়, এবং তার সেই শ্বশুরবাড়ির লোকজন চাইছিলেন না যে আমরা ওর সাথে কাজ করি, বা ওনারা এটা চাইছিলেন না যে মেয়েটা কেসটা চালাক এবং পাচারকারী শাস্তি দিক। তো যখন আমরা গেলাম, সেই শাশুড়ি আমাদেরকে আমাকে একদিন বলল, তোমাকে না মেরেই লঙ্কা বাগানে পুঁতে দেবো, কেউ খবর পাবে না। তো এবার হেসে হেসে বলল, তো তখন তখন আমারও বয়স অনেক কম, প্রায় 19-20 বছর। এবার আমি আমি মানে উনি আমার একটা কথা বলছেন, এবং যে যেখানে দাঁড়িয়ে বলছে পাশে একটা খাল আছে, মানে সিনটা মনে করছি, ছোট্ট একটা মানে মাটির বাড়ি এবং ধান ক্ষেত, মানে একদম পুরো চারিদিকে শুনশান রাস্তা, মানে সামনে গাড়ি ধরারও কোনো জায়গা নেই। তো সব মিলিয়ে উনি বেশ হেসে হেসে কথাটা বলছেন, আমি ওনার এক্সপ্রেশন দেখছি হাসছে, কিন্তু এরকম একটা কথা বলছে যেটা শুনে অ্যাকচুয়ালি আমার মনের মধ্যে ভয় ভয়ই লাগছে।
1: হ্যাঁ
0: হ্যাঁ,
3: এবারে আমি ভাবছি এখানে কি রেসপন্স করা উচিত। হ্যাঁ, কিন্তু আমি মনে মনে এটা ভাবছি কিছু তো একটা আমি বলবো। এবার তখন আমি বললাম আমি যে

0: এসে সেই অফিস থেকে আমার অফিস জানে, তো যদি আমি মাটির তলাতেও থাকি ওরা আমাকে টেনে বার করবে, এটা আমি বললাম। কিন্তু মানে আমি জানি না এটা বলে যে আমি বিশাল স্যাটিসফাইড হয়েছি সেটা না, কিন্তু আমি জাস্ট বলতে চাইছি যে আমি কিছু একটা বলবো ভাবছিলাম এবং আমি এটা বলেছি,
1: মানে একটা রিপ্লাই
0: দিয়েছি এইরকম। মানে এরকম প্রচুর থ্রেড তো থাকেই, যেরকম আমাদের অফিসে একটা হয়েছে, আমাদের স্যার বিভিন্ন রকম থ্রেটের মধ্যে থেকে এসছেন, যেরকম রিসেন্ট না এটা, ওটা ওরকম একটা 14 বছরের মেয়ে, তাকে সে একজন, মানে আমি জানি না এটা এখানে কতটা শেয়ার করাটা উচিত, একজন প্রফেসরের বাড়িতে কাজ করতো ও অ্যাজ মেড, এবং সেই প্রফেসরই তাকে ট্রাফিকিং করে দেয়।
1: আচ্ছা,
0: এবং কেন ট্রাফিকিং করে দেয় তার পেছনে একটা অন্য গল্প আছে, কারণ তার ছেলে তার সাথে খারাপ ব্যবহার করে এবং মেয়েটা সেটা নিয়ে কেস করতে যায়। তো এটা একদম একটা ভীষণ একটা স্ট্রং পাওয়ার নেক্সাস। তো সব মিলিয়ে মেয়েটার বয়স ছিল 14 বছর এবং মেয়েটা কেস চালাচ্ছিল এবং ভীষণ স্ট্রংলি। তো সেক্ষেত্রে সেই প্রফেসর পার্ক সার্কাস থেকে গুন্ডা পাঠিয়েছে আমাদের অফিসে। এবার স্যারকে বলছে এই মেয়েটার বয়স 18 বছর হয়ে গেছে, আপনি কেন এটার এর পাশে আছেন? ও তো নিজের ইচ্ছায় গেছিলো। তখন এবং ওরা একটা ফলস বার্থ সার্টিফিকেটও কোথা থেকে জোগাড় করে নিয়ে এসছে। তো স্যার তখন আসলটা দেখিয়ে বলেন যে দেখুন আমার কাছে এটা আছে, ওর বয়স 14 বছর। মানে এইটা একটা বিশাল বড় থ্রেট, কারণ আমাদের অফিসে চলে এসছে পার্ক সার্কাস থেকে গুন্ডা বাহিনী এবং সেটা আমরা দেখছি। অবশ্যই এটা মনে মনে একটা ভয় লাগে, কিন্তু আমরা জানি যে যাদের আমরা কেন কী করছি, কেন করছি সেটা আমাদের কাছে ভীষণ ক্লিয়ার, এবং যাদের জন্য আমরা করছি তারা আমাদের পাশে আছে। তো সেই জায়গা থেকে আমরা এটাকে মানে মানে মানে কী বলবো, মোকাবিলা করতে পারি। তো সেইটা মানে বিভিন্ন রকম চ্যালেঞ্জের অবশ্যই এক্সপিরিয়েন্স হয়। আমি জাস্ট এই দুটো আমার এই মুহূর্তে মনে পড়ছে শেয়ার করার জন্য। এই কেসেসগুলো এগুলো রিপোর্ট কিভাবে পান আপনারা, মানে রিপোর্ট কিভাবে আসে? বিভিন্নভাবে পাই, যেরকম আমাদের অর্গানাইজেশনের মেম্বাররা তারা কমিউনিটিতে ডিরেক্ট গিয়ে কাজ করেন, তো তারা নিজেরা কখনো কেস পাচ্ছে, কমিউনিটি নিজে মানে গ্রামের মানুষের নিজে আমাদের কাছে কেস নিয়ে আসেন, এরকম হয়। বিভিন্ন অন্যান্য যে সংস্থার আছে কাজ করছে, ওরা যেহেতু জানে যে জিজিবিকে এই ব্যাপারে তাদের এক্সপার্টিস আছে, তারা একটা বিষয়ে দক্ষতার সঙ্গে কাজ করে, সেখান থেকেও কেস পাই। এবং অবশ্যই আমরা যখন কাজ করি পুলিশ প্রশাসন সবার সঙ্গে একটা কোলাবোরেশন মেনে
1: নিয়মবদ্ধ হয়ে কাজ করে।
0: এবার এবার আমি এটা এখন কেন বলছি, কারণ পুলিশের থেকেও আমরা কেস পাই, তো পুলিশের সঙ্গে যে আমরা ওনাদের সঙ্গে আমরা তো অবশ্যই সমস্ত কেস থানাতে রেজিস্টার হতে হবে, তা না হলে FIR কী করে হবে? তো এই একটা দুতরফা জায়গা রয়েছে। তো সব মিলিয়ে আমরা ভীষণ মানে কোলাবোরেট করে কাজ করি, সবার সঙ্গে মিলে কাজ করি, নইলে এত বড় কাজ
2: একটা নেটওয়ার্ক না থাকলে কাজ করা সম্ভব হবে?
0: এত বড় কাজ এত ছোট টিমে সম্ভব না,
1: একদম তাই। বেশ, তো
2: বন্ধু ফোন লাইনে ছিল আমার মনে হয়, অনেকক্ষণ ধরে ফোন করছিল। এই তো বন্ধু ফোন লাইনে, শুনি বন্ধু কি বলছে। হ্যালো,
3: হ্যাঁ এটা আকাশবাণী কলকাতা।
2: হ্যাঁ
3: বলছি, আমার বউ আমার সঙ্গে
2: না কোন রকম ভাবে হয়তো মিসকানেকশন হয়ে গেছে একটা। হ্যাঁ
1: বেশ, আমরা আমাদের অনুষ্ঠানে ফিরে আসি।
2: মানে আশঙ্কা এরকম একটা ফোন এলো তো ওই জন্য একটুখানি হয়ে গেলাম। যাকে হ্যাঁ
1: বেশ, তাহলে আমরা যে কথায় বলছিলাম, প্রথম যখন আমরা মানে তোমার সঙ্গে যখন কথা হয়, আমার একটা ব্যাপার খুব ইন্টারেস্টিং লেগেছিল, সেটা হচ্ছে যে সুন্দরবনের মতো অঞ্চলে, মানে যেখানে আমরা জানি যে সুন্দরবন বিখ্যাত এই ম্যানগ্রোভের জন্য, বা ধরে নাও সুন্দরী গরান, মানে এই যে সব গাছগুলোর নাম আমরা বইয়ের পাতায় পড়েছি, তো এই যে ম্যানগ্রোভ সংরক্ষণ এইটা নিয়ে যদি বলো, মানে তোমাদের হিউম্যান ট্রাফিকিং এই বিষয়টা একটা পাশে, ম্যানগ্রোভ সংরক্ষণ এই বিষয়টা একটা পাশে, মানে দুটোর সঙ্গে দুটো কোনো কানেকশন নেই, তো এই বিষয়টা ঠিক কিভাবে তোমরা করছো বা কিভাবে কাজটা
0: করছো? কানেকশন প্রথমত নেই, আবার আছে,
2: এবং কাজকে সমানভাবে করা,
1: ব্যালেন্স করা,
2: ব্যালেন্স করে টেরিফিক।
0: আমাদের ফোকাস অনেকটা যে ম্যানগ্রোভ, মানে এক হচ্ছে কমিউনিটির মানুষজন যারা ওইখানে আছেন তারা যাতে দায়িত্ব নেন যাতে ম্যানগ্রোভটাকে প্রোটেক্ট করা যায়, কারণ দেখুন বাইরে থেকে লোকজন গিয়ে কয়েকটা গাছ পুঁতে দিয়ে আসতে পারে, হ্যাঁ কিন্তু সেটাকে রক্ষণাবেক্ষণ করবে কে, দেখবে কে? হ্যাঁ, কেটে যদি কেউ নিয়ে যায় তার দায়িত্ব কে নেবে? তো সব মিলিয়ে আমি যেটা একটু আগেও শুরুতে বলছিলাম যে কমিউনিটি লিডারশিপ, তাদের ওনারশিপ, তাদের রোল টেকিং আমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো সব মিলিয়ে যখন ম্যানগ্রোভ নিয়েও কাজ আমরা করি, আমরা এখানে ফোকাস করি যে যাতে কমিউনিটির লোকজন, স্পেশালি মহিলারা, তারা যাতে এগিয়ে আসেন এই ক্লাইমেট রেজিলিয়েন্সে, ম্যানগ্রোভ প্রোটেকশনে। এবং আমাদের লাস্ট এক বছরে একটা দারুণ জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে আমরা 200 জন মহিলার সঙ্গে কাজ করছি সুন্দরবনে, মানে একদম অবশ্যই সংখ্যাটা 200-র বেশি, আমি 200 কেন বলছি, তাদের সঙ্গে স্পেসিফিক্যালি আমরা ফোকাস করে কাজ করছি, মানে একজন একজনকে যদি আমি ডাকি পেয়ে যাব এরকম করে। তো তারা হচ্ছে ম্যানগ্রোভ মানে নদীর জলে যে দানাগুলো ভেসে আসছে সেটাকে তারা সংগ্রহ করছেন, করে সেটা মানে ওটা আমরা যেমন বলি না নার্সারি বলি, ওরা ওটাকে বেডিং বলে। তো ওইটাকে ওরা রক্ষণাবেক্ষণ করে সেখান থেকে গাছ বানাচ্ছে এবং সেটাকে তারপর তারা ওখানে গিয়ে মানে কি বলবো গাছগুলোকে পুঁতে দিয়ে আসছে। তো রিসেন্টলি যেটা হয়েছে সেটা আমরা পুরো ভিডিও ডকুমেন্টারি করেছি এবং ধীরে ধীরে আমরা আমাদের ফেসবুক পেজে রিলিজ করব, ওটা দেখবে। তো সেইখানটাতে মানে ওরা মানে মানে মানে 10 কিলোমিটার জায়গাতে 2.5 লাখের বেশি ম্যানগ্রোভের চারা ওরা প্রায় 1 মাস ধরে পুঁতেছে।
1: আচ্ছা,
0: তো এটা আমার মনে হয় বিশাল বড় জিনিস
1: এবং এটা করতে তো মানে একটা সময় একটা পরিশ্রম সমস্তটাই ছিল।
0: হ্যাঁ ভীষণ, কারণ গাছগুলোকে তো দানা থেকে বানাতে হচ্ছে, তারপরে এবং যখন আমাদের টিম মেম্বাররা তাদের সঙ্গে যাচ্ছে ওই ঠেস মূল শ্বাস মূল ওখানে তো অনেক রকম জিনিস থাকে, মানে পায়ের মধ্যে না মানে হাঁটতে পারবে না, মানে যাদের অভ্যাস নেই তো একদমই পারবে না। তো আমাদের টিম মেম্বাররা যারাই গেছে তারা সবাই মানে মানে মোটামুটি 1 সপ্তাহ পায়ে ব্যথা, মানে মানে মূলগুলো এতটাই শক্ত এবং পায়ের মধ্যে সত্যি সত্যি এমনভাবে ঢুকে যায় মানে প্রচণ্ড ব্যথা করে এবং মাটির মধ্যে তো বুঝবে কি করে কোথায় মূল আছে। অ্যাকচুয়ালি আমাদের আইডিয়াই ছিল না যেটা এরকম হয়, আমরা এইবার প্রথম এরকম একটা খুব চ্যালেঞ্জিং জায়গা একটা হয়ে গেছে। তো মানে কিন্তু অবশ্যই আমরা ওদের গাইডেন্স নিয়ে যাচ্ছি যে কোথা থেকে হাঁটলে হয়তো একটু হলেও রক্ষা পাওয়া যাবে, কারণ কারণ মাটির মধ্যে আছে কি করে জানবে, এবার সেটা ওদের ওই লোকাল নলেজ ছাড়া হবে না। এই একটা ম্যানগ্রোভের জায়গা, ম্যানগ্রোভের আরেকটা জায়গা খুব ইম্পর্টেন্ট, ম্যানগ্রোভ কিন্তু অনেকে কেটেও নেয় এবারে। হ্যাঁ, এবার খুব সহজ জ্ঞান দেওয়া যে ম্যানগ্রোভ কেটো না, এটা করো না, সেটা করো না, হ্যাঁ, কিন্তু আমরা যখন আমরা আমরা সমস্যার গোড়ায় গিয়ে দেখার চেষ্টা করি তা নাহলে সমাধানটা মানে লং টার্ম হবে না। ম্যানগ্রোভটা কেন কাটছে আমরা গিয়ে দেখলাম যে ওদের জ্বালানি নেই।
1: আচ্ছা,
0: তো ওরাটাকে জ্বালানির জন্য অনেকে কাটছে, আমি হ্যাঁ আমি বলছি না 100% ক্ষেত্রে কি 1% যেটা হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা অল্টারনেটিভ যেটা করেছি যে এমন গাছ ওদেরকে আমরা দিয়েছি যেটা থেকে ওরা ফলও পাবে, যেমন ধরো নারকেল গাছ ফলও পাবে প্রচুর
1: জ্বালানি,
0: অনুভব করতে পারবে না। তো সব মিলিয়ে কিভাবে অল্টারনেটিভ সলিউশন তাকে আমি দিতে পারছি এবং সলিউশনটা অবশ্যই কমিউনিটির সঙ্গে ভাবতে হচ্ছে, সেটাই বিদেশ থেকে বা বাইরে থেকে নতুন না, সেটা কখনোই ওখানে কাজে লাগবে না। তো এটা একটা জায়গা আছে। উল্টো দিকে ম্যানগ্রোভ প্রোটেকশন করা, যেমন রিসেন্ট আমাদের একটা হয়েছে আগে বলছিলাম, সবই রিসেন্ট না এবং যাই বলছি সবকিছু মানে এভিডেন্স বেসড, মানে এগুলো নিউজ হয়েছে। তো একজন ট্রাফিকিং সার্ভাইভার, ওর বাড়ি বাসন্তী ব্লকে, এবার ওইখানে একজন মানে পাওয়ারফুল নেতা গোছের মানুষ আর কি, উনি ম্যানগ্রোভ ওখানে কেটে কাটেন, এবার এটা বহুদিন ধরেই ঘটছে। তো সেটা একদিন এরকম ম্যানগ্রোভ কাটা চলছে এবং সেই সার্ভাইভার উনি এখন লিডার, উনি সেটা সেটা দেখেন এবং উনি সেটা জানান যে লোকাল থানাতে জানান যে এইভাবে তোমরা ম্যানগ্রোভ এখানে কাটা হচ্ছে। তো সব মিলিয়ে উনি আমাদেরকে প্রথমে জানান, কারণ লোকাল একটা নেতার ব্যাপার ছিল ওখানে, তো আমরা আমরা সেটা লোকাল এসডিপিও স্যারকে জানাই এবং এসডিপিও থেকে সেটা থানা লেভেলে জানানো হয় এবং ইমিডিয়েট ওখানে ম্যানগ্রোভ কাটা বন্ধ হয়। তো সব মিলিয়ে শুধু ম্যানগ্রোভ মানে মানে ওখানে মানে কি বলবো আর কি প্ল্যান্টেশন ম্যানগ্রোভ প্ল্যান্ট করা ছাড়াও ম্যানগ্রোভ প্রোটেকশনের একটা ব্যাপার আছে, ওটা থেকে যাতে কাটা না হয় এবং যদি কেউ পাওয়ার খাটিয়েও করছে তাহলে সেটাকেও কী করে মোকাবিলা করা যায়। তার মানে দেখো একটা গ্রামের একজন মেয়ে যে হয়তো কোনোদিন স্কুলে যায়নি, তার সঙ্গে 3-3 বার ট্রাফিকিংয়ের ঘটনা ঘটেছে, মানে তার সঙ্গে রিট্রাফিকিং হয়েছে যেহেতু সে কেস চালাচ্ছিল, তাকে 2 বার লাস্টে কিডন্যাপ করা হয়, সেই মেয়েটি গিয়ে ম্যানগ্রোভ কিন্তু প্রোটেকশনের কাজ করছে। তো এইটা লিডারশিপ না তো আর কি,
1: ঠিক,
0: এবং তার যে সাহস।
1: এবং তোমরাও যখন কাজ করছো তখন এই ধরনের মানুষজনকে পেলে তোমাদের কাজ করাটা একটু হলেও সহজ হচ্ছে, তার কারণ
2: আমার মনে হয় একটা থেরাপির মধ্যে তো বিষয়টা হয়।
1: তুমি আছে সেও যে ওই বারবার ট্রাফিকিং এর শিকার হয়েছে, সে যখন একটা কাজের মধ্যে ঢুকছে তার ওই মেন্টাল হেলথ সেটাও কোথাও না কোথাও কি বেটার হচ্ছে।
2: এখানে আমার প্রশ্ন আসছে, সেটা হচ্ছে কি যখন তুমি উদ্ধার করো কিছু মানুষকে তো তাদের একটা রিডেন্টিফিকেশনও দরকার, সেইটা করা কতটা কঠিন হয়ে যায় নাকি এই এই মানে ম্যানগ্রোভ প্রোটেকশনটা কি কাইন্ড অফ এই থ্রু দিয়ে কি আপনারা করো তোমরা করো
0: কি বলতো, মানে যখন সার্ভাইভাররা অ্যাজ লিডার কাজ করে না, ওরাই বেছে নেয় যে আমি কোন বিষয়ে ইন্টারেস্টেড, ওরাই বেছে নেয়, মানে এরকম কোনো বাধা ধরা নিয়ম নেই যে তোমাকে এটা করতে হবে, তোমাকে ওটা করতে হবে,
1: নাও করতে পারে,
0: হ্যাঁ নাও করতে পারে, সেটা সম্পূর্ণ তার ডিসিশন। কেউ বলতেই পারে যে না আমার আমার অনেক আমার সঙ্গে হয়ে গেছে, আমি অনেক মানে অত্যাচার সয়ে এসেছি, আমি আমার সিস্টেমে আমার কথা কেউ শোনেনি, আমার ট্রাফিকের শাস্তি পাইনি, আমি কম্পেনসেশন পাইনি, আমি কিছুই করবো না, সেটা রেগেও বলতে পারে। তো সেটা সম্পূর্ণ তার ডিসিশন এবং অবশ্যই তাকে আমরা রেসপেক্ট করি এবং আমরা অবশ্যই মানে চেষ্টা করি যে যাতে কিনা তারা এগিয়ে আসে, যদি একেবারেই সে না চায় সেটা অবশ্যই সেটা রেসপেক্ট করা উচিত। তো এই যে সার্ভাইভারের কথা আমি এখনই বললাম যে ট্রাফিকিং সার্ভাইভার, ওর বাড়িটাই অ্যাকচুয়ালি নদী বাঁধের ওপরে, তো যখন ও দেখতে পাচ্ছে যে এখানে ম্যানগ্রোভ কাটা হচ্ছে তখনও নিজে থেকে রোল নিচ্ছে, এরকম অনেক রিসেন্ট এই গত এক বছরের মধ্যেই হয়েছে। মানে বারবার কথার মধ্যে রিসেন্ট রিসেন্ট বলছি কারণ সবই রিসেন্ট এক্সাম্পলই আমার মনে পড়ছে। একজন সার্ভাইভার যার সঙ্গে ঘটনা ঘটে দু মানে সে যখন 12 বছর বয়স ছিল এবং 6 বছরের পরও নিজে ওখান থেকে পালিয়ে আসে, তো

0: দিচ্ছে, তাকে মারা হচ্ছে, মানে তার কি হচ্ছে? বাড়ি এসে, বাড়ি আসার পর বাবা বলছে কেস চালাবি না তাহলে তোকে ঘর থেকে বার করে দেবো, ট্রাফিকারে বাড়িতে এসে থ্রেট করছে, রাস্তায় তাকে, মানে ট্রাফিকার এমন কমিউনিটিতে তার নামে গুজব ছড়িয়েছে, রাস্তায় তাকে লোকে দেখে থুতু ফেলছে, তাকে কলে জল নিতে দিচ্ছে না, তাকে রেশন ঘরে যেতে দিচ্ছে না, তো সব মিলে তার জীবনটা কি অবস্থায় আছে? সেখান থেকে যে লিডারশিপ, সেখানে আমাদের অবশ্যই অনেক কঠিন জার্নি থাকে এবং অনেক ক্ষেত্রে মানে আমাদেরকেও হয়তো তার মানে বিরূপটাও দেখতে হয়, কারণ সে, তার তো কোনো বলার জায়গা নেই, সে বলবে আমাদেরকেই। তো সেই রেজিলিয়েন্স বা সেই ট্রমার ব্যাপারটা আমাদের স্টাফের মধ্যে অনেক সময় চলে আসে, তো সেটার দিকেও আমাদের খেয়াল রাখতে হয় এবং তার জন্য আমাদের আলাদা আলাদা কাজ থাকে। কিন্তু সব মিলিয়ে আমি বলতে চাইছি যে সার্ভাইভার, যে যার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছে, সে এখন রেস্কিউয়ার, তার মতো আরেকজন হয়তো ম্যানগ্রোভ প্রোটেকশনে কাজ করছে এবং ওরাও অনেক ক্ষেত্রে মানে ফেস, ওরাও ফান্ড রেজ করছে, মানে তহবিল জোগাড় করার চেষ্টা করছে যাতে কিনা রিহ্যাবিলিটেশনের কাজটা করা যায়। এবং আমাদের রিহ্যাবিলিটেশন কিন্তু একটু অন্যরকম, মানে শেল্টার হোম তো একটা সময় পর্যন্ত দরকার, কিন্তু শেল্টার হোমের পর তো তাকে গ্রামে ফিরতে হবে,
1: নরমাল জীবনে ফিরতে হবে,
0: কিন্তু সেখানে জায়গাটা তো ইজি নয়,
2: ঠিক,
0: ট্রাফিকার তো ওখানেই আছে এবং এই সামাজিক মানসিকতা, স্টিগমা, সব কিছু ওখানে আছে, তো সেখানে লড়াইটা অনেক বেশি কঠিন এবং তাই জন্য তখন আমাদেরকে অনেক বেশি শক্তভাবে থাকতে হয়, কারণ তার পাশে কিন্তু অন্য কেউ অ্যাকচুয়ালি অনেক সময় থাকতে পারে না, বাবা মা চাইলেও অনেক সময় পারে না, কারণ আশেপাশের লোকজন তার মাথায় অন্য অন্য কথা বলছে।
2: ঠিক, একদমই তাই। তুমি একটা জিনিস বললে যে ফান্ডিং জোগাড় করা, তো ডেফিনেটলি একটা এত বড় কাজ করছো, এত বড় বলতে এতগুলো দিকে কাজ করছো, তো ফান্ডিং এবং এতগুলো মানুষ যারা তোমাদের সঙ্গে জুড়ে আছেন, তো এই যে ব্যাপারটা মানে আর্থিক সহায়তা কোথাও না কোথাও কি দরকার, বলা ভালো টাকা তো প্রয়োজন, নাহলে তোমরা কিভাবে কাজ করবে, এটা কিভাবে করছো?
0: টাকা একদমই প্রয়োজন এবং অ্যাকচুয়ালি ওই ওই সোশ্যাল ওয়ার্কে অনেক সময় বলা হয় না যে ফ্রিতে করো বা, কিন্তু ফ্রিতে তো লোকে ক্যানিং থেকে বা ওয়েস্ট বেঙ্গল থেকে বিহারে যেতে পারবে না রেস্কিউয়ের জন্য, তো সব মিলে টাকা অবশ্যই দরকার। আর এইখানে আমরা আমরা বিভিন্ন রকম আমাদের ফান্ডিং সোর্স থাকে, এক তো ন্যাশনাল বিভিন্ন ফিলান্থ্রপিস্ট অর্গানাইজেশন আছে, সিএসআর আছে, ফরেন ফান্ডিংয়ে অনেক সময় থাকে, গভর্নমেন্টের অনেক সময় কোলাবোরেশন হয়, তো বিভিন্ন ধরনের থাকে। কিন্তু আমি বলবো ফান্ডিং ছাড়াও অনেক কিছু যেটা কমিউনিটির মানুষ নিজে করতে পারে, সেটা এই যে ম্যানগ্রোভ প্রোটেকশন বা যা যা কাজ বলছি, সবসময় যে সব কিছু ফান্ডিং দিয়ে হচ্ছে সেটা না, মেন্টাল হেলথের জন্য আমাদের কোনো দিনই ফান্ড ছিল না, সেটা নিয়ে আমরা সবসময় নিজেদের থেকেই করেছি। তো সব মিলিয়ে একটা ব্যালেন্স ওয়েতে করা, যেখানে প্যাশন প্লাস প্রফেশন ডেডিকেশন সবটা মিলেই ব্যালেন্স করা যায়।
2: বন্ধু ফোন লাইনে, আমরা একবার দেখি।
1: হ্যালো, হ্যালো, হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
3: আমি একদম সুন্দরবন থেকে, আমার যেটা আলোচনা করছেন একদম সুন্দরবন থেকে, বারবার মানে একদম ডাক্তার, গ্রাম্য ডাক্তার কথা বলছি, আমার নাম দীপক মন্ডল।
1: আচ্ছা বলুন, বলুন।
3: আমি ওনার কাছে জানতে চাইছি বা আপনাদের সবার কাছে জানতে চাইছি, আমি খুব কষ্ট হয় এই যে টাকা পয়সা দিয়ে, পয়সা খরচ করে এই জঙ্গল তৈরি করে যাচ্ছে, তারপরে জাল দিয়ে যাচ্ছে, লোক ধরে যাচ্ছে, তবু সেই লোকজন কেটে কেটে সব জ্বালানি করছে, ছোট ছোট গাছ কেটে নিয়ে যাচ্ছে, এগুলো এইগুলোকে রোধ করার দরকার, বুঝলেন তো? এগুলো আমি কষ্ট হয় দেখলে,
1: একদমই তাই। এবং সেটা করলে কি হলো, মানে একটা ইকোসিস্টেম নষ্ট হয় আপনারাই রুখে দাঁড়ান, আপনারাই বাধা হয়ে দাঁড়ান না সেই সমস্ত কিছু।
0: কোন এলাকা যদি জিজ্ঞেস করা যায়,
1: হ্যাঁ, যদি আপনি কাইন্ডলি তো আমাদের কমেন্টে, পোস্টারে কমেন্ট সেকশনে কমেন্ট করেন যে এটা আপনার কোন এলাকার কোন অঞ্চলের কথা বলছেন, তাহলে হয়তো আমি সাহায্য পেতে
2: পারি
1: ইভেনচুয়ালি। আর যদি কোনো সাহায্য নাও পান, আপনারা আপনারা নিজে রুখে দাঁড়ান, একদমই তাই। এবং চলো তাহলে, অনেকক্ষণ ধরে আমরা আড্ডা দিচ্ছি,
2: শরীর কেমন সিরিয়াস হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি হচ্ছে?
1: আচ্ছা এটা এটা সুন্দর গান শুনি নাকি?
2: হ্যাঁ, মানে আমরা এত গল্প করছি, তো আমরা গল্প করতে করতে আরো একটা গান শুনি, গানটার নামই তোমায় নিয়ে গল্প হোক, আপাতত তোমার জন্যই গল্প হোক, তারপর ফিরছি আবারও আজকের আড্ডায়।

0: নাম কানের পথ। আমাদের সঙ্গে আড্ডা রয়েছে, আমি শরীর, আমার সঙ্গে রয়েছে প্রিয়াশা।
1: একদম, আর আমাদের সঙ্গে রয়েছেন আজকের বিশেষ অতিথি সমাজকর্মী শুভশ্রী রপ্তান। আর শুভশ্রীর সঙ্গে আমরা প্রচুর
0: কথা বলেছি
1: এবং বন্ধুদেরও ফোন কল আসে। একটা ব্যাপার আমরা খুব নিশ্চিত যে বন্ধুরা শুনছে এবং রিলেট করে, যে ছোট ছোট সমস্যাগুলো আছে সেগুলোও আমাদের কাছে পৌঁছাচ্ছে।
0: এবং আমার এখানেই বলার বিষয়, তুমি যদি ফোন লাইনে না পাও আমাদের পোস্টারে কমেন্ট এসে কমেন্ট করতে পারো, তোমাদের হয়ে আমরা কমেন্টটা তোমাদের হয়ে বলে দেব।
1: হ্যাঁ একদম একদম তাই। এবার আরেকটা যেটা বিষয়, যেটা হচ্ছে মানে আমরা একদম শুরুতে কথা বলছিলাম অনের আসার আগে, সেটা হচ্ছে একদম প্রান্তিক অঞ্চলে বা যে সমস্ত অঞ্চলে ধরো মহিলারা ফিনান্সিয়ালি মানে তাদের মধ্যে স্টেবিলিটি নেই, স্ট্রং নয়, বা কোথাও না কোথাও কি তাদের মোরাল সাপোর্ট দরকার, তোমরা তাদের কাছে পৌঁছে যাচ্ছ। প্রথমেই যেটা জানতে চাইবো যে এই যে পৌঁছচ্ছ, এই যে সোর্সটা, তুমি বলছিলে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্টে বা সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছোটো ছোটোভাবে কাজ শুরু করেছো, তো এই জার্নিটা যদি আমাদের সঙ্গে শেয়ার করো।
2: অ্যাকচুয়ালি যেটা শুরুতে বলছিলাম যে গরানবোস থেকেই শুরু হয়, মানে গরানবোস মানে সংস্থার নাম গরানবোস আকারে বলছি না, জায়গাটার নাম গরানবোস। তারপর ধীরে ধীরে আমাদের অফিস স্ক্যানিংয়ে আসে এবং এখন আমরা ধীরে ধীরে অন্যান্য জেলাগুলোতে, যেমন আলিপুরদুয়ার, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, কলকাতাতেও আমাদের কিছু কিছু কাজ আছে। আর রিসেন্টলি আমরা ওয়েস্ট বেঙ্গল ছাড়াও বিহার, ঝাড়খণ্ডে ছোটো ছোটো করে কাজ শুরু করেছি। এছাড়া যেহেতু আমাদের রেস্কিউ অনেক বেশি হয় এবং মানে আমাদের ওই যে এলাকাটা না, ওখানে ট্রাফিকিং, হিউম্যান ট্রাফিকিং অনেক বেশি, মানে আমাদের বছরে তো আমি বলবো প্রায় 20-25টা কেস তো আসেই, মানে পারি। আর সেক্ষেত্রে মহারাষ্ট্র আর দিল্লিতেও আমাদের কিছু কেসে আমরা তাদের সঙ্গে তাদের জাস্টিসের জন্য আমরা তাদেরকে সাপোর্ট করি। তো এইভাবে ধীরে ধীরে কেসের থ্রুতে বিভিন্ন এলাকা থেকে ডিমান্ড আসাতে, বিভিন্ন সংস্থার থেকে রিকোয়েস্ট আসাতে, এইভাবে ধীরে ধীরে কাজ ছড়িয়ে যাওয়া। এবং অবশ্যই আমরা যেহেতু পুলিশ প্রশাসন সবার সঙ্গে মিলে কাজ করি, অনেক সময় আমরা ওনাদের থেকেও সাজেশন পেয়েছি যে তোমরা এখানে কাজ করো, ওখানে কাজ করো, তো সেগুলোতে আমরা ধীরে ধীরে এগোনোর চেষ্টা করেছি। এভাবেই আর কি এগিয়ে যাওয়া, প্লাস নিজেদেরও একটা ইচ্ছা সবসময় ছিল যে কাজটাকে ছড়াবো।
0: তাহলে এই যে মানে সেসব মেয়েদের স্বনির্ভর করার জন্য তোমাদের একটা স্কিল ডেভেলপমেন্টের নিশ্চয়ই কাজ করো, তো সেটা কিভাবে হবে, স্কিল ডেভেলপমেন্টটা তোমরা কি কি করো?
2: স্কিল ডেভেলপমেন্ট বলতে যেটা আগে শুরুতে বলবো, আমাদের স্কিল ডেভেলপমেন্ট এমন নয় যে আচ্ছা সেলাই ট্রেনিং হচ্ছে সবাই সেলাই ট্রেনিং করবে আসো, কম্পিউটার ট্রেনিং সবাই আসো, সেরকম না। আমরা ভীষণই নিডটাকে বোঝার চেষ্টা করি এবং স্পেশালি যারা সার্ভাইভার, যাদের সঙ্গে ঘটনা ঘটেছে, তারা আমরা তাদের এক একটা কেস ধরে ধরে প্ল্যান করে করে তারপর কাজ করি। মানে সার্ভাইভার নিজেই ডিসাইড করবে যে আমি এটা চাই, এটা আমি চাই না, তার সঙ্গে যাওয়াটা আমাদের কাজ। এবার ট্রেনিং বলতে আমরা লিডারশিপ বিল্ডিংয়ের একটা ট্রেনিং আমরা তাদের একটা করি, এবারে সেলাইয়ের ট্রেনিং অনেক সময় আমাদের পরপর চলে, কম্পিউটার ট্রেনিং, বিভিন্ন ধরনের সফট স্কিল, টেকনিক্যাল স্কিল, অন্তর্প্রনারশিপ ডেভেলপমেন্ট, কারণ গ্রামের দিকে না অনেক সময় চাকরি বা এই জায়গাগুলো অতটা নেই। এবার যদি কাউকে কোনো বিষয়ে ট্রেনিংও দেওয়া হয় কিন্তু সে কাজটা করতে যাবে কোথায়, ঝড়খালি বা কাকদ্বীপ ওখান থেকে প্রত্যেক দিন যাতায়াত করে কাজ করাটা ভীষণ মুশকিল। তো এবং ফিরে যাওয়ার একটা ব্যাপার থাকে স্পেশালি মেয়েদের জন্য, আর গাড়ি ঘোড়ার তো একটা সমস্যা রয়েছে। তো সব মিলিয়ে অন্তর্প্রনারশিপটা ওদের খুব ইম্পর্টেন্ট একটা জায়গা অনেক সময় হয়ে যায়, এবং আমরা অনেক সময় মনে করি ওরা পারবে না, কিন্তু একদমই না, ওরা পারবে। আমরা এরকম অনেক সার্ভাইভারকে দেখেছি যারা হয়তো কোনোদিন স্কুলেই যায়নি কিন্তু সে খুব ভালো বিজনেস করে। তো এরকম ভাবার কিছু নেই যে এটা পারবে ওটা পারবে না, এটা ওরা পারে এবং সাকসেসফুলি সেটা করছে। তো এরকম বিভিন্ন ধরনের ট্রেনিং করি, যেমন আজকে থেকে অ্যাকচুয়ালি আমাদের একটা ব্যাচ শুরু হচ্ছে, এটা ফার্স্ট আমরা একটা মোটা জিনিস এক্সপ্লোর করার চেষ্টা করছি, যারা যেটা ইউথদের জন্যই একদম ট্রেনিং, তাদের বিভিন্ন মানে রিটেল ট্রেনিং, তাদের যাদের বিভিন্ন জায়গাতে তারা কাজ পায়, তার জন্য তাদেরকে কনফিডেন্স বিল্ডিং, তাদের কমিউনিকেশন স্কিল, বিভিন্ন ধরনের স্কিল দেওয়া হবে 3 মাস ধরে। তো ওটা আজ থেকেই শুরু হচ্ছে।
1: এটা সত্যিই একটা ভালো ব্যাপার। একটা বিষয় কি আসে সেটা হচ্ছে যে আমাদের বয়সী যারা, আমরাও হয়তো অনেক সময় চেষ্টা করি যে এমন কিছু একটা কাজ করবো, বা ধরো কেউ এগোতে চাইছে সত্যি সত্যি, সে না প্ল্যাটফর্ম বা সোর্স খুঁজে পায় না। তো এমন কেউ যদি আসতে যায়, তার জন্য কি সাজেশন বা কি ছোট করে টিপস থাকবে আর কি?
2: মানে এক তো আমি বলবো যে মানে বিভিন্নভাবেই যুক্ত হতে পারে, এক হচ্ছে কেউ ভলেন্টিয়ার হতে পারে, কেউ যদি লার্নিং পারপাসেও আসতে চায় ইন্টার্ন হতে পারে, তারপরে আমাদের অনেক সময় রিক্রুটমেন্ট হয় যেগুলো আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে থাকি আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেলে, সেখানটাতে ওরা দেখতে পারে। আর এরকমও আমাদের কাছে প্রচুর ভলেন্টিয়ার আছে যাদের কাছে কোনো নির্দিষ্ট স্কিল আছে এবং তারা জিজিবিকের কাজকে কোনোভাবে খুঁজে পেয়েছে এবং তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চায়। যেমন এই গতকালই আমার সঙ্গে একজনের মিটিং হলো, যিনি কিনা ইউপিতে থাকেন এবং ও মানে ওর বয়স মনে হয় 24-25 হবে, ও সিভিল সার্ভিস পড়াশোনা করতে চায় এবং ইউপিএসসির জন্য পড়াশোনা করছে, কিন্তু তার নির্দিষ্ট কিছু স্কিল আছে এবং সে সেটা দিতে চায়, তার জন্য উনি আমাদেরকে যোগাযোগ করেছেন।
1: আচ্ছা,
2: এবার সেটা কিভাবে হতে পারে, কারণ ওনার বাড়ি তো ইউপিতে, উনি তো এখানে আসতে পারবেন না এবং সেই ট্রাভেলও আমরা সাপোর্ট করতে পারবো না, তো সব মিলিয়ে উনি কিভাবে রিমোটলি কাজটা করতে পারেন সেটা নিয়ে আমরা ওনার সাথে কাল থেকে আমরা অ্যাকচুয়ালি ফার্স্ট মিটিং করেছি। তো এইভাবেও কাজ করা যেতে পারে। উত্তরাখণ্ড থেকে আমাদের একটা স্টুডেন্টস গ্রুপ আমাদেরকে রিচ আউট করেছে যে তারা না মানে কমিউনিকেশনে খুব মানে ওটা নিয়ে পড়াশোনা করে, বিভিন্ন ছবি বানানো, ভিডিও বানানো, রিল বানানো। তো আমি ওদেরকে বললাম খুব ভালো হবে, কারণ আমাদের এত ছোট ছোট কাজ এবং এত ভালো ভালো রেজাল্ট আছে কিন্তু অনেক সময় আমরা সেটাকে লোককে জানাতে পারি না,
1: পৌঁছতে পারে না,
2: কারণ আমাদের কাছে তার রিসোর্স নেই, আমরা লোককে আনতে পারবো না, কারণ তার জন্য একটা ভালো পরিমাণ টাকা দরকার, সেটা আমাদের কাছে নেই। আবার অত গ্রামে গিয়ে লোকে কাজও করতে চায় না, সেটাও একটা আছে,
1: সেটা তো বটে। আর তুমি ভাবো না যে ধরো এই মানে কলকাতা বা আরেকটু দূর থেকে যারা যাবে প্রত্যেকদিন যাতায়াতটাও একটা কঠিন,
2: হ্যাঁ
1: অতটা দূরে ঠিক। শরিক, আমাদের প্রশ্ন তো অবশ্যই রয়েছে, তার সঙ্গে বন্ধু বোধহয় ফোন লাইনে
0: এসেছে, এসে আবার চলেও গেল।
1: আচ্ছা আমরা একবার দেখি,
0: হ্যালো, না
3: হ্যালো,
0: হ্যালো
3: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছেন বলুন।
3: আমি কমলকান্ত মুখার্জি লক্ষ্মীকান্ত থেকে বলছি।
0: হ্যাঁ বলুন বলুন, আপনার কি প্রশ্ন আছে?
3: আপনার কাছে একটা অনুরোধ রাখবো, শর্মিষ্ঠা জি গানের খেলা আমি একদম লাইন পাই না।
0: এখন এখন যুববাণী অনুষ্ঠান হচ্ছে তবে অল্প করে ছুঁয়ে গেছিলাম যে ওই লিঙ্গ বৈষম্য যেটা, তো সেটা জানার বিষয় যে এখন মানে সেই অর্থোডক্স মানসিকতাটা কি বদলানো সম্ভব হয়েছে খুব একটা,
1: নাকি এখনো আছে,
0: নাকি এখন মানে তোমরা যে কাজটা করছো, হ্যাঁ একেবারে তো বদলানো সম্ভব নয় কিন্তু যতটা সম্ভব সেটা কি আদেও বদলেছে নাকি কোথাও না কোথাও গিয়ে একটা এখনো রয়েছে, মানে সেটা চাপা হয়ে রয়েছে বাট প্রকাশে আসছে।
2: মানসিকতা

0: বদলানোটা তো ভীষণ একটা কঠিন কাজ এবং
1: হুম
0: সময়
1: হুম
0: সাপেক্ষ, এবং অনেক সময় সম্ভবও হয়তো না। তো সব মিলিয়ে আমি এটা বলবো যে এই যে এখন মেয়েরা এগিয়ে আসছে, এইটা অনেক বড় পরিবর্তন। এবং
1: হ্যাঁ
0: এটার থেকে
1: হ্যাঁ
0: বোঝা যাচ্ছে মানসিকতা পরিবর্তন একটু হলেও হয়েছে, তা না হলে তারা সাপোর্ট করতো না। হ্যাঁ, মানে মানে আগে যেটা হতো না, মেয়েরা ঘর থেকে বেরোবে না,
1: ঠিক
0: বেরোলে সে খারাপ হয়ে যাচ্ছে, তো বাইরে মিটিংয়ে আসা মানেই সে নিশ্চয়ই খারাপ কোথাও যাচ্ছে। তো এই যে একটা মানসিকতা,
1: হুম
0: কিন্তু এখন যে তারা আসছে তারা, এবং এখন সোশ্যাল মিডিয়া এখন এত অ্যাক্টিভ, অনেকে ভিডিওতে না নিজের বক্তব্য পেশ করছে, তো সেটা যে ফ্যামিলি দেখছে এবং তাকে সাপোর্ট করছে, আমার মনে হয় এটা একটা পরিবর্তন অবশ্যই।
1: বেশ বেশ। আর একটা জিনিস জানা, সেটা হচ্ছে গিয়ে তোমরা যে অঞ্চলেই কাজ করো না কেন, এবং সুন্দরবন যেহেতু তোমরাই বলছো যে সেখানে তোমাদের ম্যাক্সিমাম কাজটা হয়, তো সেইখানে ডিজাস্টার ম্যানেজমেন্টটা তোমরা কীভাবে করো? যখন প্রাকৃতিক কোনো দুর্যোগ আসে সেটা তোমরা কীভাবে করো, ওখানকার লাইভলিহুড সম্পর্কে যদি একটু বলো, প্লাস তোমরা কীভাবে ম্যানেজ করো সেটা যদি আমাদের বলো।
0: ডিজাস্টার ম্যানেজমেন্টে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে, মানে এক তো হচ্ছে প্রিভেনশনের একটা, মানে প্রিপেয়ারনেসের একটা কাজ, ডিজাস্টার প্রিপেয়ারনেস, তারপর ডিউরিং ডিজাস্টার একটা, তারপর আফটার ডিজাস্টার একটা। প্রিপেয়ারনেসের জন্য যেটা আমরা অনেক বেশি ফোকাস করি, সেখানে আমরা ইউথ লেড একটা মানে ডিজাস্টার ম্যানেজমেন্ট টাস্ক ফোর্স বানানো, মানে যাতে তাদের মধ্যে আর্লি ওয়ার্নিং সিস্টেমটা থাকে, অন্তত কোথাও খবর পেলে কীভাবে তারা জানিয়ে দিতে পারবে, সেই মানে কমিউনিটির মধ্যে সেইটা একটা রিসোর্স তৈরি করা। কারণ দেখো, যখন ডিজাস্টার হয়, যখন লোকেরা রেস্কিউ করতে যাবে তখন অলরেডি অনেক ক্ষতি হয়ে গেছে, বা হয়তো যাতায়াতের রাস্তাটাই ভেঙে গেছে,
2: ঠিক
0: তো
2: যাবে
0: সেক্ষেত্রে, হ্যাঁ, তো সেক্ষেত্রে গ্রামের মানুষের কিন্তু এগিয়ে আসাটা সব থেকে বেশি জরুরি। তো সেক্ষেত্রে আমরা যেটা করি যে ওদের মধ্যে থেকে লিডারশিপ বিল্ডিং করা, ওদেরকে বিভিন্ন বিষয়ে ট্রেনিং করা, ধরো লোকালি যা যা জিনিসপত্র আছে, ধরো বোতল, সেটাকে নিয়ে কীভাবে ওরা লাইফ জ্যাকেট বানাতে পারে, কীভাবে একজন আরেকজনকে রেস্কিউ করতে পারে, সেটার জন্য একটা ট্রেনিং করতে পারি না করি আমরা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আমরা এই যে ভ্যালুয়েবল জিনিসপত্র, গয়নাগাটি, তারপরে ডকুমেন্ট, এগুলো যাতে তার আগে থেকে রক্ষা করে নেয়, ধরো ঘর ভেসে গেল সব তো চলে যাবে, সেগুলো নিয়েও ওদেরকে ট্রেনিং করানো হয়। তারপরে তো ডিজাস্টারের সময় রেস্কিউ, এবং তারপরে গভর্নমেন্ট স্কিমের সঙ্গে তাদেরকে যুক্ত করে দেওয়া, কারণ অনেক সময় এরকম ক্ষতি হলে তারা ক্ষতিপূরণও পায়, তো সেইগুলো তারা কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো তো আমরা তাদেরকে সাপোর্ট করি। এবং যেটা লাইভলিহুডের বিষয়, কীভাবে তারা অর্গ্যানিক ফার্মিং করতে পারে, বা কীভাবে ক্লাইমেট রেজিলিয়েন্ট ফার্মিং করতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট। মানে ফ্লোটিং গার্ডেন, ভার্টিক্যাল গার্ডেন, মানে বস্তায় যে চাষ, ও বিভিন্ন ধরনের গার্ডেনিং টেকনিক আমাদের টিম আছে তাদেরকে শেখায়, যাতে অ্যাটলিস্ট সেইটুকু সময়ের জন্য তারা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারে এবং তাদেরকে মানে না খেয়ে মরতে না হয়, সেই একটা জায়গা।
1: বাহ বাহ, দারুণ দারুণ,
2: একদমই। আর আরেকটা বিষয় যেটা জানতে চাইবো, মানে সময় বড্ড দ্রুত এগোচ্ছে আর কি, আপকামিং তোমাদের এমন কোনো কাজ বা এমন কোনো নতুন প্রজেক্ট আসতে চলেছে যেটা নিয়ে হয়তো তোমরা নতুন করে আবার কিছু একটা ভাবতে চাইছো, মানে এরকম কোনো প্ল্যানের সঙ্গে সঙ্গে আরেকটা কোনো প্ল্যানিং যেটা জুড়ে যাবে আর কি?
0: হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের দুটো তিনটে নতুন প্ল্যানিং আছে, আমি ভাবছি সবটা বলবো কি বলবো না। সেইটা হচ্ছে, মানে আমরা আমাদের ঝাড়খণ্ডে আর বিহারে যে কাজগুলো হয়েছে আমরা ভাবছি সেগুলোকে এবার কীভাবে বাড়ানো যায়, কারণ সেখানে অনেক কমিউনিটির মানুষ কিন্তু আমাদেরকে যোগাযোগ করছে। এবার সেটা যেন নিজের টিমকেও তো সেভাবে ক্যাপাসিটি হতে হবে যে আমি অন্য রাজ্যে গিয়ে একটা কাজ করতে পারি, কারণ সেক্ষেত্রে একটা কিছু স্কিলের দরকার, সেটা প্লাস ফান্ডেরও একটা ব্যাপার আছে। উল্টো দিকে আমরা আরও অনেক বেশি ফোকাস করতে চাইছি যে লাইভলিহুডের বিষয়টা, যেটা তুমি একটু আগে বলছিলে না, যে সব কিছুই হবে কিন্তু আলটিমেটলি তাকে বেঁচে থাকতে হবে, তার খাওয়া পড়াটা থাকতে হবে, সেই লাইভলিহুড নিয়ে আমরা বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের প্ল্যান করছি, যেরকম বললাম আজকে একটা অলরেডি ট্রেনিং আমরা লঞ্চ করেছি। এবং তিন নম্বর যেটা খুব ইম্পর্টেন্ট, ছেলেদের নিয়ে কাজ, সেইটা আমরা, আমাদের কাছে প্রচুর ছেলেদের কিন্তু কেস আছে, এমনটা নয় খালি মেয়েদের সঙ্গে এরকম ঘটনা ঘটে, আমাদের ছেলেদের ট্রাফিকিংয়ের কেসও আছে, আর এরকমও নয় যে খালি মেয়েদেরকেই লোকজন অত্যাচার করছে, কিছু কিছু কেস অল্প হলেও আছে কি ছেলেদেরও এরকম ভায়োলেন্সের ঘটনা ঘটে, সেটাকে নিয়ে আমরা আমাদের কাজ আরও বাড়ানোর চেষ্টা করছি।
1: এবং
0: হ্যাঁ, মানে তোমার 13-14 থেকে শুরু করে তো অ্যাডাল্ট মানুষ তো রয়েছে, যেমন আমরা বিহার থেকে একটা ছেলেকে রেস্কিউ করেছিলাম, তাকে ওখানে এমন করে বেঁধে রেখেছিল, মানে কোনো মানুষকে সেরকমভাবে বেঁধে রাখে না, এটারও নিউজ হয়েছে, যে হাত পায়ে তাকে শিকল দিয়ে বেঁধে তালা দিয়ে রাখছে, মানে এবং তার ফ্যামিলিকে ভিডিও কলে ফোন করে দেখাচ্ছে যে মাথায় বন্দুক ধরে কি তোমরা আরও বাচ্চা ওখান থেকে পাঠাও, নিলে তোমার ছেলেকে মেরে দেবো। তো ছেলেদেরও ট্রাফিকিং হয়, ছেলেদেরও অনেক ধরনের, ছেলেদেরও অনেক রকম লিঙ্গভিত্তিক বৈষম্য কিন্তু হয়, আমাদের কাছে এরকমও কেস আছে যেখানে কোনো ছেলের উপর এরকম একটা ঘটনা ঘটেছে, আমি ভাবতেই পারছি না ছেলেদেরকেও এরকম ঘটনা ঘটতে পারে,
1: সেটাই
0: তো। এবং আমরা আমাদের টিম তার সঙ্গে কীভাবে কথা বলবে, এটা নিয়ে স্কিল্ড পার্সন নেই যে কীভাবে ছেলেটা শেয়ার করবে বিষয়টা, তো আমরা আর্টের মাধ্যমে বুঝলাম যে ওর সঙ্গে কী ঘটনা ঘটনাটা ঘটেছে।
2: একদম একদম, বেশ সময় তো একদম আজকে শেষের দিকে, একদম একদম শেষ করতেই হবে। একদম ছোট্ট করে জানতে চাইবো আজকে অনুষ্ঠানে এসে কেমন লাগলো।
0: আমার মানে আমি বিভিন্ন অনুষ্ঠানে গেছি, কিন্তু আমি মানে মাঝখানে তোমাদেরকে বলছিলাম যে এটা আমার অন্যরকম লাগছে, মানে আড্ডার মতো, মানে এরকম আমি কখনো আমার এরকম কখনো এক্সপিরিয়েন্স হয়নি, এবং সবাই প্রায় সম এজের, তো সব মিলিয়ে আমার মনে হয় যে এটা একটা খুব ভালো প্ল্যাটফর্ম। আর মানে এই যে মন খুলে কথা বলতে পেরেছি, আড্ডার মোডে কথা বলতে পেরেছি, মানে এটা আমার মানে ভাবার বাইরে, আমার আমার কল্পনার মধ্যে ছিল না। তো সব মিলে এটা আমার খুব ভালো লেগেছে, এবং আমার মনে হয় এরকম আরও যারা আছে তারাও যদি এখানে এসে কথা বলতে পারে, যাদের হয়তো তোমাদের কাছে রিচ নেই বা তোমাদের তাদের কাছে রিচ নেই, তো সেটা নিয়েও আমরা পরে কথা বলতে পারি।
1: একদম, আর তোমাকেও ধন্যবাদ সময় করে আসার জন্য, খুব ভালো লাগলো, আমাদেরও খুব ভালো লেগেছে।
2: একদম, এতক্ষণ তোমার সঙ্গে তরুণ তুর্কি অনুষ্ঠানে ছিলাম আমি প্রিয়াশা, এবং আমার সঙ্গে শৌরিক, আর যেতে যেতে তোমার জন্য রইল শেষ বেলায় রূপঙ্কর এবং সোমলতার কণ্ঠে। Thank you.

শুনলেন যুববাণীর অনুষ্ঠান, আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন ভজন শুনবেন সাথিনা পাইনের কণ্ঠে, শুরুতে কবির এবং তারপর ব্রহ্মানন্দের ভজন।

0: শুনলেন প্রথমে কবীর এবং পরে ব্রহ্মানন্দের ভজন, শিল্পী সাথিনা পাইন। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
1: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন শুনবেন লোকগীতি, শিল্পী পৌলমী দত্ত।

শুনলেন প্রচলিত লোকগীতি পৌলমি দত্তের কণ্ঠে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।

0: গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন। একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীল বাঁধতে। অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ, পড়ছি ধৃতি সেন শর্মা। রাজ্য বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ চলেছে। প্রথমার্ধের শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্য মন্ত্রীরা। এছাড়াও উত্তরবঙ্গ মুর্শিদাবাদের জয়ী প্রার্থীরাও শপথ নিচ্ছেন। দ্বিতীয়ার্ধে নদিয়া এবং 224 পরগনার বিধায়কদের শপথ নেওয়ার কথা। আগামীকালও চলবে শপথ গ্রহণ পর্ব। প্রথমার্ধে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম এবং দ্বিতীয়ার্ধে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান ও বীরভূমের জয়ী বিধায়করা শপথ নেবেন। শুক্রবার 15ই মে বিধানসভার অধ্যক্ষ নির্বাচন হওয়ার কথা। অধ্যক্ষ প্রতিম তাপস রায়কেই অধ্যক্ষ পদে

0: শাসক দলের তরফে প্রার্থী করা হতে পারে বলে বিধানসভা সূত্রে জানা গেছে। লোকভবনে গতকাল মানিকতলার এই বিধায়ককে প্রোটেম স্পিকার বা অধ্যক্ষ প্রতিম পদে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। এদিকে শপথ গ্রহণের আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আজ বিধানসভা চত্বরে গার্ড অফ অনার দেওয়া হয়। সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রণাম করে বিধানসভায় ঢোকেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী। তাকে স্বাগত জানান অধ্যক্ষ প্রতিম তাপস রায়। তারপর তিনি বিআর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন। এরপর বিধানসভায় মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট ঘরে গিয়ে পুজো দেন শুভেন্দুবাবু। অধিবেশন কক্ষে প্রথম বিধায়ক হিসেবে এরপর শপথ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী।
1: আমি শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব।
0: উল্লেখ্য, 294টি আসনের মধ্যে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন হবে 21 মে। 293টির মধ্যে 207টি আসনে বিজেপি, 80টিতে তৃণমূল কংগ্রেস, সিপিআইএম 1টি, আইএসএফ 1টি, আম জনতা উন্নয়ন পার্টি 2টি এবং কংগ্রেস 2টি আসনে জয়লাভ করেছে। রাজ্যের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের বর্তমান অবস্থা নিয়ে সদ্য দায়িত্বপ্রাপ্ত মুখ্যসচিব মনোজ আগরওয়াল গতকাল একাধিক দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক করেছেন। নবান্নে ওই বৈঠকে সুবিধাভোগীদের বর্তমান অবস্থা জানতে প্রয়োজনে ব্লক প্রশাসনের আধিকারিকদের সরাসরি তাদের বাড়ি পৌঁছে বিস্তারিত খোঁজখবর নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য খুঁটিয়ে পরীক্ষা করার কথা বলা হয়েছে। পাশাপাশি মুখ্যসচিব বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে দ্রুত চালু করার জন্য সচিবদের উদ্যোগী হতে বলেছেন। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দুপুর 2টায় নবান্ন সভাঘরে সব দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠকে বসবেন। এর আগে তিনি রাজ্যে চালু থাকার সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিকে আরও স্বচ্ছতার সঙ্গে চালানোর কথা বলেন। রাজ্য সরকার বেআইনি টোল ও ড্রপ গেটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে। মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি অনুমোদন ছাড়া চালু থাকা সমস্ত টোল গেট, ড্রপ গেট ও ব্যারিকেড অবিলম্বে বন্ধ করতে হবে। জেলা প্রশাসনকে নিজেদের এলাকায় থাকা বেআইনি টোল সংগ্রহ কেন্দ্রগুলি চিহ্নিত করে দ্রুত অপসারণের ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বৈধ ও অবৈধ সমস্ত টোল সংগ্রহ কেন্দ্রের তালিকা তৈরি করে আগামী 15 মে দুপুর 12টার মধ্যে আন্ডার সেক্রেটারির কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর আইন শৃঙ্খলা এবং পুরনো রাজনৈতিক হিংসার মামলা নিয়ে কড়া অবস্থান নিয়েছে পুলিশ। গতকাল পুলিশের অতিরিক্ত মহানির্দেশক একটি নির্দেশিকা জারি করে রাজ্যের সমস্ত পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার এবং রেল পুলিশের কর্তাদের একাধিক পদক্ষেপের নির্দেশ দেন। নির্দেশিকায় বলা হয়েছে, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক হিংসা সংক্রান্ত পুরনো মামলাগুলি নতুন করে খতিয়ে দেখতে হবে। যেসব ক্ষেত্রে চূড়ান্ত রিপোর্ট জমা পড়েছে সেগুলিও পুনর্বিবেচনা করতে বলা হয়েছে। সীমান্ত এলাকায় পাচার এবং অপরাধ দমনের ক্ষেত্রেও কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। গরু পাচারের অভিযোগে গতকাল বর্ধমান থানার পুলিশ 11 জোড়া বলদ সহ 2 জনকে গ্রেপ্তার করেছে। গতকালই ধৃতদের বর্ধমানের সিজেএম আদালতে তোলা হলে 17 মে পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। রাসায়নিকের বাড়তি ব্যবহার নিয়ে যখন উদ্বেগ বাড়ছে তখনই কৃষিক্ষেত্রে নতুন দিশা দেখাতে এগিয়ে এসেছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। উদ্ভিদের রোগ দমনে জৈব পদ্ধতিতে জীবাণু ও রোগ পোকা আক্রমণ থেকে রেহাই দিতে, জীবাণুনাশক তৈরিতে হাতে কলমে প্রশিক্ষণ দিতে বিশ্ববিদ্যালয়ে আজ আয়োজন করা হয় একদিনের বিশেষ কর্মশালা। এতে অংশ নিয়েছেন গ্রামের কৃষক, ছাত্রছাত্রী মিলিয়ে 200 জন। কর্মশালার যৌথ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অশোক কুমার পাত্র ও প্রফেসর অভিজিৎ সাহা। কৃষি বিজ্ঞানী, অধ্যাপক ও গবেষকদের কাছ থেকে তারা শিখবেন কিভাবে স্বল্প খরচে বাণিজ্যিকভাবে জৈব জীবাণু ও ছত্রাকনাশক তৈরি করা যায়। গ্রামীণ সংবাদ শেষ হল, পরের খবর বেলা 12:50।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় এবং একই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গাতেও হালকা

0: সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
1: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गौरव के साथ बिता सको।
0: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান।
3: গ্রাম বাংলার মা বোনেদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তার সঙ্গে কিন্তু খাওয়া দাওয়া বিষয়টা ওতপ্রোতভাবে জড়িত। তোমরা সকলেই জানো বন্ধুরা যে অপুষ্টি আমাদের দেশের একটা খুব বড় সমস্যা। আজকে আমরা আলোচনা করব অপুষ্টি দূরীকরণে সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের ভূমিকা, এবং এই বিষয়ে আমাদের সাথে আজকে আমাদের স্টুডিওতে আমরা যাদের পেয়েছি তাদের নামগুলো তো বলে দিই। আমরা সাথে পেয়েছি বিশিষ্ট পুষ্টিবিদ মিতালি পালো থেকে। মিতালিদি নমস্কার।
4: নমস্কার।
3: আমরা সাথে পেয়েছি রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্র গৃহবিজ্ঞান শাখার বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর মানসী চক্রবর্তীকে। মানসীদি, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই, মিতালিদিকেও আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি।
4: ধন্যবাদ। শ্রোতা বন্ধুদের নমস্কার।
3: আচ্ছা, আমরা জানি বন্ধুরা যে রাষ্ট্রপুঞ্জের বিশিষ্ট কাজের বিশেষ বিশেষ কাজের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো যে সারা বিশ্বে যে সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্ত সমস্যাগুলো দূরীকরণের জন্য, তাতে আলোকপাত করা, তা নিয়ে বিভিন্ন পরিকল্পনা করা, এবং আমাদের বিশ্বজুড়ে সকলকে একটি সঠিক পথ নির্দেশ করা, এবং এই সমস্ত বিষয়গুলির মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে হচ্ছে অপুষ্টি। এবং আমরা ভারতবর্ষের মানুষ সেই অপুষ্টির মধ্যে কিন্তু আজও রয়েছি, এবং এই সমস্যা কিন্তু আজও আমাদের মাঝখানে জ্বলন্ত। তাই আজকে আমরা আলোচনা করছি অপুষ্টি দূরীকরণে সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের ভূমিকা নিয়ে। তো প্রথমেই আমি যাব মিতালিদির কাছে। মিতালিদির কাছে আমার প্রশ্ন থাকবে যে জাতীয় পুষ্টি বিষয়ে অনেক দিন পরিকল্পনা ও অনেক কর্মসূচি আমরা দেখতে পেয়েছি, তো এই যে কর্মসূচি তাতে ভারত সরকারের কি পরিকল্পনা রয়েছে সে সম্পর্কে যদি আমার শ্রোতা বন্ধুদের আপনি কিছু বলেন।
5: খুব প্রাসঙ্গিক প্রশ্নটা। ধন্যবাদ জানাই। আসলে এই অপুষ্টির সমস্যা তো দীর্ঘকালীন, আমাদের স্বাধীনতার পূর্বে আমরা দেখেছি একরকমের সমস্যা, দুর্ভিক্ষ, মহামারী, বন্যন্তর, তারপরে স্বাধীনতার পরে আমাদের নানা ধরনের পলিসি দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী বেশ কিছু প্রোগ্রাম আমরা করছি। 1993 সালে আমাদের দেশে প্রথম রাষ্ট্রসংঘেরই একটা রোমে কনভেনশন হয়েছিল, সেই অনুযায়ী 1993 সালে আমাদের দেশে প্রথম জাতীয় পুষ্টি নীতি তৈরি হয়। তার আগে থেকেই এই জাতীয় পুষ্টি নীতি যেটা বলেছে যে একদম তারা দিকটা নির্দেশ করে দিয়েছে, কিছু কিছু তারা নির্দেশ করেছে যে প্রত্যক্ষভাবে এবং কিছু কিছু পরোক্ষভাবে যে কী কীভাবে আমাদের চলতে হবে, কোন কোন বিষয় অপুষ্টি দূরীকরণে আমরা কীভাবে এগিয়ে যাব সেগুলো। এর আগে থেকে আমাদের 1975 সালে আমাদের দেশে মহাত্মা গান্ধীর জন্মদিন অর্থাৎ 2রা অক্টোবর শুরু হয়েছিল ICDS, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট সার্ভিসেস, বা সুসংহত শিশু বিকাশ প্রকল্প। তার কারণ আমরা আগের অভিজ্ঞতা থেকে দেখেছিলাম যে আমাদের যদি দেশকে সুসংহতভাবে গড়ে তুলতে হয়, দেশকে যদি উন্নয়নের পথে নিয়ে যেতে হয়, তাহলে পুষ্টির উপর আমাদের জোর দিতে হবে। তার কারণ পুষ্টি এমন একটা পুষ্টি কিন্তু কেন্দ্র, যে কোনো উন্নয়নের কেন্দ্রবিন্দুতে থাকে পুষ্টি,
3: মুখ্য বিষয়।
5: হ্যাঁ, কেন্দ্রবিন্দুতে থাকে পুষ্টিকে। আমরা যদি অবহেলা করি তাহলে আমরা কোনো বিষয়ে উন্নয়নে যে সমস্ত পরিকল্পনা করব, আমার মানুষ যদি রুগ্ন হয়, আমার মানুষ যদি দুর্বল হয়, তাহলে কারা সেই কার্যপ্রণালীকে এগিয়ে নিয়ে যাবে? এটাও আমরা জানি যে আমাদের দেশের মেধা কিন্তু উৎকৃষ্ট মানের মেধা, যেটা আজকে মানে পুরো প্রমাণিত, দেশে বিদেশে প্রমাণিত, কিন্তু আমাদের

0: বিরাট বড় ক্ষতি যেটা করছে সেটা হচ্ছে এই অপুষ্টি, এবং এর একটা সার্বিক যে কুপ্রভাব সারা দেশকে, সারা সমাজকে, সারা পরিবারকে একটা আক্রান্ত করে রেখেছে, এবং তার ফলে আমরা এগোতে পাচ্ছি না। যাই হোক, আমি যেটা শুরু করেছিলাম যে 75 সালে সুসংহত শিশু বিকাশ প্রকল্প তৈরি হয়েছিল, যে প্রকল্পের উদ্দেশ্য ছিল যে মা এবং শিশুকে তার পুষ্টির মান বাড়ানো, তার স্বাস্থ্যের মান উন্নত করা, এবং যাতে সে ভবিষ্যতে আমার দেশের সুস্থ এবং নাগরিক হয়ে উঠতে পারে, দেশের সম্পদ হয়ে হতে পারে, উঠতে পারে আর কি, এই বিষয়টা ছিল। তো সেই প্রকল্পটা চলছে এবং এটা খুব সুখের বিষয়, এবং আমি খুব গর্বিত বোধ করি যে এই সুসংহত শিশু বিকাশ প্রকল্প হচ্ছে সারা পৃথিবীর মধ্যে সব থেকে বৃহত্তম সামাজিক কল্যাণমূলক একটা প্রকল্প, যার মাধ্যমে আমরা সরাসরি মা এবং শিশুকে ইনভলভ করেছি, যাকে প্রত্যক্ষভাবে তাদের জড়িত করেছি এবং তাদেরকে নিয়ে এসে তাদের সাথে সংযোগ করেছি। কিন্তু যে বিষয়টা হচ্ছে, আমরা পুষ্টি এর মাধ্যমে আমরা পুষ্টিকর খাবার দিচ্ছি, কারণ আমাদের দেখা গেছে নানা সমীক্ষাতে যে আমাদের দেশের শিশুরা বা মায়েরা বাড়িতে যে খাবারটা, দৈনন্দিন খাবারটা খাচ্ছেন, সেটা তাদের দৈনিক প্রয়োজনীয়তাটা মেটাতে পারছে না, সক্ষম নয়, তার মধ্যে বেশ কিছু সমস্যা আছে। তো সেইটাকে ঠিক করার জন্য তারা যাতে সার্বিক পুষ্টি পান, সেটা পুষ্টি একদিক থেকে যোগানো হচ্ছে, রান্না করা খাবার দেওয়া হচ্ছে, অপরদিকে যেটা দরকার, শুধু খাওয়ালেই পুষ্টি হয় না, পুষ্টি সম্পর্কে সম্যক জ্ঞানের প্রয়োজন, এবং ICDS এর মাধ্যমে কিন্তু আমরা পুষ্টি শিক্ষা দিচ্ছি, মায়েদেরকে শিক্ষা দিচ্ছি, যাতে তারা ঘরে ঠিকমতোভাবে শিশুর যত্ন নিতে পারে, শিশুকে সামলাতে পারে। এবং এখন আমরা যেটা করছি, কিশোরী মেয়েদেরও আমরা উঠিয়ে এনেছি এই প্রকল্পের অধীনে, যাতে কিশোরীরা হচ্ছে ভবিষ্যতের মা। সুতরাং তারা কিভাবে জীবন চর্চাটা করবে, কি খাবে, কিভাবে তার লাইফস্টাইল বা জীবন যাত্রাটা হবে, সেইগুলো সব কিছুই
1: থেকেই প্রথম থেকে
0: এটা আমরা
1: পুষ্টি সম্পর্কে সচেতনতা এনে
0: এছাড়াও যায়। এছাড়াও আমাদের রয়েছে মিড ডে মিল, মানে অর্থাৎ স্কুলে দ্বিপ্রাহরিক আহার দেওয়ার ব্যাপারটা বিষয়টা রয়েছে, সেখানেও কিন্তু আমরা মানে পুষ্টি আমরা এই প্রকল্পের মধ্যে আমরা শিশুরা যারা স্কুলে আসছে তাদেরকে খাবার দিচ্ছি, কেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেশিরভাগ বাচ্চা ঠিকমতো সঠিক খাবার পায় না, সুষম আহার পায় না, তাদের মধ্যে নানা কিছু পুষ্টি উপাদানের ঘাটতি থাকে, যেটা তাদের প্রত্যক্ষভাবে তাদের পড়াশোনার উপর প্রভাব ফেলে। যে স্কুল ড্রপ আউট, আমাদের দেশে এত স্কুল ড্রপ আউট, তার মূল কারণ হচ্ছে বাচ্চাগুলো যে স্কুলে আসে তারা সঠিক পুষ্টি পায় না, ঠিকভাবে খায় না, না খেয়ে স্কুলে আসে, ফলে ব্লাড গ্লুকোজ লেভেল নেমে যায়, ফলে তার রক্তাল্পতা হয়, এবং রক্তাল্পতা থাকলে শরীরে অক্সিজেনের অভাব হয়, মাথায় ঠিকমতো অক্সিজেন পৌঁছায় না, যার ফলে তারা মনে রাখতে পারে না, পড়াশোনায় মনোসংযোগ করতে পারে না, বারবার ফেল করে। এবং খুব স্বাভাবিকভাবে মেয়েরা এরকম করলে মায়েরা বাড়ি স্কুলের থেকে ছাড়িয়ে নিয়ে যান যে না বাবা পড়তে হবে না, তুমি বিয়ে থা করো এবার থাকো, আর ছেলেরা করলেও তারা সঠিক জায়গায় পৌঁছতে পারছে না, ভবিষ্যতে যখন তারা নাগরিক হচ্ছে, একদিকে তাদের যেমন অসুস্থতা গ্রাস করছে, কারণ পুষ্টির অভাব থাকলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়, অপরদিকে যেটা হচ্ছে যে তাদের রোজগার ক্ষমতাও, তাদের ভবিষ্যতে যে তারা ভালো কাজ করবে, রোজগার করবে, বাড়ির লোককে দেখবে, সেই জায়গাটা
1: কর্মক্ষমতাটাও কমে যাচ্ছে।
0: তো এখন এই প্রকল্পগুলো যে চলছে ঠিক আছে, কিন্তু শুধু তো সরকার সবকিছু করে দিতে পারেন না, আমাদের কিন্তু সক্রিয়ভাবে
1: সচেতন হতে হবে।
0: হ্যাঁ, কারণ এটা তো আমার জন্য, আমার এটা অধিকার যে আমি আমার অধিকারটা, আমাকে সরকার অধিকারটা দিয়েছেন, কিন্তু সেটা ঠিকমতো চালানোর জন্য শুধু সরকারি ক্ষেত্রে, মানে সরকারি এটাই নয়, আমাকে মানুষকে, প্রত্যেকটা মানুষকে সেখানে
1: নিজের অধিকারকে
0: প্রতিষ্ঠা করতে হবে এবং সাহায্য করতে হবে, এবং আরো ভালোভাবে কি করে চলে সেটাও কিন্তু আমাকে দেখতে হবে।
1: তাহলে বন্ধুরা, আমার বন্ধুরা যারা রেডিওর ওপারে শুনছো আজকের এই আলোচনা, তারা নিশ্চয়ই এটা বুঝতে পারছো যে আমাদেরই কিন্তু এই অপুষ্টি থেকে বেরোবার রাস্তা খুঁজে বার করতে হবে, জানতে হবে, শিখতে হবে, এবং সেই পথে এগিয়ে যেতে হবে। আরও শুনবো, এবার শুনবো মানুষীদের কাছে। মানুষীদের কাছে আমি জিজ্ঞেস করব যে এই যে আপনারা কৃষি বিজ্ঞান কেন্দ্রে অপুষ্টি দূরীকরণের জন্য বিভিন্ন প্রকল্প নিচ্ছেন, সেই প্রকল্পগুলোকে কিভাবে আপনারা রূপায়িত করছেন বা সেটাকে সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন সে সম্পর্কে যদি আমাদের বলেন।
0: মিতালিদি তো ভীষণ ভালো করে বললেন, ওর সঙ্গে আরো কিছু প্রকল্প আছে এই বিষয়ে। আরেকটি বিশেষ প্রকল্প, সেটা হচ্ছে জাতীয় খাদ্য সুরক্ষা মিশন।
1: আচ্ছা,
0: এই যে জাতীয় খাদ্য সুরক্ষা মিশন, এর মধ্যে কিন্তু অনেক কিছু পড়ে। এই যে আমাদের ভারতবর্ষের, ভারত সরকারের যে পিডিএস সিস্টেম, সেই পিডিএস সিস্টেম মানে খাদ্য বন্টন, হ্যাঁ, এই যে খাদ্য বন্টন সেই বিষয়টাও আছে। তারপরে আছে হচ্ছে যেটা হচ্ছে এই যে আমাদের উদ্যান বিভাগ, উদ্যান বিভাগ মানে সবজি ফল ফুল এগুলোকে আমি কীভাবে সাহায্য করি না, এই যে ন্যাশনাল হর্টিকালচারের বোর্ড রয়েছে, তারা কী করেন ছোট ছোট জায়গাগুলোতে ফুড সিকিউরিটির জন্য, ধরুন কাউকে ছোট ফলের বাগান, কাউকে ছোট মাশরুম বা যেটাকে আমরা গ্রামের মায়েরা বলেন ব্যাঙের ছাতা ছাতু, সেটা ছোটভাবে তৈরি করার জন্য একটা সাপোর্ট দেন, মানে ইনিশিয়াল সাপোর্ট, মানে প্রাথমিকভাবে যে টাকাটা লাগলো তারা। আবার দেখুন এই হিসেবে আরও অনেক প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে যে মহিলাদের যারা ধরুন এরকম চারা গাছ বা নার্সারি করবেন তাদেরকে বিভিন্ন ইনস্টিটিউট যেমন কেভিকের মাধ্যমে আমরা হর্টিকালচার বিষয়ে ট্রেনিং দিই, অর্থাৎ উদ্যানে কী করে আমাদের গাছপালা তৈরি করবে, তাহলে কি হলো সেই গাছপালা থেকে যা ফল পেলো সেটা বিক্রি করতে পারলো, প্লাস গাছের চারা তৈরি করে সেটা বিক্রি করতে পারলো। আবার ধরুন এই যে বন বিভাগ আছে, বন বিভাগের সঙ্গে এই ধরুন যত ওই সেলফ হেল্প গ্রুপ আছে বা স্বনির্ভর দল আছে তারা আবার টাই আপ হচ্ছে, তারা তো বিভিন্ন জায়গায় গাছ লাগাচ্ছে বিভিন্ন রকমের, তাহলে তারা কিছু গাছ বা বীজ বা অল্প দিচ্ছেন, সেটাকে তারা বাড়িয়ে অনেক ক্ষেত্রে সোশ্যাল সিকিউরিটি করছে, যে সামাজিক সুরক্ষা। যেমন ধরুন যদি সুন্দর দেখেন তাহলে হচ্ছে ম্যানগ্রোভের চারা ওরা তৈরি করছে, আবার বন বিভাগ নিয়ে তারা বিভিন্ন জায়গায় যেখানে ম্যানগ্রোভ নষ্ট হয়ে গেছে সেটা করছে, তাহলে কি হচ্ছে না আমার ঝড়কে প্রতিরোধ করছে। আবার অনেক জায়গায় দেখছেন রাস্তার পাশে আমাদের বিভিন্ন গাছ লাগানোর পরিকল্পনা আছে, সেই ধরনের বৃক্ষ সেটাও লাগাচ্ছে। আবার আমার একটা খুব ভালো জিনিস শেয়ার করে নিই আপনাদের সকলের সাথে, দেখবেন যারা আদিবাসী না তারা কখনো গাছ কাটেন না, শুকনো ডালটা ভেঙে নিন। আমরা যদি ওই প্রথাটা করি না তাহলে আমরা নিজেরাও বাঁচবো, পরিবেশকেও বাঁচাবো, আর যে বলছেন খাদ্য সুরক্ষা, সত্যি এটাও হবে। এর সঙ্গে সঙ্গে ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ অর্থাৎ ICAR, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, এদের বড় ভূমিকা আছে, বিশাল ভূমিকা আছে। সেই ভূমিকার কথার সঙ্গে সঙ্গে বলি যে একটা প্রোগ্রাম আছে আমরা ওটাকে আরিয়া বলি, আসলে মূল কথাটা শক্ত দরকার নেই, মানে যারা এডুকেটেড মানে শিক্ষিত যুবক তাদেরকে কৃষির মধ্যে রাখা।
1: আচ্ছা,
0: হ্যাঁ, এইবারে ধরুন একজন শিক্ষিত যুবক সে যা জানে সেইটাকেই তার তাকে মানে কৃষি কাজে ব্যবহার করে, তাকে শুধু একজন চাষি হিসেবে পরিচিত নয়, ব্যবসায়ী, অর্থাৎ আমি কোনো গাছ বা এই ধরনের দিতে পারবো, সেই গাছ বা এইগুলো তারা তাহলে তৈরি করতে পারছেন। এরপরে যেটা আমি আরেকটা বলবো যে যেমন ধরুন উদাহরণ দিই, একটি যুবক সে যদি আমাদের বিভিন্ন চারা তৈরি করে, আজকাল দেখবেন আমরা খুব ওই গোলাপের চারা বা ধরুন অ্যাডেনিয়াম যেটাকে বলি মরুর গোলাপ, এই ধরনের চারা মহিলারা করছেন এবং সেই চারাগুলো বিক্রি করে তারা যথেষ্ট আয় করছেন, কিন্তু এই যে ব্যবসায়ী ভিত্তিক কী করবে না, এখন কিন্তু অনলাইনের মাধ্যমে বিক্রি করতে শিখে গেছেন, যেহেতু আপনি আগে বলছিলেন একটু আগে যে প্রযুক্তিগতভাবে আমরা অনেক উন্নতি হয়েছে, তাহলে ওই প্রযুক্তির সঙ্গে কৃষির সঙ্গে যুক্ত করে তাকে আরও উৎপাদন বাড়ানো, ইনকাম বাড়ানো স্বভাবতই, তাহলে নিশ্চয়ই পুষ্টিটা সুরক্ষিত করতে পারবে। আরেকটা হচ্ছে যে তাদেরকে মানে যিনি যেটা মিতালিদি বলছিলেন যে সরিয়ে আনা, মানে মানসিকতাটা তৈরি করা যে আমি কি খাবো কখন খাবো, এই বিষয়ে যেটা আপনি আমাকে বলতে বলছিলেন যে এটা একটু ভাগ দেখতে হবে, সেটা হচ্ছে যে এই দু বছর মানে জন্মের পরে দু বছর সেটা হচ্ছে দু ছ মাস অবধি এক্সক্লুসিভলি ব্রেস্ট, মানে কোনো কিছু না, চোখ কান বুঝে শুধু মায়ের দুধই খাবে,
1: জলও নয়, তাই
0: একদম এই কথাটা বারবার বলা যে এক ফোঁটা জলও খাবে না। তো জল খেলে কি হবে, মা যা মায়ের দুধের পুষ্টি আছে সেটাও নষ্ট হয়ে যাবে। তারপরের কথাটা যেটা আমরা বলছিলাম যে আমরা ভুল করি, সেই ভুল করাটা কি জানেন তো, যে আমরা ওই মানে মোহ হয় না, মোহ আর বিজ্ঞাপন, মোহ দেখে মানে ওই প্যাকেট করা সুন্দর সুন্দর রংচঙা খাবারই বাচ্চাকে দিলে ভালো হয়, ছ মাসের পরে যখন বাচ্চা খেতে চায় তখন আমরা একটা বিস্কুট কিনে দিই, একটা লজেন্স কিনে দিই, ওটা যারা খায় তারা যদি পাঁচটা প্যাকেট কিনতে দরকার হয়,
2: আমি সেখানে খাবার থেকে
0: না আমি সেখানে তো ওটা কিনতে পারবো না, আমি কিনলে একটা বা দুটো কিনবো, এই যে একটা বা দুটো কিনবো তার ফলে কি হবে, আমার কিন্তু অন্য পুষ্টিটার ঘাটতি থেকে গেল, কারণ আমি তো ওর বদলে আর অন্য কিছু কিনতে পারলাম না, আমি ওই দুটোর জন্যই সব টাকা খরচ করে ফেললাম। তাহলে ওইটা না করে আমরা যে খাবারগুলো আমাদের হাতের সামনে পাওয়া যাচ্ছে সেই হাতের সামনের খাবারগুলো দিয়ে তাদের ছ মাসের ঠিক পরের খাবারে অভ্যস্ত করবো, একদম, এবং সহজলভ্য স্থানীয় খাবার, মৌসুমি খাবার, বাড়ির তৈরি,
2: বাড়ির তৈরি,
0: একদম কিচ্ছু না, শুধু খিচুড়ি বানান তার ভেতরে সব সবজি দিলেন। কিন্তু খিচুড়ির ব্যাপারে একটা কথা আছে, সেটা হচ্ছে এক কাপ চাল এক কাপ ডাল নয়, বাচ্চার ক্ষেত্রে সাত ভাগ যদি চাল হয় তিন ভাগ ডাল, অর্থাৎ আপনি আগে থেকে একটা মিশ্রণ করে রাখুন, সেই মিশ্রণ থেকে অল্প অল্প বাচ্চার জন্য। আমাদের অভ্যেস কি বা গ্রামের মায়েরা কী করেন, অত ঝামেলা কে করবে দিদি, ওই আমার ভাতটা একটু টিপে দিয়ে দিই, কিন্তু আমার ভাতটা তো আর ওর ভাতের মতো হলো না,
3: একটা দুটো ভাত দি,
0: তার মতো দিয়ে দিলেন, সেটা কিন্তু বাচ্চার পক্ষে উপকারী,
2: মানে বড়দের পুষ্টি এবং শিশুর পুষ্টি দুটো তো আলাদা, সেই বিষয়ে আমাদের
0: ওদেরকে বলতে
2: করতে হবে।
0: সেই জন্যই যেটা মিতালিদি বলছিলেন যে অঙ্গনবাড়ি কর্মী তাদেরকে শেখানো, যে মাদেরকে যখন সচেতন করবে তখন বাড়ির তৈরি খাবার কী করে করবে সেইটা করো,
3: এই
0: একদম শিখিয়ে দেওয়া। আর যেমন ধরুন বলছে যে আপনি সব মাকে বলুন না অঙ্গনবাড়িতে দিদিদের, দিদি আপনি যে খাবারটা বাড়ি থেকে আনছেন, ধরুন আপনি একটু খানিকটা কলমি শাক করে আনেন, কেউ একটু সজনে পাতা আনলো, কেউ একটু কুমড়ো আনলো, সব খাবারটা মিশলে কিন্তু আপনার বাচ্চাও একটু গ্রো পাবে। তাহলে এইভাবে যদি, এই যে ম্যাডাম বলছিলেন পার্টিসিপেশন মানে অংশগ্রহণ, আমি যখন যাচ্ছি যদি একটা হাতে আলু, কেউ একটা হাতে পেঁয়াজ, কেউ হাতে একটু কলমি শাক, কেউ হাতে কুমড়োর শাক, যা হাতে আছে সেটা যদি নিয়ে গিয়ে ওই রোজকার খিচুড়িতে দিই না, তাহলেই কিন্তু পুষ্টিকর হয়ে যায়।
2: মিতালিদির কাছে আসি এবার।
0: হ্যাঁ হ্যাঁ অবশ্যই,
2: এই যে অপুষ্টি দূরীকরণে যে প্রকল্পগুলোর কথা আমরা বারবার শুনতে পাচ্ছি, সেই প্রকল্পগুলোতে কি কি বিষয় বেশি জোর দেওয়া হয়?
3: তার আগে আমি একটা কথা একটু বলে দিই, সেটা হচ্ছে আমি আগেই বলেছি যে আমাদের আগে অপুষ্টির সমস্যাগুলো কিন্তু দেশে অন্যরকম ছিল, এখন কিন্তু, আগে আমরা শুধুমাত্র অপুষ্টি কম পুষ্টি, এখন কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি অপুষ্টিজনিত রোগ আছে, এবং ভারতবর্ষে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের সারা পৃথিবীতে আমাদের অপুষ্টির দিক থেকে আমরা তৃতীয় স্থানে রয়েছি, মানে রাষ্ট্রসংঘের এটা একটা প্রতিবেদন যে আমরা কিন্তু ভারতবর্ষের মানুষের অপুষ্টি কিন্তু আমাদের বিশ্বের তৃতীয় স্থানে আমরা রয়েছি, যেটা অত্যন্ত লজ্জার ব্যাপার যদিও। আচ্ছা, আরেকটা আমরা যেটা দেখতে পাচ্ছি এখন সেটা হচ্ছে যে কম পুষ্টি রয়েছে, আবার তার সঙ্গে সঙ্গে যেটা খুব চিন্তার ব্যাপার, এই কম পুষ্টিজনিত সমস্যা থেকে আমাদের এখন জীবনযাত্রার পরিবর্তন হয়েছে, আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন হয়েছে, আমাদের পুরো জীবনচর্যাটা পাল্টে গেছে,
2: ঠিক
3: তার থেকে আমরা দেখতে পাচ্ছি যে ওভারওয়েট অর্থাৎ বেশি ওজন বা মোটা হওয়ার সমস্যাটা আসছে,
2: মানে অতিপুষ্টিজনিত সমস্যা।
3: তার হাত ধরে কি আসছে, তার হাত ধরে যে সমস্ত অসংক্রামক রোগ যেগুলো, যেমন উচ্চ রক্তচাপ, মোটা হয়ে যাওয়া, ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্যান্সার, হার্টের সমস্যা, এগুলো স্ট্রোক, এগুলো দেখা দিচ্ছে। এবং এই যে মানে বিজ্ঞানীরা বলছেন যে 2030 সালে ভারতবর্ষ কিন্তু ডায়াবেটিসের রাজধানী হবে, সব থেকে বেশি ডায়াবেটিস রোগী থাকবে ভারতবর্ষে, একবার ডায়াবেটিস
2: আমাদের,
3: হ্যাঁ এটা এটা কি করছে,
2: মানুষকে সে কড়াঘাত করছে,
3: একদম মানুষকে যেমন বিপদে ফেলছে, এবং দেশের অর্থনীতি স্বাস্থ্য ব্যবস্থার উপরও কিন্তু একটা প্রচন্ড চাপ পড়বে। এর যে চিকিৎসা, আমাদের হাসপাতালগুলো যে তারা যে পরিষেবা দেন, পুরোটার উপর একটা বিশাল চাপ,
2: এবং সাধারণ মানুষ এই চিকিৎসা কতটা
3: নিতে করতে পারবেন
2: সেটাও একটা ব্যাপার,
3: কারণ ডায়াবেটিসের চিকিৎসা মানে পুরোপুরি আপনার জীবনযাত্রা পাল্টাতে হবে। সেখানে শুধুমাত্র খাবার কম চিনিযুক্ত কম কার্বোহাইড্রেট যুক্ত খাবার খেলাম তাই না, অন্যান্য আপনাকে পুরো জীবন আর ডায়াবেটিসের সঙ্গে হাত ধরে আসে। এবং সেখানে আমাদের কিন্তু আরো কিছু প্ল্যানিং যেগুলো হয়েছে সেটা হচ্ছে যে এই নন কমিউনিকেবল ডিজিজ অর্থাৎ অসংক্রামক যে রোগগুলো মানে রয়েছে সেগুলোকে কি করে আমরা সামলাতে পারবো, তার উপরেও কিন্তু কিছু পলিসি তো সরকার তৈরি করেছে।
0: এর সঙ্গে সঙ্গে কিন্তু যেগুলো বলে যে মানে সংক্রামক, সংক্রামকগুলো কিন্তু ভীষণ জরুরি, কারণ আমাদের গ্রামের মানুষ তো তো অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে যে মানে পরিষ্কার পরিচ্ছন্ন এই ভাবটা তারা মানে মেনে চলতে পারেন না। যেমন ধরুন ডায়রিয়া বা পেট খারাপ, এই যে পেট খারাপে কিন্তু আজও আমাদের শিশুদের মৃত্যু হয়। এই পেট খারাপটা কিন্তু কিচ্ছু না, শুধু যদি আমি খাবারটাকে জলটাকে ভালো দিতে পারি তাহলেই কিন্তু পেট খারাপের বেশি কমবে না। আরেকটা হচ্ছে বাচ্চাদের নখ কেটে রাখা, বাচ্চাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, খাবার আগে হাত ধোয়া। আসলে পুষ্টির ব্যাপারটা কটা জিনিসের উপর নির্ভর করে, চারটে জিনিস। সেটা হচ্ছে এক হচ্ছে অ্যাক্সেস, মানে আমি খাবারটা যেখানে দিচ্ছে সেখান থেকে পাচ্ছি কিনা। দুই হচ্ছে অ্যাভেলেবিলিটি, মানে আমার কাছে ওটা আছে কিনা, সহজলভ্য কিনা। তিন হচ্ছে হচ্ছে এটার আমি ইউটিলাইজেশন,
3: আমি যে খাবারটা খাচ্ছি তার পুষ্টি গুণগুলো আমার শরীরে ঢুকছে
2: কিনা,
3: ইউটিলাইজেশন
2: আমি জেনে খাচ্ছি কিনা,
3: ইউটিলাইজেশনটা ঠিক
0: মতো সেটাকে কিভাবে আমার শরীরে কাজে লাগাচ্ছি। তাহলে ওই যখন আমরা বলছি আমাদের খাবার মানে যে আমি পিডিএস বা যেটা আমাদের রেশন দোকানে আমরা যে খাবারটা পাই এখানেও কিন্তু সমস্যা আছে, কারণ আমি কি পেতে পারি এবং দোকান কি আমাকে দেবে সেটা আমাকে না জানলে কিন্তু আমি ঠকে যাবো বা পাবো না, এই একটা জিনিস। আবার আমার চারপাশে যেসব স্থানীয় সবজি আছে সেই বিষয়ে কোনটা বেশি পুষ্টিকর আর কোনটা অপুষ্টিকর সেটা যদি না জানে তাহলে পরে কিন্তু আমি আবার সেই অপুষ্টির দিকেই হাঁটবো।
3: এবং
0: আরেকটা হচ্ছে যে এই আপনাকে বলছি পরিষ্কার পরিচ্ছন্ন, অর্থাৎ এই যে মানে আমি যে খাবারটা খাবো সেটা হচ্ছে কিভাবে খাবারটা খাবো, মানে হ্যান্ডলিং, মানে আমি খাবারের রান্না করার সময় ধরুন যদি কাঁচা মাংস কাঁচা মাছ এর পাশে যদি রান্না করা সবজি রাখি সেটাও কিন্তু ভুল।
2: এবং অনেক সময় দেখা যায় অনেকে কাঁচা সবজি খায় বা ফল খাওয়ার সময় সবজিটা ভালো করে ধোয়া হয় না, ফলটা ভালো করে ধোয়া হয় না, না ধুয়েই খেয়ে নেওয়া হয়। এবং যেহেতু আমি প্রতিদিন ট্রেনে যাতায়াত করি আমি এটা প্রায়শই দেখে থাকি যে ট্রেনে কমলালেবু বিক্রি হচ্ছে, আপেল বিক্রি হচ্ছে, পেয়ারা বিক্রি হচ্ছে, সেটা সেখান থেকেই কিনে সেখানেই কেটে দেওয়া হচ্ছে,
0: সেটাই আমরা খেয়ে নিই,
3: মানুষই যে ব্যাপারটা বললেন এই যে ফুড অ্যাক্সেসিবিলিটি এবং আমাদের প্রাপ্তি বা এখানে সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এফএও রাষ্ট্রসংঘে তারা বলছে যে ভারতবর্ষ কিন্তু সব থেকে বেশি পরিমাণে সারা পৃথিবীতে দুধ উৎপাদন করে, ডাল উৎপাদন করে, এবং সেকেন্ড পজিশনে আমরা আছি চাল গম চিনে বাদাম এগুলোতে, এবং তৃতীয় পজিশনে বিশ্বে আছি আমরা ডিম মাছ এগুলোর প্রতি। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সাম্প্রতিক কালে আমাদের FSSI ফুডস মানে FSSI যে অর্গানাইজেশন আছেন, ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, তারা একটা গবেষণাতে জানাচ্ছেন যে আমরা প্রতিদিন প্রচুর খাবার নষ্ট করি এবং বছরে আমরা প্রত্যেকে 50 কেজির মতো খাবার নষ্ট করি এক একজন মানুষ। এবং মানে তাহলে চিন্তা করুন কি পরিমাণ খাবার আমরা নষ্ট করি, এই খাবারটাকে যদি আমরা মানে বাঁচাতে পারি।
2: বন্ধুরা এটা কিন্তু একটা খুব বড় তথ্য আজকে আমরা পেলাম,
3: এইটাকে যদি বাঁচাতে পারতাম আমরা,
2: এটা সম্পর্কেও আমাদের সচেতন হওয়া উচিত,
0: খাবার নষ্ট নয়। আর এবং সেটা কিন্তু শুধু প্লেট।
4: এতক্ষণ শুনলেন কলকাতা কেন্দ্রের অনুষ্ঠান, অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুনুন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান।

0: इस मिशन में भारतीय सेना को भारी सफलता मिली। दुश्मन के अधिकांश लोग मारे गए और कारगिल की इस चोटी पर भारतीय सेना ने अपना परचम लहरा दिया। ऑपरेशन विजय में भारतीय वायुसेना की बहुत ही अहम भूमिका रही। इस युद्ध में सामरिक महत्व के मुख्य क्षेत्र थे मुश्कोह, द्रास, काकसर और बटालिक।
1: भारतीय सेना ने एक अपूर्व गरिमामय इतिहास रच दिया था।
0: 3 मई से 26 जुलाई 1999 के बीच लड़ी गई इस लड़ाई में 25 सैनिक अधिकारियों और 436 जवानों की शहादत हुई। इसके अलावा 54 सैनिक अधिकारी और 629 जवान घायल हुए।
1: इस युद्ध में 2 सैनिक अधिकारियों और 2 जवानों को परमवीर चक्र से अलंकृत किया गया। ये पराक्रमी योद्धा हैं कैप्टन विक्रम बत्रा, लेफ्टिनेंट मनोज कुमार पांडे, राइफलमैन संजय कुमार और ग्रेनेडियर योगेंद्र सिंह यादव।
0: देश इन रणवीरों को उनके असीम शौर्य हेतु श्रद्धा से नमन करता है। कारगिल युद्ध की गौरवशाली विजय की स्मृति में 26 जुलाई को अब देश भर में विजय दिवस मनाया जाता है।
2: अभी आपने सुना ये कार्यक्रम और श्रोताओं, अब इसी के साथ हमारा आज का उमंग प्रसारण यहीं पर समाप्त होता है। तो अब अपने मित्र अजीत
3: और विमलेश को उमंग कार्यक्रम की तकनीकी टीम के साथ कल तक के लिए आज्ञा दीजिए।
2: नमस्कार।
4: उमंग उमंग उमंग उमंग, उमंग।
5: এতক্ষণ শুনলেন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টসে FM প্রচার তরঙ্গে আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুনুন কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান।
6: সপ্তাহে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেশে পৌঁছে যেতে পারে বলে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ চলেছে। প্রথমার্ধে ভবানীপুর ও পূর্ব মেদিনীপুর থেকে নির্বাচিত বিধায়ক হিসেবে প্রথম শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
7: আমি শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব।
6: এরপর একে একে শপথ নেন মন্ত্রিসভার বাকি 5 সদস্য। নিশীত প্রামাণিক, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু, অগ্নিমিত্রা পাল, অধ্যক্ষ প্রতিম তাপস রায় তাদের শপথ বাক্য পাঠ করান। এছাড়া উত্তরবঙ্গের 9 জেলা ও মুর্শিদাবাদের মোট 76 বিধায়ক প্রথমার্ধে শপথ নিয়েছেন। দ্বিতীয়ার্ধে নদীয়া এবং 2/24 পরগনার বিধায়কদের শপথ নেওয়ার কথা। শপথ গ্রহণের আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আজ বিধানসভা চত্বরে গার্ড অব অনার দেওয়া হয়। সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রণাম করে বিধানসভায় ঢোকেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী। তাঁকে স্বাগত জানান অধ্যক্ষ প্রতিম তাপস। তারপর তিনি বিহার আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন। এরপর বিধানসভায় মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট ঘরে গিয়ে তিনি পুজো দেন। আগামীকালও চলবে শপথ গ্রহণ পর্ব। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয় নেতৃত্বাধীন নবনির্বাচিত টিভিকে সরকার বিধানসভায় আস্থা ভোটে জয়লাভ করেছে। বিধানসভার 144 জন বিধায়ক আস্থা প্রস্তাবের পক্ষে ও 22 জন বিধায়ক বিপক্ষে ভোট দিয়েছেন। 5 জন ভোটদানে বিরত ছিলেন। তবে আস্থা ভোট চলাকালীন প্রধান বিরোধী দল ডিএমকে সভা থেকে ওয়াক আউট করে। উল্লেখ্য, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে টিভিকে 108 আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হওয়া সত্ত্বেও বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার জন্য তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলিকার শ্রী বিজয়কে আস্থা ভোটের নির্দেশ দিয়েছিলেন। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে অল ইন্ডিয়া এনআর কংগ্রেসের নেতা এন রঙ্গস্বামী আজ শপথ গ্রহণ করেছেন। এ নিয়ে টানা 5 তিনি মুখ্যমন্ত্রী হলেন। লোকনিবাসে আজ সকাল 10 নাগাদ উপরাজ্যপাল কে কৈলাসনাথন রঙ্গস্বামীকে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করান। উল্লেখ্য, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। আজকের প্রসঙ্গে এবারের বিষয়ে আয়ুষ্মান ভারত। কল্যাণী এইমস এর মেডিকেল সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ চিলির বিদেশমন্ত্রী ফ্রান্সিসকো পেরেজ মাকেনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় জানা গেছে, পরিষেবামূলক অর্থনীতি এবং জরুরি পণ্যের রপ্তানির বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে দুদেশের মধ্যে আলোচনা হয়েছে। বহুপাক্ষিক ও বহুমুখী ক্ষেত্রে নিবিড়ভাবে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে দুপক্ষ সহমত হয়েছে। বিদেশমন্ত্রীর আজ বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকের কর্মসূচি রয়েছে। বিকেলে দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রী রোনাল্ডো নামোলা ও ব্রাজিলের বিদেশমন্ত্রী মাওলো ভিয়েরার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। সন্ধ্যের পর তিনি রাশিয়া বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে মত বিনিময় করবেন। উল্লেখ, নতুন দিল্লিতে আগামীকাল শুরু হতে চলা ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে পেরেজ ভারতে এসেছেন। ভারতের বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর এই বৈঠকে পৌরোহিত্য করবেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রী এবং সহযোগী দেশগুলির সদস্য প্রতিনিধিরা বৈঠকে অংশ নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তার সাক্ষাৎ করার কর্মসূচি রয়েছে। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক নানা বিষয়ে বৈঠকে মত বিনিময় হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ প্রাক্তন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। রাষ্ট্রপতি ভবনে তিনি প্রাক্তন রাষ্ট্রপতির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। উল্লেখ্য, দেশের পঞ্চম রাষ্ট্রপতি হিসেবে ফখরুদ্দিন আলী আহমেদ 1974 সালে 24 আগস্ট থেকে তার মৃত্যু 1977 11 ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্বভার সামলান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ তিন দিনের গুরুত্বপূর্ণ সফরে চীনের রাজধানী বেজিং যাচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে বহু প্রতীক্ষিত আগামীকালের বৈঠকে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ট্রাম্প বলেছেন, তাদের মধ্যে বাণিজ্য বিষয়ে আলোচনায় সর্বাধিক গুরুত্ব পাবে। এই নিয়ে ট্রাম্প সপ্তমবার শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। কৌশলগত সহযোগিতা এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দূরভাষে মত বিনিময় করেন। ইইউ এবং সংযুক্ত আরব আমিরশাহী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে উভয় নেতা একমত হয়েছেন। উভয় নেতা পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়েও মত বিনিময় করেছেন। মেডিকেলে প্রবেশিকা নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তদন্তে সিবিআই এর একটি দল আজ রাজস্থানের জয়পুরে পৌঁছেছে। রাজস্থান পুলিশের বিশেষ দল এই ঘটনায় কমপক্ষে 24 জনকে জেরা করে। এছাড়াও সিকার সহ অন্য এলাকাতে শতাধিক সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা।

0: ঘোষণা করা হয়েছে। সরকারি কনভয় থেকে অপ্রয়োজনীয় যানবাহন সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারও একই সিদ্ধান্ত নিয়েছে। বিধানসভায় আজ শপথ গ্রহণের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সবকা সাথ সবকা বিকাশের ভাবনায় অংশীদার হতেই তিনি এই সিদ্ধান্ত নিচ্ছেন।
1: সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াসের তিনি প্রবর্তক। যেটা আজকে করেছেন সেটা আমরা করব এবং আমরা তার দেখানো পথেই চল। খবরটা দেখার পরে আমিও আমার সিকিউরিটি দায়িত্বে থাকা লোকজনকে বলেছি অপ্রয়োজনীয় গাড়ি রাখার প্রয়োজন।
0: কেন্দ্রীয় সরকার সোনা ও অন্যান্য মূল্যবান ধাতব পদার্থের আমদানি শুল্ক বৃদ্ধি করেছে। আজ থেকেই তা কার্যকর হয়েছে। অর্থমন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, সোনা ও রূপোর ওপর 5% এবং প্ল্যাটিনামের ওপর 5.4% শুল্ক বাড়ানো হল। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোনার গয়না না কেনার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন। পশ্চিম এশিয়ার সংকটের প্রেক্ষিতে তাঁর এই আবেদন। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, পশ্চিম এশিয়া বর্তমান সংকটের প্রেক্ষিতে সরকার জনগণের ওপর বাড়তি বোঝা না চাপিয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দেশে পৌঁছে যেতে পারে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু চলতি সপ্তাহের শেষ নাগাদ দক্ষিণ বঙ্গোপসাগরের কিছু অংশে, আন্দামান সাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের সংশ্লিষ্ট এলাকার ওপর থাকা নিম্নচাপ অঞ্চলের সঙ্গে ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে 4.5 কিলোমিটার ওপরে অবস্থান করছে। আগামী 24 ঘন্টায় তারও স্পষ্ট রূপ নিতে পারে। ভারতের আবহাওয়া দপ্তর রাজস্থানে তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহের কবলে বিপর্যস্ত হয়ে পড়ে বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা 45 থেকে 47 ডিগ্রির মধ্যে রেকর্ড করা হয়েছে। বারমেরে গতকাল ছিল রাজ্যের উষ্ণতম স্থান। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। নবরায়পুরের শহীদ বীরনারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে 7:30। 10 ম্যাচে 9 পয়েন্ট সংগ্রহ করে কেকেআর অষ্টম স্থানে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ চলছে। প্রথমার্ধে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্য মন্ত্রীরা। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন নবনির্বাচিত ডিভিকে সরকার বিধানসভায় আস্থা ভোটে জয়লাভ করেছে। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে অল ইন্ডিয়া এনআর কংগ্রেস এর এন রঙ্গস্বামী শপথ নিয়েছেন। পশ্চিম এশিয়ার পরিস্থিতির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সহ উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও দিল্লি সরকারের। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, রাজ্য বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ চলেছে। প্রথমেই ভবানীপুর কেন্দ্র থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নিয়েছেন। শপথ গ্রহণের পর তিনি বলেন, নতুন বিধানসভায় কোনো রকম গোপনীয়তা থাকবে না, তাঁর সরকার গণতন্ত্রের তিনটি শর্ত মেনেই চলবে। রাজ্য সরকার বেআইনি টোল ও ড্রপ গেটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে। বেআইনি অস্ত্রের ব্যবহার বন্ধেও আগামী সোমবার শুরু হচ্ছে পুলিশের বিশেষ অভিযান। ইডি কলকাতার পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসের গতিবিধি জানতে চেয়ে নিরাপত্তা নির্দেশালয়কে চিঠি দিয়েছে। কলকাতার তপসিয়ায় একটি বহুতল আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি আজ তাদের রিপোর্ট পেশ করবে। মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বা টুটু বসুর প্রয়াণে ক্রীড়ামহলে শোকের ছায়া। মুখ্যমন্ত্রী সহ বহু বিশিষ্ট ব্যক্তি শ্রদ্ধা জানিয়েছেন। আজ বিকেলেই সম্পন্ন হবে তাঁর শেষকৃত্য। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। রাজ্য বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ চলেছে। প্রথমার্ধে ভবানীপুর থেকে নির্বাচিত বিধায়ক হিসেবে প্রথম শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
1: আমি শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব।
0: এরপরে একে একে শপথ নেন মন্ত্রিসভার বাকি সদস্য নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু ও অগ্নিমিত্রা পাল। অধ্যক্ষ প্রতিম তাপস রায় তাঁদের শপথ বাক্য পাঠ করান। এছাড়া

0: উত্তরবঙ্গের নয় জেলা ও মুর্শিদাবাদের মোট 76 জন বিধায়ক প্রথমার্ধের শপথ নিয়েছেন। দ্বিতীয়ার্ধে নদিয়া ও 2 চব্বিশ পরগনার বিধায়কদের শপথ গ্রহণের কথা। শপথ নেওয়ার আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আজ বিধানসভা চত্বরে গার্ড অফ অনার প্রদান করা হয়। সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রণাম করে বিধানসভায় ঢোকেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী। তাকে স্বাগত জানান অধ্যক্ষ প্রতিম তাপস রায়। তারপর তিনি বিআর আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন। এরপর বিধানসভায় মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট ঘরে গিয়ে পুজো দেন তিনি। শপথ গ্রহণের পর নতুন মুখ্যমন্ত্রী বলেন, নতুন বিধানসভায় কোনো গোপনীয়তা থাকবে না। তাঁর সরকার ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, গণতন্ত্রের এই তিনটি শর্ত মেনে চলবেন।
1: প্রথম তিনটি কথা ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, এটাই বিধানসভায় দেখতে পাবেন। তৃণমূলের একাধিক বিধায়ক আমাকে বলেছেন যে আমরা স্বাধীনতা পেলাম।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে অপ্রয়োজনীয় গাড়ির ব্যবহার সহ বিভিন্ন ক্ষেত্রে কাটছাঁটের যে নির্দেশ দিয়েছেন, সেই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দুবাবু বলেন, রাজ্য সরকারও তাঁর দেখানো পথেই চলবে। সাংবিধানিক কারণে নন্দীগ্রামের বিধায়ক পদ তাকে ছাড়তে হলেও সেখানকার মানুষের পাশে তিনি সব সময় সবরকমভাবে থাকবেন বলেও আশ্বাস দেন শুভেন্দু অধিকারী। অন্য এলাকার মতোই নন্দীগ্রামের জনগণও যে সমান পরিষেবা পাবেন সে কথা উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।
1: আমাকে সংবিধান আইন অনুযায়ী নন্দীগ্রামটা ছাড়তে হবে, ছাড়লেও আমি নন্দীগ্রামের মানুষকে কথা দিতে পারি। 2009-5 জানুয়ারি ফিরোজা বেবি জেতানোর পর থেকে আমি এমএলএ ছিলাম না, কিন্তু আমি নন্দীগ্রামের সব দেখাশোনা করেছি।
0: শপথ গ্রহণ নিয়ে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন।
2: নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই তিনি কাজ চালাবেন। বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ পর্বে ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী। প্রোটেম স্পিকার তাপস রায় তাকে শপথ বাক্য পাঠ করান। যদিও মুখ্যমন্ত্রী জানিয়েছেন নন্দীগ্রাম আসন ছেড়ে দিলেও তিনি আগের মতোই ব্যক্তিগতভাবে সেখানকার মানুষের সুখ স্বাচ্ছন্দ্য ও অভাব অভিযোগের খেয়াল রাখবেন। এদিকে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ছেড়ে দেওয়ার ফলে সেখানে উপনির্বাচন অনিবার্য হয়ে পড়ল। একই রকমভাবে রেজিনগর ও নওদা বিধানসভা আসনে যুগ্মভাবে বিজয়ী আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবির রেজিনগর আসন ছেড়ে দেওয়ায় ওই আসনটিতেও উপনির্বাচন হবে। সুমনদের সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: আগামীকালও চলবে শপথ গ্রহণ পর্ব। প্রথমার্ধে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম ও দ্বিতীয়ার্ধে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান ও বীরভূমের জয়ী বিধায়করা শপথ নেবেন। শুক্রবার 15 মে বিধানসভার অধ্যক্ষ নির্বাচন হওয়ার কথা। অধ্যক্ষ প্রতিম তাপস রায়কেই অধ্যক্ষ পদে শাসক দলের তরফে প্রার্থী করা হতে পারে বলে বিধানসভা সূত্রে জানা গেছে। উল্লেখ্য, রাজ্য বিধানসভার 294টি আসনের মধ্যে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন হবে 21 মে। 293টির মধ্যে 207টি আসনে বিজেপি, 80টিতে তৃণমূল কংগ্রেস, সিপিআইএম একটি, আইএসএফ একটি এবং আমজনতা উন্নয়ন পার্টি ও কংগ্রেস দুটি করে আসনে জয়লাভ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দুপুর 2টা নাগাদ নবান্ন সভাঘরের সব দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠকে বসবেন। এর আগে তিনি রাজ্যে চালু থাকা সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিকে আরও স্বচ্ছতার সঙ্গে চালানোর কথা বলেন। রাজ্য সরকার বেআইনি টোল ও ড্রপগেটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে। মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের জারি করা ওই নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি অনুমোদন ছাড়া চালু থাকা সমস্ত টোল ও ড্রপগেট এবং ব্যারিকেড অবিলম্বে বন্ধ করতে হবে। জেলা প্রশাসনকে নিজেদের এলাকায় থাকা বেআইনি টোল সংগ্রহ কেন্দ্রগুলি চিহ্নিত করে দ্রুত অপসারণের ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে যাতে নতুন করে অবৈধ সংগ্রহ কেন্দ্র গড়ে উঠতে না পারে সেদিকেও নজর রাখতে বলা হয়েছে। পাশাপাশি বৈধ অবৈধ সমস্ত টোল সংগ্রহ কেন্দ্রের তালিকা তৈরি করে আগামী 15 মে দুপুর 12টার মধ্যে আন্ডার সেক্রেটারির কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে পশ্চিম বর্ধমান ও ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া অবৈধ রূপনারায়ণপুর টোল প্লাজা বন্ধ করে দেওয়া হয়েছে। জেলা পরিষদের আওতায় এই টোল প্লাজা কোনো বৈধ টেন্ডার ছাড়াই চলত বলে জানা গেছে। বিজেপি বিধায়ক অরিজিৎ রায় বলেছেন, সঠিক টেন্ডার না হওয়া পর্যন্ত এই টোল প্লাজা বন্ধ থাকবে। রাজ্যের সমস্ত অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশের শীর্ষকর্তাদের নির্দেশ দিয়েছেন। আগামী 16 মে এজন্য বিশেষ অভিযান শুরু হবে। 2 সপ্তাহ ধরে অভিযান চলবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। 15 মের মধ্যে থানার মালখানায় রাখা বিভিন্ন মামলায় বাজেয়াপ্ত সমস্ত অস্ত্র গুলি বারুদ যাচাই করে দেখতে বলা হয়েছে। 16 মে থেকে এসডিপিও ও ডিএসপিদের থানার মালখানা পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া আজ নির্দেশ দিয়েছেন, এখন থেকে রেশনে আটার বদলে গম দেওয়া হবে। বিধায়ক হিসেবে আজ শপথ গ্রহণের পর তিনি বলেন, কেন্দ্রীয় সরকার যে গম সরবরাহ করে তার বদলে গ্রাহকদের নিম্নমানের আটা সরবরাহ করা হচ্ছে।

0: সেই কারণেই এই নির্দেশ। দুর্নীতির সঙ্গে যুক্ত কাউকেই রেয়াত করা হবে না বলে স্পষ্ট জানান খাদ্যমন্ত্রী। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি কলকাতার পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসের গতিবিধি জানতে চেয়ে ডিরেক্টরেট অফ সিকিউরিটি বা নিরাপত্তা নির্দেশালয়কে চিঠি দিয়েছে। তার বর্তমান অবস্থান কোথায় এবং কোথায় তিনি ডিউটি করছেন সমস্ত বিস্তারিত জানতে চাওয়া হয়েছে ইডির তরফে। উল্লেখ্য, রাজ্যে দ্বিতীয় দফা ভোটের আগে গত 28 এপ্রিল শান্তনুকে সিজিও কমপ্লেক্সে তলব করে ইডি। সোনা পাপ্পু সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই তাকে তলব করা হয়, কিন্তু তিনি হাজিরা দেননি। এরপর তিনি দেশ ছাড়তে পারেন এমন আশঙ্কায় লুক আউট নোটিশও জারি করা হয় তার বিরুদ্ধে। উল্লেখ্য, দক্ষিণ কলকাতার বালিগঞ্জের বাসিন্দা সোনা পাপ্পুর বিরুদ্ধে জমি দখল, তোলাবাজি সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। অস্ত্র আইনে মামলাও রয়েছে। এই অভিযোগের তদন্তের সূত্রেই শান্তনু সিনহার ওই দুর্নীতিতে জড়িত থাকার হদিশ পান ইডি আধিকারিকেরা। গত মাসে ফান রোডে শান্তনুর বাড়িতে হানাও দেয় ইডি। কলকাতার তিলজলা থানা এলাকার তোপসিয়ায় একটি বহুতল আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা আজ রিপোর্ট পেশ করবে। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দের নেতৃত্বে 4 সদস্যের কমিটিতে রয়েছেন ক্ষুদ্র মাঝারি দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব, দমকল ও অগ্নি নির্বাপন দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার। কলকাতা পুলিশকে দ্রুত স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করারও নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ওই অগ্নিকাণ্ডে কারখানার মালিক ও ম্যানেজারকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানা গেছে, যদিও বিস্তারিত এখনও পাওয়া যায়নি। উল্লেখ্য, গতকাল ব্যাগ তৈরির ছোট কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু হয় মোহাম্মদ হাসান ও রাজেশের। গুরুতর জখম আরও 5 জন, এদের মধ্যে 3 জনের অবস্থা সংকটজনক। মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বা টুটু বসুর প্রয়াণে ক্রীড়া মহলে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল রাত 12টা নাগাদ এই ক্রীড়া প্রশাসক দক্ষিণ কলকাতার একটি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 78 বছর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি বলেন, মোহনবাগান ক্লাব ও টুটু বসু ছিলেন একে অপরের পরিপূরক। শোক প্রকাশ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য, মন্ত্রী অগ্নিমিত্রা পাল, বিধায়ক স্বপন দাশগুপ্ত, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, ফুটবলার সুব্রত ভট্টাচার্য সহ বহু বিশিষ্ট ব্যক্তি। টুটু বসুর মরদেহ আজ সকালে তার বালিগঞ্জের বাসভবনে বেশ কিছুক্ষণ শায়িত রাখা হয়। এরপর ভবানীপুর ক্লাব ও সংবাদ প্রতিদিনের দপ্তরে হয়ে তা এখন নিয়ে আসা হয়েছে মোহনবাগান ক্লাবে। সেখানে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক প্রমুখ। আজ বিকেলে কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। নব রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু 6:30। আজকের প্রসঙ্গের এবারের বিষয় আয়ুষ্মান ভারত। কল্যাণী এইমসের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 5:10।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিওর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন মহিলা মহল, উপস্থাপনায় শ্রুতমা মুখোপাধ্যায়।

দুপুর সাথী সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মহিলা মহল। আপনাদের চিঠির পাতায় আমার কলম, বিষয় কোলাহল পেরিয়ে সুখানুভূতি মহিলা মহল। বাহ, চমৎকার সম্বোধন। সম্বোধনটি পাঠিয়েছেন আলপনা দি, আলপনা জানা রামপুর, নন্দপুর, চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর থেকে। সংসার জীবনের একঘেয়েমি কাটাতে অনেক দিনের স্বপ্ন পূরণের আশায় পয়লা এপ্রিল ২০২৫ বেরিয়ে

করলাম প্রকৃতির প্রিয়তম স্থান পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীর দর্শনে। মাথার উপর নীল আকাশ, সাদা মেঘের ভেলা, পাহাড়ের মাথায় বরফের চাদরে রবির কিরণ পড়ে আলো বিচ্ছুরিত হয়ে রূপর মতো চকচক করছে। প্রকৃতির এমনই মনোমুগ্ধকর অপরূপ সৌন্দর্য দেখে আমি অভিভূত হলাম। বুট জুতো উইন্ডচিটার ভাড়া নিয়ে বরফের ওপর দিয়ে হাঁটা, স্লেজ গাড়ি চড়া, সে এক নতুন অভিজ্ঞতা সঞ্চয়। বিচিত্র মহিরুহের বিচিত্র ফুল, পত্রহীন এক ধরনের ফুলের গাছ, শ্বেত শুভ্র কুসুম দামে সজ্জিত হয়ে যেন নত মস্তকে স্বাগত জানায় অতিথিদের। সাদা সাদা ফুলে ভরা সুদৃশ্য আপেল বাগান দৃষ্টি আকর্ষণ করে। মাঠের পর মাঠ হলুদ সরিষা ফুলে ম ম করছে চারিদিক। কাশ্মীরের বিখ্যাত হ্রদ ডাল লেকের সুন্দর সুসজ্জিত বোটে চড়ে লেকের সৌন্দর্য ও সুদৃশ্য মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করলাম। বিঘার পর বিঘা জমি ঘিরে রয়েছে টিউলিপ আর অন্যান্য রঙের নানান ফুল। এমন নয়নাভিরাম দৃশ্যে আপ্লুত হয়ে মুক্ত বিহঙ্গের মতো মনটা কোথায় যেন হারিয়ে গেল। পাহাড়ে ঝর্ণাধারা বড় বড় পাথরে ধাক্কা খেয়ে দুগ্ধ ফেন ও নিভ জলরাশি উচ্ছল গতিতে নিম্নাভূমিকে পতিত হচ্ছে। কাক চিল অসংখ্য পাখির আনাগোনা, স্বর্গীয় সুষমা মণ্ডিত কাশ্মীর। সেই কয়েকটি দিনের জন্য প্রকৃতির এমন অফুরান অনুভূতি ও ভালোবাসা আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছিল। যা আজও তার সুখ আস্বাদন করি। একরা শিমুল পলাশ কৃষ্ণচূড়ার শুভেচ্ছা নিয়েও আলপনা জানা রামপুর, নন্দপুর, চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর থেকে। এবারে চলে আসি সোমাদের চিঠিতে। বৈশাখী শুভেচ্ছায় সোমা মুখোপাধ্যায়, আপনি থাকেন নিহারিকা ভবন, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান থেকে লিখেছেন। বন্ধু মহিলা মহল, নারীর বিশেষ করে মধ্যবিত্ত ঘরের বিবাহিত মহিলারা ইচ্ছে নিয়েই বাঁচেন, ইচ্ছে ইচ্ছেই থেকে যায়। স্বপ্নের ইচ্ছেরা বাস্তবে রূপ পায় না। সমাজ সংসার বা পরিবারের সাতকাহনী ইচ্ছেরা পাক খেয়ে মরে। আমরা মহিলারা স্বপ্ন দেখি, কল্পনার জগতে বিচরণ করি, কিন্তু ইচ্ছে ডানায় ভর করে তা সত্যি করে তুলতে পারি কই? ইচ্ছে করে যদি দু চার দিন সংসারের বন্ধন থেকে মুক্তি পেতাম, মুক্ত মনে নিজেকে নিয়ে একাই বেরিয়ে পড়তাম, তবে বেশ হতো, নিজের সঙ্গে নিজের বোঝাপড়া চলতো। কত কথা মনে জমে আছে যেগুলো একাকী আর একবার ফিরে দেখতাম। সমস্ত জীবনে কি কি পেলাম, কি বা দিয়েছি, জমা খরচের হিসেবের খাতাটার ডেবিট ক্রেডিট নির্ণয় করে একটা ব্যালেন্স শিট তৈরি করে মেলাতে চেষ্টা করতাম। সাংসারিক কোলাহল পেরিয়ে চুপচাপ নিরিবিলিতে বাঁচা তা দুদিন বইত নয়। যেখানে দৈনন্দিন শব্দ কম, শান্ত, শূন্যতা গভীর, সেখানে গতি প্রকৃতি বুঝতে দরকার হয় অনুভূতির। একান্ত ব্যক্তিগত অনুভূতি দিয়ে চারপাশের নীরবতার উত্তর খুঁজতে হয়। মনের ইচ্ছেরা অনেক সময় ডানা মেলে নীরবতার মধ্যে বাস করতে চায়। কোলাহল পেরিয়ে ইচ্ছেরা চায় একাকী ভাসমান হয়ে ঘুরতে। বাস্তবের থেকে কল্পনার যোজন দূরত্বে মেলবন্ধন অসম্ভব। বৈশাখী শুভেচ্ছায় সোমা মুখোপাধ্যায় নিহারিকা ভবন, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান থেকে পাঠিয়েছেন এই চিঠি। কিন্তু আমাদের নিজেদের সময় যে খানিকটা রাখতেই হবে, খুঁজে নিতেই হবে নিজেকে। এবারে চলে আসি রিঙ্কু দীর্ঘাঙ্গীর চিঠিতে। রিঙ্কু দীর্ঘাঙ্গী থাকেন শামতাবের বাগনান, হাওড়ায়। প্রিয় মহিলা মহল, তখনও অর্ধেক পৃথিবী ঘুমিয়ে, পঞ্চাদা সাইকেলের বেল বাজাতে বাজাতে মাছ চাই চিৎকার করে ঘুম ভাঙিয়ে দেয় প্রতিবেশীদের। তার সেই সাইকেলে বসানো ঝুড়িটাতেই যেন আস্ত মাছের বাজার। পঞ্চাদার সাইকেল মাছ বাজারে আছে রুই, কাতলা, চারাপোনা, চিংড়ি, পুঁটি, সব কিছু। মাছ কেটে বেছে দিতে সুখ দুঃখের গল্প করতে থাকে মায়ের সঙ্গে। বেলা একটু বাড়তেই বেশ চড়া রোদ। তখন মাছের ঝুড়ি মাথায় নিয়ে আসে খড়খড়ে বউ। চৈত্রের দুপুরে রোদের মতোই ওর মেজাজ। মাছের এক দাম, ইচ্ছে হয় নাও, নইলে সোজা চলে যাও। জেলে পরিবারে মহিলাদের দেখে সত্যিই গর্ব হয়, কারণ ওদেরও মাছ ভাতের জোগাড়
ওরা নিজেরাই করে। সারাদিন কাঠফাটা রোদে মাছের ঝুড়ি মাথায় নিয়ে বিভিন্ন বাড়িতে ঘুরে ঘুরে মাছ বিক্রি করে। স্বামীরা অনেকেই নেশা করে হাতে পায় তাদের কাছে ওদের কাছে টাকার জন্য। আমাদের বাড়ির পাশ দিয়েই বয়ে চলেছে রূপ ও মঞ্জরী, রূপনারায়ণ। এই নদী তাদের বাঁচিয়ে রেখেছে। আসলে এইরকম ভাবে তাদের জীবন দেখতে দেখতে এবং নদীর পাড়ে বসে বসে মনে হয় যেন কোলাহল মুক্ত ভাবে তাদের কথা ভাবি, এবং ভাবতে ভাবতে মনে হয় ওদের জীবনের কথা। সকলে খুব ভালো থাকবেন, রিঙ্কু দীর্ঘাঙ্গী শামতাবের বাগনান হাওড়া থেকে লিখেছেন এই চিঠি। এবারে চলে আসি মিনতি চট্টোপাধ্যায় রানীগঞ্জ পশ্চিম বর্ধমান থেকে লিখেছেন। প্রিয় সাথী, আমার বয়স আমাকে মনে করিয়ে দিচ্ছে কোলাহল তো অনেক হলো, এবার কোলাহল পেরিয়ে একটু নির্জনে চলো মনের শান্তি প্রাণের আরাম পেতে। আমিও কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে গিয়ে হাঁপ ছেড়ে বাঁচি জানো, যেখানে জানলার গড়াদের ওপারে বসে যানবাহন আর মানুষের ব্যস্ততা দেখতে দেখতে প্রাণ হাঁপিয়ে ওঠে না। আমার গ্রামে এসে সাত সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়ে সারা দিনের বাঁচার রসদ সংগ্রহ করে আঁচল ভরে নিজ কুটিরে ফিরে আসি। আমি একা নই, আমার সঙ্গে উদীয়মান সূর্য। আমি সেই মুহূর্তে যেন আলোর পথযাত্রী। দিগন্ত জুড়ে সবুজের সমারোহ, দিঘি ভরা জলে খেলা করে হাঁসেরা, আকাশের গায়ে সাদা বকগুলি ভেসে ভেসে বেড়ায়, সমতলের তিলে বক ও শামুকখোল পাখিরা পুকুর পাড়ে এসে বসে মাছ শিকারের আশায়, রাস্তার দুপারের ধানি জমিতে ওরা কাজ করে। কবির কথায়, ওরা কাজ করে বীজ বনে ধান কাটে। কি আনন্দে নির্জনতাকে সাথী করে হেঁটে চলেছি সামনের দিকে, মাইলের পর মাইল। হাজার বছর ধরে এই পথে হেঁটে যেতে ইচ্ছে করে। পথের দুধারের গাছগাছালিতে ভরা অপরূপা প্রকৃতির হাতছানিতে থমকে দাঁড়িয়ে শুনি দোয়েল কোয়েল পাপিয়ার মধুর গান। সবুজ গাছের জঙ্গলে টিয়া পাখিদের খুঁজে পেতে একটু কষ্ট হলেও কোকিলের কুহু তানে কালো যেন বসন্তের আলো, ছোট্ট ছোট্ট পাখিদের কিচিরমিচির কলতানে মুখর হয়ে উঠেছে। না বন্ধু, আর এগিয়ে যাওয়া হলো না কোলাহল পেরিয়ে আরও নির্জনতার গভীরে, কারণ একটাই, তোমার দেওয়া শব্দে আমি জব্দ। বন্ধুদের সকলকে অফুরান ভালোবাসা ও শুভেচ্ছা আনতে মিনতি চট্টোপাধ্যায় রানীগঞ্জ পশ্চিম বর্ধমান। আপনারা এত সুন্দর সুন্দর গ্রামের কথা বলছেন, গ্রামের বর্ণনা দিচ্ছেন, যেন মনে হচ্ছে এই তপ্ত রৌদ্রে ছুটতে চলে যাই সেই গ্রামের ছায়ায়। এবারে চলে আসি অনিতাদির চিঠিতে। অনিতা চৌধুরী, অনিতাদির বাড়ির নাম প্রফুল্ল অমূল্য কানন, শ্রীরামপুর হুগলি থেকে লিখেছেন। জানো আমার কলম, ধস্ত শহরে যাপন যাত্রায় কোলাহল কলকাকলি থেকে বেরিয়ে মন চাইছে একটু নিরিবিড়ি শান্তির পরিবেশ। গেলাম বাড়ি থেকে বেরিয়ে দামোদরের তীরে অখ্যাত এক গ্রামে, যে গ্রাম দিনের আলোয় জাগে রাতের আঁধারে ঘুমোয়, শান্ত নিস্তব্ধ। লোকজনের কথাবার্তা বিশেষ কর্ণকুহরে আসে না। দুই তট সবুজের সমারোহে মাঝখানে স্বচ্ছ নদী কুলুকুলু কুলুকুলু বইছে। নদীতে উপর পাতের মতন কুচো কুচো মাছ খেলে বেড়াচ্ছে, বাঁশের সাঁকো ছোট ছোট ডিঙি নৌকো বইছে, চরে চাষিরা চাষ করছে খেড়ো কাঁকড় ঝিঙে পটল উচ্ছে চিচিঙ্গা লাউ বরবটি কত রকমের শাক পাতা, তাজা লকলকে সবজিগুলো দেখে মন প্রাণ জড়িয়ে যায়। সূর্যোদয় দৃশ্য অপূর্ব, সূর্যাস্ত জলের মধ্যে ছায়া ফেলে চলে যায় আগামীকাল আশার বার্তা দিয়ে, গোধূলি ছড়িয়ে ঝুপ করে নেমে আসে অন্ধকার। তখন মনে হয় কোনো বসতি এখানে নেই, সামান্য শব্দও আধারে হারিয়ে যায়। আহা কি প্রশান্তি, চোখের আরাম, কানের আরাম, মনের আরাম। যদি এমনভাবে থাকা যেত সারাটা জীবন কি ভালোই না হতো। গ্রামটিতে অল্পে সন্তুষ্ট মানুষজনদের বসবাস, প্রকৃতির সঙ্গে মিলেমিশে সুন্দর করে রয়েছে তারা। দেখে মনে হয় কোনো রোগব্যাধিও বোধহয় তাদের ছোঁয় না, দেখলেই হেসে কথা কয়। কদিন পর ফিরে এলাম ছায়া শুনিবির শান্তির নীড় ছেড়ে, বুক ভরা তাজা অক্সিজেন ও বার বার সেখানে যাওয়ার আমন্ত্রণ নিয়ে। ভালো থেকো বন্ধুরা,
নমস্কার, অনিতা চৌধুরী, অমূল্য কানন, শ্রীরামপুর, হুগলি থেকে। শুধু নিজে গেলে হবে, আমাদেরও তো যাওয়ার ইচ্ছা সেরকম একটা গ্রামে। নামটা বলেননি কিন্তু, পরের বার চুপি চুপি জানিয়ে দেবেন কেমন। এবারে চলে আসি মালতী ভট্টাচার্যের চিঠিতে। মালতী ভট্টাচার্য থাকেন, মালতী ভট্টাচার্য মণ্ডল থাকেন অশোকনগর, মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুরে। তোমার এবারের বিষয় ভাবনা আমার অন্তর প্রকৃতিকে কল্পনার ডানা মেলে কোলাহল পেরিয়ে নির্জন এক পাহাড়ি বাংলোতে নিয়ে গেল। সেই বাংলোর অবস্থান হয়তোবা অরণ্য ঘেরা প্রান্তরে, কিংবা বরফে ছাওয়া পর্বতরাজির প্রান্ত দেশে। কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা মনে মনে, অরণ্যে ছাওয়া প্রকৃতির বুকে নির্জনতার কোলে বসে পুঞ্জ পুঞ্জ মেঘেদের ভেসে যাওয়া দেখব, আর সেই মেঘের থেকে ঝরে পড়া টুপটাপ বৃষ্টির ফোঁটা নেমে আসার শব্দ শুনব কান পেতে, বৃষ্টি ভেজা মাটির সোদা গন্ধের ঘ্রাণ নেব বুক ভরে। নিজের সঙ্গে নিজে মুখোমুখি বসবার এহেন সুযোগ কিছুক্ষণ উপভোগ করতে ভীষণ ইচ্ছে করছে। রবীন্দ্রনাথ ঠাকুরের গানে কণ্ঠ মেলাই, কোলাহল তো বারণ হল এবার কথা কানে কানে। মালতী ভট্টাচার্য মণ্ডল অশোকনগর, পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন এই চিঠি। চট করে পড়ে নিই শ্রাবণীদের চিঠি, শ্রাবণী ভট্টাচার্য, কলেজ স্ট্রিট, কলকাতা থেকে। স্বাদ ও স্মৃতির গল্প, কিছু স্বাদ থাকে যা স্মৃতি অমলিন আজীবন। সেবার দুর্গাপুর থেকে আমাদের ছোট পিসিমা এলো, দু একদিন পর ওনার সাথে মেজ পিসিমার বাড়ি গেলাম খুব হইচই করতে, বাড়ির বড়দিদিদের সঙ্গে। মনে পড়ে আজও নারকেল কুমড়ো বা ছাঁচি কুমড়ো বা চাল কুমড়ো দিয়ে দুপুরবেলায় ভাত খেতে বসে সে যে কি আনন্দ পেয়েছিলাম কি বলবো। ওইরকমভাবে চাল কুমড়ো রান্না করে মনে পড়ে যায় সেদিনের মেজ পিসিমার চাল কুমড়ো রান্না, আর আমাদের সেইটা দিয়ে পুরো ভাত খাওয়ার কথা। স্মৃতি সততই সুখের। মায়ের মামার বাড়ি যেতাম পাইকপাড়ায় 15 আগস্ট 26 জানুয়ারি। মায়ের মামাতো বোন আমাদের মাসিরা বাঁশি বাজাতো সেই দিন, আর প্রভাত ফেরি দেখতাম। তারপর দুপুরে মেজমাসিমা, মামিমা, মিজদি এত সুন্দর স্বাদের মাংস রান্না করে আমাদের খাওয়াতো যে আজও ভুলতে পারিনি। এটা অবশ্যই সেই আমার ওই দিনের কথা মনে পড়িয়ে দেয়। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই, শ্রাবণী ভট্টাচার্য, কলেজ স্ট্রিট, কলকাতা থেকে লিখেছেন এই চিঠি। তাহলে আজকের মতো চিঠির ঝাঁপি এখানেই বন্ধ করি, বাকি কথা আবার চিঠিতে চিঠিতে হবে। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো মহিলা মহলে পর্যন্তই আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রুতমা মুখোপাধ্যায়।

0: আকাশবাণী কলকাতা।
1: আকাশবাণী মুর্শিদাবাদ, এতক্ষণ শুনলেন কলকাতা কেন্দ্রের অনুষ্ঠান। অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে। এখন অনুরোধের আসরের লোকগান, প্রথম গানটি শুনুন শিল্পী লোপামুদ্রা মিত্র। শুনতে চেয়েছেন রানাঘাট থেকে বাবলু, মহাদেব, অরূপ, নীলরতন, শোভন এবং সায়ন।

0: বিশিষ্ট শল্য চিকিৎসক ডক্টর নির্মল সাহার সঙ্গে।
1: আকাশবাণীর 90 বছর তার জন্মদিন, এবং দীর্ঘদিন ধরে সে সবসময় কৈশোরের মতো থেকেছে, কখনোই বৃদ্ধ হয়ে যায়নি। তার যৌবন সবসময় আলোকিত হয়ে রয়েছে। আমার মনে হয় আমার যখন কৈশোর ছিল সেই সময় আমি আকাশবাণীকে যেভাবে দেখেছি, যে রবীন্দ্রসঙ্গীত নাটক শুনেছি, সেগুলো এখনো আমাকে ভালো মানুষ হতে সাহায্য করেছে। সকালবেলায় রবীন্দ্রসঙ্গীত শোনা, পড়তে পড়তে রবীন্দ্রসঙ্গীত শোনা, খবরের বাড়ির গুরুজনরা খবর শুনতেন, এবং আকাশবাণীর যে ভালো চিন্তা বা যে চিন্তনের যে প্রকাশ, যে ভাবে শ্রুতির মধ্যে দিয়ে শুনেছি আর কল্পনার জগৎ দিয়ে সেটাকে মনে মনে তৈরি করেছি। মানে কখনো যখন নাটক শুনেছি, সেই অজিতেশের নাটক, তৃপ্তিমিত্র সৌমিত্রের নাটক, জগন্নাথ বসুদের নাটক, প্রসাদের নাটক হচ্ছে, আর আমরা কিন্তু চোখে দেখতে পেতাম এবং চোখের সামনে নাটকটা ঘটছে, এই যে অদ্ভুত একটা বাক্য বাচন শিল্পীর মধ্যে দিয়ে মানুষের ভিতরে পেনেট্রেট করা, এবং আমার যে কল্পনার জগৎগুলো তৈরি হয়েছে সেগুলো কিন্তু আমার মনে হয় আকাশবাণীর এই রেডিও শুনতে শুনতেই হয়েছে। তারপরে যখন অডিও ভিজুয়াল ব্যাপারটা এলো তখন বোধ হয় কল্পনার জগৎটা একটু ছোটই হয়ে গেল। পড়ায় এবং এই শোনার মধ্যে দিয়ে যে যে শৈলী তৈরি হয়, নিজের মনের মধ্যে যে শৈলী তৈরি হয়, সেই শৈলীটা দীর্ঘকালীন এবং অত্যন্ত সুন্দর, এবং সেটা মানুষ গড়ার জন্য অত্যন্ত কাজের। এবং আমার মধ্যে যদি কিছু ভালো কিছু থাকে, সেটা আমাদের শিক্ষক আছেন, আমার বিদ্যালয় রয়েছে, কিন্তু আকাশবাণীকেও বোধ হয় সঙ্গে রাখতে হবে, কারণ আকাশবাণীর ভূমিকাও বোধ হয় আমার বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার ভূমিকাকে আমি অস্বীকার করতে পারি না। কারণ আমাদের বাড়িতে সেই রেডিও ছিল এবং রেডিও খুব, এখন আমরা রেডিও শুনি, এখন আমরা রেডিওকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ভাবি এবং সেটাকে সম্মান করি। আমি অত্যন্ত শুভকামনা করি আকাশবাণীর, আকাশবাণীতে আরো বৃদ্ধি হোক, আরো সুন্দর সুন্দর দিক খুলে উঠুক এবং আকাশবাণী তার সমৃদ্ধি লাভ করুক।
2: লোকগীতির আসরে এবারের শিল্পী সনজিৎ মণ্ডল শুনতে চেয়েছেন ভাতশালা স্কুল মোড় ঝাউবেড়িয়া থেকে সুকুমার, ঋত্বিকা কাকলি ও রোহিত কর্মকার।

এবারের গানটি শুনুন শিল্পী সহজ মা। উলুবেড়িয়া থেকে শুনতে চেয়েছেন বরদাচরণ মজুমদার ও সীমা মজুমদার এবং রথতলা বীরভূম থেকে অচিন্ত সুবীর রনি বনি এবং নিকিতা।

0: প্রসার ভারতী আকাশবাণী বহুজন হিতায় বহুজন সুখায় 90 বছর ব্যাপী মানুষের জীবনে পরম বন্ধুর ভূমিকায় অবতীর্ণ। তার সৌজন্যে দেশবাসীর মনে বোধের তারা ফোটে। দেশে দেশে শিক্ষা, বিনোদন, খেলাধুলা, সংবাদ ইত্যাদি যাবতীয় বিষয়ের যথাযথ অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে বেতার মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করে চলেছে। শ্রুতিমধুর সঙ্গীত, শিক্ষামূলক নাটক, যাত্রা ইত্যাদি অনুষ্ঠান মানসিক স্বাস্থ্য গঠনে বিশেষ ভূমিকা রাখে। ছোটবেলা থেকে আজও আকাশবাণীর প্রভাতী অনুষ্ঠান মহালয়া মনে আনন্দ জাগায়। প্রত্যন্ত অঞ্চলের প্রচলিত সংস্কৃতি সে বিশ্বের আঙিনায় তুলে ধরেছে এবং অবহেলিত বিরল প্রতিভাকে প্রচারের আলোয় নিয়ে এসেছে। স্বল্প খরচে সহজলভ্য এই বেতার মাধ্যম তাই এত জনপ্রিয়, জীবনের অবিচ্ছেদ্য বন্ধুর মতো। কোলাহলের হলাহলে জীবন যখন বিপর্যস্ত, তখন আকাশবাণী শ্রুতিসুখকর সঙ্গীত পরিবেশন করে সঙ্গীত থেরাপির মতো আমাদের চিত্তের সুস্থিতি এনে দেয়। আকাশবাণীর কবিতা ও সাহিত্যের অনুষ্ঠান শ্রুতি এবং পত্রসাহিত্যের অনুষ্ঠান আজ সন্ধ্যায় প্রাত্যহিকী প্রত্যুষা আনন্দধারা আমাদের মনের কালিমা কলুষ দূর করে, সাংস্কৃতিক দূষণ প্রতিরোধ করে, মনকে শুদ্ধ পরিশীলিত করে, চেতনা জাগ্রত করে। বেতারের বিভিন্ন মনোরঞ্জনী অনুষ্ঠানের অনুপম প্রভাবে ভাব যমুনায় যে জোয়ার আসে, তা ক্রমে অন্তরের অন্দরমহলের বিষয় হয়ে ওঠে। সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনায় সর্ব অবস্থায় বেতার আমাদের পরম বন্ধু। আমরা আশা করব আকাশবাণীর নান্দনিক সান্নিধ্যে হবে সুন্দর সুন্দরতর সবার আগামীকাল।
1: অনুরোধের লোকগান শুনছেন এবারের শিল্পী পূর্ণদাস বাউল। শুনতে চেয়েছেন বাঁকুড়া থেকে সাধন মুখোপাধ্যায় এবং সোনারপুর থেকে পম্পা পাপিয়া, মদন বিলাস এবং শতদ্রুপ।

0: বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ণ ডক্টর কাজল কৃষ্ণ বণিকের সঙ্গে।
1: আকাশবাণী শুধু একটি নাম না, ভারতবর্ষের বেতার প্রচার ব্যবস্থার অন্যতম পথিকৃৎ এই আকাশবাণী। ইংরেজিতে অল ইন্ডিয়া রেডিও বলে যাকে আমরা আজ জানি, সেই আকাশবাণীর নামকরণের সাথে জড়িত রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। আর আকাশবাণীর সেই যে সিগনেচার টিউন, যা 1936 সালে জার্মান কম্পোজার কার্লটন কাপম্যান শিবরঞ্জনী রাগের 40 সেকেন্ডের যে বিশেষ বাজনার মধ্য দিয়ে সকাল 5:55 অনুষ্ঠান শুরু হয়, তারপর থেকে সারাদিন আজও বাঙালির গর্বের বিষয় আকাশবাণী। আকাশবাণীর নানা ধরনের মানুষের নানা রকমের অনুষ্ঠান এবং তার নামকরণ কিন্তু শুধুমাত্র মনোগ্রাহী নয়, এ কিন্তু দৃষ্টি আকর্ষণ করে সেই অংশের মানুষদের, সেই অংশের শ্রোতা বন্ধুদের। শুরু হয় প্রাত্যহিক যে দিনপঞ্জি, তা দিয়ে তারপর এগিয়ে এগিয়ে চলে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আকাশবাণীর তরঙ্গ। কে না যুক্ত ছিলেন এই সংস্থার সাথে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন, বাণী কুমার ছিলেন, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র ছিলেন, নলিনীকান্ত সরকার ছিলেন, আরো অনেক বিখ্যাত মানুষের বিভিন্ন রকমের কর্মসূচি, কর্মকাণ্ড এবং অংশগ্রহণে ধন্য হয়েছে আকাশবাণী। যুবকদের জন্য আলাদা অনুষ্ঠান, মহিলাদের জন্য আলাদা অনুষ্ঠান।

0: শিশুদের জন্য অনুষ্ঠান, গানের জন্য অনুষ্ঠান, আধুনিক গানের অনুষ্ঠান, উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান, শ্রমজীবী মানুষের জন্য বিশেষ অনুষ্ঠান, কৃষি কথার আসর, অনুরোধের আসর, সংবাদ প্রবাহ, সংবাদ বিচিত্রা, সংবাদ, স্থানীয় সংবাদ, কত রকমের অনুষ্ঠান। আর যারা পরিবেশন করতেন সেই সমস্ত কণ্ঠস্বর এখনো ভাসে আমাদের, এখন আমরা উদ্বেলিত হই সেই আকাশবাণী খবর পড়ছি বলে একটা নাম বলতেন, সেই যে কণ্ঠস্বর আজও আমাদের কানে বাজে, আমরা উদ্বেলিত হই এবং আমাদের ভালো লাগে। আমি ব্যক্তিগতভাবে যেহেতু স্বাস্থ্য এবং জনস্বাস্থ্য ব্যবস্থার সাথে যুক্ত, তাই স্বাস্থ্য সংক্রান্ত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে অনুষ্ঠানগুলি আছে সমানভাবে আমি মনোযোগ সহকারে সেগুলি শোনার চেষ্টা করি। আর যেহেতু সংস্কৃতি জগতের সাথে আমার অল্প হলেও সংযোগ আজও বর্তমান, তাই সাংস্কৃতিক যে সমস্ত কর্মকাণ্ড, বিশেষ করে আগের সন্ধ্যাবেলার যে যাত্রা গান বা নাটক পরিবেশিত হতো, তা কিন্তু গ্রামাঞ্চলের বহু মানুষেরা আনন্দ উপভোগ করতেন এবং নানা রকমের যে সাংস্কৃতিক কর্মকাণ্ড আকাশবাণী কলকাতার মধ্য দিয়ে বিগত 90 বছরে পরিবেশিত হয়েছে, সরাসরি সম্প্রচার হয়েছে খেলার বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার, রাজ্য মন্ত্রিসভার শপথ গ্রহণের অনুষ্ঠান, বিভিন্ন জায়গা থেকে সরাসরি সম্প্রচার করে মানুষের কাছে একদম ছবির মতন তুলে ধরত আকাশবাণী। এবং যে আকাশবাণী আমার মনে পড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর দিনে তার শোক মিছিল এবং সেখানে উদাত্ত কণ্ঠে পাঠ করছেন কাজী নজরুল ইসলাম, কবিতা লিখেছেন নিজে, সেই কবিতা নিজে পাঠ করছেন, বাঙালি কিন্তু সেদিন অঝরে কেঁদেছিল নজরুল ইসলামের সেই পাঠ এবং কবিতায়। পরবর্তীকালে এখন অনেক সংকুচিত, অনেক নতুন নতুন আইটেম যোগ হলেও আকাশবাণীর আদি অকৃত্রিম অনুষ্ঠানগুলো আজও কিন্তু গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে সমানভাবে সকলে সমানভাবে শোনেন। শিশু কিশোর তো বটেই, এমনকি বয়স্ক প্রবীণ নাগরিকরাও আকাশবাণীকে তাদের জীবনের সাথী করেছেন। এবং সত্যি কথা বলতে কি, আকাশবাণী নিজেকে প্রমাণ করেছে বহুজন হিতায়চ, বহুজন সুখায়চ। আমি আকাশবাণীর সার্বিক সাফল্য কামনা করছি, আগামী দিনে আরো অনেক মানুষের পাশে বন্ধু হিসেবে, সুহৃদ হিসেবে আকাশবাণী থাকবে সে আশা ব্যক্ত করছি। নমস্কার।
1: ডাহাপাড়া থেকে মৈনাক, শ্রীমন্তী, বুবুন, ইন্দ্রনাথ, পচা এবং নয়ন, আপনাদের পছন্দের শিল্পী সুরজিৎ।

এবারের গানটি শুনুন, আত্রাই থেকে শুনতে চেয়েছেন মনিমুল ইসলাম, বিলকিস, নার্গিস এবং সাইরা। আপনাদের পছন্দের শিল্পী সুমিত্রা রায়।

এতক্ষণ শুনলেন অনুরোধের লোকগান। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টসে FM প্রচার তরঙ্গে, আকাশবাণী মুর্শিদাবাদ। আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

শ্রোতা বন্ধুদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের দিনান্তিকা। হ্যাঁ বন্ধু, গরমের ছুটি কিন্তু পড়ে গেছে অনেক অনেক স্কুলে, আর তাই এই গরমে মানে এই রোদ বৃষ্টির মাঝে যদি দূরে না গিয়ে এই গরমের ছুটিটা উপভোগ করা যায় বাড়িতে কিংবা আমার সেই চেনা শহর, আপনার চেনা শহর, আমাদের চেনা শহর লালবাগ, হ্যাঁ ছোট্ট বন্ধুদের নিয়ে আপনারাও হাতে হাত ধরে বিকেলের সেই ফেলে যাওয়া সূর্যটাকে একটু মানিয়ে নিয়ে আরেকবার যদি ঘুরে আসা যায় হাজারদুয়ারি থেকে। হাজারদুয়ারি অনেকবার গেছেন তাই তো, বাড়িতে যারা এসেছে তাদের নিয়েও হয়তো গেছেন, কিন্তু তবুও চেনা হাজারদুয়ারি, চেনা ইতিহাস, যদি আরেকবার আমরা ঝালাই করে নিতে পারি সেই ইতিহাসটাকে আরও আরেকবার, সেই প্রাসাদ প্রতিম হাজারদুয়ারিকে যদি আরও আরেকবার এই গরমের ছুটিতে বাড়ির কচিকাচাদের নিয়ে হাজির করা যায় সামনেটায়, তাহলে মন্দ হয় না। আর চলুন সেই হাজারদুয়ারির স্মৃতিটা আপনাদের আরেকবার মনে করিয়ে দিই, আপনারাও মনে করতে থাকুন আগে যখন গেছেন, যেমন গেছেন, যেভাবে গেছেন সবটা মনে করতে থাকুন, আর আমিও একটা গান শুনিয়ে ফিরে আসি হাজারদুয়ারির কথায়।

0: বিশিষ্ট অস্থি শল্য বিশেষজ্ঞ ডক্টর অমরেন্দ্রনাথ রায়ের সঙ্গে।
1: সত্যি আজ আমরা উদযাপন করছি আকাশবাণীর 90 বছর পূর্তি। এই দীর্ঘ পথ চলা কেবল একটা সম্প্রচার সংস্থার নয়, এটা আমাদের একটা স্মৃতি, সংস্কৃতি, আবেগের ধারক। আকাশবাণীর সঙ্গে আমাদের সম্পর্ক সেই ছোটবেলা থেকে। আকাশবাণী মানে শুধু খবর নয়, এটি আমাদের প্রতিদিনের একটা জীবনের অংশ। ভোরবেলা রেডিও আগে খুলতাম যখন আমরা ছোট ছিলাম, তখন সুপ্রভাত, শোনা যেত স্থানীয় সংবাদ। আমাদের আশেপাশে পৃথিবীর খবর জানার একটাই মাধ্যম ছিল আকাশবাণী। আবার কৃষকদের জন্য ছিল উনজমির বুনো ফসল কিংবা কৃষি সংক্রান্ত অনুষ্ঠান, যেখানে মাটির কাছাকাছি থাকা মানুষের জন্য জ্ঞানের আলো পৌঁছে যেত সহজ সরল ভাষায়। বাঙালির হৃদয়ে যে অনুষ্ঠান চিরকাল অম্লান, আমাদের কাছে যেটা সারা জীবন অম্লান থাকবে, তা হলো মহালয়ার ভোর। প্রজন্মের প্রতি প্রজন্ম এই ঐতিহ্য সমানভাবে প্রবাহিত হচ্ছে। আজও মহালয়ার দিন ভোরবেলা উঠে আমরা চেষ্টা করি সেই স্মৃতিটাকে আর একবার উজ্জীবিত করতে। আকাশবাণীর আরেকটি অনন্য দিক হলো তার আঞ্চলিকতা, স্থানীয় সংবাদ, উন্নয়নমূলক অনুষ্ঠান, স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক আলোচনা। এসবের মাধ্যমে একটি সাধারণ মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত থেকেছে আকাশবাণী। শহর থেকে গ্রাম, শিক্ষিত থেকে সাধারণ মানুষ, সবার জন্যই ছিল কিছু না কিছু, আজও আছে। একটা সময় মনে আছে আমার, সন্ধ্যা নামলেই সমস্ত পরিবারের লোক এসে একত্রে বসা হতো, শোনা হতো রেডিও নাটক, সবকিছু মিলিয়ে আকাশবাণী হয়ে উঠেছিল ঘরের একজন সদস্যের মতন। আজ হয়তো প্রযুক্তির যুগে অনেক মাধ্যম এসেছে, ইন্টারনেট এসেছে, টিভি এসেছে, কম্পিউটার এসেছে, কিন্তু সেই যেন নির্ভরতাটা আজও যেন অটুট। 90 বছরের এই যাত্রা আমাদের মনে করিয়ে দেয় আকাশবাণী কেবল শব্দের মাধ্যম না, এটা আমাদের একটা ইতিহাসের সাক্ষী, আমাদের ছোটবেলার সাক্ষী, আমাদের বর্তমানের সাক্ষী, আমাদের সংস্কৃতির ধারক এবং আমাদের আবেগের এক অবিচ্ছেদ্য অংশ। চেষ্টা করি, চলুন আমরা এই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে একটু অন্যভাবে পৌঁছে দিই। আকাশবাণী যেন এইভাবেই তার সমস্ত অনুষ্ঠান চালিয়ে যায়।
2: যা বলছিলাম, এই প্রাসাদ ইতালীয় স্থাপত্যকলার একটি জীবন্ত নিদর্শন। এই প্রাসাদের নামকরণ সম্পর্কে কেউ সঠিকভাবে আমরা বলতে পারি না, কিন্তু সাধারণভাবে এরকম নামকরণের মানেই হচ্ছে দরজা বিশিষ্ট এই প্রাসাদ। এই প্রাসাদের অসংখ্য দরজা আছে, যার অনেকগুলি সঠিক দরজা না হলেও নকল দরজা রূপে দেখা যায়। 1829 খ্রিস্টাব্দের 29শে আগস্ট তদানীন্তন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম ক্যাভেন্ডিশ ও বহু স্বনামধন্য ব্যক্তিগণের উপস্থিতিতে নবাব নাজিব হুমায়ুন জা এই হাজারদুয়ারির প্রাসাদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এই প্রাসাদের নির্মাণ কার্য সম্পূর্ণ হয় এবং খরচ পড়ে মোট 18 লক্ষ টাকা। গাঁথুনির কাজে বহু পরিমাণে ডিমের কুসুম ব্যবহৃত হয়েছিল বলে শোনা যায়। আমরা তো সবাই দেখতে পাই প্রাসাদটা তিনতলা, প্রতিকক্ষের কারুকার্য অত্যন্ত মনোরম। একতলায় অস্ত্রাগার, অফিস কাচারি, রেকর্ড রুম ইত্যাদি। অস্ত্রাগারে মোট 2600টি অস্ত্র সজ্জিত আছে। পলাশি যুদ্ধে এই সব অস্ত্র ব্যবহার করা হয়েছিল। এই সব অস্ত্রের মধ্যে যেমন আলীবর্দীর ব্যবহৃত তলোয়ার ও বহু নল, বিশিষ্ট বন্দুক, নাদির শাহের শিরস্ত্রাণ, মীর কাসিমের ছোড়া, বিভিন্ন ধরনের ও আকারের কামান, ছোড়া, এগুলো সত্যিই চোখে পড়ার মতো, এবং এগুলো দেখলে যেন মনে হয় যে ইতিহাসের সিঁড়ি বেয়ে যেন আমরা সত্যিই উঠছি অথবা নামছি। দ্বিতল ও ত্রিতলে আর্ট গ্যালারি আর লাইব্রেরি। আর্ট গ্যালারিতে তো বহু বিখ্যাত চিত্রশিল্পীর চিত্রকলা স্থান পেয়েছে। লাইব্রেরির ঘরে ছোট বড় আকারের বহু ধর্মপুস্তক, কয়েক সহস্র চুক্তিপত্র, নাটক, নভেল, তাম্রলিপি, ইতিহাস প্রয়োজনীয় দলিল দস্তাবেজ, বিদেশি ভাষায় লেখা নানান গ্রন্থ এখানে সংগৃহীত আছে। আবুল ফজল রচিত আইনি আকবরীর পাণ্ডুলিপিও এখানে আমরা দেখতে পাই। এখানে বিরাট আকৃতি বিশিষ্ট একটি সুবিশাল অ্যালবাম আছে, যা দৈর্ঘ্য 3 হাত, প্রস্থে 2 হাত আর ওজন প্রায় 20 কেজি। তাছাড়া বাগদাদের বিখ্যাত লেখক হারুন আল রশিদের হস্তলিখিত কোরআন সকলের কিন্তু দৃষ্টি আকর্ষণ করে। সমগ্র কেল্লাটি কম্পাউন্ডের আয়তন 41 একর। এই হাজারদুয়ারি প্যালেসের ঠিক সামনে দুপাশে মনোরম বাগান শোভা পায়। একতলা প্যালেসের সম্মুখভাগে বিশাল সিঁড়ি, দরবার কক্ষ এই পর্যন্ত উঠেছে। সম্মুখে লম্বা গোলাকার স্তম্ভরাজি, যাতে সুন্দর নকশার কাজও রয়েছে, ও সিঁড়ির দুপাশে সম্মুখভাগে অবস্থিত দুটি সিংহ মূর্তি এর সৌন্দর্যকে আরও অপরূপ করেছে। এই হাজারদুয়ারি প্যালেস এবং ইমামবাড়া ভারত সরকারের আর্কিওলজিক্যাল সার্ভে মন্ত্রকের তত্ত্বাবধানে রয়েছে এবং বর্তমান নামকরণ হয়েছে হাজারদুয়ারি প্যালেস মিউজিয়াম। ভারত সরকারের অধিগ্রহণের পর সম্পূর্ণরূপে মেরামত এবং রং করে ঝাড়বাতিগুলোকে বৈদ্যুতিক আলো সংযোজিত করা হয়েছে। পুরাতন ছবিগুলিকে কেমিক্যাল ওয়াশ করে সেগুলো পরিষ্কার করে রেখে দেওয়া হয়েছে। কেমন হয় বন্ধু, যদি সত্যি এই ছুটির মরশুমে একবার আমরা হাজারদুয়ারি ঘুরে আসতে পারি? আমাদের সেই চির ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলার কথা এলেই প্রথমেই যে কথাটি মনে আসে, বাইরের ট্যুরিস্টদের কাছেই বলুন আর বাইরের মানুষের কাছেই বলুন, হাজারদুয়ারির নাম একবার না একবার উঠে আসবেই। আর সেখান থেকেই কিন্তু আরও অনেক কিছু আপনারা দেখতে পাবেন। আইডিয়াটা খুব খারাপ দিলাম কি? গরমের ছুটি চলছে, কচিকাচার হাত ধরে পরন্ত বিকেলে চলে যান আপনার সেই চিরপরিচিত জায়গা। হয়তো দেখবেন স্মৃতির মণিকোঠা থেকে অনেক কিছু বেরিয়ে চলে আসছে হাজারদুয়ারির সেই সামনের মাঠে বসে। আরেকবার না হয় এই বয়সে মনটাকে সেইখানে ফিরিয়ে নিয়ে গিয়ে আইসক্রিম, ঝালমুড়ি এসব তো হতেই পারে। হ্যাঁ বন্ধু, তাহলে কেমন লাগলো সেই হাজারদুয়ারি জানাতে ভুলবেন না যেন। চলুন যেতে যেতে আজকের দিনান্তিকা থেকে বিদায় নেব আর যেতে যেতে শুনে নেব এই গান।

0: আকাশবাণী মুর্শিদাবাদ। দিনান্তিকা। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টসে FM প্রচার তরঙ্গে। এখন বিবিধ ভারতীর অনুষ্ঠান।
1: জব আচ্ছা আচ্ছা খানা সামনে হো না তো হামারি পায়ল থিরকনে লাগতি হে, হামারি পায়ল বাজনে লাগতি।
2: তো দেখো মেরে এক সাথী লিখতে হ্যাঁ কি মানে সুরত কাজ রহনে বালা হুম আর সুরত কাজ খানা আর কাশী কাজ ড্যাশ ড্যাশ ফেমস হ্যাঁ। সো তো মানে খুলে পেট সে সবক কেতা হুম কি হ্যাঁ মানে চটোরা হুম খানে কে লিয়ে জিতা হুম। স্বর্গ ইয়া নরক মে না জানে খানে কো মিলে ইয়া না মিলে, ভগবান কো ভি লগনা চাই কি মেরা ভেজা বন্দা খা পি কর ধরতি সে লোটা হ্যাঁ। বহুত ইনহোনে হসনে ওয়ালে স্মাইলিজ লগায়ে হ্যাঁ। আর আগলা সন্দেশ ক্যা হ্যাঁ,
1: বহুত সারে হামারে সাথী।
2: আচ্ছা এক সাথী ওর লিখতে সোনালি হম পড় লেতে কি পহলি বাত তো খায়েঙ্গে নাহি তো জিয়েঙ্গে ক্যাসে, ইসলিয়ে খানে কে লিয়ে জিনা চাহিয়ে, উসসে আচ্ছি সেহত হোত রহতি হ্যায় আর জব তক স্বস্থ হ্যায় তব তক জি ভর কর খানা চাহিয়ে, লেকিন যোগ আর ওয়াক করনা চাহিয়ে।
1: আর আপ লেতে হ্যায় এক অন্তরাল।

এতক্ষণ বিবিধ ভারতীর বিবিধ অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম গানের শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়।

রবীন্দ্রসঙ্গীত শুনছেন চিন্ময় চট্টোপাধ্যায়ের পরে শিল্পী সুমিত্রা সেন।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত। শিল্পীরা ছিলেন চিন্ময় চট্টোপাধ্যায়, সুমিত্রা সেন, শ্রীকান্ত আচার্য এবং সুচিত্রা মিত্র। রবীন্দ্রসঙ্গীতের আসর এই পর্যন্তই। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জি এফএম প্রচার তরঙ্গে। এখন আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। আজ রাত 10:10 জলসাঘর অনুষ্ঠানের বিষয় রাগের আলোয় রবীন্দ্রনাথ। আপনারা সরাসরি এই অনুষ্ঠানে যোগদান করতে ডায়াল করবেন 9434921300 নাম্বার। মনে রাখবেন, জলসাঘরের আসরে আজকের বিষয় রাগের আলোয় রবীন্দ্রনাথ। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ এখন নজরুল গীতি। এই আসরে প্রথম গানের শিল্পী অঞ্জলি মুখোপাধ্যায়।

নজরুল গীতি শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী মুর্শিদাবাদ আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। আজ রাত 10:10 জলসাঘর অনুষ্ঠানের বিষয় রাগের আলোয় রবীন্দ্রনাথ। আপনারা সরাসরি এই অনুষ্ঠানে যোগদান করতে ডায়াল করবেন 9434921300 নাম্বার। মনে রাখবেন আজকের জলসাঘর অনুষ্ঠানের বিষয় রাগের আলোয় রবীন্দ্রনাথ। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে। এখন ক্ষেত খামারের কথা।

0: শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ক্ষেত খামারের কথা। আজ ক্ষেত খামারের কথা অনুষ্ঠানে আমরা পেয়েছি
1: মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের হাড়িভাঙা প্রসাদপুর গ্রামের একজন গোপালককে, যিনি এই গোপালনের ওপরই তার পরিবার নির্ভর করে, সেই রকমই একজন আমরা গোপালককে পেয়েছি। নাম সমর ঘোষ। সমরবাবু, আপনাকে আকাশবাণীর পক্ষ থেকে নমস্কার।
2: নমস্কার।
1: তো আপনার এখন বয়স কত?
2: আমার বয়স স্যার এখন 35 বছর।
1: 35? আচ্ছা, পরিবারে কে কে আছে?
2: পরিবারে আছেন মা বাবা, স্ত্রী, একটা ছেলে, ভাই, ভাইয়ের বউ।
1: অনেকজনই তো সদস্য পরিবারে নাকি?
2: পরিবারে অনেক সদস্য।
1: তাও কতজন?
2: 7 জন এখন
1: পরিবারে। 7 জন? তো এই পরিবারে যে খরচ খরচা বা এই পরিবার মানে কিসের উপরে নির্ভর করে?
2: গরুর উপরেই আমাদের নির্ভর, গোপালন করে। হ্যাঁ,
1: এটার উপরই আপনাদের সংসার মোটামুটি নির্ভর।
2: নির্ভরশীল।
1: তো কি জাতের গরু পোষেন?
2: এখন স্যার আমার কাছে আছে এখন সাইওয়াল আর হলস্টিয়ান।
1: সাইওয়াল আর হলস্টেন, মানে সেটি হচ্ছে যে বিদেশি?
2: হ্যাঁ, বিদেশি। হলস্টিনটা বিদেশি, সাইওয়ালটা আমাদের দেশি থেকেই ক্রস করে ওটা সাইওয়াল হয়েছে,
1: মানে ক্রস ব্রিড। ক্রস ব্রিড,
2: হ্যাঁ, ক্রস ব্রিড।
1: তো এই এই গরু আপনারা হঠাৎ করে পুষতে গেলেন কেন?
2: এই গরু স্যার দুধ উৎপাদন ক্ষমতা বেশি।
1: হ্যাঁ,
2: আমাদের যে দেশি গরু ছিল আগে,
1: হুম হুম হুম
2: দুধ মানে এখন
1: আচ্ছা,
2: একটা গরুতে স্যার মোটামুটি 20 লিটার 25 লিটার করে দুধ দিচ্ছে এই বিদেশি গরুগুলো। সাইবাল গুলো 15-15 উপর দিচ্ছে সাইবাল গুলো।
1: আচ্ছা,
2: একটা দেশি গরু পুষলে 5 কেজি বেতন, 7 কেজি বেতন।
1: হ্যাঁ,
2: অনেকটা লাভবান হচ্ছি
1: হুম হুম
2: এই বিদেশি গরু পুষে।
1: মানে অনেক প্রচুর দুধ দেয়, তাই তো?
2: প্রচুর দুধ দেয়, এবার দুধটা অনেকদিন আপনার ভরণ হওয়ার পরে 7 মাস 7.5 মাস পর্যন্ত দুধ দেয়। নিজের ইচ্ছায় বন্ধ করতে হয়, গরুতে দেবো না বলে না।
1: আচ্ছা, মানে নিজে না নিলে তখন?
2: হ্যাঁ হ্যাঁ, তাও তাও স্যার শেষের দিকে 6-7 কেজি দুধ থাকে, খাবার কমিয়ে কমিয়ে দুধ বন্ধ করতে হয় জোর করে,
1: বাহ,
2: মানে না হলে বন্ধ হবে না।
1: আচ্ছা। তো কতগুলো আছে গরু আপনার এখন?
2: এখন স্যার বড় দুধ দেওয়া গরু আমার 15টা মতো আছে। 15টা
1: মানে টোটাল 15টা? 6 মায়ে মিলে 15টা না?
2: না, 6 মায়ে মিলিয়ে স্যার 28টা আছে এখন। 28টা
1: 28টা? তা 28টার মধ্যে আপনার দুধ দিচ্ছে 15টাতে?
2: হ্যাঁ, এখন 15টা, 14টাতে 14টাতে দিচ্ছে এখন।
1: 14টাতে দুধ দিচ্ছে। দুবেলা দুধ দেয় না একবেলা?
2: না, দুবেলাই দেয়।
1: দুবেলাই দেয়? দুবেলা
2: দুবেলাই
1: কত হয় দুধ?
2: এখন স্যার একটু মানে সব গরু তো জালি বাচ্চা না, কিছু জালি বাচ্চা আছে, কিছু বড় বাচ্চা আছে। এখন মোটামুটি আপনার 150-এর আশপাশে আছে। কোনোদিন হয়তো 2-5 কেজি কম হয়, কোনোদিন বেশি হয়।
1: মানে 150 লিটার?
2: 1 কুইন্টাল 50 কেজি। হ্যাঁ, 1 কুইন্টাল 50 কেজি মতো হয় এখন।
1: বাহ,
2: কোনোদিন হয়তো 5 কেজি বেশি হয়, কোনোদিন কমও হয়।
1: হ্যাঁ, তার মানে অনেক দুধ তো?
2: হ্যাঁ, এখন অনেকই দুধ।
1: হ্যাঁ, তো এই এত দুধ আপনি কি করেন দুধটা?
2: এখন দুধ স্যার আমুলকে দিই, আমুল সেন্টার আছে আমাদের পাড়ায়, আমুলকে দিই। একটা নতুন কোম্পানি এসে তাকে দিচ্ছি কিছুটা, আর বাকিটা ভাগীরথী, ভাগীরথী সোসাইটি কে দিই। আগে ভাগীরথী কে দিতাম, আমুল এই 2 বছর বসে যে আমুল, আমুলকে আমুলের মত বলে আর একটা নতুন কোম্পানি এসেছে, এও ভালোই দাম দিচ্ছে। আমুলের থেকেও মোটামুটি আপনার 50 পয়সা 1 টাকা লিটারে বেশি, সেই জন্য একেও কিছুটা দিচ্ছি।
1: আচ্ছা আচ্ছা, তার মানে দুধ বিক্রি করতে আপনার কোনো অসুবিধা নেই?
2: না, দুধ বিক্রি করার কোনো অসুবিধা নেই।
1: আচ্ছা, এই যে এদেরকে দুধ দিচ্ছেন, তো এই পেমেন্ট কিভাবে করে আপনাদেরকে?
2: পেমেন্ট স্যার সপ্তাহে পেমেন্ট,
1: সপ্তাহে পেমেন্ট করে?
2: হ্যাঁ, ভাগীরথী ভাগীরথী 10 দিনে দেয়, আর আমুল আর ওই রেড কালচার ওরা সপ্তাহে সপ্তাহে অ্যাকাউন্টে ট্রান্সফার করে। ওরা যাই হয় হ্যান্ড ক্যাশ কেউ দেয় না, অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়।
1: ও আচ্ছা। তো এই যে এতগুলো গরু আপনি মানে পুষছেন, এগুলো কি ছেড়ে পোষেন না গোয়াল ঘরে পোষেন?
2: না স্যার, বাধা, আমাদের বাধা সিস্টেম
1: সব বাধা? তো যেখানে আপনি গরুটাকে রাখেন সেই গোয়াল ঘরটা কেমন, কিসের তৈরি?
2: গোয়াল ঘরটা স্যার ইটের তৈরি, আপনার পাকা ছাদ দিয়ে করা, মানুষের মতোই করা ঘর,
1: একদম মানুষের মতো বড় ঘর করা নাকি মানে পাকা ঘর?
2: হ্যাঁ হ্যাঁ, মানুষের মতো একদম পাকা ঘর। 100 ফুট লম্বা স্যার আমার ঘরটা, 100 ফুট লম্বা, চওড়া 15 ফুট।
1: বাহ, তাহলে বিশাল
2: মেঝের
1: বিশাল বড় তো।
2: উপরে ছাদ সবই কমপ্লিট।
1: হ্যাঁ, তার মানে অনেক বড় তো আপনার।
2: হ্যাঁ স্যার অনেক বড়, আমার ঘর যতটা বড় সে দৃষ্টি আমার এখনো গরু কম আছে স্যার, আগামীতে আরো বাড়াবো এরকম ইচ্ছা।
1: বাহ, খুব ভালো, খুব ভালো আইডিয়া নিচ্ছেন। এই যে এতগুলো গরুকে খাওয়ান কি?
2: স্যার এখন খাচ্ছে খড় খাচ্ছে, আর আপনার ওই নিপিয়ার ঘাস,
1: হ্যাঁ,
2: ওই ঘাস আর জব ঘাস হয়ে গেছে,
1: ও ঘাস
2: এই তিনটে মিক্স করে খাচ্ছে এখন।
1: ঘাস,
2: জমিতে সবুজ ঘাস স্যার 5 বিঘা 7 বিঘা সবসময় ঘাস থাকেই।
1: হ্যাঁ
2: হ্যাঁ ভুট্টা নিপিয়ার জব গহমা যখন যা সিজন তখন সেটা থাকেই।
1: আর এমনি খড় খাওয়ান,
2: হ্যাঁ খড় খাওয়াই,
1: আর আর এছাড়া আর কি খাওয়ান?
2: আর আপনার ওই দানা খাবার আপনার ওই ভুট্টা পিসাই
1: হ্যাঁ,
2: গমের আটা, আর ওই সমিতির আমলের ওই একটা মেয়াদ খোল পাওয়া যায় পেন্সিল খোল সেইটা, আর আপনার ওই অল্প পরিমাণে সর্ষের খোল।
1: আচ্ছা, সর্ষের খোল।
2: হ্যাঁ সর্ষের খোল মানে বেশি দিলে গরু তো খেতে চায় না, ঝাঁজ আছে তো সর্ষের খোলটা,
1: হ্যাঁ হ্যাঁ
2: সেই জন্য ওই 500 করে 500 মতো করে দিই আপনার ওই সর্ষের খোল, আর ওইগুলো আপনার মেয়াদ খোল ভুট্টা ভুট্টার ময়দা গমের ময়দা এইগুলো মোটামুটি আপনার 1.5 কেজি 2 কেজি করে ওইগুলো দিই। মানে একটা গরু যে 10-এর উপর দুধ দেয় তাকে মোটামুটি স্যার 6-7 কেজি দানা খাবার দিই।
1: বাহ, তাহলে যত্ন পরিচর্যাটা বেশ ভালোই, মানে খাওয়া দাওয়ার দিকে একটু
2: হ্যাঁ হ্যাঁ
1: যত্নও আছে বলতে
2: হ্যাঁ
1: গেলে।
2: স্যার যত্ন আছে, কারণ বিদেশি গরু বা আমাদের এখানকার যে সাইবল গরু গুলো আছে সেইগুলোকে যদি খাবার দাবার না দিই তাহলে তো স্যার কিছু লস হবে আমার বাঁধা গরু, ওদেরকে ঠিক খাওয়ালে ওরা ঠিক মতো দুধ দিলে আমার তখন লাভ দেখতে পাবো,
1: মানে আপনাকে, আপনি যেমন গরুকে দেখবেন, গরু আপনাকে দেখবে,
2: গরু আমাকে তেমন দেখে।
1: তেমন দেখবে। খুব ভালো। তো সারাদিনে কতবার মোটামুটি খেতে দিতে হয়?
2: সেটা ওই সকালবেলায় উঠে আপনার গরুকে সকালবেলায় দুবার দিই, দুবার দিই আপনার ওই মানে খড় কাটা জব কাটা ভুট্টা কাটা মিক্স করা থাকে দুবার দিই দু পেছে, আর বিকেলের দিকে 3 বার মতো দিই।
1: আচ্ছা,
2: আর ওই বিকেলে আপনার খাওয়ানোর আগে আমার সিস্টেমটা একটু আলাদা স্যার, প্রতিটা না দেয় 20 লিটার 15 লিটার, এখন শীতকালে একটু কম দিই জল, 15 লিটার মতো জল দিই, তো ওই সব দানা খাবার গুলো সব দিয়ে দিই, দিয়ে আপনার গরু বেঁধে দিই, সব গরুতেই খেয়ে নেয় প্রথমেই খোলটা ওই দানা খাবারটা পুরোটা খেয়ে নেয়, তারপরে তখন ওই যেমন খায় সেই হিসাবে তখন চারা দিই খড় কাটা আর ওই মিক্স করা খাবার।
1: আচ্ছা, আর
2: মানে খাওয়ান খাওয়াতে যে অনেক সময় লাগে স্যার সেই রকম কিছু না,
1: হ্যাঁ
2: খাবার রেডি করা থাকে তো আপনার এই সকালবেলাতে 1-1.5 ঘন্টা খায় আর বিকেল বেলাতে 1-2 ঘন্টা খায় এটাই।
1: আচ্ছা, দেখেছেন গরুকে সবুজ ঘাস না খাওয়ালে কি হয়?
2: সবুজ ঘাস না খাওয়ালে দুধের পরিমাণটা অনেকটাই কমে যায়,
1: আচ্ছা,
2: সবুজ ঘাসটা দুধটাকেও ধরে রাখে স্বাস্থ্যটাকেও ধরে রাখে। হ্যাঁ মানে সব দিক দিয়েই লাভবান সবুজ, আবার খড়ও কম, খড় কিনতে হয় কম সবুজ।

0: কাল হয়তো 2 দিন 3 দিন পরে গা যখন নোংরা হচ্ছে তখন ওই গাটা ধুয়ে দিই, ঘরটাও পরিষ্কার করে দিই।
1: আচ্ছা, মানে সবসময় গোসলটা পরিষ্কার রাখতে হয়।
0: হ্যাঁ হ্যাঁ স্যার, নোংরা হওয়ার পরে নোংরা যেমন হয় সেরকম গোয়াল ঘর ধোয়া বা গরুর গা ধোয়ানো এখন এরকম ভাবে মেনটেন্স করে। আর গরুকে আপনার কৃমির ওষুধ বছর 2 বার খাওয়াই, আপনার লিভার টনিক, ভিটামিন, এইগুলো আমুলের ডাক্তার আছে, আমাদের ভাগীরথীর ডাক্তার, আমাদের ব্লকের ডাক্তার, ওদের সঙ্গে মোটামুটি স্যার কিছু সমস্যা হলে ওদের সঙ্গে গিয়ে আলোচনা করি, ওরা পরামর্শ দেয় যে এই করলে সুবিধা হবে, হ্যাঁ সেই অনুযায়ী আমরা চলি। আর এমনিতে আমরা স্যার ঘোষ ছোট থেকেই সেই বাবারাও গোপালন করতো, আমরাও এখন ওই গোপালনে যুক্ত অনেকটাই আমরাও আইডিয়া করতে পারি ছোটখাটোর জন্য ডাক্তার ডাকি না। হ্যাঁ
1: রোগ তো কি
0: বড়
1: ধরনের হতে পারে, হয় কি ধরনের?
0: রোগ স্যার ওই জ্বর টর হয় সময় ওই প্যারাসিটামল থাকে কাছে, ডাক্তার বাবু থেকে ফোন করি, যদি ওই প্রথমে খুব কমে খাইয়ে দিলে ওই প্যারাসিটামলই ভালো হয়ে যায়, যদি না হয় তার থেকে বেশি হয়ে যায় তখন ডাক্তার বাবু থেকে কল করি, এসে তখন ইঞ্জেকশন করে। তারপরে আপনার পালানের যেমন সমস্যা, একটু অনেক গরু বাচ্চা দেওয়ার পরে হয় ম্যাস্টাইটিস বলে রক্ত যারা থুনকা সেই সবগুলো হয় স্যার, ওইগুলো মোটামুটি আমরা দুহানোটা খুব ঘন ঘন দুহাই, বাচ্চা আটকিয়ে দুহাই, তারপরে আপনার বরফের সেদ টেদ দিই, তারপরে আপনার স্প্রে থাকে তাকে রোগের কাছে স্প্রে এনে রাখি, সেগুলো মানে যখন যেটা প্রয়োজন হয়, আমাদের যখন আয়ত্তের বাইরে চলে যায় তখন ডাক্তারবাবু থেকে কল করি, ডাক্তারবাবুরা না আসতে পারলে ওরা নাম করে দেয় যে এই নিয়ে এটা ব্যবহার করো দেখো অনেকটাই সুবিধা হবে, তো মোটামুটি স্যার অসুবিধা হয় না।
1: সেরকম মারাত্মক কিছু মানে রোগ বালাই কিছু?
0: মারাত্মক কিছু না, আমি আমি স্যার মোটামুটি 10 বছর থেকেই গরু পুষি, তখন কম ছিল, তখন 8টা 10টা ছিল, এই বছর 3-4 থেকে একটু বাড়িয়েছি, তো সেই রকম বড় কিছু আমি ধাক্কা খাইনি বা বড় কিছু গরুর অ্যাক্সিডেন্ট হয়নি যে তাতে আমার প্রচুর পরিমাণে লস হয়ে গেছে বা কিছু। এই আপনার ম্যাস্টাইটিস আর এই জ্বর, এই 2 ছাড়া আর অন্য কিছু কিন্তু আমার আজ পর্যন্ত হয়নি এখনো।
1: আচ্ছা, বাচ্চা যেগুলো হয় ধরুন এড়ে বা বকনা যেগুলো হয় সেগুলো কি করে?
0: আপনার স্যার এড়ে বাচ্চা ওই 4 মাস 5 মাস বয়স হয় আর অমনি বিক্রি করে দিই,
1: আচ্ছা, কত করে
0: ওইগুলো
1: বিক্রি?
0: স্যার রেখে ওই দাম স্যার ছোটবেলা তো ভালোই দাম হয়, আপনার 6,000, 7,000, 8,000, 10,000 পর্যন্ত হয়েছে, 2 একবার হয়েছে। হ্যাঁ যে বাচ্চাগুলো খুব আকারে বড় খুব ভালো ই হয়, তো ওই 5 মাসের হলো দালাল আমাদের পাশের গ্রামের মুসলিম পাড়া আছে, ওরা ওই এড়ে বাছুরের প্রতি খুব ভক্তি স্যার,
1: হ্যাঁ
0: তো ওরা এসে আমাদের বড় বড় গরু সেই জন্য ওদের খুব চাহিদা হয় যে বাচ্চাগুলো খুব বড় হবে আকারে, তো যা দাম তার থেকে একটু বেশি দিয়েই নিয়ে চলে যায়।
1: আচ্ছা,
0: হ্যাঁ আর বকনা গুলো থাকে
1: ঠিক আছে, মানে ওগুলোকে আবার পালন করেন বাড়িতে?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ স্যার, ওইগুলো আবার বড় হয়, আবার নতুন গরু হবে, সেই হিসাবে বকনা গুলো একটাও বিক্রি করি না, ওই এড়ে বাচ্চাগুলো বিক্রি করি।
1: আচ্ছা, বলছি যে মোটামুটি প্রতিদিন আপনার কেমন খরচ হয় এই গরু পালন করতে গিয়ে?
0: স্যার এখন এখন একটু গরুর খাবারের দাম বেশি দিই স্যার, ভুট্টার দানার দাম বেশি, গমের ময়দার দাম বেশি, শস্যের ফলেরও এখন অনেক দাম বেশি, মোটামুটি স্যার আমার এখন 2,000 টাকা 2,000 টাকা পার ডে খরচ হচ্ছে।
1: বাহ, আর আপনার দুধ বিক্রি করে পাচ্ছেন কত?
0: দুধ বিক্রি করে আপনার মোটামুটি এখন স্যার ওই 5,000-এর কাছাকাছি হয়।
1: তার মানে ঠিকঠাক যদি আমরা একটা কেউ কোনো বেকার যুবক যদি একটু ঠিকঠাক করে যদি গোপালন করে তাহলে তার সংসার এই গোপালনের ওপরেই চলে যাবে, তাই তো?
0: চলে যাবে স্যার, আমাদের গরুর খাবারের দাম ধরেছি, আমরা যে আমি বাবা সময় দিছে লেবারের কিন্তু টুনির দাম ধরেনি কিন্তু স্যার, শুধু খাবারের দাম ধরেছি।
1: না সে ঠিক আছে, খাবার এতো বাড়িতে পরিশ্রম করতেই হবে, কিছু
0: হ্যাঁ হ্যাঁ
1: পরিশ্রম না করলে তো রোজগার হবে না, সবাইকেই পরিশ্রম করতে হবে, তো যেটা
0: করতে হবে,
1: নিজেদের নিজেরা পারা যায় সেটাই ধরে নিতে হবে যে সেটাই আমাদের পরিশ্রম।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের হাড়িভাঙা প্রসাদপুর গ্রামের একজন প্রগতিশীল কৃষক বন্ধু সমর ঘোষের যে গোপালনের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কথা আমরা শুনলাম, এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধুদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার স্যার।

0: এবারে স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।
1: বন্ধুরা, আজ আমরা এসে উপস্থিত হয়েছি বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের শক্তিপুর গ্রামে। আর এই গ্রামে এসে একজন মহিলা ছাগপালককে পেয়েছি, যিনি ছাগল পালন করেন। আসুন একটু পরিচয় করি। আপনার নাম?
2: নমিতা হাজরা।
1: নমিতা হাজরা, সংসারে কে কে আছে?
2: সংসারে স্বামী আছে, অবিবাহিত মেয়ে আছে, অবিবাহিত ছেলে আছে। মানে তারা এখন পড়াশোনা করছে, তাদের খরচা কিছুটা আমাকে এতে থেকে জোগাড় করতে হয়। হ্যাঁ,
1: আপনাদের এই সংসারটা কিসের উপরে নির্ভর?
2: সংসারটা আমার স্বামী ওই মাছের ব্যবসা করে, মাছের ব্যবসা করে উনি বাইরে থাকেন, আর আমি বাড়িতে টুকটাক ছেলে মেয়েদের খাতা পেন যেগুলো জোগাড়, মানে
1: অলরেডি মানে হাত খরচের
2: জন্য হয়তো কারোর কাছে চাইলে পাবো না, সেটা তো আমি মানে রুজি রোজগারের মতন এরকম একটা ইয়ে করি আর কি।
1: তো কি করেন বাড়িতে, কি কি কাজ করেন?
2: বাড়িতে কাজ বলতে আমাদের রান্না খাওয়া আর এই গরু এই ছাগলের হাঁসের দেখাশোনা করা, তাদেরকে সময়ে খেতে দেওয়া, তাদেরকে সময়ে টাইম টেবিল করতে।
1: ছাগল পালন করছেন আর আপনি সঙ্গে হাঁসও আছে? হাঁস কি আমাদের দেশি হাঁস না ক্যাম্বেল হাঁস?
2: দেশি হাঁস।
1: দেশি হাঁস। তো এগুলো কি মানে নিজে কিনে পুষছেন না?
2: আমার না পাইনি, এই বিক্রি করতে আসে তাদের সঙ্গে কিনে নিয়ে আমরা ঘরে পালিত করছি আর কি। হ্যাঁ,
1: মানে ছেড়ে পোষেন?
2: সামনে পুকুর আছে, পুকুরে একটু ধরে, তারা তো একটু জল ভালোবাসে, ওই জন্য জলের দিকে একটু ছেড়ে দিই। কিন্তু খাবার টাবার আমাদের কেনা খাবার,
1: কেনা খাবার মানে কিনে খাওয়াতে হয়।
2: কিনে খাওয়াতে হয়। ধানটা কোনো সময় দেখা যাচ্ছে ডিম দিচ্ছে না, তখন হয়তো সময় হয়ে গেল, লেট হচ্ছে, তখন একটু ধান কিনে নিয়ে আসতে হয়, ধান খাওয়াতে হয়।
1: আর ছাগল আছে বলছিলেন, কটা আছে ছাগল?
2: ছাগল 10টা আছে।
1: 10টা?
2: এখন
1: মানে ছায়ে মায়ে 10টা নাকি?
2: ছায়ে মায়ে 10টা। দুটো সবসময় বাঁধা থাকে, মানে ওরা চড়তে যায় না, গাভিন বলে ওই জন্য ছাড়ি না, আর সব ঘুরতে গেছে। মাইলো এক মুঠো করে ভিটামিন থাকবে না বলে মাইলো কিনে নিয়ে আসি, 20 টাকা কিলো, 20 টাকা কিলো মাইলো নিয়ে আসি। তখন যখন ওই খড় খাওয়ায়, খড়ও কিনে নি, আমাদের জমিতে কোনো নেই, আমাদের জমি জায়গা কিচ্ছু নয়, আমাদের শরীরের ওপর নির্ভর। হ্যাঁ, এই জন্যই এইগুলো আমি পালিত করি, যাতে একটু
1: এ থেকে লাভ হয়। আপনার
2: লাভ বলতে কোনো কোনো কিনে তো খাওয়াতে পারবো না বাচ্চাদেরকে, একটা ডিমের দাম 10 টাকা, তাই সেই 10 টাকাটা আমি কিনতে যাব, একটু মেহনত করলে হয়তো ঘর থেকে পাবো, এই আশায় এইগুলো করছি।
1: এমনি ধরুন বলছেন 15টা হাঁস, 15টা হাঁসে প্রতিদিন এমনি ডিম হিসাবে কতগুলো করে?
2: মানে 8টা 10টা, মানে 15টা হাঁসের মধ্যে 7-8টা মানে পাচ্ছি। হ্যাঁ, তারপরে যখন অ্যাভেলেবল হয় তখন 15টা
1: বেশি হয়
2: এরকম।
1: তো হাঁসের ডিম তো আপনাকে বিক্রি করে?
2: হ্যাঁ, আমি বিক্রি করি।
1: কতগুলো করে দেয় ডিম একটা হাঁসে?
2: একটা হাঁসে মানে কোনো মাসে হয়তো 28টা দেয়, আবার মনে হয় 30টা হয়ে যায়, আবার কোনো সময় হয়তো শরীর সরকার সব মানুষের এই আছে, এবার পশু পাখিরও আছে, হয়তো যখন দেয় না দেখা যাচ্ছে।
1: আবার কতদিন পর দেয় একবার ডিম দেওয়ার পরে?
2: একবার ডিম দেওয়ার পর একটু রেস্ট নেয়, 15 দিন রেস্ট নিয়ে আবার দেয়। আবার শরীর খারাপ হলে ওষুধ নিয়ে আসতে হয় দোকান থেকে, বলে গরু ডাক্তারের কাছে থেকে ওষুধ নিয়ে আসতে হয়, ট্যাবলেট খাওয়াতে হয়। যখন থপথপ করে বসে পড়ে, বসার সময় হাঁটতে পারে না, তখন আমরা মনে মনে ভাবি হ্যাঁ সেটা ভাবি, তখন কি বললে ওষুধটা দিয়ে দেয়, তখন আবার ওষুধটা খাওয়ানোর পর তখন আবার সুস্থ হয়ে যায়, এরকম খরচ আছে ওদের পিছনে।
1: সে তো আছেই খরচ, মানে যত্ন পরিচর্যা করতে হবে, খরচও আছে। তো একটা তো আপনি দেখছেন যে এখান থেকে একটা ডিম পাচ্ছেন, সেই ডিম থেকে হয়তো আপনি প্রতিদিন একটা 40-50 বা 60 টাকা একটা পাচ্ছেনই?
2: হ্যাঁ, 50-60 টাকা পাচ্ছি
1: প্রতিদিন পাওয়া যায়।
2: হ্যাঁ, 70 টাকা মানে পার ডে আমার পাওয়া যায়।
1: হ্যাঁ, তো এটাকে আপনি বেশি বেশি পরিমাণে করছেন না?
2: হ্যাঁ, বেশি পরিমাণে, আমার বাড়িটা একটু ছোট, তো বাড়িটা একটু ছোট, রাখার ওদের অসুবিধা, হয়তো একসঙ্গে অনেকগুলো রাখলে হয়তো কষ্ট হবে ওদের, মানে আমি যতটুকু ক্ষমতার জোরে মানে যা করি ওদেরকে সুস্থ রাখ, মানে ইয়ে করি আর কি, সুস্থ রাখবার চেষ্টা করি। যখন আমার বিয়ে হয়ে আসলাম, তখন শ্বশুর বাড়িতে দেখি সব খাটনির উপর নির্ভর, তা আমার তখন একটা মনে হলো যে সামনে পুকুর আছে, তাহলে কী করবো, মানে স্বামীকে চাইতে পারি না পয়সা, যে দেবে কোথা থেকে, মানে তার ইনকাম না থাকলে মানে কোনো ভাবটুকুনাই জোগাড় হতো কোনো রকম। যে আমার হচ্ছে আমি হাঁস মুরগি গুঁ, মায়ের থেকে একটু হাঁস মুরগি কিনে নিয়ে এসে, তখন থেকে আমি আমার মানে হাঁস মুরগি বাড়িতে না থাকলে আমার মানে মাথাটাই খারাপ করে, যে আমি ওই নিয়েই চলি। কোনো সময় না থাকলে আমি মানে পাগল হয়ে যায়, মানে ওরা তো কোনো অত্যাচার নাই ওদের। হ্যাঁ, সকালবেলাতে খেয়ে দিয়ে পুকুরে চলে যায়, পুকুরে জাস্ট ওরা মানে খাবার পায় না কিছু,
3: হ্যাঁ
2: চড়ে বেড়ায়, তারা একটু হাওয়া লাগে বেড়ানোর মতন আর কি। হ্যাঁ, কিন্তু আবার যখন আসে তখন একবার ওই দুপুরের দিকে একবার ওঠে, তখন আবার একটু ভাত খেয়ে নেয়, আবার সন্ধ্যার দিকে যখন আসে তখন আবার চাল টাল কিছু খুদ ওইগুলা দিলে মানে তখন ওরা খেয়ে।
1: আর যে ছাগলের কথা বলছিলেন, যে ছাগলগুলো আপনার আছে সেগুলো কি জাতের ছাগল?
2: ছাগল সব আমার দেশি ছাগল,
1: দেশি ছাগল মানে আমাদের যে কালো ছাগল যেগুলো বলি,
2: কালো যেগুলো
1: ব্ল্যাক বেঙ্গল
2: যেগুলো,
1: এর মাংস খুব সুস্বাদু।
2: হ্যাঁ, ওই ছোট ছোট গিটি গিটি ছাগল এরকম। হ্যাঁ, তা দুটো বাচ্চা হবে মাঘ মাসের দিকে, বাচ্চা হবে ওদেরকে ঘরে রেখে দিচ্ছি, আর বাকিগুলো সব ছাড়া আছে, একটু দেখতে হয় কারোর জন্য।
3: এরকম একটা হিসাব করে দেখেছেন যে আপনি যে ছাগলগুলো পুষছেন, ধরুন 10-12টা যে ছাগলটা আছে আপনার, যে বছরে আপনি কতগুলো ছাগল বিক্রি করতে পারেন, পাটি হোক বা খাসি হোক?
2: মেয়ে বাচ্চা হচ্ছে, ছেলে বাচ্চা হচ্ছে, তার মধ্যে থেকে হয়তো এদিকে ওদিকে হয়ে গেল, তাদের টাইম টেবিল খাওয়ানো করতে করতে দুটো চারটে থাকছে আর কি এরকম।
1: এমনি ছাগলের রোগ বালাই তো হয়,
2: যখন
1: তার জন্য কি করেন?
2: তার জন্য পশু চিকিৎসালয় আছে, ওখানে নিয়ে যায়, ওখান থেকে যদি চিকিৎসা না হয় তাহলে তখন কেনা ওষুধও খাওয়াতে হয় আমাকে সময়।
1: এমনি ভ্যাকসিন ট্যাকসিন?
2: হ্যাঁ, ভ্যাকসিন ট্যাকসিন ওখানে গেলে পরে দিয়ে দেয়, যদি নিয়ে যায় টুকটুকিতে নিয়ে যায়, ওই টুকটুকুলো ভাড়া করতে হয়, খুব পয়সা দিতে হয়, সঙ্গে যেতে হয়।
1: কি ধরনের রোগ হয় দেখেছেন?
2: রোগ হয় ও ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে, হয়তো খুঁড়ি খুঁড়ি হাঁটছে, হয়তো খেলো না, চার পাঁচ দিন ভালো করে খেতেই পারলো না, মানে ওদের ভিতরে মনে হয় জ্বর জ্বর হয়। ডাক্তারবাবুকে জিজ্ঞেস করি যে এগুলো কি, বলছে জ্বর টাইপের হয়, তখন খায় না, মুখে ঘা হয়, সেগুলো ওষুধ দিলে সেরে যায়, আবার কতগুলো আর সারতেও চায় না, মানে সেটা হয়তো ডেড হয়ে গেল, এরকমও হয়।
1: যে মোটামুটি এই করে আপনার চলছে?
2: হ্যাঁ, মোটামুটি হাত খরচাটা বলতে দুটো বাচ্চা আছে বলছে না, অভিজ্ঞতা মেয়ে আছে, ছেলে আছে, তাদেরকে একটু কিছু করতে পারে, হয়তো কোথাও গেল ইয়ে গেল, তখনও তাদের হাতে হয়তো কিছু পয়সা দিতে পারলাম।
1: সেরকম সুযোগ থাকলে হয়তো আপনি আরো বেশি করে
2: করতে পারবো
1: মানে সেই ইচ্ছা আপনার
2: আছে।
1: বেশ বন্ধুরা, এতক্ষণ আমরা বেলডাঙ্গা 2 নম্বর ব্লকের শক্তিপুর গ্রামের নমিতা হাজরার সঙ্গে তার যে ছাগল পালন এবং যে হাঁস মুরগি পালনের কথা আমরা শুনলাম, এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধুদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
0: এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।
4: এতক্ষণ শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ প্রযোজিত অনুষ্ঠান ক্ষেত খামারের কথা।
5: এখন চাষি ভাইদের জন্য আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় মুর্শিদাবাদ জেলার আবহাওয়া বৃষ্টিবিঘ্নিত ছিল। আগামী মঙ্গলবার 19 মে পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে মুর্শিদাবাদ জেলার অধিকাংশ অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চাষি ভাই এবং অত্যাবশ্যকীয় জনসেবা সমূহের উদ্দেশ্যে জানানো হচ্ছে বুধবার 13 মে এবং বৃহস্পতিবার 14 মে মুর্শিদাবাদ জেলার কোনো কোনো অঞ্চলের ওপর দিয়ে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়ার বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ। আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
6: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে প্রিয়ঙ্কা অরোড়া। केंद्रीय मंत्रिमंडल ने विपणन सीजन 2026-27 के लिए 14 खरीफ फसलों के न्यूनतम समर्थन मूल्य में बढ़ोतरी को मंजूरी दे दी है। नई दिल्ली में मंत्रिमंडल की बैठक के बाद सूचना और प्रसारण मंत्री अश्विनी वैष्णव ने कहा कि सरकार ने किसानों को उनके उपज का लाभकारी मूल्य सुनिश्चित करने के लिए खरीफ फसलों का न्यूनतम समर्थन मूल्य बढ़ा दिया है।
7: खरीफ के लिए जो फैसला लिया गया उसमें जितने भी खरीफ के क्रॉप्स हैं उन सब में कॉस्ट प्लस 50% या 50 से अधिक टोटल 2,60,000 करोड़ रुपए किसानों को पे आउट जाएगा इस पूरे फैसले से, और इस साल का एनुअल खरीफ प्रोक्योरमेंट होगा 824 लाख मेट्रिक टन LMT।
6: श्री वैष्णव ने बताया कि सूर्यमुखी बीजों के लिए न्यूनतम समर्थन मूल्य में 622 रुपए प्रति क्विंटल, कपास के लिए 557 रुपए प्रति क्विंटल और तिल के लिए 500 रुपए प्रति क्विंटल की वृद्धि की गई है। ग्रेड ए धान के लिए न्यूनतम समर्थन मूल्य 2,461 रुपए प्रति क्विंटल, हाइब्रिड ज्वार के लिए 4,023 रुपए प्रति क्विंटल, बाजरा के लिए 2,900 रुपए प्रति क्विंटल और अरहर दाल के लिए 8,400 रुपए प्रति क्विंटल होगा। मंत्रिमंडल ने कोयला और लिग्नाइट गैसीकरण परियोजनाओं के लिए संवर्धन योजना को भी मंजूरी दी है। श्री वैष्णव ने बताया कि ये योजना भारत के कोयला और लिग्नाइट गैसीकरण कार्यक्रम को बढ़ावा देने के लिए महत्वपूर्ण है।
7: कोल भारत में करीब करीब 400 बिलियन टन के नॉन रिजर्व्स है, तो इस कोयले का ज्यादा से ज्यादा उपयोग करके हम इससे गैस बना सके और गैस का उपयोग फिर फर्टिलाइजर वगैरह में, ताकि फर्टिलाइजर के लिए जो LNG इंपोर्ट करनी पड़ती है वो कम हो जाएगी। 37,500 करोड़ रुपीज का आउटले इस स्कीम के लिए रखा गया है और करीब 3,00,000 करोड़ का इन्वेस्टमेंट होगा इसमें टोटल, और 75 मिलियन टन कोल को इसमें गैसीफाई करने के लिए प्रोजेक्ट्स लगेंगे।
6: श्री वैष्णव ने कहा कि योजना से केवल खनन से प्रतिवर्ष 6,300 करोड़ रुपए का राजस्व और 5,000 रोजगार सृजित होगा। ये आत्मनिर्भर भारत और मेक इन इंडिया पहल को भी सशक्त करेगी। मंत्रिमंडल ने सार्वजनिक निजी भागीदारी के अंतर्गत नागपुर अंतर्राष्ट्रीय हवाई अड्डे के उन्नयन और आधुनिकीकरण को मंजूरी दे दी है। श्री वैष्णव ने कहा कि ये नागपुर हवाई अड्डे के लिए एक क्षेत्रीय विमानन केंद्र बनने की दिशा में महत्वपूर्ण निर्णय है। प्रधानमंत्री नरेंद्र मोदी शुक्रवार को संयुक्त अरब अमीरात, नीदरलैंड, स्वीडन, नॉर्वे और इटली के 6 दिन की यात्रा पर रवाना होंगे। विदेश मंत्रालय में सचिव CV जॉर्ज ने नई दिल्ली में बताया कि शुक्रवार को श्री मोदी संयुक्त अरब अमीरात में राष्ट्रपति शेख मोहम्मद बिन जायद अल नाहयान से मुलाकात करेंगे। रूस के विदेश मंत्री सरगेई लावरोफ ने आश्वासन दिया है कि बाहरी प्रतिस्पर्धा के बावजूद भारत के लिए ऊर्जा आपूर्ति संबंधी समझौतों का पालन किया जाएगा। श्री लावरोफ ने कहा कि रूस ये सुनिश्चित करने के लिए हर संभव प्रयास करेगा कि अनुचित प्रतिस्पर्धा द्विपक्षीय समझौतों को नुकसान न पहुंचाए। राष्ट्रीय अन्वेषण अभिकरण NIA ने वांछित नार्को आतंकवादी इकबाल सिंह उर्फ शेरा को गिरफ्तार कर लिया है। लंबे राजनयिक और कानूनी प्रयासों के बाद पुर्तगाल से उसके प्रत्यर्पण में सफलता हासिल की गई है। 2020 से फरार इस आतंकवादी को पाकिस्तान समर्थित नार्को आतंकी मामले में गिरफ्तार किया गया है। पश्चिम बंगाल सरकार ने आलू, प्याज, फल, सब्जियों, तिलहन, अनाज, पशु उत्पादों और अन्य आवश्यक उत्पादों के अंतर्राज्यीय आवागमन पर लगे सभी प्रतिबंध हटा दिए हैं। ये प्रतिबंध पूर्ववर्ती तृणमूल कांग्रेस सरकार ने लगाए थे। इन प्रतिबंधों से आलू किसानों और अन्य संस्थाओं को भारी नुकसान हुआ था। गुजरात के गांधीनगर में एशियाई भारोत्तोलन प्रतियोगिता में ज्ञानेश्वरी यादव ने 53 किलो भार वर्ग में रजत और कांस्य पदक जीता है। उधर थाईलैंड ओपन बैडमिंटन में PV सिंधु, मालविका बंसोड़, देविका सिहाग, लक्ष्य सेन और किदांबी श्रीकांत सिंगल्स प्री क्वार्टर फाइनल में पहुंच गए हैं। IPL क्रिकेट में रायपुर में आज शाम 7:30 बजे रॉयल चैलेंजर्स बेंगलुरु का मुकाबला कोलकाता नाइट

0: শেষের গানটি শুনলেন সন্ধ্যা মুখোপাধ্যায় এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে। কীর্তন শুনছিলেন আকাশ ব্যানে মুর্শিদাবাদ কেন্দ্র থেকে। পরবর্তী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান অভিজাত বস্ত্র বিপণী সুনিতা নিবেদনে। সুনিতা বস্ত্র বিপণী, বহরমপুর, মুর্শিদাবাদ। চৈত্র সেল, চৈত্র সেল, চৈত্র সেল। সুনিতা দিচ্ছে পোশাক কেনাকাটার উপরে আপ টু 50% ছাড়। পুরুষ, মহিলা ও বাচ্চাদের ব্র্যান্ডেড ও রেডিমেড পোশাকের বিরাট সম্ভার থেকে কেনাকাটা করুন আর পান আপ টু 50% ডিসকাউন্ট। এখানে পাবেন জিন্স প্যান্ট, ফর্মাল শার্ট, ক্যাজুয়াল শার্ট, লেডিস টপ, কুর্তি, লেডিস জিন্স, থাকছে লেটেস্ট ডিজাইনের শাড়ি ও ড্রেস মেটেরিয়াল। তাই আর দেরি কেন, চলে আসুন শহরের অন্যতম অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান সুনিতার শোরুমে। সুনিতা, নেতাজি রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। মনে রাখবেন, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত সুনিতা বস্ত্র প্রতিষ্ঠান খোলা থাকে বছরের 365 দিন। এখানে গাড়ি পার্কিংয়ের বিশেষ ব্যবস্থা আছে। সুনিতার আরও একটি শাখা রয়েছে লালবাগে। মনে রাখবেন, অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান সুনিতা আপনাদেরকে জানাচ্ছে সাদর আমন্ত্রণ।

চৈত্র সেল, চৈত্র সেল, চৈত্র সেল। সুনিতা দিচ্ছে পোশাক কেনাকাটার উপরে আপ টু 50% ছাড়। পুরুষ, মহিলা ও বাচ্চাদের ব্র্যান্ডেড ও রেডিমেড পোশাকের বিরাট সম্ভার থেকে কেনাকাটা করুন আর পান আপ টু 50% ডিসকাউন্ট। এখানে পাবেন জিন্স প্যান্ট, ফর্মাল শার্ট, ক্যাজুয়াল শার্ট, লেডিস টপ, কুর্তি, লেডিস জিন্স, থাকছে লেটেস্ট ডিজাইনের শাড়ি ও ড্রেস মেটেরিয়াল। তাই আর দেরি কেন, চলে আসুন শহরের অন্যতম অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান সুনিতার শোরুমে, সুনিতা, নেতাজি রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। মনে রাখবেন, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত সুনিতা বস্ত্র প্রতিষ্ঠান খোলা থাকে বছরের 365 দিন। এখানে গাড়ি পার্কিংয়ের বিশেষ ব্যবস্থা আছে। সুনিতার আরও একটি শাখা রয়েছে লালবাগে। মনে রাখবেন, অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান সুনিতা আপনাদেরকে জানাচ্ছে সাদর আমন্ত্রণ।

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান অভিজাত বস্ত্র বিপণী সুনিতা, প্রযোজনায় দর্শন কমিউনিকেশন পিঙ্কি পাল সরকার ও ঈশিতা পাল, সম্পাদনা শুভময় ব্যানার্জি, স্টুডিও হারমোনি।
1: শুনছিলেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এবং একই সাথে নিউজ অন এআইআর অ্যাপে। এখন জানিয়ে দেব চলতি অধিবেশনের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। সন্ধ্যে 6:40 শুনবেন স্বচ্ছ ভারত অনুষ্ঠান, 7:10 প্রতিদিনের মতোই আজ সন্ধ্যায়। রাত 8:25 শুনবেন বাংলা আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। রাত 10:10 জলসাঘর অনুষ্ঠানে আজকের বিষয় রাগের আলোয় রবীন্দ্রনাথ এবং রাত 11:00 অধিবেশনের সমাপ্তি। শুনছিলেন চলতি অধিবেশনের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী মুর্শিদাবাদ। এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় মুর্শিদাবাদ জেলার আবহাওয়া জুড়ে বৃষ্টিপাতের দেখা গেছে। আগামী 19 মে পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে মুর্শিদাবাদ জেলার অধিকাংশ অঞ্চলে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চাষী ভাই এবং অত্যাবশ্যকীয় জনসেবা সমূহের উদ্দেশ্যে জানানো হয়েছে বুধবার 13 মে এবং বৃহস্পতিবার 14 মে মুর্শিদাবাদ জেলার কোনো কোনো অঞ্চলের ওপর দিয়ে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পরবর্তী দুদিনের আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আবহাওয়ার বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে। এখন জীবিকার জন্য স্টাফ সিলেকশন কমিশন কিছু শূন্য পদেই ভারতীয় তরুণ তরুণীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছে। গ্রেড সি স্টেনোগ্রাফার এবং গ্রেড ডি পরীক্ষা 2026, বয়স হতে হবে 18-30 বছরের মধ্যে গ্রেড সি এর বেলায়, গ্রেড ডি এর বেলায় 18-27 বছরের মধ্যে। অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করবার শেষ তারিখ 15 মে। বিস্তারিত বিবরণের জন্য এমপ্লয়মেন্ট নিউজ পত্রিকাটি দেখে নেওয়া যেতে পারে, 9 মে থেকে 15 মের এমপ্লয়মেন্ট নিউজ পত্রিকাটি দেখে নেওয়া যেতে পারে। জীবিকার জন্য শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে। এখন আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। আজ রাত 10:10 জলসাঘর অনুষ্ঠানের বিষয় রাগের আলোয় রবীন্দ্রনাথ। আপনারা সরাসরি এই অনুষ্ঠানে যোগদান করতে ডায়াল করবেন 9434921300 নাম্বার। মনে রাখবেন আজকের জলসাঘর অনুষ্ঠানের বিষয় রাগের আলোয় রবীন্দ্রনাথ। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি অর্ক সেন। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য MSP বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, কৃষকরা যাতে তাদের ফসলের ন্যায্য মূল্য পান তা সুনিশ্চিত করতেই MSP বৃদ্ধির এই সিদ্ধান্ত। সবচেয়ে বেশি সহায়ক মূল্য বৃদ্ধির সুপারিশ করা হয়েছে সূর্যমুখী বীজের জন্য, প্রতি কুইন্টাল 622 টাকা। এছাড়া তুলোর জন্য কুইন্টাল পিছু 557 এবং সিসেম বা তিলের জন্য প্রতি কুইন্টাল 500 টাকা MSP ধার্য করা হয়েছে। উন্নত মানের ধানের গ্রেড এ শ্রেণীভুক্ত ধানের জন্য প্রতি কুইন্টাল MSP ধার্য করা হয়েছে 2461 টাকা। এছাড়া হাইব্রিড জোয়ারের জন্য কুইন্টাল পিছু 4023 টাকা, বাজরার জন্য 2900 টাকা এবং অড়হর ডালের জন্য 8450 টাকা ন্যূনতম সহায়ক মূল্য দেওয়ার বিষয়ে মন্ত্রিসভার অনুমোদন মিলেছে।
1: খরিফ কে লিয়ে যে ফেসলা লিয়া গিয়া উসমে জিতনে ভি খরিফ কে ক্রপস হ্যায় উন সব মে কস্ট প্লাস 50% ইয়া 50 সে অধিক টোটাল 260,000 করোড় রুপে কিসানো কো পে আউট জায়েগা ইস পুরে ফেসলে সে অর ইস সাল কা অ্যানুয়াল খরিফ প্রকিউরমেন্ট হোগা 824 লাখ মেট্রিক টন LMT।
0: মন্ত্রিসভা কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশনের একটি প্রকল্পও অনুমোদন করেছে। এর জন্য আর্থিক বরাদ্দ করা হয়েছে 37,500 কোটি টাকা। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই প্রকল্পের মাধ্যমে সার্ফেস কোল বা মাটির 200 মিটারের মধ্যে থাকা কয়লা ও লিগনাইট গ্যাসিফাই করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর জন্য আনুমানিক 3 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হবে। কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার্থে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে পণ্য রফতানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে সাংবাদিকদের বলেন, এই সিদ্ধান্তের ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং ব্যবসায়ীরা উপকৃত হবেন, চাষিরা পণ্যের সঠিক মূল্য পাবেন। আলু, সবজি, ফলমূল ও অন্যান্য শস্য ভিন রাজ্যে রফতানির ক্ষেত্রে কৃষক ও ব্যবসায়ীরা এতদিন হয়রানির শিকার হতেন বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। আন্তঃরাজ্য সীমান্তে অকারণে পণ্যবাহী গাড়ি আটকে হেনস্থার অভিযোগ উঠলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাসায়নিকের বাড়তি ব্যবহার নিয়ে যখন উদ্বেগ বাড়ছে, ঠিক তখনই কৃষিক্ষেত্রে নতুন দিশা দেখাতে এগিয়ে এসেছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। উদ্ভিদদের রোগ দমনে জৈব পদ্ধতিতে জীবাণু, রোগ, পোকা আক্রমণ থেকে রেহাই দিতে, জীবাণুনাশক তৈরিতে হাতে কলমে প্রশিক্ষণ দিতে বিশ্ববিদ্যালয়ে আজ আয়োজিত হয়েছে একদিনের বিশেষ কর্মশালা। এতে অংশ নিয়েছেন গ্রামের কৃষক ও ছাত্রছাত্রী মিলিয়ে প্রায় 200 জন। কর্মশালা যৌথভাবে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অশোক কুমার পাত্র ও ডিন প্রফেসর অভিজিৎ সাহা। কৃষি বিজ্ঞানী, অধ্যাপক ও গবেষকদের কাছ থেকে কিভাবে স্বল্প খরচে বাণিজ্যিকভাবে জৈব জীবাণু ও ছত্রাকনাশক তৈরি করা যায় তা শেখাই এই কর্মশালার মূল লক্ষ্য। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে SSC 2016 প্যানেলে অযোগ্য চিহ্নিত শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন ফেরানোর ব্যাপারে সক্রিয় রাজ্য সরকার। স্কুল শিক্ষা দপ্তর সব জেলাশাসককে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, নিয়োগে দুর্নীতির কারণে সুপ্রিম কোর্ট গত বছর 3 এপ্রিল SSC-র প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে দেয়। বেতন ফেরানোর নির্দেশ কার্যকর করে জেলাশাসকদের স্কুল শিক্ষা দপ্তরকে রিপোর্ট দিতে হবে। CBSE-র দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে আজ। গত বছরের থেকে এবারে পাশের হার 3% কমে হয়েছে 85.2%। এবার 17 ফেব্রুয়ারি থেকে 10 এপ্রিল পর্যন্ত CBSE দ্বাদশ শ্রেণীর পরীক্ষা চলে। প্রায় 20,000 স্কুলের 17,68,968 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি। আকাশবাণীর 90 বছর পূর্তিতে আজ আকাশবাণী মুর্শিদাবাদ এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। আকাশবাণী এট 90 শীর্ষক এই অনুষ্ঠানে বহরমপুর রবীন্দ্র সদনে নানা সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। আকাশবাণীর আগ্রহী শ্রোতা ও কলাকুশলীরা এখানে উপস্থিত ছিলেন। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ধুলিয়ানে সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে হিংসার ঘটনায় বলরাম দাসের বাড়িতে অগ্নিসংযোগ করে খুনের চেষ্টার ঘটনায় 12 জনকে 10 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে জঙ্গিপুর আদালত। এছাড়াও ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণের নির্দেশও দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত বছর 9 এপ্রিল সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় আন্দোলনের সময় হিংসা ছড়ায়। টানা 15 দিন উত্তাল থাকে।

এলাকা। কেরালামে 4 কোটি টাকার মাদক পাচার মামলায় শিলিগুড়ি থেকে 2 অভিযুক্ত গ্রেফতার। ধৃতদের নাম হিরান কেকে এবং আরোমাল, দুজনেই কেরালার বাসিন্দা। শিলিগুড়ির সেবক রোড এলাকায় গা ঢাকা দিয়েছিল তারা। এরপর কেরালা পুলিশের দল ভক্তিনগর থানা পুলিশের সহযোগিতায় যৌথভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

আপনাত। আপনারা সরাসরি অনুষ্ঠানে যোগদান করতে ডায়াল করবেন 9434921300 নাম্বারে। ঘোষণাটি শেষ হল, আকাশবাণী মুর্শিদাবাদ, এখন শুনবেন স্বচ্ছ ভারত অনুষ্ঠান।

0: স্বচ্ছতা ভগবানের দ্বিতীয় রূপ। আসুন আমরা গান্ধীজির দেখানো পথে চলি আর এক স্বচ্ছ ও সুন্দর ভারত গড়ে তুলি। স্বচ্ছ ভারত, এক পদক্ষেপ স্বচ্ছতার দিশায়।
1: আজ আমরা উপস্থিত হয়েছি 32 নম্বর নিশাদবাগ প্রাথমিক বিদ্যালয়ে। এই বিদ্যালয়ে এসেই দেখলাম যে বিদ্যালয়ের আঙ্গিনা এবং বিদ্যালয় গৃহ সমস্ত কিছু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। প্রথমেই জানব মাস্টারমশাইয়ের কাছে, মাস্টারমশাই আপনার নাম?
2: আমার নাম শ্রী কালীপ্রসাদ কুণ্ডু। এই নিশাদবাগ প্রাথমিক বিদ্যালয়ের আমি ভারপ্রাপ্ত শিক্ষক। বিদ্যালয়ের প্রাঙ্গণ এবং আমাদের বিদ্যালয় গৃহ প্রতিদিনই পরিষ্কার পরিচ্ছন্ন হয়। বাচ্চারা এই কাজ বরাবরই করে আসে এবং খুব দায়িত্ব নিয়েই আমাদের যে ছাত্র সংসদ প্রতি বছরই থাকে এবং তারা খুব সুন্দরভাবে এই কাজগুলো করে। তো সরকার থেকে বর্তমানে 100 দিনের প্রকল্পে একজন মহিলাও এখানে নিয়োগ হয়েছে। তিনি মোটামুটি সপ্তাহে 2-3 দিন এখানে আসেন, তিনি পরিচ্ছন্ন করেন, সেই সাথে বাচ্চারাও হাত লাগায়।
1: হ্যাঁ, আপনার কথা শুনে একটা জিনিস মানে জানতে খুব ইচ্ছে করছে যে কোনো একটা জিনিস যখন আমরা প্রথম শুরু করি, শুরুটা তো খুব সহজে তো হয় না, তাহলে এর পেছনে আপনি কীভাবে শুরুটা করলেন?
2: না, আমাদের এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা করবার যে প্রবণতা, এটা কিন্তু বরাবরই। আমি আমার কথাই শুধু বলবো না, আমি দীর্ঘ 1999 থেকে এখানে শিক্ষকতা করছি সহশিক্ষক হিসেবে। আমাদের পূর্বতন যে প্রধান শিক্ষক মশাই ছিলেন, তো তার আমল থেকে বা তার আগের থেকেও আমি জানি এই এলাকার একটা সুনাম আছে। আমরা বরাবরই এই বিষয়টাকে খুব গুরুত্ব দিই, ছাত্রদের স্বাস্থ্য এবং বিদ্যালয় গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন প্রাঙ্গণ। সেই জন্য এই পরিবেশটাও এত সুন্দর, আর সেই পরিবেশকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের উপরে অবশ্যই। এই জন্য বরাবরই এটা আমরা করে আসি।
1: এই যে কথা প্রসঙ্গে এবারে একটু জানবো, এত বড় কাজ আপনি করছেন, নিশ্চয়ই আপনার বিদ্যালয়ে বর্তমান মানে ছেলে মেয়ের সংখ্যা কত?
2: বর্তমানে এই বিদ্যালয়ের এই বছরে যে রোল স্ট্রেংথ হয়েছে 158 জন, এর মধ্যে ছাত্র হচ্ছে 76 আর ছাত্রী 82, মানে 82 জন।
1: আচ্ছা, তো এই যে বিপুল সংখ্যক যে ছাত্রছাত্রী, এদের জন্য আপনার বিদ্যালয়ে শৌচাগার কটি আছে?
2: শৌচাগার আলাদা আলাদাভাবে, বালিকাদের জন্য 2টো শৌচাগার আর বালকদের জন্য 1টা শৌচাগার, এবং ওরা কিন্তু দেখবেন লোক যথারীতি শৌচাগারটা ব্যবহার করে এবং প্রতিদিনই শৌচাগারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। এ ব্যাপারে ছাত্রদের উৎসাহ এবং ছাত্রদের কুশলতাই বেশি।
1: হ্যাঁ, এই যে শৌচাগার যে পরিষ্কার পরিচ্ছন্নতা, আপনি এইটাকে কীভাবে বজায় রাখছেন?
2: এই পরিষ্কার পরিচ্ছন্নতা আপাতত আমরা এই যেটা বলছিলাম নির্মল বাংলা মিশন এর তরফ থেকে এবং কেন্দ্র সরকারের যে প্রকল্প ওই ফারাক্কা যে করে দিয়েছে NTPC থেকে, ওরা একটা কন্ট্রিবিউশন বছর দুয়েক হলো করছে ওরা। হ্যাঁ, তো ওরা একটা মান্থলি কন্ট্রিবিউশন করে। এছাড়াও আমরা চেষ্টা করি আমরা ছাত্রদের দিয়ে, কারণ আমাদের যা অর্থনৈতিক অবস্থা তাতে তো প্রাইমারি ওই সেইভাবে পরিচ্ছন্ন করার জন্য লোক রাখা সম্ভব নয়, কিন্তু বাচ্চাদের দিয়ে এ সমস্ত আবার সরাসরি কাজ করতেও আমাদের আপত্তি হয়, বিশেষত গ্রামের লোকজনের। তো আমরা একটা ওই প্রতি মাসে মান্থলি একজন লোক ঠিক রেখেছি, যিনি এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যান, এই ব্যাপারে তাকে আমরা কিছু রেমুনারেশনও দিই।
1: আচ্ছা আচ্ছা, তো এই যে আপনার বিদ্যালয়ে মিড ডে মিল তো চালু আছে?
2: মিড ডে মিল প্রকল্প চলছে যথাযথ।
1: এই স্বচ্ছ ভারত অভিযানে মিড ডে মিলের পরিষ্কার পরিচ্ছন্নতা কীভাবে আপনি লক্ষ্য রাখেন?
2: মিড ডে মিলের পরিষ্কার পরিচ্ছন্নতা দৈনন্দিন আমাদের গ্রামেরই গোষ্ঠী যেটা, হ্যাঁ, মা দুর্গা স্বয়ম্ভর গোষ্ঠী, তাদেরই মেয়েরা এখানে দীর্ঘদিন, এবং বলতে গেলে এই গ্রামের তাদের ছেলেমেয়েরাও এখানে পড়াশোনা করে, এবং আমরা খুব গর্বের সাথে বলতে পারি এরা দীর্ঘদিন সেই শুরু থেকেই মিড ডে মিল পরিচালনা করছে, এবং বর্তমানে এই ছাত্রছাত্রীদের অভিভাবক স্বরূপ এরা। তো এরা যথেষ্ট যত্ন নিয়ে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবেই করে। আমাদের ওই যে রান্নাঘর, সে রান্নাঘর এবং যা জ্বালানি সেগুলোকে এরা যথেষ্ট, আপনি দেখতেই পাচ্ছেন, সেগুলো খুব সুন্দর করে রেখেছে এরা। আর প্রতিদিনই রান্নাবাড়ির বাসনপত্র থেকে শুরু করে খাবার দাবার সবই এরা যথেষ্ট বারে বারে পরিচ্ছন্ন করা এবং ধোয়া, বর্তমানকালে সরকারের নির্দেশ অনুসারে অ্যাপ্রোন ব্যবহার করা, এ সবটাই এরা কিন্তু ঠিকঠাক করে। এবং আমরাও রান্নার গুণমান বলতে নেই, আমরা যাচাই করি, আমরাও কখনো কখনো খাবার দাবার একটু টেস্ট করে দেখেছি, এবং ছাত্রদেরও রিপারকেশন বা গার্জেনদেরও মিড ডে মিল কিন্তু যথেষ্ট ভালো চলছে। এখনো পর্যন্ত কোনো এই খাবার দাবার থেকে কোনো রকম ছাত্রদের কোনো ক্ষতির আশঙ্কা হয়নি।
1: এবারে কি জানবো এই বিপুল সংখ্যক যে ছাত্রছাত্রী, এদের মধ্যে কি আপনার ওই শিশু সংসদ, এটা কি আপনার আছে?
2: হ্যাঁ, শিশু সংসদ একটা প্রতি বছরই করি আমরা, এই বছরও যথারীতি করেছি।
1: আচ্ছা,
2: সেই শিশু সংসদেরও একজন উপপ্রধান ও বাকি বিভিন্ন বিভাগের বাচ্চারা সেখানে আছে।
1: আপনার কি মনে হয় যে স্বচ্ছ ভারত অভিযান এই যে প্রকল্প, এই প্রকল্প

0: ইউরোপে শিশু সংসদ তৈরি করে অনেক বেশি মানে গ্রহণযোগ্যতা বেড়েছে বা সহজ হয়েছে?
1: হ্যাঁ নিশ্চয়ই, ছাত্রদেরকে এখানে আরও বেশি ইনভলভ করা যাচ্ছে এবং এরা এর গুরুত্বটা বুঝতেও পেরেছে এবং ভবিষ্যতে এখান থেকে যে নেতৃত্ব তৈরি হওয়ার প্রবণতা এটাও আশা করি হবে। হ্যাঁ, আমরা ছাত্রদের থেকে ভালোই সাড়া পাচ্ছি, আমরা চেষ্টা করি ওদেরকে নিয়ে মাঝে মাঝে বসার একটা মান্থলি আলোচনা সভা, হ্যাঁ সেখান থেকে কি ওদের কাছ থেকে কি পেরিয়ে আসছে পরবর্তীকালে তার ইমপ্লিমেন্ট করা। হ্যাঁ, আমরা যথেষ্টই সাড়া পেয়েছি এবং বাচ্চারাও আগ্রহের সাথেই এই কাজে অংশগ্রহণ করছে।
0: আমরা পেয়েছি বিদ্যালয়ের একজন সহশিক্ষিকা, দিদি আপনার নাম?
2: আমার নাম সুব্রতা কর্মকার, বলতে পারেন এক কথায় বাড়ি এটাই আমার বাড়ি। আমি এখানে অনেকটা সময় দিতে পারি, আগে দূর থেকে আসতাম, এখন কাছে হয়ে গেছে, আমি দিতেও পারি দিও, এটা আমি গর্বের সঙ্গে বলবো যে আমি দিতেও পারি দিই, আর ভালো লাগে বাচ্চাদের সঙ্গে থাকতে, বাবুদের সঙ্গে, ওরাও আমাকে ভালোবাসে।
0: এই যে নির্মল ভারত বা স্বচ্ছ ভারত অভিযান, এই যে প্রকল্পটা, আপনি এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন?
2: আমার তো খুবই ভালো লাগছে এটা, মানে আমি আশেপাশে আমার নিজের বাড়িও যেমন পরিষ্কার করি বা করতে ইচ্ছা করি, একটা ক্যারি প্যাকের শুদ্ধ আমি মানে যেখানে সেখানে ফেলি না, আমার যথাস্থানে ফেলার চেষ্টা করি, সেরকম স্কুলে এসে আমি বাচ্চাগুলোকে দেখবেন ঘরে গিয়ে কেউ কিন্তু একটা কাগজের টুকরো ফেলে না।
0: এই স্বচ্ছ ভারত অভিযানে আপনার স্কুলে এই শিশু সংসদ নিয়ে বিদ্যালয়কে পরিচ্ছন্ন রাখার জন্য আপনি কিভাবে তাদেরকে ব্যবহার করবেন?
2: সকালবেলা এসেই দেখি, মানে কে আগে করব। এবার প্রধানমন্ত্রী কিছুদিন ওদের কি হয় বলেন তো, ভাবে যে আমি পাওয়ার পেয়ে গেছি, একটু কিছু পাওয়ার চালায়, কিন্তু সেই মানে নেতৃত্ব দেওয়ার যেই সেটা এখন ওদের আরো আমি মানে শিখিয়েছি যে না, তুমি নেতা হয়েছে বলে তুমি করবে না, তা তো নয়, তুমি আগে কাজে দেখাও, তোমার দেখে সবাই করবে। তো সেই জিনিসটা খুব ভালোভাবে সাড়া পেয়েছি, আর এটাতে কি হয়েছে ওদের দেখে সবাই করছে বা সবাই খুব আগ্রহ, খুব মানে কাজে কে আগে করবো কি করবো সেটা নিয়ে খুব, সত্যি কথা কি বড় হয়ে গেলে যেটা হয় না ছোটদের মধ্যে দেখবেন এই আগ্রহটা বেশি, সেটা আমার স্কুলে খুব আছে।
0: এই পরিষ্কার পরিচ্ছন্নতা আপনি তাদের মধ্যে কি এরকম কোনো প্রবণতা দেখছেন যে আমি স্কুলে যেমন করছি বাড়িতেও করবো বা বাড়িতে করছি এরকম কিছু?
2: হ্যাঁ হ্যাঁ, সেটা তো আছে, বাড়িতে বলছে তারা যে আমি দিদি বাড়িতে হাত ধুয়ে খাই বা দিদি আমার জায়গাটা ভালো পরিষ্কার রাখি, আমাদের বাগান করি, ইত্যাদি আসছেই।
0: অভিভাবকদের কাছ থেকে কেমন আপনি সাড়া?
2: ভীষণ সাড়া আমাদের এখানে, ভীষণ অভিভাবকদের সাড়া। কোনো একটা মিটিং হলে বাবাদের থেকে মায়েরাই বেশি আসে, তারা খুব আগ্রহী, আর তারা আমাদেরকে সত্যি এখানে গ্রামের লোক ভালো, খুব ভালো, আমাদের খুব সহযোগিতা করে যে কোনো বিষয়ে।
0: এবারে কথা বলবো এই বিদ্যালয়ে মিড ডে মিল রান্নার কাজে যারা অংশগ্রহণ করেছেন সেই স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে। আপনার নাম?
3: সোনালী ঘোষ।
0: আপনার?
3: বন্দনা ঘোষ।
0: আপনার বাড়ি এখানেই তো?
3: আমার বাড়ি এখানেই।
0: আচ্ছা, আপনি তো শুনেছেন যে নির্মল ভারত বা স্বচ্ছ ভারত যে অভিযান তাতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে সমস্ত কিছু করা, তা আপনারা যে মিড ডে মিল রান্না করছেন এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা কিভাবে বজায় রাখেন?
3: আমরা যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন রান্না করি, ধোয়া পাতলা মোছা কোছা ধোয়া পরিষ্কার করে রান্না।
0: আপনি এই যে রান্না বান্না করছেন আমি দেখছি আপনি সবজি কাটছেন, এটা কি কিভাবে কাটছেন আপনি?
3: মানে স্যার আগে সবজি ধুয়ে রাখি, ধুয়ে নিয়ে রান্না করি, সবজি ডাল ধুয়ে রান্না করি, কাঁচা লঙ্কা ডাল ধুয়ে নিই, আমাদের সবজি সব পরিষ্কার ধুয়ে নিয়ে কাটি কেটে রান্না করি, সে কৃষ্ণা গাছটা এক সাইডে রাখি, সেটা নোংরা নষ্ট হয়ে গেলে পরে তুলে লেগে অন্য জায়গায় ফেলা হয়।
0: আপনাদের এই যে রান্নার সময় তো চাল ডাল ইত্যাদি থাকে, সেগুলোকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন?
3: চালটা আমরা ঝাড়ি আগে কুলোতে ঝেড়ে নিই, নিয়ে তারপরে আমরা কলে বড় গামলাতে করে ধুই, পাঁচবার ছবার ধুয়ে আমরা গরম জল দিয়ে একবার ধুয়ে ফেলি, ফেলে ওই গ্যাসটা চলে যায়, তখন আমরা পরিষ্কার ভাবে রান্না করি।
0: আপনার তো রান্না বান্না হলো এরপর তো ছেলে মেয়েদেরকে খেতে দেবেন, তখন কিভাবে দেন?
3: আমরা ভালো করে হাতটা ধুয়ে পরিষ্কার হয়ে হাতে গ্লাস ব্যবহার করে রান্না করি,
0: বাচ্চারা
3: খেতে পারে না, তার জন্য একটু ঠান্ডা করে
0: এই যে রান্না বান্না করে দিচ্ছেন, তখন আপনাদের মনটা কেমন হয়?
3: আমাদের কেমন হবে, ভালোই লাগে, খেলে পেলে ছেলে পেলে খেলে ভালোই লাগে, আর না খেলে ভালো লাগে না।
0: আপনাদের রান্না বান্না তো নিশ্চয়ই ভালোই হয় যার জন্য ছেলে মেয়েরাও বলছে,
3: সেটাই শিশুরা যেটা বলবে সেটাই, বাচ্চারা যেটা বলবে সেটাই ভালো লাগবে আমাদের, আমাদের যদি খেয়ে পছন্দ হয় আমাদের সেটাই ভালো।
0: আপনাদের কি মনে হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রান্না বান্না করে?
3: আমাদের মনে হয় আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না করি, আমাদের ঘরের শিশুরা যেমন আমাদের এখানকার শিশুরাও তেমন।
0: এবারে আমরা কথা বলবো বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে। তোমার নাম?
4: পিয়ালি সর্দার।
0: তোমার?
4: সুমনা ঘোষ।
0: তুমি কোন ক্লাসে পড়ো?
4: আমি ফোরে পড়ি।
0: তোমার নাম?
4: স্বস্তিকা ঘোষ।
0: তোমার?
4: দীপ ঘোষ।
0: তুমি কোন ক্লাসে পড়ো?
4: থ্রিতে।
0: তোমার নাম?
4: প্রীতি ঘোষ।
0: তুমি কোন ক্লাসে পড়ো?
4: ফোর।
0: আচ্ছা, ক্লাস ফোরে। তোমার কি নাম?
4: বিক্রম ঘোষ।
0: কোন ক্লাসে পড়ো?
4: থ্রি।
0: তোমরা প্রত্যেকদিন বিদ্যালয়ে আসো?
4: হ্যাঁ।
0: বিদ্যালয়ে আসতে ভালো লাগে?
4: হ্যাঁ।
0: কেন ভালো লাগে?
4: পড়াশোনা করতে ভালো
0: লাগে। তাই? আচ্ছা বেশ, তুমি কোন ক্লাসে পড়ো?
4: থ্রি।
0: কি নাম?
4: থ্রি না ফোর।
0: আচ্ছা হ্যাঁ, কি নাম তোমার?
4: রোকসানা খাতুন।

0: তোমাদের বিদ্যালয়ে তো মিড ডে মিল চালু আছে?
1: হ্যাঁ।
0: মিড ডে মিলে রান্না খাও?
1: হ্যাঁ।
0: তোমাদের খেতে কেমন লাগে?
1: ভালো লাগে।
0: ভালো লাগে?
1: হ্যাঁ।
0: আচ্ছা, খাবার আগে তুমি কি করো?
1: আমি হাত ধুই, ডেটল দিয়ে হাত ধুই, তারপরে হ্যান্ড ওয়াশ দিই সবাইকে, তারপর হচ্ছে লাইন দিয়ে দাঁড়িয়ে হাত ধুই।
0: তুমি খাবার আগে কি করো?
1: হাত ধুয়ে নি,
0: তারপর
1: হ্যান্ড ওয়াশ দিয়ে ঘষে
0: ধুয়ে নি। তোমার কি নাম?
2: কাজল সর্দার।
0: তুমি কোন ক্লাসে পড়ো?
2: 4।
0: আচ্ছা, এই বিদ্যালয়ে প্রত্যেকই আসতো নাকি?
2: হ্যাঁ।
0: আচ্ছা, এখানে তোমার আসতে কেমন লাগে?
2: ভালো লাগে।
0: ভালো লাগে? তুমি মিড ডে মিল খাও তো?
2: হ্যাঁ।
0: খাবার আগে কি করো?
2: হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুই, থালটাকে মেজে লই ভালো করে।
0: তারপরে খাওয়া দাওয়ার পর কি করো?
2: ওষুধ দেই, সোমবারে খেয়ে বসে থাকি ক্লাসে।
0: থালাগুলোকে কি করো?
2: ধুই।
0: তারপরে
2: খেয়ে দিয়ে
0: থালাগুলো কি নিয়ে চলে যাও না এখানে রেখে দাও?
2: ধুয়ে দিই, ঠান্ডায় ঝাঁকাই।
0: বেশ, বিদ্যালয়ে এসে পেয়েছি আরো একজন সহশিক্ষিকাকে, জেনে নেব তার কাছ থেকে কিছু কথা। দিদি, আপনার নাম?
3: স্নিগ্ধা মিত্র।
0: আচ্ছা, এই যে নির্মল ভারত বা স্বচ্ছ ভারত অভিযান, এই যে প্রকল্পটা চলছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন?
3: এই বিষয়টাকে আমি তো খুব ভালোভাবেই দেখছি। আমি যখন স্কুলে আসছি তখন সব ছাত্রছাত্রীদেরকে দেখছি একসাথে নিয়ে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করছে, এবং যে নোংরাগুলো থাকছে সেগুলো আলাদাভাবে তারা সাইডে সরিয়ে রাখছে ঝাড় দিয়ে, আর পচনশীল যেগুলো সেগুলো আলাদা করে রেখে সেগুলোকে পুরানো হচ্ছে।
0: হ্যাঁ, এই যে নির্মল ভারত বা স্বচ্ছ ভারত, আপনি কি লক্ষ্য করছেন যে ছেলেমেয়েরা এখানে যেমনটি করছে বাড়িতেও সেরকম কিছু করছে কিনা?
3: হ্যাঁ, তারা বাড়িতেও করছে এই জিনিসগুলো, এবং তাদের সুঅভ্যাস তৈরি মানে গঠন হচ্ছে এর জন্য।
0: এবারে শুনে নেব। আচ্ছা, তোমাদের এখানে স্বাস্থ্যবিধানের একটা গান আছে তাই না? গানটা জানো তো?
1: হ্যাঁ।
0: এবারে এই গানটা আমাকে একটু করে শোনাতে হবে, ঠিক আছে?

0: স্বচ্ছতা ভগবানের দ্বিতীয় রূপ। আসুন আমরা গান্ধীজির দেখানো পথে চলি আর এক স্বচ্ছ ও সুন্দর ভারত গড়ে তুলি। স্বচ্ছ ভারত, এক পদক্ষেপ স্বচ্ছতার দিশায়।
1: স্বচ্ছ ভারত অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন অতুল প্রসাদের গান, প্রথম গানের শিল্পী ইন্দ্রাণী রায়চৌধুরী।

অতুল প্রসাদের গান শুনছেন আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্র থেকে। অনুষ্ঠানের শেষ গানের শিল্পী অর্ঘ্য সেন।

অতুল প্রসাদের গান শুনছিলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। শিল্পীরা ছিলেন ইন্দ্রাণী রায়চৌধুরী, চন্দ্রাবলী রুদ্র দত্ত, সুশীল চট্টোপাধ্যায় এবং অর্ঘ্য সেন। অতুল প্রসাদের গান এই পর্যন্তই। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন আজ সন্ধ্যায়।

আজ সন্ধ্যের আসরের সমস্ত শ্রোতা বন্ধুদের প্রীতি শুভেচ্ছা এবং একরাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আজ সন্ধ্যায়। বন্ধু, আপনারা জানেন যে আজ সন্ধ্যায় বিষয় প্রাণের ঠাকুর রবি ঠাকুর। প্রণাম আমার রাখব কোথায়, সবখানে তার চরণ পাতা। তো রবি ঠাকুরকে নিয়ে নিজের নিজের অনুভব আমাদের দপ্তরে, অর্থাৎ আজ সন্ধ্যায় দপ্তরে লিখে পাঠিয়েছেন আমাদের পত্রবন্ধুগণ, লিখেছেন বিভিন্ন জায়গা থেকে, মুর্শিদাবাদ জেলা পেরিয়ে। প্রথম যে চিঠি সেটি এসেছে বীরভূম কলহপুর মুড়ারই থেকে, লিখেছেন মতিয়ার রহমান সহেলি। উনি লিখছেন, বৈশাখ মাস মানেই রবীন্দ্র মাস। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165 বছর পূর্ণ হল এবার। এত বছর তবুও তিনি আমাদের আপন জন। কে বলে গো সেই প্রভাতে নেই আমি, তিনি আছেন রৌদ্রে জলে সবার সাথে। বাংলা বাঙালির গৌরব তিনি, আত্মার আত্মীয়, আমাদের আশ্রয়, আমাদের প্রশ্রয়। 365 দিনের হাসি কান্নায়, আনন্দ বেদনায়, প্রেম বিরহ ভালোবাসায়, প্রত্যাখ্যানে পুরো আকাশ জুড়ে রয়েছেন তিনি। তিনি শুধু কবি নন, একজন সত্য দ্রষ্টা দার্শনিক, মহানুভব অভিভাবক, মহান মানবতার অগ্রদূত। তাঁর কথা শুনতে শুনতে সময় চলে যায়। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। তাকে স্মরণ করতে মেতে ওঠেন রবীন্দ্র ভক্ত বাঙালি। 25শে বৈশাখ, বেসরকারি স্কুল কলেজ সহ স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রবীন্দ্র বরণে সাজো সাজো রবে মেতে ওঠে। আর সরকারি স্কুল সেখানে তো আছেই, ঘাম ঝরা সকালে প্রভাত ফেরি, কবি প্রতিকৃতিতে মাল্যদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তি, গান, নাটক, আলোচনা সভা, রবীন্দ্রময় একটা দিন। আহা, কি আনন্দ আকাশে বাতাসে! বাঙালি বলে গর্ব হয়, তাই তো শুধু জোড়া সাঁকো বা শান্তিনিকেতনে নয়, আমাদের প্রাণের ঠাকুরকে প্রণাম জানাতে আমরা ছুটে যাই বাংলার শিলাইদহ কুঠিবাড়িতে। হ্যাঁ, এপার বাংলা নয়, ওপার বাংলায় শিলাইদহ কুঠিবাড়ি।

সাজাদপুর, পাতিশর, সব জায়গায়, সবখানেই তাঁর আসন পাতা। তাই গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের হৃদয়ে ছুঁয়ে যাওয়া সেই উচ্চারণ বারবার করতে ইচ্ছে কয়। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, পূর্ণ করো দহন দানে। মতিয়ার রহমান সহেলি কলহপুর মুরারই বীরভূম থেকে চিঠি লিখেছেন। প্রাণের কথা, মনের কথা চিঠির আকারে উঠে এসেছে আমাদের আজ সন্ধ্যার দপ্তরে। সত্যিই তো, তাঁর কথা বলে শেষ করা যায় না। তাঁর কথা উঠলে বা তাঁর কথা চললে মনে হয় এত কথা আছে, এত গান আছে। সত্যি তাঁর গানের অফুরন্ত ভাণ্ডার, আর সেই ভাণ্ডার থেকে আমরা আপনাদের সকলের জন্য মনোনীত করেছি এই গানটি, রেজুয়ানা চৌধুরীর গাওয়া। আপনারা যার কথা মনে করেন, অর্থাৎ যিনি আমাদের প্রাণে রয়েছেন, তাঁর ঝর্ণাতলাতে ডুব দেওয়ার জন্যই আমাদের এই বৈশাখ মাসে রবীন্দ্র মাসের বিষয়ে আপনারা সকলেই জানেন। প্রাণের অনুভবে প্রাণের ঠাকুরের কথা লিখব, প্রণাম আমার রাখব কোথায়, সবখানে তার চরণ পাতা।

0: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেলেনিন সরণি, কলকাতা 13।
1: সবার জন্য সামাজিক সুরক্ষা, অটল পেনশন যোজনা, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সংকল্প
2: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায়, তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে, আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
1: এই যোজনার আওতায় এখনো পর্যন্ত 7 কোটিরও বেশি সুবিধাভোগী যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে, তাহলে মাসিক অটল পেনশন যোজনার 3টি নিশ্চিত উপকার পেতে আপনার ব্যাংক শাখার সঙ্গে যোগাযোগ করুন।
3: আজ সন্ধ্যের আসরে পরের চিঠি লিখে পাঠিয়েছেন আমাদের পত্রদাতা সঞ্জীব কুমার হালদার, গোড়াবাজার জোড়াপুকুর বহরমপুর মুর্শিদাবাদ থেকে। উনি লিখছেন, মে মাসের আমাদের প্রিয় আজ সন্ধ্যায় অনুষ্ঠানের বিষয়, প্রণাম আমার রাখব কোথায়, সবখানে তার চরণ পাতা। বাস্তবিক অর্থে এই মাসে জন্ম নেওয়া উজ্জ্বল প্রাণের প্রতি আমাদের সকলের প্রণাম নিবেদন করতে ইচ্ছে হয়, আর সেই ফাঁকে আমিও প্রণাম রাখি আজ সন্ধ্যার আসরে এই লেখনীর মাধ্যমে। আধুনিক কবি দীনেশ দাশের একটি কবিতার পঙ্ক্তি এবং বিশ্বকবির প্রতি শ্রদ্ধার এক অমর লাইন এটি, প্রণাম আমার রাখব কোথায়, সবখানেতেই তার আসন পাতা। বিশ্বকবির বিশালতা আমাদের বাঙালি তথা ভারতীয় জীবনে তার অবিচ্ছেদ্য উপস্থিতির এক অনন্য বহিঃপ্রকাশ। কবিগুরু কেবল বিশ্বকবিই নন, তিনি ভারতীয় সংস্কৃতির প্রতিটি স্তরে ব্যাপ্ত এক মহীরূহ। তার সৃষ্টির ব্যাপ্তি এতই বিশাল যে তাকে শ্রদ্ধা জানানোর নির্দিষ্ট কোনো স্থান বা সীমা নেই। প্রকৃতির প্রতিটি অণুপরমাণুতে এবং বাঙালির আবেগ ও মননের সর্বত্র তিনি বিদ্যমান। বিশ্বকবির প্রতিভা ও সৃষ্টি বাঙালি জীবনকে এমনভাবে ঘিরে রেখেছে যে প্রকৃতির প্রতিটি ধূলিকণা থেকে আকাশ বাতাস সবখানেই তাঁর হাতের ছোঁয়া পাওয়া যায়, তাঁর লেখনীর ছোঁয়া পাওয়া যায়। সুখ দুঃখ আনন্দ বেদনা বা প্রেম বিরহ প্রতিটি অনুভূতিতে রবীন্দ্র সৃষ্টি এক অপরিহার্য আশ্রয়। গান, কবিতা, ছোট গল্প এবং প্রবন্ধের মাধ্যমে তিনি বাঙালির আত্মার সাথে মিশে আছেন। তাঁর এই বিশালতা সাধারণ কোনো প্রণাম বা শ্রদ্ধার গণ্ডিতে আবদ্ধ করা অসম্ভব। পরিশেষে বলি, আমরা যখনই আমাদের আরাধ্য বিশ্বকবিগুরুর চরণে মাথা নত করতে যাই, তখন দেখি এই দেবতার অস্তিত্ব সর্বত্র বিরাজমান। এই মহান দেবতার প্রতি, মহান সৃষ্টির প্রতি নির্দিষ্ট কোনো ফ্রেমে বেঁধে শ্রদ্ধা জানানো অসম্ভব। তাই তাকে বিশ্ব মন্দির গড়ে তুলে শ্রদ্ধা জানানো হয়। সমগ্র বিশ্বই তাঁর যেন মন্দির, আর সেই মন্দিরে আমরা সবাই পূজারী। তার পায়ের পাতায় আমরা যেন প্রণাম রাখতে চাই বারে বারে। সঞ্জীব কুমার হালদার, গোড়াবাজার জোড়াপুকুর বহরমপুর থেকে লিখেছেন তাঁর মনের কথা আমাদের এই আজ সন্ধ্যার আসরে। বন্ধু, আপনারা জানেন যে এই আজ সন্ধ্যার আসর জুড়ে, অর্থাৎ আমাদের এই মে মাস জুড়ে আজ সন্ধ্যার আসরে

আমরা তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে চাইছি প্রতিটি দিন, প্রতিটি অনুষ্ঠানে। আর তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে তাঁর গানই তো আমরা বারে বারে ব্যবহার করি, তাই না? তাঁর গান, তাঁর কবিতা বারে বারে আমরা এই কথাটাও বলি যে গঙ্গা জলে যেন আমরা গঙ্গা পুজো সারতে চাই। তো আজকের এই আজ সন্ধ্যের আসর তার ব্যতিক্রম নয়। আসুন শুনি তাঁরই একটি গান, স্বস্তিকা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

প্রসার ভারতী আকাশবাণী বহুজন হিতায় বহুজন সুখায় 90 বছর ব্যাপী মানুষের জীবনে পরম বন্ধুর ভূমিকায় অবতীর্ণ। তার সৌজন্যে দেশবাসীর মনে বোধের তারা ফোটে। দেশে দেশে শিক্ষা, বিনোদন, খেলাধুলা, সংবাদ ইত্যাদি যাবতীয় বিষয়ের যথাযথ অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে বেতার মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করে চলেছে। শ্রুতিমধুর সঙ্গীত, শিক্ষামূলক নাটক, যাত্রা ইত্যাদি অনুষ্ঠান মানসিক স্বাস্থ্য গঠনে বিশেষ ভূমিকা রাখে। ছোটবেলা থেকে আজও

0: আকাশবাণীর প্রভাতী অনুষ্ঠান মহালয়া মনে আনন্দ জাগায়। প্রত্যন্ত অঞ্চলের প্রচলিত সংস্কৃতি সে বিশ্বের আঙিনায় তুলে ধরেছে এবং অবহেলিত বিরল প্রতিভাকে প্রচারের আলোয় নিয়ে এসেছে। স্বল্প খরচে সহজলভ্য এই বেতার মাধ্যম তাই এত জনপ্রিয়, জীবনের অবিচ্ছেদ্য বন্ধুর মতো। কোলাহলের হলাহলে জীবন যখন বিপর্যস্ত, তখন আকাশবাণী শ্রুতিসুখকর সঙ্গীত পরিবেশন করে সঙ্গীত থেরাপির মতো আমাদের চিত্তের সুস্থিতি এনে দেয়।
1: আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে গীতিকার এবং সাহিত্যিক ধ্রুবনারায়ণ রায়ের কিছু কথা আজ সন্ধ্যার আসরে আমরা বিদায়ের আগে শুনে নিলাম। ভালো থাকুন সবাই, যিনি যেখানে আছেন। শেষ করছি আজকের অনুষ্ঠান।

0: শুরু করছি অনুষ্ঠান ভকত আই কেয়ার। নিবেদনে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, ঠিকানা 45 কে ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ 7797407250। আবারও বলছি 7797407250।
1: নমস্কার, কেমন আছেন সবাই? ভকত আই কেয়ার অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আপনারা অনেকেই জানেন বহরমপুর শহরের প্রাণকেন্দ্র গোড়াবাজার এলাকায় গড়ে উঠেছে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, যেখানে ন্যূনতম খরচে চোখের যাবতীয় চিকিৎসা, চেক আপ থেকে ছানি অপারেশন করাতে পারছেন রোগীরা, পাচ্ছেন সুপার স্পেশালিটি পরিষেবা। ইতিমধ্যেই বহু রোগী নিয়মিত চিকিৎসা করাতে আসছেন এখানে। এখানে রয়েছেন চক্ষু বিশেষজ্ঞ এবং সার্জনরা, যারা এখানে নিয়মিত রোগীদের চোখ দেখছেন, ছানি অপারেশন করছেন। তো চোখের সমস্যা কম বেশি তো সকলেরই থাকে, সেক্ষেত্রে ভালো মানের চোখের চিকিৎসার জন্য ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার বেস্ট কোয়ালিটির পরিষেবা দেওয়ার চেষ্টা করছে রোগীদের। এই তো আপনারা শুনলেন আমার কথা, কিন্তু এখন আপনারা শুনবেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভকতের কথা।
2: শুধু চক্ষু ছানি নয়, চোখে বর্তমানে আরো একটি সমস্যা প্রবলভাবে দেখা দিচ্ছে, তা হলো গ্লুকোমা। ডাক্তারবাবুর কাছে এখন আমরা জেনে নেব গ্লুকোমার সাধারণ লক্ষণগুলি কি কি, এর চিকিৎসা কি আছে।
3: গ্লুকোমা একটা রোগ, রানিং রোগ। এটা এখন ভারতবর্ষের ন্যাশনাল প্রোগ্রামে চলে এসছে, 1% পপুলেশনের গ্লুকোমা আছে। গ্লুকোমাটা কী জিনিস? আমাদের শরীরে যেমন প্রেশার মাপি, বলে দিলাম 120 ভাই আসি, আপনার প্রেশার আছে, যার নর্মাল প্রেশার, কারো দেখা গেলো 200 প্রেশার আছে। এ প্রেশার থাকলে তার হার্ট অ্যাটাক হবে, স্ট্রোক হবে, অনেক কিছু হবে, প্রেশার থেকে বহু কিছু ঘটবে। তেমনি চোখের একটা নিজস্ব প্রেশার হয়, চোখের নিজস্ব একটা প্রেশার হয়, সেই প্রেশার যদি বেড়ে যায় তাহলে চোখের ভেতর যে নার্ভ ফাইবারগুলো আছে, মিলিয়ন মিলিয়ন নার্ভ ফাইবার আছে এর ভেতর, সেগুলো শুকিয়ে যায়। এটা রুগী বুঝতে পারে না। যখন রুগী একদম অনেক অ্যাডভান্স স্টেজে গ্লুকোমা হয় তখনও বুঝতে পারে, ব্যথা যন্ত্রণা না হলে কেউ ডাক্তারখানায় আসবে না। আর মোটামুটি দেখতে পাচ্ছি সে আর আসছে না। এটা আমরা বলবো না, 40 বছরের পর এমনি আপনাদের চান্স হয় মানুষের, তারা এমনি চোখ চেক করতে আসে। আর ডাক্তারদের সবাই এটা ট্রেন্ড এখন, তারা দেখে নেবে যদি গ্লুকোমা থাকে, তারা নিজেই ডায়াগনোসিস করে বলবে যে আপনি গ্লুকোমাটা চেক আপ করুন। তা গ্লুকোমা মানুষ কী করে বুঝবে, গ্লুকোমা হয়েছে হচ্ছে কি দেখা, সেটা মানুষ বুঝবে কী করে? সাধারণ মানুষেরও কিছু বোঝার জায়গা আছে। যেমন কারো ফ্যামিলি হিস্ট্রি অফ গ্লুকোমা থাকে, যেমন ধরো থ্যালাসেমিয়া কারো আছে, তো তার বাড়ি থ্যালাসেমিয়া হতে পারে, সে চেক করে দেবে। এরকম ব্যাপার, কারো বাড়ি বাবার গ্লুকোমা ছিল, সে একটু গ্লুকোমাটা চেক করে নেবে। হাই মায়াপিয়া আছে কি এরকম আছে, হ্যাঁ ফ্যামিলি হিস্ট্রি আছে, সে গ্লুকোমাটা চেক করলো। এর বাইরেও কতগুলো সিস্টেম আছে, যেমন ধরুন কারো পেসমিয়াপিক গ্লাস, মানে 40 বছরের পরে যে চশমা, সেটা ফ্রিকোয়েন্ট চেঞ্জ যদি হয় তাহলে গোজ ইন ফেভার অফ গ্লুকোমা। এবারে ফ্রিকোয়েন্ট চেঞ্জ অফ পেসমিয়াপিক গ্লাস, ওইটা হলো চোখের সামনে রেনবো হ্যালো দেখছে, রামধনুর রক দেখছে, বা চোখে মাঝে মাঝে একটা ব্যথা হয়, ব্যথা অসুবিধা হয়, ব্যথা হয়, সেটার ক্ষেত্রে ওগুলো গ্লুকোমা। আর একটা গ্লুকোমা দুটো ভাগ আছে, একটা করেক্ট সিম্পল গ্লুকোমা।

0: ওয়াইড অ্যাঙ্গেল একটা ন্যারো অ্যাঙ্গেল গ্লকম, ন্যারো অ্যাঙ্গেল গ্লকম সবসময় মেডিকেল এমার্জেন্সি, ও ঘরে থাকতেই পারবে না, ছুটে আসবে ডাক্তারের কাছে, ডাক্তার ডায়াগনোসিস করবে, চিকিৎসা করে দেবে অ্যাকুট কনজেস্টিভ গ্লকম। কিন্তু ন্যারো অ্যাঙ্গেল গ্লকম এখন ঘরে ঘরে প্রতি ঘরে ঘরে মানুষ এটা সম্বন্ধে একদম অ্যাওয়ার নয়। যেমন আমার দাঁতে যতই কেনিস হোক, যতক্ষণ না ব্যথা হবে আমি নিজে ডাক্তার হবো, দাঁতের ডাক্তারের কাছে যাবো না, ব্যথা হওয়া ভালো, সেই যে গ্লকমায় ব্যথা হচ্ছে না, লোকে আমাদের কাছে আসছে না। কিন্তু আমি বলবো একটু যারা অ্যাডভান্স লোক তারা দয়া করে আসুন, খুব সামান্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা বের করে পড়বো, মেশিন আছে যে গ্লকমার সামান্য হয়েছে, এখন হয়তো তো 10 বছর বাদে গ্লকমার ইফেক্ট হতো, আমরা আজই বের করে ফুলবো গ্লকমা আছে, অথবা বলে দেবো আপনার গ্লকমা নেই আপনি মারি যান, নিশ্চিন্তে আপনার জীবনযাপন করুন। গ্লকমা থাকলে সেটা কোনো ব্যাপার না, দু একটা ওষুধের মাধ্যমে তাকে সারা জীবন আমরা রাখবো, বছরে হয়তো একবার ফলো আপ করবো, ছ মাস ছাড়া ছাড়া ফলো আপ করবো, করে সে গ্লকমার মধ্যে থাকবে। সেই জন্য গ্লকমা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।
1: আপনারা শুনলেন ভকত আই কেয়ার নিবেদনে, ভকত আই কেয়ার অ্যান্ড ফেকুন সার্জারি সেন্টার, ঠিকানা 45 KK ব্যানার্জি রোড, বোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 7797407250। আবারও বলছি, খুব সহজেই যোগাযোগ করুন 7797407250।
2: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য MSP বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশনের একটি প্রকল্প অনুমোদন করেছে মন্ত্রিসভা। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করানো হয়, শপথ গ্রহণ চলবে আগামীকালও। এন রঙ্গস্বামী পঞ্চমবারের জন্য পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এদিকে তামিলনাড়ুতে নবনির্বাচিত TVK সরকার বিধানসভায় আস্থা ভোটে জয়ী। IPL ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য MSP বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, কৃষকরা যাতে তাদের ফসলের ন্যায্য মূল্য পান তা সুনিশ্চিত করতে MSP বৃদ্ধির এই সিদ্ধান্ত। সবচেয়ে বেশি সহায়ক মূল্য বৃদ্ধির সুপারিশ করা হয়েছে সূর্যমুখী বীজের জন্য প্রতি কুইন্টালে 622 টাকা।
3: खरीफ के लिए जो फैसला लिया गया उसमें जितने भी खरीफ के क्रॉप्स हैं उन सब में कॉस्ट प्लस 50% या 50 से अधिक टोटल 260,000 करोड़ रुपए किसानों को पे आउट जाएगा इस पूरे फैसले से। और इस साल का एनुअल खरीफ प्रोक्योरमेंट होगा 824 लाख मेट्रिक टन LMT।
2: উন্নত মানের ধানের গ্রেড এ শ্রেণীভুক্ত ধানের জন্য প্রতি কুইন্টাল MSP ধার্য করা হয়েছে 2,461 টাকা। মন্ত্রিসভা কয়লা লিগনাইট গ্যাসিফিকেশনের একটি প্রকল্প অনুমোদন দিয়েছে। এর জন্য আর্থিক বরাদ্দ করা হয়েছে 37,500 কোটি টাকা। তথ্য সম্প্রচার মন্ত্রী জানান, সার্ফেস কোল বা মাটির 200 মিটারের মধ্যে থাকা কয়লা ও লিগনাইট আনুমানিক 75 মিলিয়ন টন গ্যাসিফাই করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
3: কোল ভারত মে করিব করিব 400 বিলিয়ন টন কে নোন রিজার্ভস হ্যায়, তো ইস কোয়লে কা জ্যাদা সে জ্যাদা উপযোগ করকে হাম ইসে গ্যাস বানা সকে অর গ্যাস কা উপযোগ ফির ফার্টিলাইজার বগেরা মে, তাকি ফার্টিলাইজার কে লিয়ে জো LNG ইম্পোর্ট করনি পড়তি হ্যায় ভো কম হো জায়েগি। 37,500 করোড় রুপিস কা আউটলে ইস স্কিম কে লিয়ে রাখা গয়া হ্যায় অর করিব 3 লাখ করোড় কা ইনভেস্টমেন্ট হোগা ইসমে টোটাল অর 75 মিলিয়ন টন কোল কো ইসমে গ্যাসিফাই করনে কে লিয়ে প্রজেক্টস লাগেঙ্গে।
2: সরকারি বেসরকারি অংশীদারিত্বে নাগপুর আন্তর্জাতিক বিমানবন্দর আধুনিকীকরণের একটি প্রস্তাবেও সবুজ সংকেত দিয়েছে মন্ত্রিসভা। এই প্রকল্পের আওতায় GMR নাগপুর আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড GNIAL নাগপুরের ডক্টর বাবাসাহেব আম্বেদকর বিমানবন্দরকে বিশ্বমানের হিসেবে গড়ে তোলার কাজ করবে। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি CCEA আহমেদাবাদের সারখেজ থেকে ঢোলেরা পর্যন্ত সেমি হাইস্পিড রেল লাইন ডাবল করার একটি প্রকল্প অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্তগুলিকে স্বাগত জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানান, এই সিদ্ধান্তের ফলে কৃষকরা তাদের ফসলের ন্যায্য ও লাভজনক দাম পাবেন, ফলে তাদের জীবনে আরও বেশি সমৃদ্ধি আসবে। তিনি বলেন, আহমেদাবাদ ধোলেরা সেমি হাইস্পিড ডাবল লাইন প্রকল্পের অনুমোদন দেশের রেল ব্যবস্থার আধুনিকীকরণে মাইল ফলক হয়ে থাকবে। কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশন প্রকল্পের প্রসার দেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধি করবে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। পরিবেশগত স্থিতিশীল বিকল্প ব্যবহারের বার্তা দিতে প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত। ইতিমধ্যে গুজরাট এবং আসামে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরে নতুন ও ছোট কনভয় লক্ষ্য করা গেছে। কনভয়ে নতুন গাড়ি না কিনে বৈদ্যুতিক গাড়ি অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। এয়ার ইন্ডিয়া তাদের আন্তর্জাতিক বিমান চলাচল পরিষেবা হ্রাস করেছে। কয়েকটি পথে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ করা হয়েছে। বিমানের জ্বালানির মূল্যবৃদ্ধির ফলেই সিদ্ধান্ত বলে জানা গেছে। প্রধানমন্ত্রী জ্বালানি সাশ্রয় এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের আহ্বানে সাড়া দিয়ে আজ একগুচ্ছ কঠোর পদক্ষেপের ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। আজ মুম্বাইতে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনাভিস এ সংক্রান্ত পরপর দুটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। এই বৈঠকে মন্ত্রী এবং সরকারি আধিকারিকদের জন্য বেশ কিছু নতুন নির্দেশিকা জারি হয়েছে। মুখ্যমন্ত্রী এবং সমস্ত মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিদের কনভয়ের গাড়ির সংখ্যা অর্ধেক করতে বলা হয়েছে। এছাড়া মন্ত্রী সরকারি আধিকারিকদের সমস্ত বিদেশ সফর বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করানো হয়েছে। প্রথমার্ধে ভবানীপুর থেকে নির্বাচিত বিধায়ক হিসেবে প্রথম শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
4: আমি শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব।

0: অগ্নিবাসে আজ সকাল 10টা নাগাদ উপরাজ্যপাল কে কৈলাসনাথন রঙ্গস্বামীকে পদ ও মন্ত্রগুপ্তের শপথ বাক্য পাঠ করান। তামিলনাড়ুতে সি জোসে বিজয়ের নেতৃত্বাধীন নবনির্বাচিত টিভিকে সরকার বিধানসভায় আস্থা ভোটে জয়লাভ করেছে। বিধানসভার 144 জন বিধায়ক আস্থা প্রস্তাবের পক্ষে এবং 22 জন বিপক্ষে ভোট দিয়েছেন, 5 জন ভোটদানে বিরত ছিলেন। হরিয়ানার পৌর নির্বাচনে বিজেপির অভাবনীয় সাফল্যের জন্য প্রধানমন্ত্রী রাজ্যের মানুষের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। তিনি বলেন, এই ফলাফল আবারও স্পষ্ট করে দিয়েছে যে বিজেপি এনডিএ সরকারের উন্নয়নমূলক নীতি এবং সুশাসনের উপর রাজ্যের মানুষ পূর্ণ আস্থা রেখেছেন। অসম সরকার আগামী 26 মে রাজ্য বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি বিল আনতে চলেছে। দ্বিতীয়বারের জন্য অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর আজ প্রথম মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান, 21 মে থেকে 26 মে পর্যন্ত অসম বিধানসভার একটি বিশেষ অধিবেশন ডাকা হয়েছে।
1: Today, Assam cabinet should pass uniform civil code. We customize that to the requirement of Assam. We have completely exempted tribal population from the purview of uniform civil code. We have also kept all rituals, traditions, customs practiced by the people of Assam outside the scope of uniform civil code. The UCC bill will be laid before the assembly on 26th of May.
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে হচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 6 দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ইতালি এই 5টি দেশে সফর করবেন। আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের সচিব পশ্চিম সিবি জর্জ এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে জানিয়েছেন। সফরের প্রথম দিন অর্থাৎ শুক্রবার প্রধানমন্ত্রী পৌঁছবেন সংযুক্ত আরব আমিরশাহীতে। সেখানে তিনি রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। মূলত জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক নানা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হওয়ার কথা। ওই দিনই প্রধানমন্ত্রী নেদারল্যান্ড সফরে যাবেন। কর্মচারী ভবিষ্যনিধি তহবিল ইপিএফও গ্রাহকদের হয়রানি কমাতে এবং টাকা তোলার প্রক্রিয়াকে আরও দ্রুতগতিতে করতে বড়সড় পদক্ষেপ নিচ্ছে। কর্মচারী ভবিষ্যনিধি সংগঠনের কেন্দ্রীয় কমিশনার রমেশ কৃষ্ণমূর্তি আজ একটি অনুষ্ঠানে জানান যে পিএফ এর টাকা তোলার চূড়ান্ত দাবি বা ফাইনাল সেটেলমেন্টের প্রক্রিয়াটি এবার স্বয়ংক্রিয় বা অটোমেটিক করার লক্ষ্যে কাজ চলেছে। নিট ইউজি প্রবেশিকা পরীক্ষার অনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে 3 জন জয়পুরের বাসিন্দা, 1 জন গুরুগ্রাম এবং 1 জন মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ সিবিএসই আজ দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার রেজাল্ট ঘোষণা করেছে। 17,68,000 বেশি পড়ুয়া এবছর পরীক্ষায় অংশ নিয়েছিলেন। চলতি বছরে পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশিত হবে। সকাল 11টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন সংসদের সভাপতি পার্থ কর্মকার। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজ চীনের রাজধানী বেইজিং এ পৌঁছেছেন। আগামীকাল থেকে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে তাঁর 2-দিনব্যাপী গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হবে। আইপিএল ক্রিকেটে রায়পুরে শহীদ বীরনারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে ম্যাচটি আউটফিল্ড ভিজে থাকার কারণে শুরু হতে দেরি হয়েছে। সন্ধ্যে 8:15 নাগাদ আম্পায়াররা মাঠ পরিদর্শন করবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভায় 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। খবর এখনকার মতো শেষ হলো।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এরপর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে জানিয়ে দিই, একটু পরে আজ রাত 8টায় নানা রঙের গান, 8:30 আইনি কথা। এমএসএমই বিষয়ে আইনজীবী সঞ্চারী চক্রবর্তীর সাক্ষাৎকার নিয়েছেন রৌলিনা সেনগুপ্ত। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা শিল্পী সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়। 9:30 আজকের প্রসঙ্গ প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের

সংবাদ বিভাগ। নটাবেজে 45 মিনিটে অনুরোধের আসর, রাত 10টায় ছায়াছবির গান, ভজন 10টা বেজে 30 মিনিটে, শিল্পী সাথিনা পাইন। 10টা বেজে 45 মিনিটে নজরুল গীতি শুনবেন দেবপম দাসের কণ্ঠে। আধুনিক গান রাত 11টায় শিল্পী প্রভাতী মুখোপাধ্যায়। 11টা বেজে 10 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সরোদ, শিল্পী পুষ্পেন দে।

সঞ্চিত প্রচার তরঙ্গে আজ রাত 8টায় হিন্দি ছায়াছবির গান, 8:15 হরাইজন, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় শ্রীরূপা সেন। রাত 11:10 শুনবেন হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম এরপর যে অনুষ্ঠান রয়েছে সে সম্পর্কে।

0: একটি ঘোষণা। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 136তম ডাক আদালত আগামী 17 জুন 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 সিআর এভিনিউ কলকাতা 700012 তে বেলা 11:30 গুগল মিটের মাধ্যমে অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের যদি ডাক পরিষেবা সংক্রান্ত কোনো সমস্যা বা অভিযোগ থাকে তাহলে তার সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি 1 জুন 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে শ্রী এস সি দাস, ইডিপিএস সিএস, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36, সিআর এভিনিউ, কলকাতা 700012 এই ঠিকানায়। ইমেলের মাধ্যমে অভিযোগ জমা দেওয়া যাবে, সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in অথবা adpgcowb@gmail.com অথবা pgwb@indiapost.gov.in এআইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যেকোনো স্পষ্টীকরণের জন্য এডিপিএস সিএস এর সাথে 03322120250 অথবা 03322120612 অথবা 03322120500 এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালতের জন্য প্রতিটি অভিযোগে ডাক আদালত শব্দটি অবশ্যই উল্লেখ করতে হবে। আইনি বিষয় জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি ডাক আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হলো, এখন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য বিধানসভায় আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ নবনির্বাচিত 144 জন বিধায়ক শপথ নিয়েছেন, আগামীকালও চলবে শপথ গ্রহণ। রাজ্যের নিজস্ব আয় বাড়াতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করতে সব দপ্তরের সচিবদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার্থে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে। তপসিয়ায় অগ্নিকাণ্ডের পর মুখ্যমন্ত্রী শহর জুড়ে সমস্ত অবৈধ পরিকাঠামো ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন। শিক্ষক ও পুরনিয়োগ দুর্নীতি এবং সমবায় ক্ষেত্রের বিভিন্ন অনিয়মের অভিযোগে তৎকালীন আধিকারিকদের বিরুদ্ধে তদন্তের জন্য সিবিআই কে অনুমতি দিয়েছে রাজ্য সরকার। কেওড়াতলা মহাশ্মশানে মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বসুর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। আসছি বিস্তারিত খবরে। রাজ্য বিধানসভায় আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ নবনির্বাচিত 144 জন বিধায়ক শপথ নিয়েছেন, আগামীকালও চলবে শপথ গ্রহণ পর্ব। আজ প্রথমার্ধে ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী।
2: আমি শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব।
1: এরপর একে একে শপথ নেন মন্ত্রিসভার বাকি সদস্য নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুটু ও অগ্নিমিত্রা পাল। অধ্যক্ষ প্রতিম তাপস রায় তাঁদের শপথ বাক্য পাঠ করান। একটি প্রতিবেদন।
3: নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ সকাল থেকেই সরগরম ছিল রাজ্য বিধানসভা। দীর্ঘদিন পরে লাল কার্পেটে মুড়ে নতুন সদস্যদের স্বাগত জানাতে সাজিয়ে তোলা হয়েছিল বিধানসভা ভবন। মুখ্যমন্ত্রীর ঘর ও সংলগ্ন লবি আলাদা করে সাজিয়ে তোলা হয়েছিল ফুলের সাজে। বিধানসভায় প্রবেশ করার আগে গাড়ি বারান্দার সিঁড়িতেই সাষ্টাঙ্গে প্রণাম করেন মুখ্যমন্ত্রী। পরে নিজের ঘরে গিয়ে পুজো দিয়ে শপথ কক্ষে প্রবেশ করেন। এরপর তাকে শপথ বাক্য পাঠ করান প্রোটেম স্পিকার তাপস রায়। এরপর একে একে শপথ নেন সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে জয়ী বিধায়কেরা। 155 জন বিধায়কের শপথ নেওয়ার কথা থাকলেও এদিন 144 জন শপথ নিয়েছেন বলে জানিয়েছেন প্রোটেম স্পিকার। টানা প্রায় 4 ঘন্টা চলে শপথ গ্রহণ অনুষ্ঠান। মাঝখানে দুপুরে ছিল মাছ ভাতে মধ্যাহ্নভোজের আয়োজন। আগামীকালও এই শপথ পর্ব চলবে। শুক্রবার নতুন অধ্যক্ষ নির্বাচন করবেন নবনির্বাচিত বিধায়কেরা। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। সাংবিধানিক কারণে নন্দীগ্রামের বিধায়ক পদ তাঁকে ছাড়তে হলেও সেখানকার মানুষের পাশে তিনি সবসময় সবরকমভাবে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন। অন্যদিকে আমজনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির নওদা ও রেজিনগর দুটি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হলেও আজ বিধানসভায় তিনি নওদা কেন্দ্রের বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেন। রেজিনগরের বিধায়ক পদ থেকে তিনি পদত্যাগ করবেন বলে জানান। রাজ্যের নিজস্ব আয় বাড়াতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করতে সব দপ্তরের সচিবদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে আজ সব দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক করেন তিনি। উপস্থিত ছিলেন 15 জন বিধায়ক। দুর্নীতি রুখতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও এদিন ফের জানান মুখ্যমন্ত্রী। শিক্ষা, স্বাস্থ্যসহ সব গুরুত্বপূর্ণ দপ্তরের কাজ তিনি নিজেই খতিয়ে দেখবেন। আগামী সোমবার থেকে স্নাতক স্তরে ভর্তির জন্য অনলাইন প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন তিনি। এই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্বপন দাশগুপ্তকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও নবান্ন সূত্রে খবর। ইমাম ও মুয়াজ্জিনদের ভাতা এবার থেকে নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যাদের নথি ওই পোর্টালে আপলোড করা যাবে শুধুমাত্র তারাই ভাতা পাবেন বলেও জানানো হয়েছে। কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার্থে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। কৃষি বিপণন দপ্তরের তরফে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আলু, পেঁয়াজ, শাকসবজি, ফলমূল, খাদ্যশস্য, তৈলবীজ সহ সব ধরনের কৃষি পণ্য এবং অত্যাবশ্যক সামগ্রীর আন্তঃরাজ্য পরিবহনে আর কোনো বাধা থাকবে না। জেলা প্রশাসন, পুলিশ, পরিবহন দপ্তর সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে এই নির্দেশ যথাযথভাবে কার্যকর করতে বলা হয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং ব্যবসায়ীরা এ ফলে উপকৃত হবেন। চাষিরা পণ্যের সঠিক মূল্য পাবেন। আলু, সবজি, ফলমূল ও অন্যান্য শস্য ভিন রাজ্যে রপ্তানির ক্ষেত্রে কৃষক ও ব্যবসায়ীরা এতদিন হয়রানির শিকার হতেন বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। আন্তঃরাজ্য সীমান্তে অকারণে পণ্যবাহী গাড়ি আটকে হেনস্থার অভিযোগ উঠলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য MSP বাড়ানোর প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, কৃষকরা যাতে তাদের ফসলের ন্যায্য মূল্য পান তা সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। সবচেয়ে বেশি সহায়ক মূল্য বৃদ্ধির সুপারিশ করা হয়েছে সূর্যমুখী বীজের জন্য প্রতি কুইন্টালে 622 টাকা, এছাড়া তুলোর জন্য কুইন্টাল পিছু 557 এবং সিসেম বা তিলের জন্য প্রতি কুইন্টাল 500 টাকা MSP ধার্য করা হয়েছে। উন্নত মানের ধানের গ্রেড এ ভুক্ত ধানের জন্য প্রতি কুইন্টালে MSP ধার্য করা হয়েছে 2,461 টাকা। সুপ্রিম কোর্টে আজ ফের আইপ্যাক মামলার শুনানি পিছিয়ে গেছে। এই মামলায় সওয়াল করার জন্য কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা সময় চাওয়ায় শুনানি মুলতবি হয়ে যায়। দুই বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা এবং এনভি আঞ্জারিয়ার বেঞ্চে আগামী 22 মে মামলার শুনানি হবে। এর আগে গত এপ্রিল মাসে এই মামলার শুনানিতে শীর্ষ আদালত জানায়, রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের অফিস ও বাড়িতে ইডির তদন্ত চলাকালীন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে বাধা দিয়েছিলেন তা অনভিপ্রেত এবং গণতন্ত্রের জন্য অশনি সংকেত। আজকের প্রসঙ্গের এবারের বিষয় আয়ুষ্মান ভারত। কল্যাণী এইমসের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। তপসিয়ায় অগ্নিকাণ্ডের পর সাধারণ মানুষের সুরক্ষায় রাজ্য সরকার শহর জুড়ে সমস্ত অবৈধ পরিকাঠামো ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে। অগ্নিকাণ্ডের তদন্তে রাজ্য সরকার গঠিত 4 সদস্যের কমিটি আজ তাদের প্রাথমিক রিপোর্ট জমা দেয়। এরপর নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, শহরের সব অবৈধ কারখানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে, কেটে দেওয়া হবে জলের লাইনও। তিনি আরও জানান, তিলজলার ওই কারখানার মালিক শেখ নাসির ওরফে জাফর নিশাদ এবং ম্যানেজার শামীম মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়েছে। ওই কারখানার ভবনটির নকশার অনুমোদনও ছিল না পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থাও। পুরো নগর উন্নয়ন সচিবকে 24 ঘন্টার মধ্যে ওই অবৈধ পরিকাঠামো ভেঙে ফেলার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এরপরই ওই বাড়ি ভাঙার কাজ শুরু হয়। ঘটনাস্থলে যান পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনী ও পুরসভার আধিকারিকরা। 5টি বুলডোজার ওই বেআইনি নির্মাণ ভাঙার কাজ করছে। রাজ্য সরকার শিক্ষক ও পুরনিয়োগ দুর্নীতি এবং সমবায় ক্ষেত্রে বিভিন্ন অনিয়মের তদন্তের জন্য সিবিআইকে অনুমতি দিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধায়ক হিসেবে শপথ গ্রহণের পর নবান্নে সাংবাদিক বৈঠকে কথা জানান। তিনি বলেন, পূর্বতন সরকার দুর্নীতিগ্রস্ত আমলা ও আধিকারিকদের বাঁচাতে সিবিআই এ দায়ের করা 4টি মামলার অনুমোদন দীর্ঘদিন আটকে রেখেছিল, কিন্তু তার সরকার প্রাতিষ্ঠানিক দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়েছে।
4: প্রাতিষ্ঠানিক দুর্নীতির ক্ষেত্রে ব্যবস্থা হবে কয়েকদিনের মধ্যে, আমরা আগামী ক্যাবিনেটে হয়তো এই বিষয়ে সিদ্ধান্ত কিছু নেব। বিদায়ী সরকার এবং বিদায়ী সরকারের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী এই স্যাংশন আটকে রেখেছিলেন দুর্নীতিগ্রস্ত আমলা এবং আধিকারিকদের বাঁচানোর জন্য। আজকে আমরা সিবিআই কে 3টি দপ্তরের আধিকারিকরা যারা করাপশনে যুক্ত ছিলেন তাদের স্যাংশন আমরা দিয়ে দিলাম।
1: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসসি 2016 প্যানেলে অযোগ্য চিহ্নিত শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন ফেরানোর ব্যাপারে সক্রিয় হয়েছে রাজ্য সরকার। স্কুল শিক্ষা দপ্তর সব জেলাশাসককে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির কারণে সুপ্রিম কোর্ট গত বছর 3রা এপ্রিল এসএসসির প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে দেয়। অযোগ্য চিহ্নিত শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন ফেরাতে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সেই নির্দেশ কার্যকর না হওয়ার অভিযোগে আদালত অবমাননার মামলাও হয়। বেতন ফেরানোর নির্দেশ কার্যকর করে জেলাশাসকদের স্কুল শিক্ষা দপ্তরকে রিপোর্ট দিতে হবে। সিবিএসইর দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। গত বছরের তুলনায় এবার পাশের হার 3% কমে হয়েছে 85.20%। চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আগামীকাল প্রকাশিত হবে। সকাল 11টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার। মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বা টুটু বসু শেষকৃত্য আজকে আওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হয়েছে। শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, তৃণমূল সাংসদ মালা রায় প্রমুখ। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য বিধানসভায় আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ নবনির্বাচিত 144 জন বিধায়ক শপথ নিয়েছেন। আগামীকালও চলবে শপথ গ্রহণ। কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার্থে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হল।
5: विपणन सीजन 2026-27 के लिए 14 खरीफ फसलों के न्यूनतम समर्थन मूल्य में बढ़ोतरी को मंजूरी दे दी है। नई दिल्ली में मंत्रिमंडल की बैठक के बाद सूचना और प्रसारण मंत्री अश्विनी वैष्णव ने कहा कि सरकार ने किसानों को उनकी उपज का लाभकारी मूल्य सुनिश्चित करने के लिए खरीफ फसलों का न्यूनतम समर्थन मूल्य बढ़ा दिया है।
6: खरीफ के लिए जो फैसला लिया गया उसमें जितने भी खरीफ के क्रॉप्स हैं उन सब में कॉस्ट प्लस 50% या 50 से अधिक टोटल 2,60,000 करोड़ रुपए किसानों को पे आउट जाएगा इस पूरे फैसले से। और इस साल का एनुअल खरीफ प्रोक्योरमेंट होगा 824 लाख मेट्रिक टन LMT।
5: श्री वैष्णव ने बताया कि सूर्यमुखी बीजों के लिए न्यूनतम समर्थन मूल्य में 622 रुपये प्रति क्विंटल, कपास के लिए 557 रुपये प्रति क्विंटल और तिल के लिए 500 रुपये प्रति क्विंटल की वृद्धि की गई है। मंत्रिमंडल ने कोयला और लिग्नाइट गैसीकरण परियोजनाओं के लिए संवर्धन योजना को भी मंजूरी दी है। श्री वैष्णव ने बताया कि ये योजना भारत के कोयला और लिग्नाइट गैसीकरण कार्यक्रम को बढ़ावा देने के लिए महत्वपूर्ण है।
6: कोल भारत में करीब करीब 400 बिलियन टन के नोन रिजर्व्स है, तो इस कोयले का ज्यादा से ज्यादा उपयोग करके हम इससे गैस बना सके और गैस का उपयोग फिर फर्टिलाइजर वगैरह में, ताकि फर्टिलाइजर के लिए जो LNG इंपोर्ट करनी पड़ती है वो कम हो जाएगी। 37,500 करोड़ रुपीज का आउटले इस स्कीम के लिए रखा गया है और करीब 3 लाख करोड़ का इन्वेस्टमेंट होगा इसमें टोटल, और 75 मिलियन टन कोल को इसमें गैसीफाई करने के लिए प्रोजेक्ट्स लगेंगे।
5: श्री वैष्णव ने कहा कि ये योजना से केवल खनन से प्रतिवर्ष 6,300 करोड़ रुपए का राजस्व और 50,000 रोजगार सृजित होगा। मंत्रिमंडल की आर्थिक कार्य समिति ने लगभग 20,667 करोड़ रुपए की लागत से अहमदाबाद सरखेज धोलेरा सेमी हाई स्पीड दोहरी लाइन परियोजना को मंजूरी दे दी है। रेलवे की ये पहली सेमी हाई स्पीड परियोजना होगी। इसे स्वदेशी रूप से विकसित तकनीक से तैयार किया गया है। मंत्रिमंडल ने सार्वजनिक निजी भागीदारी के अंतर्गत नागपुर अंतर्राष्ट्रीय हवाई अड्डे के उन्नयन और आधुनिकीकरण को मंजूरी दे दी है। श्री वैष्णव ने कहा कि ये नागपुर हवाई अड्डे के एक क्षेत्रीय विमानन केंद्र बनने की दिशा में महत्वपूर्ण निर्णय है। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा है कि खरीफ फसलों के न्यूनतम समर्थन मूल्य में वृद्धि को मंत्रिमंडल की मंजूरी से देश के करोड़ों किसानों को अपने उपज के लिए उचित और लाभकारी मूल्य मिलेगा। श्री मोदी ने कहा कि इस निर्णय से देश के किसानों के जीवन में समृद्धि आएगी। प्रधानमंत्री ने कहा कि अहमदाबाद धोलेरा सेमी हाई स्पीड डबल लाइन परियोजना देश की रेल संपर्क यात्रा में महत्वपूर्ण है। प्रधानमंत्री नरेंद्र मोदी शुक्रवार को संयुक्त अरब अमीरात नीदरलैंड स्वीडन नॉर्वे और इटली के 6 दिन की यात्रा पर रवाना होंगे। विदेश मंत्रालय में सचिव सीबी जॉर्ज ने नई दिल्ली में बताया कि शुक्रवार को श्री मोदी संयुक्त अरब अमीरात पहुंचेंगे और राष्ट्रपति शेख मोहम्मद बिन जायद अल नाहयान से मुलाकात करेंगे। असम सरकार 26 मई को समान नागरिक संहिता विधेयक विधानसभा में पेश करेगी। मुख्यमंत्री हेमंत बिस्व सरमा ने पहली मंत्रिमंडलीय बैठक के बाद बताया कि प्रस्तावित विधेयक विवाह की कानूनी उम्र, बहुविवाह, उत्तराधिकार और लिव इन संबंधों सहित कई मुद्दों पर है। उन्होंने स्पष्ट किया कि धार्मिक प्रचलन इस विधेयक के दायरे से बाहर रहेंगे। पश्चिम बंगाल सरकार ने आलू, प्याज, फल, सब्जियों, तिलहन, अनाज, पशु उत्पादों और अन्य आवश्यक उत्पादों के अंतर्राज्यीय आवागमन पर लगे सभी प्रतिबंध हटा दिए हैं। ये प्रतिबंध पूर्ववर्ती तृणमूल कांग्रेस सरकार ने लगाए थे। इन प्रतिबंधों से आलू किसानों और अन्य संस्थाओं को भारी नुकसान हुआ था। गांधीनगर में एशियाई भारोत्तोलन प्रतियोगिता में ज्ञानेश्वरी यादव ने आज 53 किलो भार वर्ग में रजत और कांस्य पदक अपने नाम किए। उधर आईपीएल क्रिकेट में रायपुर में रॉयल चैलेंजर्स बेंगलुरु और कोलकाता नाइट राइडर्स के बीच मुकाबले में बारिश के कारण देरी आई है। अंक तालिका में 8वें स्थान पर मौजूद कोलकाता के लिए ये मुकाबला प्लेऑफ की दौड़ में बने रहने के लिए महत्वपूर्ण है। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
7: This is Akashvani. The news read by R.S. Raghu. Union Cabinet has approved increase in minimum support prices MSP for 14 Kharif crops for marketing season 2026-27. Addressing media after the Union Cabinet meeting, Information and Broadcasting Minister Ashwini Vaishnav said the government has increased the MSP of Kharif crops to ensure remunerative prices to the growers for their produce.
8: किसानों के लिए आज एक बहुत बड़ा फैसला लिया गया।
9: टुडे अ मेजर डिसीजन वाज टेकन फॉर फार्मर्स फॉर ऑल खरीफ क्रॉप द एमएसपी हैज बीन फिक्स्ड एट कॉस्ट प्लस 50% और इवन हायर। विद दिस डिसीजन फार्मर्स विल रिसीव अ टोटल पे आउट ऑफ 2,60,000 करोड़ रुपीज। द एनुअल खरीफ प्रोक्योरमेंट फॉर दिस ईयर विल बी 824 लाख मेट्रिक टन।
8: खरीफ प्रोक्योरमेंट होगा 824 लाख मेट्रिक टन।
7: The Union Cabinet has also approved a scheme for promotion of surface coal and lignite gasification projects with a financial outlay of 37,500 crore rupees. Mr. Vaishnav said the scheme aims to incentivize new surface coal and lignite gasification projects for production of syngas and its downstream products, targeting gasification of approximately 75 million tons of coal and lignite. The Cabinet Committee on Economic Affairs, CCEA, has approved Ahmedabad Sarkhej Dholera semi-high-speed double-line project with a total cost of nearly 20,667 crore rupees. Union Cabinet has also approved upgradation and modernization of Nagpur International Airport through long-term license involving private partner under public-private partnership. Prime Minister Narendra Modi will embark on a six-day visit to United Arab Emirates, UAE, Netherlands, Sweden, Norway and Italy on Friday. Briefing media in New Delhi this evening, Secretary West in Ministry of External Affairs C.B. George informed that on the first leg of his five-nation visit, Mr. Modi will reach UAE on Friday.
10: Prime Minister Narendra Modi will be undertaking a five-nation tour from 15 to 20 May, which includes the United Arab Emirates and four European nations, the Netherlands, Sweden, Norway, and Italy. Prime Minister will begin his visit from the UAE on 15 May, where he will meet the President of the UAE, His Highness Sheikh Mohammed bin Zayed Al Nahyan, and exchange views on bilateral relations, in particular energy cooperation, as well as regional and international issues of mutual interest.
7: The Central Bureau of Investigation CBI has arrested five accused persons in connection with the alleged irregularities and paper leak related to the NEET UG 2026 examination. The five accused persons in the case are three from Jaipur, one from Gurugram and one from Nashik, and several other suspects are currently being examined. The agency today has also carried out searches at multiple locations across the country based on emerging leads. The Assam government will introduce the Uniform Civil Code UCC bill in the State Legislative Assembly on the 26th of this month. Chief Minister Himanta Biswa Sarma made the announcement while addressing the media after chairing the first cabinet meeting of the new term. Mr. Sarma said a special session of the Assam Assembly will be held from 21st to 26th of this month. Minister for Personnel, Public Grievances and Pensions, Dr. Jitendra Singh, has said that the government is continuously working towards ensuring simplified, compassionate and responsive pension administration for the benefit of the pensioners. Addressing the 6th All India Pension Adalat in New Delhi today, Dr. Singh said that pensioners must be viewed not merely as beneficiaries of government support, but as valuable contributors to nation building whose experience, expertise and institutional memory remain a national asset. The 16th Pension Adalat, organized by the Department of Pension and Pensioners, took up 985 long-pending pension grievances relating to various ministries. The ministry said that till today, 728 cases accounting for nearly 74% of the total grievances have already been resolved. And in IPL cricket, the toss for the match between Royal Challengers Bengaluru and Kolkata Knight Riders in Raipur has been delayed due to rain and wet outfield. The pitch inspection is scheduled for 8:15 p.m. And that is the end of this news bulletin.
11: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে নিউজ অন এআইআর অ্যাপ এর মাধ্যমে। এখন শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান।
12: পতাকা কুইজ টাইম নিবেদনে পতাকা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড।
13: ফিরে এলাম আমরা পতাকা কুইজ টাইমে। আজ 13ই মে, চতুর্থ রাউন্ডের যে স্কোর আমরা গত সপ্তাহে বলেছিলাম, যেখানে শেষ করেছিলাম, সেটা আর একবার স্মরণ করিয়ে দিই। প্রথম, দ্বিতীয়, তৃতীয় দল যথাক্রমে 45, 5 এবং 20। এই অবস্থা থেকে আমরা এবার যাব সামনের দিকে, অর্থাৎ পঞ্চম রাউন্ডে, যার বিষয় ইতিহাস ভূগোল। এ বিষয়ক প্রথম প্রশ্ন যাচ্ছে প্রথম দল অর্থাৎ দ্য কুইজার্সের মহিদুল ইসলাম এবং সাহিল শেখের কাছে। তোমরা বলবে, মৌ ভাণ্ডার নামক স্থানে, ভারতের অবশ্যই, কোন ধাতু উত্তোলন করা হয়?
14: ম্যাঙ্গানিজ।
13: উত্তর সঠিক না হওয়ার জন্য আমরা যাব পরবর্তী টিমের কাছে, দ্য উইনার্স, সৌরভ ঘোষ এবং সুদীপ মণ্ডল।
14: সিলভার।
13: সিলভার, এ উত্তরও নেওয়া গেল না সঠিক হিসাবে, তাই আমরা যাচ্ছি দ্য চ্যালেঞ্জার্সের কাছে, কিরণময় মণ্ডল, সুরজ মণ্ডল।
14: বক্সাইট।
13: সঠিক উত্তর হবে কপার, অর্থাৎ তামা। যাব টিম নাম্বার টু এর জন্য প্রশ্ন নিয়ে। সৌরভ, সুদীপ, তোমাদের জন্য প্রশ্ন, ঐতিহাসিক চরিত্র পানকু, PANKU, কোন দেশের মানুষ ছিলেন?
14: চীন।
13: তোমার উত্তর বলো।
14: চীন,
13: সঠিক উত্তর। যাব তিন নম্বর দলের কাছে, তোমরা বলবে, উত্তরপ্রদেশের সর্ববৃহৎ এবং সর্বপ্রধান শিল্পকেন্দ্র কোথায় রয়েছে, কোন শহরে?
14: কানপুর।
13: সঠিক উত্তর, একদম সঠিক উত্তর, কানপুর। তোমরাও পেয়েছো 10 নম্বর। এবার তোমাদের জন্যই এই রাউন্ডের দ্বিতীয় প্রশ্ন। তোমরা বলবে, শ্রীলঙ্কার কোন শহরকে রত্নের শহর বলা হয়?
14: মহাবলীপুরম।
13: মহাবলীপুরম এই উত্তর ঠিক হলো না। যাবো 2 নম্বর দলের কাছে।
14: কলম্বো।
13: কলম্বো নয়, টিম নাম্বার 1।
14: রত্নাগিরি।
13: রত্নাগিরি নয়, উত্তর ঠিক হয়নি, সঠিক হবে রত্নপুরা শহর। এই রাউন্ডের দ্বিতীয় প্রশ্ন যাচ্ছে দ্বিতীয় দলের কাছে। তোমরা বলবে, কেন্দ্রীয় মৎস্য শিকার কেন্দ্র এবং মৎস্য গবেষণা কেন্দ্র ভারতের কোন শহরে আছে?
14: কেরালার কোচি।
13: একদম সঠিক উত্তর, কেরালার কোচি। তোমরা পেয়েছো 10 নম্বর। লাস্ট কোয়েশ্চেন যাচ্ছে টিম নাম্বার 1-এর কাছে। তোমাদেরকে বলতে হবে, সোন এই নদীটা কোন নদীর উপনদী?
14: যমুনা।
13: উত্তর হয়নি, যাবো 3 নম্বর দলের কাছে।
14: গঙ্গা।
13: গঙ্গা সঠিক উত্তর, তোমরা পেয়েছো 5 নম্বর। গঙ্গার উপনদী হচ্ছে সোন, হচ্ছে গঙ্গার উপনদী। শেষ করলাম ইতিহাস এবং ভূগোল বিষয়ক রাউন্ডটি।
15: এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে, জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট, 139 রেলেনিন সরণি, কলকাতা 13, ফোন নাম্বার 0333987-3987।
16: ষষ্ঠ রাউন্ড যেমন কর্ম, এখানে প্রশ্নের উত্তরে অপশান আছে, ঠিকটা বেছে নিতে হবে। বেছে নিতে হবে মানে বেছে নিতেই হবে, অন্য কোনো পথ নেই, বোনাস নেই, এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দিতে বাধ্য। এবং উত্তর যদি ঠিক না হয়, উত্তর যদি ঠিক হয় তাহলে আমি 10 দেব, আর উত্তর ঠিক যদি না হয় তাহলে তোমাদের মোট অর্জন থেকে মাইনাস হবে, সেটা অবশ্য 10 নয়, 5। টিম নাম্বার 1, লেবুতে সাধারণত যে অ্যাসিড পাওয়া যায়, এ সাইট্রিক অ্যাসিড, বি সালফিউরিক অ্যাসিড, সি নাইট্রিক অ্যাসিড?
14: এ সাইট্রিক অ্যাসিড।
16: কারেক্ট অ্যান্সার। 10 ফর টিম নাম্বার 1, দ্য কুইজার্স, দ্য উইনার্স সৌরভ সুদীপ। টিম নাম্বার 2, থাইল্যান্ড বলে যে দেশ তার আগের নাম ছিল এ ব্রহ্মদেশ, বি শ্যাম দেশ, সি নয়া দেশ?
14: এ ব্রহ্মদেশ।
16: সঠিক উত্তর হবে শ্যাম দেশ, -5 ফ্রম টিম নাম্বার 2। টিম নাম্বার 3, দ্য চ্যালেঞ্জার্স, কিরণময় সুরজ। খুব দ্রুত উত্তর দিতে হবে, 4.5 ফিট সমান কত ইঞ্চি? এ 56, বি 53, সি 51?
14: 54।
16: কারেক্ট অ্যান্সার। 10 ফর টিম নাম্বার 3। তোমাদের দুর্গতি শেষ হয়নি, দ্বিতীয় অংশ। টিম নাম্বার 3, দ্য চ্যালেঞ্জার্স, ভারতে কোন দিনটি শহীদ দিবস? এ 14ই আগস্ট, বি 30শে জানুয়ারি, সি 21শে ফেব্রুয়ারি?
14: 30শে জানুয়ারি।
16: এগেইন কারেক্ট অ্যান্সার। দ্য উইনার্স, এরোপ্লেনের গতি নির্ণায়ক যন্ত্র তার নাম? এ ট্যাকোমিটার, বি অল্টিমিটার, সি প্লেনোমিটার?
14: এ অপশন, ট্যাকোমিটার।
16: এ ট্যাকোমিটার, রাইট অ্যান্সার। টিম নাম্বার 1, সত্যজিৎ রায়ের সিনেমার শতরঞ্জকে খিলাড়ি, হিন্দি ছবি, হিন্দি রঙিন ছবি শতরঞ্জকে খিলাড়ি, এই ছবির শুরুতে ধারাভাষ্যকারের একটি ভূমিকা ছিল, হিন্দি ছবির বিশিষ্ট এক অভিনেতা যার সারা জীবনের স্বপ্ন ছিল সত্যজিৎ রায়ের ছবিতে কাজ করব, সে স্বপ্ন পূরণ হয়নি, শুধু ওই ধারাভাষ্যটুকুতে তার কণ্ঠস্বর ব্যবহার হয়েছিল। তিনি হচ্ছেন এ অমিতাভ বচ্চন, বি আমজাদ খান, সি অমরীশ পুরী?
14: অমিতাভ বচ্চন।
16: অমিতাভ বচ্চন কারেক্ট অ্যান্সার। যেমন কর্ম হয়েছে তেমন ফলও হয়েছে, প্রবাল স্যার বলবেন কেমন ফল হয়েছে।
15: এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে, জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার

0: পরিষেবা, জিডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট, 139 এর লেনিন সরণী, কলকাতা 13, ফোন নাম্বার 0333987-3987।
1: বিগত রাউন্ড অত্যন্ত টেনশনের মধ্যে দিয়ে গেল প্রত্যেকটা টিমের কাছেই। প্রথম দল কুইজার্স, এই মুহূর্তে তোমরা আছো 65-এ। দ্বিতীয় দল, তোমরা একটা সঠিক প্রশ্নের উত্তর দিয়েছো আর একটা ভুল, তোমাদের ছিল 25, হয়েছিল মাইনাস হয়ে 20, আবার সঠিক উত্তর দিয়েছো 10+ হয়ে এই মুহূর্তে তোমরা 30-তে অবস্থান করছো। তৃতীয় দল চ্যালেঞ্জার্স, তোমরাও দুটো সঠিক প্রশ্নের উত্তর দিতে পেরে 20 নম্বর অ্যাড করে 35+20 55-এ অবস্থান করছো। তাহলে দাঁড়ালো টিম নাম্বার 1 65, টিম নাম্বার 2 30, আর টিম নাম্বার 3 55। এবারে আমরা যাব সপ্তম রাউন্ডে, যার বিষয় হচ্ছে বাজার রাউন্ড। এই টিমে এই এই রাউন্ডে যে আগে বাজার প্রেস করবে সেই টিম উত্তর দেওয়ার সুযোগ পাবে। কোয়েশ্চেন নাম্বার 1, ভারতের মূল সংবিধানে কটি তফসিল ছিল? প্রথম বাজার প্রেস করেছে টিম নাম্বার 2, 8টি। সঠিক উত্তর
2: 8টি,
1: তোমরা, হ্যাঁ 8টি সঠিক উত্তর, তোমরা পেয়েছো 10 নম্বর। কোয়েশ্চেন নাম্বার 2, জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভানেত্রীর নাম কি? প্রথম বাজার প্রেস করেছে টিম নাম্বার 3,
2: অ্যানি বেসান্ত, 1917 সালে।
1: সঠিক উত্তর, সঠিক উত্তর, অ্যানি বেসান্ত। কোয়েশ্চেন নাম্বার 3, থ্রি মাস্কেটিয়ার্স গ্রন্থটি কে রচনা করেছেন? প্রথম বাজার প্রেস করেছে টিম নাম্বার 1,
3: আলেকজান্ডার ডুমা।
1: আলেকজান্ডার ডুমা, সঠিক উত্তর, তোমরা পেয়েছো 10 নম্বর। কোয়েশ্চেন নাম্বার 4, হাভানা শহরটি কোন দেশের রাজধানী? আবারও প্রথম বাজার প্রেস করেছে
3: কিউবা।
1: কিউবা, সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 5, বিশ্ব দিবস বা আর্থ ডে কবে পালিত হয়? প্রথম বাজার প্রেস করেছে টিম নাম্বার 2,
3: 22 এপ্রিল।
1: 22 এপ্রিল, সঠিক উত্তর, তোমরা পেয়েছো 10 নম্বর। লাস্ট কোয়েশ্চেন, আহমেদাবাদ কোন নদীর তীরে অবস্থিত? প্রথম বাজার প্রেস করেছে টিম নাম্বার 1,
3: সবরমতী।
1: সবরমতী, সঠিক উত্তর। এবং শেষ হলো এই বাজার রাউন্ডটি।
0: এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। জিডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট, 139 এর লেনিন সরণী, কলকাতা 13, ফোন নাম্বার 0333987-3987।
4: অষ্টম রাউন্ড অডিও, প্রথম প্রশ্নের সুযোগ টিম নাম্বার 1 এর কাছে। ইংরেজি কবিতার আবৃত, এটি একটি কবিতার বাংলা কবিতার ট্রান্সলেশন। মূল বাংলা কবিতার প্রথম তিনটে শব্দ চাই।
5: Where the mind is without fear and the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls, where words come out from the depth of truth, where tireless striving stretches its arms towards perfection, where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit, where the mind is led forward by thee into ever-widening thought and action, into that heaven of freedom, my father, let my country awake.
6: চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর।
4: হাতালি হোক টিম নাম্বার 1 এর জন্য। টিম নাম্বার 2, শিল্পীর নাম বললে 10 নম্বর।

0: শিল্পীর নাম
1: পাস,
0: পাস টু টিম নাম্বার থ্রি
2: ইমন চক্রবর্তী,
0: কখনো না ওয়ান
2: লোপামুদ্রা মিত্র,
0: লোপামুদ্রা মিত্র কারেক্টার স্যার, ফাইভ ফর টিম নাম্বার ওয়ান। টিম নাম্বার থ্রি দ্য চ্যালেঞ্জার্স, কিরণময় সুরজ, রবীন্দ্রসঙ্গীত হয়েছে, এবার নজরুল গীতিতে যাই। শিল্পীর নাম বললে দশ নম্বর

0: রাধারানী দেবী?
1: না, রাধারানী দেবী নন। টিম নাম্বার টু,
2: হৈমন্তী শুক্লা?
1: হৈমন্তী শুক্লা নন। ইনি ওয়ান,
2: সন্ধ্যা মুখোপাধ্যায়?
1: ইনি হচ্ছেন ফিরোজা বেগম। শেষ করছি অষ্টম রাউন্ড, অর্ধেক পথ পাড়ি দিয়েছি। প্রবাল স্যার বলবেন দলগত অবস্থান।
3: আমরা অর্ধেক পথ পাড়ি দিয়েছি, একই সঙ্গে এটাও লক্ষ্য করছি যে তিনটে টিমের মধ্যে একটা টিম অলরেডি সেঞ্চুরি পার করে গেছে, আর দুটো টিমও হাফ সেঞ্চুরি পূর্ণ হয়েছে বা পার করেছে। এবার আমরা স্কোরটা বলি বিশদে। প্রথম দল অষ্টম রাউন্ডের শেষে দ্য কুইজার্স, তারা এই মুহূর্তে রয়েছে 110। উইনার্স, তোমরা রয়েছো এই মুহূর্তে 50। চ্যালেঞ্জার্স, তোমরা এই মুহূর্তে রয়েছো 65। আমি আশা করব অর্ধেক পার হওয়ার পরে প্রথম দল যেমন সেঞ্চুরি পার করেছে, শেষ অবধি তারা যেন দ্বিতীয় সেঞ্চুরিও পার করতে পারে, একই সঙ্গে অন্যান্য দলগুলিও যাতে আরও এগিয়ে এসে একে অন্যকে ছাপিয়ে যেতে পারে এবং তিনজনাই তিনজনার সত্যিকারের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। এই আশা রেখে সকলকে ভালো থাকার বার্তা দিয়ে এ সপ্তাহের মতন আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে আবার পরবর্তী সপ্তাহে এই তিনটে দলকে সঙ্গে নিয়ে যথাসময়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।
4: পতাকা কুইজ টাইম। জমজমাটি এই প্রশ্নোত্তর প্রতিযোগিতায় অংশ নিতে গেলে প্রতিযোগী দুজনের নাম, প্রতিষ্ঠানের নাম এবং আপনাদের ফোন নাম্বার টাইপ করে অনুগ্রহ করে মেসেজ করুন দুটি নম্বরের যে কোনো একটিতে, 9434860633 অথবা 9475877786। নম্বর দুটি আমি আবার বলছি, 9434860633 অথবা 9475877786। আমরা ডেকে নেব আপনাদের যথাসময়ে।
5: পতাকা কুইজ টাইম নিবেদনে পতাকা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড।
6: তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
7: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি। পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
6: নাম্বার যাচাই না করে প্রায় প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
7: তাহলে সঠিক নম্বর
6: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
7: দিদি তুমি বাঁচালে।
6: কাজ থেকে নয়।
7: হ্যাঁ করছি। আরবিআই এ কথা বলে,
8: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
9: শুনছিলেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জি এফএম প্রচার তরঙ্গে।
10: বিশিষ্ট শল্য চিকিৎসক ডক্টর নির্মল সাহার সঙ্গে।
11: আকাশবাণীর 90 বছর তার জন্মদিন এবং দীর্ঘদিন ধরে সে সবসময় কৈশোরের মতো থেকেছে, কখনোই বৃদ্ধ হয়ে যায়নি। তার যৌবন সবসময় আলোকিত হয়ে রয়েছে। আমার মনে হয় আমার যখন কৈশোর ছিল সেই সময় আমি আকাশবাণীকে যেভাবে দেখেছি, যে রবীন্দ্রসঙ্গীত নাটক শুনেছি, সেগুলো এখনো আমাকে ভালো মানুষ হতে সাহায্য করেছে। সকালবেলায় রবীন্দ্রসঙ্গীত শোনা, পড়তে পড়তে রবীন্দ্রসঙ্গীত শোনা, খবরের বাড়ির গুরুজনরা খবর শুনতেন, এবং আকাশবাণীর যে ভালো চিন্তা বা যে চিন্তনের যে প্রকাশ, যেভাবে শ্রুতির মধ্যে

শুনেছি আর কল্পনার জগৎ দিয়ে সেটাকে মনে মনে তৈরি করেছি। মানে কখনো যখন নাটক শুনেছি, সেই অজিতেশের নাটক, তৃপ্তিমিত্র সৌম্যমিত্রের নাটক, জগন্নাথ বসুদের নাটক, প্রসাদের নাটক হচ্ছে, আর আমরা কিন্তু চোখে দেখতে পেতাম এবং চোখের সামনে যেন নাটকটা ঘটছে, এই যে অদ্ভুত একটা বাক্য বাচন শিল্পীর মধ্যে দিয়ে মানুষের ভিতরে পেনেট্রেট করা, এবং আমার যে কল্পনার জগৎ গুলো তৈরি হয়েছে সেগুলো কিন্তু আমার মনে হয় আকাশবাণীর এই রেডিও শুনতে শুনতেই হয়েছে। তারপরে যখন অডিও ভিজুয়াল ব্যাপারটা এলো তখন বোধ হয় কল্পনার জগৎটা একটু ছোটই হয়ে গেল। পড়া এবং এই শোনার মধ্যে দিয়ে যে যে শৈলী তৈরি হয়, নিজের মনের মধ্যে যে শৈলী তৈরি হয়, সেই শৈলীটা দীর্ঘকালীন এবং অত্যন্ত সুন্দর, এবং সেটা মানুষ বলার জন্য অত্যন্ত কাজের। এবং আমার মধ্যে যদি কিছু ভালো কিছু থাকে, সেটা আমাদের শিক্ষক আছেন, আমার বিদ্যালয় রয়েছে, কিন্তু আকাশবাণীকেও বোধ হয় সঙ্গে রাখতে হবে, কারণ আকাশবাণীর ভূমিকাও বোধ হয় আমার বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার ভূমিকাকে আমি অস্বীকার করতে পারি না। কারণ আমাদের বাড়িতে সেই রেডিও ছিল এবং রেডিও খুব, এখন আমরা রেডিও শুনি, এখন আমরা রেডিওকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ভাবি এবং সেটাকে সম্মান করি। আমি অত্যন্ত শুভকামনা করি আকাশবাণীর, আকাশবাণীর আরো বৃদ্ধি হোক, আরো সুন্দর সুন্দর দিক খুলে উঠুক এবং আকাশবাণী তার সমৃদ্ধি লাভ করুক।

আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জি FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা আধুনিক গান। প্রথম গানের শিল্পী পিন্টু ভট্টাচার্য। প্রথম গানের শিল্পী পিন্টু ভট্টাচার্য।

গানটি শুনলেন অখিল বন্ধু ঘোষের কণ্ঠে। বাংলা আধুনিক গান শুনছেন আকাশবাণীর মুর্শিদাবাদ কেন্দ্র থেকে। এবারের গানের শিল্পী উৎপলা সেন।

গানটি প্রচারে বিঘ্ন ঘটায় আমরা দুঃখিত। বাংলা আধুনিক গান শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্র থেকে। পরের গানে যাওয়ার আগে একটি ঘোষণা। আজ রাত 10:10 জলসাঘর অনুষ্ঠানের বিষয় রাগের আলোয় রবীন্দ্রনাথ। আপনারা সরাসরি এই অনুষ্ঠানে যোগদান করতে ডায়াল করবেন 9434921300 নাম্বারে। ঘোষণাটি শেষ হল। বাংলা আধুনিক গানের আসরে এবারের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

0: বিস্তারিত খবরে কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য MSP বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, কৃষকরা যাতে তাদের ফসলের ন্যায্য মূল্য পান তা সুনিশ্চিত করতেই MSP বৃদ্ধির এই সিদ্ধান্ত। সবচেয়ে বেশি সহায়ক মূল্য বৃদ্ধির সুপারিশ করা হয়েছে সূর্যমুখী বীজের জন্য প্রতি কুইন্টাল 622 টাকা, এছাড়া তুলোর জন্য কুইন্টাল পিছু 557 এবং সিসেম বা তিলের জন্য প্রতি কুইন্টাল 500 টাকা MSP ধার্য করা হয়েছে। উন্নত মানের ধানের এ গ্রেড শ্রেণীভুক্ত ধানের জন্য প্রতি কুইন্টালে MSP ধার্য করা হয়েছে 2461 টাকা, এছাড়া হাইব্রিড জোয়ারের জন্য কুইন্টাল পিছু 4023 টাকা, বাজরার জন্য 2900 টাকা এবং অরহর ডালের জন্য 8450 টাকা ন্যূনতম সহায়ক মূল্য দেওয়ার বিষয়ে মন্ত্রিসভার অনুমোদন মিলেছে।
1: খরিফ কে লিয়ে যে ফেসলা লিয়া গিয়া উসমে জিতনে ভি খরিফ কে ক্রপস হ্যায় উন সব মে কস্ট প্লাস 50% ইয়া 50 সে অধিক টোটাল 260,000 করোড় রুপে কিসানো কো পে আউট জায়গা ইস পুরে ফেসলে সে অর ইস সাল কা অ্যানুয়াল খরিফ প্রকিউরমেন্ট হোগা 824 লাখ মেট্রিক টন LMT।
0: মন্ত্রিসভা কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশনের একটি প্রকল্প অনুমোদন করেছে। এর জন্য বরাদ্দ করা হয়েছে 37,500 কোটি টাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই প্রকল্পের মাধ্যমে সারফেস কোল বা মাটির 200 মিটারের মধ্যে থাকা কয়লা ও লিগনাইট গ্যাসিফাই করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এর জন্য প্রায় 3 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হবে।
1: होल भारत में करीब करीब 400 बिलियन टन के नोन रिजर्व्स है, तो इस कोयले का ज्यादा से ज्यादा उपयोग करके हम इससे गैस बना सके और गैस का उपयोग फिर फर्टिलाइजर वगैरह में, ताकि फर्टिलाइजर के लिए जो LNG इंपोर्ट करनी पड़ती है वो कम हो जाएगी। 37,500 करोड़ रुपीज का आउटले इस स्कीम के लिए रखा गया है और करीब 3 लाख करोड़ का इन्वेस्टमेंट होगा इसमें टोटल, और 75 मिलियन टन कोल को इसमें गैसिफाई करने के लिए प्रोजेक्ट्स लगेंगे।
0: সরকারি বেসরকারি অংশীদারিত্বে নাগপুর আন্তর্জাতিক বিমানবন্দর আধুনিকীকরণের একটি প্রস্তাবেও সবুজ সংকেত দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি CCEA আহমেদাবাদের সার্কেজ থেকে ঢোলেরা পর্যন্ত সেমি হাইস্পিড রেল লাইন ডাবল করার একটি প্রকল্প অনুমোদন করেছে। এর জন্য প্রায় 20,667 কোটি টাকা খরচ পড়বে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্তগুলিকে স্বাগত জানিয়েছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানান, এই সিদ্ধান্তের ফলে কৃষকরা তাঁদের ফসলের ন্যায্য ও লাভজনক দাম পাবেন। তিনি বলেন, আহমেদাবাদ ধোলেরা সেমি হাইস্পিড ডাবল লাইন প্রকল্পের অনুমোদন দেশের রেল ব্যবস্থার আধুনিকীকরণে মাইলফলক হয়ে থাকবে। কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশন প্রকল্পের প্রসার দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধি করবে এবং যুব সমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। পরিবেশগত স্থিতিশীল বিকল্প ব্যবহারের বার্তা দিতেই প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত। প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয় এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের আহ্বানে সাড়া দিয়ে আজ বিভিন্ন রাজ্য সরকার একগুচ্ছ কঠোর পদক্ষেপের ঘোষণা করেছে। মুম্বাইতে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস আজ পরপর দুটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। এই বৈঠকে মন্ত্রী ও সরকারি আধিকারিকদের জন্য বেশ কিছু নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী এবং সমস্ত মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিদের কনভয়ের গাড়ির সংখ্যা অর্ধেক করতে বলা হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা মন্ত্রী, বিধায়ক ও সরকারি আধিকারিকদের গাড়ি ব্যবহারের ঊর্ধ্বসীমা বেঁধে দিয়েছেন এবং জনগণকে গণপরিবহন ব্যবহারের জন্য আহ্বান জানিয়েছেন। গুজরাতের রাজ্যপাল আচার্য দেবব্রত রাজ্যের মধ্যে গণপরিবহনের মাধ্যমেই যাতায়াত করবেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, পশ্চিম এশিয়ায় চলতি সংঘর্ষের আবহে প্রধানমন্ত্রী গত রবিবার দেশবাসীর কাছে এই আহ্বান জানান। এয়ার ইন্ডিয়া বিমান সংস্থা আন্তর্জাতিক উড়ানের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। সাময়িকভাবে কিছু বিদেশি রুটে পরিষেবা স্থগিতও করেছে তারা। আকাশপথের বিধিনিষেধ এবং বিমান জ্বালানির মূল্যবৃদ্ধির প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, এই সিদ্ধান্ত চলতি বছরের জুন থেকে আগস্ট মাস পর্যন্ত বহাল থাকবে। এই সিদ্ধান্তের ফলে এয়ার ইন্ডিয়া সাময়িকভাবে দিল্লি শিকাগো, মুম্বাই নিউ ইয়র্ক, দিল্লি সাংহাই, চেন্নাই সিঙ্গাপুর সহ আরও দুটি রুটে তাদের বিমান পরিষেবা স্থগিত রাখবে। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করানো হয়। প্রথমার্ধে ভবানীপুর থেকে নির্বাচিত বিধায়ক হিসেবে প্রথমে শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর একে একে শপথ নেন মন্ত্রিসভার বাকি সদস্য নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু ও অগ্নিমিত্রা পাল। অধ্যক্ষ প্রতিম তাপস রায় তাদের শপথ বাক্য পাঠ করান। এছাড়াও উত্তরবঙ্গের 9 জেলা ও মুর্শিদাবাদের মোট 76 জন বিধায়ক প্রথমার্ধে শপথ নিয়েছেন। দ্বিতীয়ার্ধে নদিয়া এবং 224 পরগনার বিধায়করা শপথ নেন। আগামীকালও চলবে এই শপথ গ্রহণ পর্ব। প্রথমার্ধে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, দ্বিতীয়ার্ধে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান ও বীরভূমের জয়ী বিধায়করা শপথ নেবেন। শুক্রবার 15ই মে বিধানসভার অধ্যক্ষ নির্বাচন হওয়ার কথা। পশ্চিমবঙ্গ সরকার শিক্ষক ও পুরনিয়োগ দুর্নীতি এবং সমবায় ক্ষেত্রে বিভিন্ন অনিয়মের তদন্তের জন্য সিবিআইকে অনুমতি দিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধায়ক হিসেবে শপথ গ্রহণের পর নবান্নে সাংবাদিক বৈঠকে একথা জানান। তিনি বলেন, পূর্বতন সরকার দুর্নীতিগ্রস্ত আমলা ও আধিকারিকদের বাঁচাতে সিবিআইয়ের দায়ের করা 4টি মামলার অনুমোদন দীর্ঘদিন আটকে রেখেছিল, কিন্তু তাঁর সরকার প্রাতিষ্ঠানিক দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়েছে, সেই কারণেই সিবিআইকে তদন্তের ছাড়পত্র দেওয়া হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শুক্রবার 6 দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি, এই 5টি দেশে সফর করবেন। আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের পশ্চিম বিষয়ক সচিব সিবি জর্জ এক সাংবাদিক সম্মেলনে

0: এই সফরের বিস্তারিত সূচি ও উদ্দেশ্য ব্যাখ্যা করেন। সফরের প্রথম দিন অর্থাৎ শুক্রবার প্রধানমন্ত্রী পৌঁছবেন সংযুক্ত আরব আমিরশাহিতে। সেখানে তিনি রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। মূলত জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক নানা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হওয়ার কথা।
1: Prime Minister will begin his visit from the UAE on 15 May, where he will meet the President of the UAE, His Highness Sheikh Mohammed bin Zayed Al Nahyan, and exchange views on bilateral relations, in particular energy cooperation, as well as regional and international issues of mutual interest. During the visit, both the leaders will discuss avenues to further deepen our bilateral ties in areas including trade, investment, energy, technology, culture, and people-to-people connect.
0: ওই দিনই প্রধানমন্ত্রী নেদারল্যান্ডস সফরেও যাবেন। আগামী রবিবার প্রধানমন্ত্রীর সুইডেনের গোথানবার্গে পৌঁছানোর কথা। সফরের চতুর্থ পর্যায়ে সোমবার প্রধানমন্ত্রী নরওয়ে পৌঁছবেন। সফরের শেষ পর্যায়ে মঙ্গলবার প্রধানমন্ত্রী ইতালিতে প্রেসিডেন্ট সার্জিও ম্যাটারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও রাশিয়া বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে আদান প্রদান সহ একাধিক সহযোগিতার মাধ্যমে নিজেদের সম্পর্ক দৃঢ় করেছে। ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে আসা রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের নেতৃত্বে আসা প্রতিনিধি দলকে স্বাগত জানানোর সময় তিনি একথা বলেন। নিট ইউজি প্রবেশিকা পরীক্ষায় অনিয়ম এবং প্রশ্ন ফাঁসের অভিযোগের তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে তিনজন জয়পুরের বাসিন্দা, একজন গুরগাঁও এবং একজন নাসিকের বাসিন্দা বলে জানা গেছে। মহারাষ্ট্রের অহল্যানগর জেলা থেকেও এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় সংস্থাটি। তদন্তের স্বার্থে আজ দেশের একাধিক স্থানে তল্লাশি চালায় সিবিআই। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজ চীনের রাজধানী বেজিংয়ে পৌঁছেছেন। আগামীকাল থেকে চীনের রাষ্ট্রপতি সি জিনপিংয়ের সঙ্গে তাঁর দুদিনব্যাপী গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হবে। কূটনৈতিক মহলের মতে এই বৈঠকে ইরান যুদ্ধ, তাইওয়ানকে আমেরিকার অস্ত্র সরবরাহ, দ্বিপাক্ষিক বাণিজ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো অত্যন্ত স্পর্শকাতর বিষয়গুলি নিয়ে আলোচনা হতে পারে। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, বেইরুটের দক্ষিণাঞ্চল এবং দক্ষিণ লেবাননের সাতটি পৃথক স্থানে যানবাহন লক্ষ্য করে চালানো বিমান হামলায় অন্তত 12 জন প্রাণ হারিয়েছেন। আইপিএল ক্রিকেটে আজ রায়পুরের শহীদ বীরনারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টসে জিতে কলকাতাকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবরে কলকাতা 17 ওভার 1 বলে 3 উইকেটে 166 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য MSP বাড়ানোর ছাড়পত্র দিয়েছে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। খবর শেষ হলো, এরপরের খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে। একটু পরেই শুনবেন অনুষ্ঠান জলসাঘর।
3: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি। এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 লেনিন সরণি, কলকাতা 13।
4: আমরা এখন কথা বলবো বিশিষ্ট শিক্ষাবিদ গবেষক ডক্টর মলয় দাসের সঙ্গে।
5: আকাশবাণীর এই যে 90 বছর পূর্তি উপলক্ষে কিছু বলার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি কর্তৃপক্ষকে। আকাশবাণী বা অল ইন্ডিয়া রেডিও, এটা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। আমরা একেবারে কৈশোর থেকে আকাশবাণীর সম্প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান শুনে আসছি, যা আমাদের মনের মণিকোঠায় এখনো অক্ষত অবস্থায় রয়ে গেছে। আমরা ছোটবেলা থেকেই এই রেডিও বা বেতারের মধ্য দিয়ে নানান ধরনের বিনোদনমূলক অনুষ্ঠান আমরা শুনি এবং আমরা আজও পর্যন্ত সেই ধরনের অনুষ্ঠান নিয়মিতভাবে শুনি। আমাদের অত্যন্ত ভালো লাগার জায়গা এবং বিনোদনের একটি মাধ্যম হচ্ছে বেতার, এবং সেই বেতার যেখান থেকে সম্প্রচারিত হয় সেটাই হচ্ছে আকাশবাণী। আকাশবাণী এই নামটি দিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এই আকাশবাণীতে নানান ধরনের অনুষ্ঠান আমরা সম্প্রচারিত হতে দেখেছি। মহিলাদের জন্য অনুষ্ঠান, সকালবেলা উঠেই আমরা শুনতে পেতাম রবীন্দ্রনাথের গান। এছাড়া খেলাধুলার অনুষ্ঠান, যুবকদের জন্য অনুষ্ঠান যুববাণী, শিশুদের জন্য সবুজের মেলা অনুষ্ঠান, এছাড়া কৃষকদের জন্য অনুষ্ঠান

ছানবাণী আমরা শুনতে পেতাম। এছাড়া বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠানও আমরা শুনেছি, সম্প্রচারিত হতো অনুরোধের আসর, নাটক, তর্জা, চিঠিপত্রের অনুষ্ঠান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানান অনুষ্ঠান চলতো এই বেতার যন্ত্রটির মধ্য দিয়ে। এছাড়া আমরা বহু কৃতি মানুষের জীবনীও, তাদের নানান কাজকর্মের কথা আমরা এই বেতার যন্ত্রটির মধ্য দিয়ে শুনতাম। আকাশবাণী আমাদের জীবনে ওতপ্রোত ভাবে জড়িয়ে গেছে। এছাড়া আমাদের একটি অত্যন্ত চিত্তাকর্ষক এবং মনোজ্ঞ অনুষ্ঠান বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনী, যা আমাদের মনে আজও শিহরণ জাগায়। এবং আমরা আকাশবাণীর মধ্য দিয়ে আমরা বিভিন্ন ধরনের শিক্ষামূলক অনুষ্ঠানও আমরা শুনতাম, কৃষকদের জন্য অনুষ্ঠান আমরা শুনেছি, এবং নানান ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে শিশুদের বা যারা শিক্ষার্থী তাদের জন্য বিভিন্ন অনুষ্ঠান থাকতো। আমরা এই আকাশবাণীর কথা আমাদের কখনোই ভুলে গেলে চলবে না। আমি মনে করি বিশেষ করে এই আকাশবাণী শুধু আকাশবাণী নয়, এটি একটি বিরাট শিক্ষা প্রতিষ্ঠান, যেখান থেকে আমরা বহু কিছু শিখেছি। ফলে এই আকাশবাণী 90 বছর আগে যা চলতে শুরু করেছে বা শুরু হয়েছিল তার যাত্রাপথ, আজও অমলিন ভাবে আমাদের জীবনে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে রয়েছে এই আকাশবাণী। তাই আমরা আকাশবাণীকে ছাড়া আমাদের জীবন যেন অসম্পূর্ণ, তাই আকাশবাণীর সার্বিক মঙ্গল কামনা করে এবং আরো এগিয়ে যাক, মানুষের জীবনকে আরো আনন্দময় করে তুলুক, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।

বুকের মাঝে যে গান বাজে দিবস ও রাত, সেই আমাদের প্রাণের কবি রবীন্দ্রনাথ। রবীন্দ্র পক্ষ চলছে, আমরা যখন আমাদের দৈনন্দিন জীবনে হোঁচট খাই, যখন প্রেমে আনন্দে জীবন কাটাই, যখন বিরহে ব্যথায় জীবন কুঁকড়ে যায়, যখন আমাদের জীবনে আমরা শব্দ হাতড়ে বেড়াই, তখন তিনি এসে হাতটি ধরেন। আমাদের সঞ্চয়িতা, আমাদের গীতবিতান, আমাদের সাথী তিনি। তিনি আমাদের জীবনের তরি এগিয়ে নিয়ে চলেন। তিনি আমাদের প্রাণের কবি রবীন্দ্রনাথ। আমরা বারে বারেই বলি আমাদের জীবনের সঙ্গী রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত আমরা জীবনের বিভিন্ন সময়ে গুনগুন করে গাওয়ার চেষ্টা করি, তাকে চেনার চেষ্টা করি, তাকে জানার চেষ্টা করি গানের মাধ্যমে। রবীন্দ্রসঙ্গীত একটি সঙ্গীতের নির্দিষ্ট ধারা। বাংলায় যত রকম সঙ্গীত আমরা জানি, যে সঙ্গীতের সঙ্গে আমাদের পরিচয় রয়েছে, সেই সমস্ত সঙ্গীতের মধ্যে রবীন্দ্রসঙ্গীত একটি নির্দিষ্ট ধারা, সবার মাঝে অথচ পৃথক। গানের বাণী, গানের সুর, গায়কী সব মিলে যেন অন্য এক জগৎ, অন্য এক মাত্রা, যেখানে ডুব দিলে অন্য এক খাজানা মেলে, অন্য রকম মণিমুক্ত। সেই মণিমুক্তের কিছু কিছু বিচ্ছরণ আজকের জলসাঘরের আসরে।

জলসাঘরের সূচনার যে কথাগুলো আমরা বলছিলাম, সেই মাঝে যে বাঁশির সুর আপনাদের কানে পৌঁছে গেছে, সেই বাঁশি বাজছে রাগ বাগেশ্রীতে, একতাল রাগ বাগেশ্রী।

বাঁশিতে বাগেশ্রীর এই সুর শুনতে শুনতে আমরা চলে যাব তাঁর গানে, যে গান তিনি সৃষ্টি করেছেন বাগেশ্রীর আগের ওপরে।

রবীন্দ্রনাথ পরিণত বয়সে তার গানের মধ্যে রাগরাগিনীর বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি, একথা আমরা জানি। তিনি কোনো প্রথাগত বাঁধনে তার সঙ্গীতকে, তার সাধনাকে বাঁধতে চাননি, এটা আমরা জানি। কিন্তু শুরুর দিকে এবং অন্য সময়েও কোনো রাগের ছায়াতে তিনি কিছু কিছু সঙ্গীত রচনা করেছেন, সুর করেছেন। তেমনই কিছু গান বাগিশ্রী রাগে। এবারে যে গানটি শুনছি সেটাও বাগিশ্রী রাগে।

বাগিশ্রী রাগের দুটি গান আমরা শুনলাম। তাঁর সৃষ্টি যখন তিনি করেছেন তখন হয়তো তিনি রাগের ছায়া ধরতে চাননি, হয়তো মনের অবচেতনে সেটা থেকে গেছে। তাঁর সৃষ্টি হয়ে যাওয়ার পরে সেটাকে আমরা নেড়ে চেড়ে ভেঙে চুড়ে দেখতে চাই কি তার ফর্মুলা, কিভাবে তিনি সৃষ্টি করেছেন। পাথর জানেই না সে নিউটন প্রোটনের সমষ্টি, সেরকম রবীন্দ্রগান সৃষ্টি হওয়ার বহু পরে আমরা তাকে রাগ রাগিনীর ছাঁচে ফেলার চেষ্টা করি। যেহেতু বাঁধনে ধরা দিতে তাঁর মন চাইত না, তাই চেনা ছাঁচের বাইরে তাঁর সৃষ্টি অনবদ্য সৃষ্টি। বহু গানে আমরা মিশ্র রাগের প্রভাব পাই, কখনো যেন মনে হয় এটা এই রাগ, পরক্ষণেই মনে হয় না অন্য প্রভাব। তাই আমরা যে সমস্ত রাগের আজকে উল্লেখ করব এই জলসাঘরের আসরে, মনে রাখতে হবে গানগুলির প্রধান রাগকে আমরা ধরব, মুখ্য রাগটিকে চেনার চেষ্টা করব, ধরার চেষ্টা করব। আমরা শুরু করলাম বাগিশ্রী দিয়ে, এরপরে আমাদের রাগ ভৈরবী, সদা সুহাগন রাগ ভৈরবী।

0: রবীন্দ্রসঙ্গীত শুনছিলাম, যাব বন্ধুর কাছে 9434921300-তে। কোন বন্ধু, হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: নমস্কার। হ্যালো,
0: নমস্কার, নমস্কার।
1: আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
0: হ্যাঁ বলুন, আজকের বিষয় তো রাগের আলোয় রবীন্দ্রনাথ।
1: রাগের আলোয় রবীন্দ্রনাথ, এবং কোথা থেকে যে শুরু করব আর কোথায় শেষ করব বুঝতে পারছি না। প্রত্যেকটা রাগের উপরেই তো ওনার গান রয়েছে, এবং কিছু কিছু এমন এমন রাগ রয়েছে যেগুলোতে ওনার গান আছে। যেমন ধরুন রাগ সরফরদা, রাগ সরফরদাতে একটা গান আছে, এতো খেলা নয়, এতো খেলা নয়, মায়ার খেলা নাটক। তাছাড়াও যদি ভৈরবীতে আমরা আবার একটু, আপনি ভৈরবীতেই আছেন এবং আমিও একটু ভৈরবীতেই আসছি, আবার একটি দেখবেন যে ভৈরবীতে এমন মানে এমন এমন গান উনি রচনা করেছেন। যেমন এই যে পূজা পর্যায়ে গান শুনছি আমরা, সেই গানে সেখানে আর একটা অন্য দিক এসেছে। যেমন স্বপন যদি ভাঙল, আমার মনে আছে আপনি ঘাড়ানা নিয়ে অনুষ্ঠান করেছিলেন 2024 সালে, এই জানুয়ারি কি ডিসেম্বর, হ্যাঁ খুব ভুল না হলে জানুয়ারিতে, সেই সময় শুনিয়েছিলেন রাধিকা প্রসাদ গোস্বামীর গাওয়া, সেটিও কিন্তু রাগ ভৈরবীতে। এবং 1885 যখন রবীন্দ্রনাথ তরুণ, এবং তার জীবনে তরুণ সময়টাতে কিন্তু ব্রহ্ম সঙ্গীত, ব্রহ্ম ধর্ম ভীষণ ভাবে প্রভাবিত করেছিল রবীন্দ্রনাথ। এবং যত দিন যাচ্ছে তত কবি রবীন্দ্রনাথ থেকে তো ঋষি রবীন্দ্রনাথে উন্নত হয়েছেন আর কি, উনি ঋষি হয়ে উঠেছেন। সেই 1907 সালে একটা গান লিখেছেন যে আহা তোমার সঙ্গে প্রাণের খেলা, এটিও কিন্তু রাগ ভৈরবী বা ভৈরব ভৈরবী আসছে নিশ্চ। এবার আর একটি গান ভৈরবী থেকে বা ভৈরব থেকে আর একটি গান বলে আমি এই ভৈরবী প্রসঙ্গে শেষ করছি, ওই যে মানে না মানা, খুব জনপ্রিয় গান। ওই যে মানে না মানা আখি বিদায় বলে না না না, যত বলি দেখুন যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, খুব অনেক চেয়ে বলে না না। এই যে ভৈরবীতে উনি কম্পোজ করলেন। তাছাড়া কি তিলু বারোয়াতে একটি গান লিখলেন, খুব গভীর জীবন দর্শন, যে এরা পরকে আপন করে আপনারে পর, বাহিরে বাসির সুরে ছেড়ে যায় ঘর, ভালোবাসে সুখে দুঃখে পাশে থাকে হাসি মুখে। এই যে এত সুন্দর করে উনি রচনা করলেন। তাছাড়াও তোমায় গান শোনা বড় করবীর বিশু পাগলের গান রাত তিলুতে,
0: এভাবে বলতে লাগলে এভাবে বলতে লাগলে সারা রাত কেটে যাবে। তো আমরা ভৈরবীর এই গানটিতেই থাকি, আবার পরের দিন কথা হবে।
1: নিশ্চয়, ভালো থাকবেন। আমি বলতে শুরু করলাম, সরি, ভালো থাকবেন,
0: ভালো থেকে আপনিও ভালো থাকবেন, কথা হবে আবারও।

জলসাগরের আসরে ভৈরবীর পরে যে রাগের কথায় আমরা যাব, সেই রাগের নাম বেহাগ। বিলাওয়াল থাটের অন্তর্গত এই রাগের আরোহণে ঋষভ অর্থাৎ রে এবং ধৈবত অর্থাৎ ধা বর্জিত। আরোহণে সকল স্বর ব্যবহৃত হয়। এই বেহাগ রাগ গাওয়ার সময় রাত্রির দ্বিতীয় প্রহর অর্থাৎ রাত 9টা থেকে রাত 12টা, অর্থাৎ যে সময়ে আমাদের এই জলসাঘর অনুষ্ঠান প্রচারিত হয় সেই সময়টায় শুনব বেহাগ রাগে কবিগুরুর গান। কিন্তু তার আগে অবশ্যই বেহাগ রাগে আমরা শুনব ভায়োলিন।

0: জলসাগরের আসরে আমরা যখন কথা বলছি রাগ বেহাগ নিয়ে, সেই সময় ফোন করেছেন আমার এক বন্ধু 9434921300 তে। কোন বন্ধু, হ্যালো, কে রয়েছেন সঙ্গে? কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আজকে রাগের আলোই রবীন্দ্রনাথ।
1: রাগের আলোই রবীন্দ্রনাথ সঙ্গীত। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদেরকে অনেক কিছু দিয়ে গেছেন বিভিন্ন রাগে। রবীন্দ্রসঙ্গীত আমাদের প্রাণের সঙ্গীত, মনের সঙ্গীত। আমাদের এই রেডিও স্টেশনে একজন ভারত বিখ্যাত রবীন্দ্র মানে বিশেষজ্ঞ সায়ন ঘোষ মালদা থেকে আসে, 1 মিনিটের জন্য 22 মিনিট কথা বলে। মনে হয় কেউ আমি বিশেষজ্ঞ আপনি।

হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতের অত্যন্ত জনপ্রিয় মধুর এবং রোম্যান্টিক একটি রাগে এবারে আমরা যাব, যে রাগের নাম দেশ। খামাজ ঠাটের অন্তর্গত এই দেশ রাগ, এটিও রাতের দ্বিতীয় প্রহরে অর্থাৎ রাত 9টা থেকে রাত 12টার মধ্যে গাওয়া হয়। কোমল নিষাদ এবং কোমল গান্ধারের অবরোহণে ব্যবহার সুরকে এক গম্ভীর, শান্ত এবং করুণ রসে আপ্লুত করে এই রাগ দেশ। এই রাগ দেশে রবীন্দ্রসঙ্গীত কিছু তৈরি হয়েছে, তার মধ্যে একটি গান আপনাদের জন্য।

টাকদিশ আমরা শুনছি। শুনতে শুনতে এই বন্ধু চলে এসেছেন আমাদের সঙ্গে কথা বলার জন্য। 9434921300-তে কোন বন্ধু, হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, কে রয়েছেন সঙ্গে?

জলসাগরের আসরে এবারের রাগের নাম কেদার। ভগবান শিবের নাম অনুসারে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে এই রাগটি উচ্চ স্তরের অধিকারী। এটি কল্যাণ থাটের অন্তর্গত। এটি রাতের প্রথম প্রহরে গাওয়া হয়, অর্থাৎ আমরা জানি সন্ধে ছটা থেকে রাত নটা পর্যন্ত এই রাগ কেদারের গায়নের সময়। কেদার রাগে রবীন্দ্রগানে যাব।

কবিগুরুর এই রাগ মিশ্রণ ব্যাপারটির ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে একটা নির্দিষ্ট ক্রম অনুযায়ী তা সাজানো আছে। প্রথম দিকে অবিকৃতভাবেই রাগরাগিণীকে তিনি বেঁধেছেন তার গানের সঙ্গে, কিন্তু পরবর্তীতে জীবন যত এগিয়েছে তত তিনি পরিবর্তন করেছেন, রাগের স্বরগুলোকে পরিবর্তন করে দেখাতে চেয়েছেন যে গানটি রাগ পরিবর্তিত কেমন দেখায়, অর্থাৎ পরিবর্তিত রাগে গানটি কেমনভাবে তৈরি করা যায়। তিনি বিশ্বাস করতেন যে পরিবর্তনই জীবনের ধর্ম। একটা জীবনে তিনি এক সময়ে যে বিশ্বাসে ছিলেন সে বিশ্বাসকে ভেঙে চুরে আবার নতুন বিশ্বাস তৈরি করেছেন। তিনি নতুন সূর্যকে স্বাগত জানাতেন বারে বারে, তাই তার জীবন জুড়ে ছিল চিরনূতনের ডাক। আজকের জলসাঘরের আসরে থেকে বিদায় নেবার সময় চলে এলো। সুমন চট্টোপাধ্যায়ের উপস্থাপনায় এবং কারিগরি সহায়তায় ছিলেন সাধন কুমার।

এই দুজনের উপস্থাপনায় আজকের জলসাঘরের আসর এই পর্যন্তই। ভালো থাকুন সবাই, যিনি যেখানে আছেন।

আকাশবাণী মুর্শিদাবাদ, এখন জানিয়ে দেব আগামীকালকের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল বৃহস্পতিবার প্রতিদিনের মতোই আমাদের অধিবেশন শুরু হবে ভোর 5:50, সকাল 6টায় অমৃতবাণী, 6:30 রবীন্দ্রসঙ্গীত, 6:50 নজরুল গীতি, সকাল 8টায় শুভ সকাল অনুষ্ঠান, সন্ধে 6:05 লোকগান, 7:10 আজ সন্ধ্যায়, রাত 8:40 বাংলা আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, রাত 10:10 কথা ও গানে অনুষ্ঠান, এবং রাত 11টায় অধিবেশনের সমাপ্তি। শুনছিলেন আগামীকালকের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় মুর্শিদাবাদ জেলার বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। আগামী মঙ্গলবার 19 মে পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, মুর্শিদাবাদ জেলার অধিকাংশ অঞ্চলে বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে আগামীকাল এবং আগামী পরশু মুর্শিদাবাদ জেলার কোনো কোনো অঞ্চলের ওপর দিয়ে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। পরবর্তী দুদিনের আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আবহাওয়ার বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ। আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে ভোর 5:50। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:15। জয় হিন্দ।